এতক্ষণ আপনি শুনছিলেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। পরের শিল্পী সুদীপ্তা ভট্টাচার্য। আপনি শুনছেন আনন্দধ্বনি। ঘড়িতে সময় 5:44 হয়ে 44 সেকেন্ড।

গণিতের সময় 5:52, আর আমরা আনন্দধ্বনির শেষ গানে চলে এসেছি। শেষ গান পীযূষ কান্তি সরকারের গলায়। এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম মহুল। আজকের সারাদিন আপনার খুব ভালো কাটুক, ভালো থাকবেন সকলে।

শুরু হলো আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 30 জুলাই বৃহস্পতিবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:35 এবং বাংলাদেশ সময় সকাল 6:32

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী ও সমুদ্রে পশ্চিমবঙ্গের যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই।

দিব্য জীবন, যাকে দিব্য পুরুষ ও বিরাট পুরুষ বলছি, তাঁকেই যদি ঈশ্বর বলে মানি, তাহলে তার জগৎ প্রশাসনের রীতি সম্পর্কে আমাদের মনে একটা খটকা জাগে। সাধারণত ঈশ্বর বলতে আমাদের কল্পনায় ফোটে মানবীয় শাসনতন্ত্রের একটা আদর্শ, ভাবি মন ও মনের ইচ্ছা নিয়ে তাঁর কারবার, তাই সর্বশক্তিমত্তার খোস খেয়ালে জগতের পরে তাঁর মনঃকল্পনাকেই তিনি আইন বলে চাপান। তাঁর ইচ্ছা তাঁর ব্যক্তিস্বভাবের বন্ধনহীন খুশির খেলা। কিন্তু দিব্য পুরুষের কোনো দায় আছে কি সংকল্প বা ভাবনার স্বৈরাচার দিয়ে জগৎ শাসন করবার? তথাকথিত সর্বশক্তিমান অথচ অজ্ঞান মানুষের মতো তার মধ্যে মনোধর্মের সংকোচ নাই, তার অখণ্ড চেতনায় আছে সর্বভূতের স্বরূপ, সত্যের সংবিত। তিনি জানেন সর্ববিদ বলেই তাঁর জ্ঞানময় তপশক্তি সেই অন্তর্গূঢ় সত্যের প্রেতিতে ফুটিয়ে তুলছে বিশ্বের সকল বস্তুর গুহাহিত তাৎপর্য, তাদের নিয়তি বা সম্ভাব্যতা, তাদের অনতিবর্তনীয় আত্মস্বভাবের প্রবর্তনা। দিব্যপুরুষ স্বতন্ত্র, নিয়তিকৃত, কোনো নিয়মেরই বন্ধন তার নাই। তবু তাঁর লীলাতে দেখা যায় ক্রম ও নিয়ম, বস্তুত তারা স্বরূপ সত্যের পরিচায়ক বলে। সে সত্য গণিত কি যন্ত্রতন্ত্রের স্থূল সত্য নয়, তার মধ্যে প্রকাশ পায় বস্তুর চিন্ময় তত্ত্বভাবের স্বরূপ, তারা যা হয়েছে এবং যা হবে তার অভিব্যঞ্জনা, তাদের অন্তর্নিবিষ্ট বীজভাবের আকুতি। বিশ্বলীলায় স্বরূপে আবিষ্ট থেকেও দিব্যপুরুষ অধ্যক্ষরূপে তাকে ছাপিয়ে আছেন। তাই প্রকৃতির একদিকে চলছে নানা জটিল বিধিবিধানের সীমিত প্রযোজনা, অথচ তারও মধ্যে রয়েছে দিব্যপুরুষের আবেশ ও অধিষ্ঠান। কিন্তু প্রকৃতির এই ঐশ্বর্যকে ছাপিয়ে আরেক দিকে রয়েছে অধ্যক্ষ পুরুষের দিব্য কর্ম ও ঐশ্বর্যযোগের অবন্ধ প্রীতি, যা কামচার বশে নয়, প্রমুক্ত স্বাতন্ত্র্যের উল্লাসেই কখনো নিয়তির বিপর্যয় ঘটায়। আমরা তাকে ভাবি প্রতিহার্য বা ইন্দ্রজাল। জানি না এ শুধু অপরা প্রকৃতির পরে চিন্ময়ী পরমা প্রকৃতির অপ্রত্যক্ষ প্রশাসন। বস্তুত অপরা প্রকৃতি তো পরমা প্রকৃতিরই খণ্ড বিভূতি মাত্র। অতএব উত্তরভূমির জ্যোতি শক্তি ও প্রভাব যে তার মধ্যে বিপর্যয় বা বিপরিণাম আনবে সে আর বিচিত্র কি। জড় প্রকৃতি গণিতের শতসিদ্ধ বিধান মেনে যন্ত্রের মতো চলছে, সে কথা মিথ্যা নয়। কিন্তু এই যন্ত্রমূঢ়তার অন্তরালে কাজ করে চলেছে চেতনার চিন্ময় বিধান, যাহাতে অপরা প্রকৃতির যন্ত্রলীলাতে সঞ্চারিত হচ্ছে একটা অন্তরাবৃত সার্থকতার প্রবেগ। আবার তারও উপরে আছে চিন্ময় স্বভাবের স্বাতন্ত্র্য, যার মধ্যে চিত পুরুষের বিশ্বম্ভর পরম সত্যই দিব্য জ্ঞান ও দিব্য কর্মে ছন্দিত হয়ে উঠেছে, ঈশ্বরের জগৎ শাসনকে বা তাঁর কর্মরহস্যকে আমরা

নরলীলা কি যন্ত্রলীলা ছাড়া আর কিছুই ভাবতে পারি না। খানিকটা সত্য এতে থাকলেও এ তার দিব্য বিভূতির একটা দিক মাত্র।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন শ্রী অরবিন্দর রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ ভাটিয়ার ও আহির ভৈরব রাগে গিটার বাজিয়ে শোনাচ্ছেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য।

এতক্ষণ প্রথম আলো অনুষ্ঠানে ভাটিয়ার ও আহির ভৈরব রাগে গিটার শুনলেন। পরিবেশন করলেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কারচুপিরোধে সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিলে অনিয়মের মোকাবিলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের পাশাপাশি কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সংগতির মতোই সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, উদ্ভাবন, উন্নত প্রযুক্তি, স্টার্ট আপ, ক্ষুদ্র মাঝারি শিল্প, বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। ওড়িশার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। এখনও পর্যন্ত 4 লক্ষ মানুষ বন্যা দুর্গত। গ্লাসগোয়ে কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার ইভেন্টে T47 ফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস গড়েছে ভারত। আসে বিস্তারিত সংবাদে। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপিরোধে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল গতকাল লোকসভায় পাশ হয়েছে। এই বিলে 2024 প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনের সংশোধনী সংস্থান রয়েছে। বিল নিয়ে আলোচনা জবাবি ভাষণে কর্মী বিষয়ক জন অভিযোগ ও পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, সংশ্লিষ্ট আইনকে আরও কঠোর করা এবং দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করার লক্ষ্যে এই সংশোধনী বিল আনা হয়েছে। নতুন এই বিল ছাত্রছাত্রী ও যুব সমাজের কল্যাণ সুনিশ্চিত করার জন্য সরকারের অঙ্গীকারবদ্ধতার প্রতিফলন।
1: দি আর্লিয়ার বিল অ্যান্ড দি অ্যামেন্ডমেন্ট আর রিএফার্মেশন অফ দিস গভর্নমেন্টস ডিপ কমিটমেন্ট টু সেফগার্ড দি ওয়েলফেয়ার অফ দি স্টুডেন্টস অ্যান্ড দি ইউথ অফ দিস কান্ট্রি অ্যান্ড দেয়ারফোর দিস বিল ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ আ মাইলস্টোন লেজিসলেশন ইন দি হিস্ট্রি অফ ইন্ডিয়ান পার্লামেন্ট।
0: এই প্রসঙ্গে বিরোধীদের সমালোচনা করে ডক্টর সিং বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এর আগেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকারের আমলে ঘটেছে। অথচ সভায় যখন এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা চলেছে, সেই সময় বিরোধীরা সুপরামর্শ দেওয়ার পরিবর্তে সেটি নিয়ে রাজনীতি করছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধেও অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগ এনে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর অভিযোগ খণ্ডন করে জিতেন্দ্র সিং বলেন, সরকার বারবার স্পষ্ট ভাষায় জানিয়েছে এই নিয়ে প্রতিবাদ আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো গুলি ছোঁড়া হয়নি, শুধুমাত্র কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছিল, কাজেই এই নিয়ে কোনো তদন্তের নির্দেশ দেওয়ার প্রশ্ন ওঠে না। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অমিত শাহর বিরুদ্ধে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনা করে বলেন, এই জন্য শ্রী গান্ধীর সভায় ক্ষমা চাওয়া উচিত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করে বলেছেন, নিম্নকক্ষের অধিবেশনে রাহুল অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। সংসদের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রীর গুলিচালনার আদেশ দেননি। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল লোকসভায় প্রশ্ন ফাঁস বিরোধী সংশোধনী বিল পাশ হওয়ায় শিক্ষার্থী এবং তরুণদের অভিনন্দন জানিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী বৈষ্ণব বলেন, এই বিলটি পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আনবে। তিনি আরও বলেন, এই বিল ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করেছে। প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল গতকাল রাজ্যসভায় পাশ হয়েছে। 1971 সালের প্রিভেনশন ইনসাল্টস টু ন্যাশনাল অনার আইন সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। প্রস্তাবিত এই বিলের উদ্দেশ্য হল জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণের মতোই সমান আইনি সুরক্ষা প্রদান করা। এই আইন লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড ও জরিমানা অথবা 2টিরই সংস্থান রাখা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে বলেন, সংশোধনী বিল শুধুমাত্র কোনো সাংবিধানিক পরিবর্তন নয়, এটি দেশের আত্মা।

0: জাতীয় সচেতনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনের প্রতি সরকারের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে।
1: রাষ্ট্রীয় কি অপমান পর ইস বিধেয়ক কে মাধ্যম সে দণ্ডনীয় প্রাবধান করনে কা বিচার হুয়া হে। বর্তমান সংশোধন কা উদ্দেশ্য রাষ্ট্র গীত বন্দে মাতরম কে জান বুঝ কর কিয়ে গে অপমান কো ভি উসি প্রকার কে দণ্ডনীয় বানায়া যায় জ্যাসা কি বর্তমান কানুন মে হে। হর ভারতবাসী কে রাষ্ট্র প্রেম কা উদ্ঘোষ হে বন্দে মাতরম, বিকশিত ভারত কা সংকল্প হে বন্দে মাতরম।
0: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা গতকাল আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেন। স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক জানিয়েছে, মন্ত্রক স্নাতক স্তরে মেডিকেল ভর্তি প্রক্রিয়াকে স্বচ্ছ, মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও ছাত্রবান্ধব করে তুলতে সরকারি দায়বদ্ধতাকে সুনিশ্চিত করতে চায়। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শ্রী নাড্ডা কাউন্সেলিং প্রক্রিয়াকে স্বচ্ছ ও সংগতিপূর্ণ করার উপর গুরুত্ব আরোপ করেন। সরকারি আধিকারিকদের দ্রুত ছাত্রছাত্রীদের অভিযোগ সমাধানের জন্য প্রযুক্তি নির্ভর ব্যবস্থাকে আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন। পঞ্চায়েত রাজ মন্ত্রক গতকাল নতুন দিল্লিতে দেশজুড়ে গ্রাম পঞ্চায়েতকে ডিজিটাল পরিকাঠামোয় উন্নত করতে এই উদ্যোগ নাগরিক অংশগ্রহণের লক্ষ্যে দানবীর নামে এক উদ্যোগের সূচনা করেছেন পঞ্চায়েত রাজমন্ত্রকের সচিব বিবেক ভরদ্বাজ। বিকশিত ভারতের লক্ষ্যে দানবীর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেন শ্রী ভরদ্বাজ। তিনি বলেন, বিকশিত ভারতের ভাবনাকে সুনিশ্চিত করতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে ডিজিটালি সজ্জিত ও সংযুক্ত করে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা প্রয়োজন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, উদ্ভাবন, উন্নত প্রযুক্তি, স্টার্ট আপ, ক্ষুদ্র মাঝারি শিল্প এবং প্রতিযোগিতামূলক বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। নতুন দিল্লিতে আয়োজিত 22তম JRD টাটা মেমোরিয়াল লেকচারে বক্তব্য রাখতে গিয়ে শ্রী গোয়েল আরও বলেন, দেশীয় পদ্ধতিতে তৈরি পণ্য বিশ্বের বাজারে গুণমানের ভিত্তিতে জায়গা করে নেবে। শ্রী গোয়েল উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্যে বেশ কিছু উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে 1,00,000,000,000 টাকার গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন তহবিল। ওড়িশার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। নদীগুলিতে জলস্ফীতি দেখা দেওয়ায় রাজ্যের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে, হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন এবং বেশ কয়েকটি জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাজ্য প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্য তৎপরতা এনেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বন্যা পরিস্থিতি এখনও সংকটাপন্ন, 4,00,000-এরও বেশি মানুষ ক্ষতির সম্মুখীন। উজান আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজখবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল তিনি অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেন এবং ত্রাণ কাজের পর্যালোচনা করেন। সোশ্যাল মিডিয়া এক বার্তায় অসমের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন, কেন্দ্র সব ধরনের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেছেন শ্রী শাহ। আমেরিকা ইরানের রেভলিউশনারি গার্ডের সঙ্গে যুক্ত আছে এমন প্রতিষ্ঠান বা সংস্থার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। হরমুজ প্রণালীতে সম্প্রতি বাণিজ্যিক ও জাহাজে অসামরিক পরিকাঠামোকে নিশানা করা এই সিদ্ধান্ত। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে 8টি তৈলবাহী ও 10টি বাণিজ্যিক জাহাজকে নিশানা করা হয়েছে। ওয়াশিংটন সম্প্রতি ইরানের উপর চেয়ে আরও চাপ বৃদ্ধি করতে চাইছে, তারই প্রতিফলন এই পদক্ষেপের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার ইভেন্টে T47 ফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস গড়েছে ভারত। ভারতের হয়ে সোনা জিতেছেন দিলীপ মাহাদু গাভিত ও রূপো জিতেছেন মোহাম্মদ বাসিল মরসিঙ্গা নাকাত। অন্যদিকে দিনের শুরুতে ভারতের হয়ে পুরুষদের লং জাম্পে রূপো জেতেন মুরলী শ্রীশঙ্কর। কমনওয়েলথ গেমসে মীরাবাই চানু ও শর্মিলা ধাঙ্কারের পর এই নিয়ে তৃতীয় সোনা এল ভারতের। 9টি রূপো, 3টি ব্রোঞ্জ নিয়ে ভারত মোট পদক সংখ্যা 15। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল লখনউয়ের সেন্ট্রাল কমান্ড হাসপাতালে ভারতের প্রথম নিবেদিত মিলিটারি মেডিসিন বিভাগের ভার্চুয়ালি উদ্বোধন করেন। এই প্রচেষ্টার লক্ষ্য হল দ্রুত চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা তৈরি রাখা, গবেষণার আরও অগ্রগতির পাশাপাশি দেশীয় চিন্তাভাবনার মধ্যে দিয়ে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ তৈরি করা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিলে অনিয়মের মোকাবিলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের পাশাপাশি কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের মতোই সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভা

0: পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, উদ্ভাবন, উন্নত প্রযুক্তি, স্টার্ট আপ, ক্ষুদ্র, মাঝারি ও বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। গ্লাসগোয়ে কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার ইভেন্টে T47 ফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস গড়েছে ভারত। খবর শেষ হল।
1: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন, আজ শুনবেন কামিনী রায়ের জীবন কথা।
2: বর্তমান সময়ের দু এক প্রজন্ম আগেও প্রতিটি বাঙালি বাড়ির শিশুরা একটি কবিতা শুনে বড় হতো, অথবা কোনো সূচিকর্ম নিপুণা গৃহবধূ কাপড়ের উপর রঙিন সুতো দিয়ে লিখে ঘরের দেওয়ালি গৃহশোভার উদ্দেশ্যে ঝুলিয়ে রাখত সেই কবিতা। কবিতাটি হল, পরের কারণে স্বার্থে দিয়া বলি, এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। যে মহিয়সী নারী রচিত এই পঙ্ক্তিকটি বঙ্গজীবনের অঙ্গ হয়ে উঠেছিল তিনি কামিনী রায়। 1864 সালের 12ই অক্টোবর অবিভক্ত বাংলার বিক্রমপুরে কামিনী রায় জন্মগ্রহণ করেন। তার পিতা চণ্ডীচরণ সেন ছিলেন পেশায় বিচারপতি এবং ব্রাহ্মসমাজের এক বিশিষ্ট নেতা। মা ছিলেন বামাবোধিনী দেবী। পিতার চণ্ডীচরণের কাছেই তার প্রাথমিক শিক্ষার পাঠ সম্পূর্ণ হয়। 12 বছর বয়সে তিনি বিদ্যালয়ের শিক্ষার জন্য আবাসিক বিদ্যালয়ে চলে যান। 1880 সালে বেথুন স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষা এবং 1883 সালে FA পরীক্ষায় উত্তীর্ণ হন। 1886 সালে বেথুন কলেজ থেকে তিনি ভারতের প্রথম নারী হিসেবে সংস্কৃত ভাষায় সাম্মানিক স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্নাতক ডিগ্রি অর্জনের পর 1886 সালেই তিনি বেথুন কলেজের স্কুল বিভাগে শিক্ষিকা পদে নিযুক্ত হন। পরবর্তীকালে এই কলেজে তিনি অধ্যাপনাও করেছিলেন। যে যুগে মেয়েদের শিক্ষাই বিরল ঘটনা ছিল, সেই যুগে কামিনী রায় প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং কর্মজীবনে নিজস্বতার ছাপ রেখেছিলেন। 1922-23 সালে তিনি নারী শ্রম তদন্ত কমিশনের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কামিনী রায় সমাজের বঞ্চিত নারীদের অধিকার নিয়ে খুব সচেতন ছিলেন। তার কবিতায় নারীবাদ, সমাজের অবিচার এবং মানসিক আবেগের পরিচয় পাওয়া যায়। তার কবিতায় ছিল এক ধরনের কোমলতা ও গভীর ভাবনা, যা মানুষের মনের আবেগকে ছুঁয়ে যেত। তার প্রথম কবিতার বই আলো ও ছায়া 1889 সালে প্রকাশিত হয়। এছাড়াও তার লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নির্মাল্য, গুঞ্জন, সনেট সংগ্রহ, অশোক সঙ্গীত, নাট্যকাব্য, অম্বা, জীবনপথে ইত্যাদি। কামিনী রায় শুধু কবি ছিলেন না, বা শুধুমাত্র নিজের শিক্ষা অর্জনের জন্য নিবেদিত প্রাণ ছিলেন না, তিনি সমাজে নারীদের অবস্থার উন্নতির জন্য কাজ করেছেন। কখনো স্তব্ধ হয়েছেন, আবার নতুন করে তাঁর কাজে ঝাঁপিয়ে পড়েছেন। যিনি লিখতে পারেন, আপনার এলোয় বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এটাই হয়তো স্বাভাবিক তাঁর ক্ষেত্রে। কামিনী রায়ের জীবন এবং সাহিত্যকর্ম আমাদের দেখায় কিভাবে একজন নারী নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে সমাজের জন্য আলো ছড়াতে পারে। তার কবিতা শুধু ব্যক্তিগত অনুভূতির নয়, সমাজের অবক্ষয় এবং নারীর প্রতি বৈষম্যের প্রতিবাদ হিসেবেও দাঁড়িয়েছিল। তিনি নিজে নারী শিক্ষার আদর্শ উদাহরণ হয়ে উঠেছিলেন এবং সেই সময়ের নারী আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেছিলেন। কামিনী রায় ছিলেন সে যুগের নারীদের স্বাধীনতার প্রতীক, যিনি প্রমাণ করেছিলেন নারীরা শুধুমাত্র অন্তঃপুরে থাকার জন্য জন্মগ্রহণ করে না, তাদেরও স্বাভাবিকভাবে চিন্তা, সামাজিক কাজে অংশ নেওয়ার অধিকার আছে। তার বিভিন্ন সাহিত্যকর্মে এই মানসিকতা বারবার প্রতিফলিত হয়েছে। জীবনের শেষ ভাগে কামিনী রায় রোজকার সামাজিক

0: জীবন থেকে কিছু দূরে সরে গিয়েছিলেন। তিনি 1933 সালের 27শে সেপ্টেম্বর পরলোক গমন করেন, কিন্তু তাঁর লেখা এবং কাজ বাংলা সাহিত্য এবং নারী আন্দোলনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হলো। আজ শুনলেন কামিনী রায়ের জীবন কথা, আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন যন্ত্রসঙ্গীতে রবীন্দ্রসঙ্গীতের সুর, পরিবেশন করছেন বটুক নন্দী।

বটুক নন্দীর পরিবেশনায় যন্ত্রসঙ্গীতে রবীন্দ্রসঙ্গীতের সুর শুনলেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা।

@gmail.com MAITRWEKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। পরবর্তী ঘোষণা একটু পরে।

0: বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ধান রোয়া যন্ত্রের ব্যবহার, এ বিষয়ে বলছেন ডক্টর নিবেদিতা মণ্ডল।
1: ধান রোয়া একটি অত্যন্ত শ্রমসাধ্য ও শ্রম নিবিড় কাজ। কৃষি শ্রমিকের শহরমুখী যাত্রা এবং ভিন্ন রাজ্যে গমন, তাছাড়াও বিকল্প কর্মসংস্থানের সুযোগ পেয়ে যাওয়ার জন্য মজুরের সংখ্যা দিন দিন কিন্তু কমে যাচ্ছে। এই পরিস্থিতিতে যদি ধান রোয়া করতেই হয় তাহলে আমাদের যন্ত্রের উপর নির্ভরশীল হতেই হবে। ধান রোয়া যন্ত্রটি আসলে কি যদি বোঝাতে চাই, তাহলে এটি একটি শক্তিচালিত ধান রোপণ করার যন্ত্র, যেটা হেঁটে চালানো সম্ভব এবং বসে চড়ে চালানো সম্ভব, দু ধরনেরই হয়। হেঁটে চালানো মেশিন ইঞ্জিন চালিত, মেশিনের পেছনে হ্যান্ডেল ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। আর চড়ে চালানো মেশিনও কিন্তু ইঞ্জিন চালিত, মেশিনের ওপর বসে স্টিয়ারিং ঘুরিয়ে মেশিন এগিয়ে নিয়ে যেতে হয়। ধান রোয়া যন্ত্রে সারি থেকে সারির দূরত্ব নির্দিষ্ট থাকে, সাধারণত 30 সেন্টিমিটার বা 11.8 ইঞ্চি দূরত্বে দুটি আঙুলের একটি ফর্ক লাগানো থাকে, যারা আঙুলের মতন চারাকে ধরে নিয়ে মাটির মধ্যে পুঁতে দেয়। সারিতে গুচি থেকে গুচির দূরত্ব 12 থেকে 22 সেন্টিমিটার আর চারার সংখ্যা 4 থেকে 8টি পর্যন্ত হয়। এই চারার সংখ্যা কিন্তু বাড়ানো কমানো সম্ভব হয়। এবার বলি বীজতলা। এই মেশিনে ধান রুইতে গেলে বিশেষ ধরনের বীজতলা তৈরি করার প্রয়োজন হয়, যেটা 2 ফুট বাই 1 ফুট সাইজের পিভিসি ট্রে এর মধ্যে তৈরি করতে হয়। 1 বিঘা জমির জন্য মোটামুটি 24টি ট্রে প্রয়োজন। 1 বিঘা রোয়া করার জন্য আমাদের 2.5 থেকে 3.5 কেজি ধান বীজ প্রয়োজন হয়ে থাকে। এই পার্থক্যটা, মানে 2.5 থেকে 3.5 কেজি কেন বলছি, এটা হচ্ছে মোটা থেকে সরু ধান, এই ভিত্তিতে আর কি নির্দিষ্ট করা হয়। প্রধানত শুকনো ঝুরঝুরে মাটি আগে থেকেই তুলে রাখতে হবে এবং চালুনি দিয়ে চেলে রাখতে হয়। প্রতিটি পিভিসি ট্রেতে মাটি আর জৈব সার 2:1 অনুপাতে মিশিয়ে ভর্তি করে ভালোভাবে ভিজিয়ে দেওয়া হয়, মানে 2 কেজি মাটির সাথে 1 কেজি জৈব সার। প্রতিটি ট্রেতে 110 থেকে 130 গ্রাম পর্যন্ত নির্বাচিত, শোধিত আর অঙ্কুরিত ধান বীজ প্রয়োজন হয়। এটাও কিন্তু যন্ত্রের দ্বারা বা হাতে ছিটিয়ে বোনা হয়। বোনার পর বীজগুলো হালকা হাতে মাটি জৈব সারের মিশ্রণ দিয়ে ঢেকে দিয়ে ট্রেগুলি খড় বা প্লাস্টিকের আচ্ছাদন দিয়ে ঢেকে রাখা হয়। বীজ ফেলার প্রথম 3-4 দিন সরু মুখ ঝাড়ি দিয়ে 2-3 বার জল দিতে হয়। 3-4 দিন বাদে যখন চারা বের হয়ে যায় তখন আচ্ছাদন সরিয়ে দিতে হয়। সেচ নালার মাধ্যমে চারাগুলিতে রস সরবরাহ করা হয়। চারার বয়স যখন 8 থেকে 9 দিন তখন NPK 19-19-19 সার স্প্রে করতে হয় চারা গাছগুলির ওপর 3 গ্রাম/লিটার জলে গুলে। তারপর 12 থেকে 13 দিনের বয়সের চারাতে 0.5 গ্রাম চিলেটের জিঙ্ক প্রতি লিটার জলে গুলে স্প্রে করা হয়। 14 থেকে 15 দিন বয়সের চারাতে 5 গ্রাম/1919 প্রতি লিটার জলে গুলে আবার স্প্রে করতে হয়। চারাতে ঝলসা বা বাদামি দাগ দেখা গেলে প্রতি লিটার জলে 0.5 গ্রাম ট্রাইসাইক্লাজোল গুলে স্প্রে করতে হয়। বোরো ধানের ক্ষেত্রে ঠান্ডা থেকে রক্ষা করতে রাত্রে পলিথিন শীট দিয়ে এই বীজতলাগুলিকে ঢেকে রাখার প্রয়োজন আছে। এবার বলি ধান রোয়া যন্ত্রের সুবিধা কি কি, মানে এই যন্ত্র ব্যবহার করে চাষি ভাইরা কি সুবিধা পেতে পারে। এই যন্ত্র খুব দ্রুত দক্ষতার সাথে রোয়ার কাজ সম্পন্ন করে। একদিনে 1 থেকে 2 হেক্টর জমি এরা রোপণ করতে পারে। যেহেতু কম মজুর লাগে এবং সময়ে চারা বোনা সম্পন্ন হয়, তাই এটি ভীষণভাবে অর্থকরী বা উপকারী দিক আছে।
0: শুনছিলেন ধান রোয়া যন্ত্রের ব্যবহার, এ বিষয়ে বললেন ডক্টর নিবেদিতা মণ্ডল।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রীর সারা দিনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে কিছুক্ষণ বাদেই ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, আজ শুনবেন পশ্চিমবঙ্গের সুন্দরবন সম্পর্কে, 7:35 সকালের আড্ডা উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়, 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প, শ্রীনিবাস সরকারের সঙ্গে কথা বলেছেন সঞ্জয় সেনগুপ্ত, 8:45 যুববাণীর নিবেদন যুব মনে গানে গানে, সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে নট ভৈরব রাগে শুনবেন শরদ, পরিবেশন করবেন কমল মল্লিক, তাকে তবলায় সহযোগিতা করবেন সুনীল বন্দ্যোপাধ্যায়, 9:30 মনের মতো গান উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী, 10:30 রামধনু, নানা রঙের গানের এই অনুষ্ঠানে প্রথমে নজরুল গীতি শুনবেন মঞ্জুরী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, এরপর শুনবেন বেহালা, পরিবেশন করবেন চিন্ময় মহান্তি। ভারতীয় সময় বেলা 11:00 মহানায়কের গল্প উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী, 11:15 রজনীকান্তের গান পরিবেশন করবেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, 11:30 রম্যগীতি, দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা উপস্থাপনায় সৃজনী পাল, 12:30 রবীন্দ্রসঙ্গীত, দুপুর 1:00 নাটক রাধাকৃষ্ণ রচনা স্বপ্নময় চক্রবর্তী, বেতার নাট্যরূপ শোভন পাঠক প্রযোজনা আশিস গিরি, 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান, এবং ভারতীয় সময় দুপুর 2:30 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় 3:35 প্রতিদিনের মতোই অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসরে আজ থাকবে দিগন্ত, উপস্থাপনায় থাকবেন সঞ্চিতা বটব্যাল, বিকেল 4:35 শুনবেন ছায়া ছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা, অনুষ্ঠানটি কৃষ্ণনগর উইমেন্স কলেজ থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। ভারতীয় সময় বিকেল 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন বৃষ্টিদেব, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়, 6:20 ক্ষেত খামারের কথা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুখদেব চন্দ্র শীল, 6:50 আপনার স্বাস্থ্য বিষয় লিভার ভালো রাখতে, এ বিষয়ে বলবেন ডাক্তার সুজয় রায়, সন্ধ্যা 7:00 যুববাণী থেকে লোকগাথা উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়, 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 শুনবেন ছায়া ছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে ঝিঝিট রাগে শুনবেন সেতার, পরিবেশন করবেন পূর্বায়ন চট্টোপাধ্যায়, তাঁকে তবলায় সহযোগিতা করবেন পণ্ডিত পরিমল চক্রবর্তী, 10:45 উপমহাদেশের খবর, এবং ভারতীয় সময় রাত 11:00 প্রতিদিনের মতোই থাকছে হারানো দিনের গান, আজ উপস্থাপনায় থাকবেন আম্রপালি ঘোষ মিত্র, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে সমাপ্তি জানিয়ে দিলাম আজ 30 জুলাই আকাশবাণী মৈত্রীর সারা দিনের অনুষ্ঠান সম্পর্কে। এখন জানিয়ে দেব আজ হারানো দিনের গানের বিষয় সম্পর্কে। হ্যালো, কে বলছেন? একটা সময় রিসিভার কানে দিয়ে এটাই ছিল প্রথম কথা, গভীর রাতে ক্রিং ক্রিং শব্দে যেমন বুক কেঁপে উঠত, তেমনি ভর দুপুরে সবার ঘুমের সুযোগে সাবধানে আঙুলগুলো ব্যস্ত হয়ে ঘুরিয়ে চলত কোনো এক বিশেষ নম্বর, চলত ফিসফিসে কথা। আলেকজান্ডার গ্রাহাম বেল আবিষ্কৃত টেলিফোন যন্ত্রটি মোবাইল ফোনের এই যুগে আর তেমন কদর না পেলেও এখনও তাকে ঘিরে আছে বহু মানুষের সুখ দুঃখের স্মৃতি। সেই স্মৃতির জগতে আবারও আপনাদের ভাসিয়ে নিয়ে যেতে রইল আজকের হারানো দিনের গানের আসর, কানে কানে টেলিফোনে। কথা হবে সেই সব ছবির প্রসঙ্গে যেখানে টেলিফোন করেছে গল্পের পট পরিবর্তন। আজ ঠিক রাত 11:00 রিসিভার কানে আপনাদের অপেক্ষায় থাকবেন আম্রপালি ঘোষ মিত্র। কান পাততে ভুলবেন না শুধুমাত্র আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন আসুন বেরিয়ে যান ভারতে। আজ শুনবেন সুন্দরবন সম্পর্কে, সঙ্গে থাকছি মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। পাহাড় আর সমুদ্রের পর ভ্রমণ পিপাসু বাঙালির জঙ্গলে যাওয়ার প্রসঙ্গ উঠলেই প্রথমেই যে নামটা মনে আসে সেটা বোধ হয় সুন্দরবন। হ্যাঁ, আজ আসুন বেরিয়ে যান ভারতীয় অনুষ্ঠানে আপনাদের সুন্দরবন সম্পর্কেই শোনাব। প্রায় 2585 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে সুন্দরবনের ব্যাপ্তি। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। সুন্দরবন পশ্চিম, সুন্দরবন দক্ষিণ, সুন্দরবন পূর্ব এবং সুন্দরবন জাতীয় উদ্যান, এই চারটির মধ্যে সুন্দরবন জাতীয় উদ্যান অংশটুকু ভারতে অবস্থিত। সুন্দরবন দুই বাংলার প্রাকৃতিক সম্পদকেই সমৃদ্ধ করে। সুন্দরবনের মোট আয়তনের 60% বাংলাদেশে আর 40% ভারতের পশ্চিমবঙ্গে পড়ে। এখন যেহেতু কথা বলছি আসুন বেরিয়ে যান ভারতীয় অনুষ্ঠানে, তাই পশ্চিমবঙ্গের সুন্দরবন সম্পর্কেই আপনাদের শোনাব। পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর সঙ্গমে গঠিত বদ্বীপ অঞ্চলে রয়েছে পৃথিবীর বৃহত্তম এই ম্যানগ্রোভ অরণ্য। প্রায় 1000 বছর ধরে বঙ্গোপসাগর বরাবর নদীর প্রবাহের ফলে পলি জমে গড়ে উঠেছে এই ভূখণ্ড। সমুদ্রতট থেকে সুন্দরবনের উচ্চতা স্থানভেদে 2 ফুট থেকে 7 ফুটের মতো। স্বাভাবিকভাবেই সুন্দরবনের একটা বড় অংশ জুড়ে রয়েছে জলভাগ, বলার অপেক্ষা রাখে না। নদী ও খাঁড়ি মিলিয়ে এখানে জলভাগের আয়তন প্রায় 1800 বর্গ কিলোমিটার। গোটা সুন্দরবন জুড়ে জালের মতো ছড়িয়ে রয়েছে ছোট বড় প্রচুর খাল। সুন্দরবনের নদীগুলো মিষ্টি জল ও নোনা জলের মিলনস্থল। আর সুন্দরবনের ভূমিভাগের মধ্যে রয়েছে সৈকত, মোহনা, স্থায়ী ও ক্ষণস্থায়ী জলাভূমি, কাদা চর বালিয়াড়ি ও ছোট বড় দ্বীপের বৈচিত্র্য। এই রকম প্রাকৃতিক পরিবেশ বলেই অতীতে সমুদ্র বন হিসেবে পরিচিত ছিল এই জায়গাটা, এবং সুন্দরবনের প্রাচীন আদিবাসীরা এই বনকে বলতো চন্দ্র বান্ধে। এই সমুদ্র বন বা চন্দ্র বান্ধে উচ্চারণই কালক্রমে মুখে মুখে সুন্দরবন হয়ে গেছে। এমন নামকরণের আর একটা কারণও অবশ্য আছে, এবং সেটি অবশ্যই সুন্দরী গাছের আধিক্য। 1860 সালে বাংলার বন বিভাগ তৈরি হওয়ার পর এই বনাঞ্চল প্রথম সাংগঠনিক ব্যবস্থার আওতায় আসে। আর 1878 সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়। সুন্দরবনে মোট 102 বদ্বীপ আছে, যার মধ্যে বর্তমানে 54টাতে মানুষ বাস করে আর বাকিগুলো সংরক্ষিত বন। পৃথিবীর এক প্রাকৃতিক বিস্ময়ের নাম এই সুন্দরবন। হ্যাঁ, বিস্ময় তার কারণ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ইকোসিস্টেম এই সুন্দরবন। আমরা জানি যেসব গাছপালা সমুদ্র উপকূলের নোনা জলে জন্মায় তাদের ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ বলা হয়। আর সুন্দরবনকে যে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ইকোসিস্টেম বলা হয় তার কারণ হলো সারা পৃথিবীতে যে 110 রকমের ম্যানগ্রোভ প্রজাতির গাছ জন্মায় তার মধ্যে 84 সুন্দরবনে রয়েছে। এ তো গেল উদ্ভিদকুলের কথা, আর সুন্দরবনের জীববৈচিত্র্য, সুন্দরবন বললেই আমাদের মনের চোখে ধরা দেয় গায়ে হলদে কালো ডোরা কাটা ডিজাইন নিয়ে রাজকীয় ভঙ্গিতে চলাফেরা করা রয়্যাল বেঙ্গল টাইগার। সেছাড়া স্তন্যপায়ী জীবগুলোর মধ্যে চিত্রাহরিণ, মায়াহরিণ, রেসাস বাঁদর, বনবিড়াল, সজারু এবং বন্য শুকর সহ আরও 289 রকমের প্রজাতির

স্থলজ জীবজন্তুর বাসভূমি এই সুন্দরবন। তাছাড়া এখানে 35 রকমের সরীসৃপ, 8 রকমের উভচর এবং নানান রকমের মাছ মিলিয়ে 219 রকমের জলজ প্রাণী রয়েছে। এছাড়া সুন্দরবনে রাজত্ব করে রাজগোখর, কেউটে, অজগর। জলাশয়ে থাকে প্রায় 24 রকমের চিংড়ি, 14 রকমের কাঁকড়া আর বেশ কয়েক প্রজাতির শামুক ও ঝিনুক। আর পাখিদের কথা বললে বলতে হয় সুন্দরবনের অধিকাংশ পাখি স্থানীয় হলেও হাঁস জাতীয় প্রায় 50 রকমের পরিযায়ী পাখিরও দেখা মেলে সুন্দরবনে। তার সঙ্গে রয়েছে অগুন্তি কীট পতঙ্গের সমাহার। সুদূর হিমালয় থেকে মৌমাছিরাও সুন্দরবনে এসে চাক বাঁধে। এমন জঙ্গলে যেতে হলে কিভাবে যেতে হবে সেটাই একটু বলি। ভারতে পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব সীমান্তে অবস্থিত সুন্দরবন উত্তর ও দক্ষিণ দুই 24 পরগনায় বিস্তৃত এবং রেলপথ ও সড়কপথ দুভাবেই কলকাতার সঙ্গে যুক্ত। সুন্দরবনের নিকটতম রেল স্টেশন ক্যানিং সুন্দরবনের প্রবেশদ্বার গোদখালি থেকে 29 কিলোমিটার দূরে অবস্থিত। ক্যানিং স্টেশন থেকে অটো বা ট্রেকারে গোদখালি যেতে সময় লাগে 1 ঘন্টার মতো। শিয়ালদাহ সাউথ সেকশন থেকে মোটামুটি ঘণ্টাখানেক বাদে বাদেই প্রতিদিন ক্যানিং লোকাল ছাড়ে। কলকাতা বাসন্তী সড়কপথ হয়েও যাওয়া যায়। সুন্দরবনের সংরক্ষিত বনভূমির বনানি ক্যাম্প, কালাস আইল্যান্ড এবং সমুদ্র সৈকত, হলিডে দ্বীপ, হলিডে বন্যপ্রাণী অভয়ারণ্যর মতো দর্শনীয় স্থানগুলো রয়েছে কৈখালির কাছাকাছি। কৈখালি থেকে কলকাতার দূরত্ব 83 কিলোমিটারের মতো। নামখানা হয়েও সুন্দরবনে যেতে পারেন, তার জন্য শিয়ালদহ থেকে নামখানা লোকাল পেয়ে যাবেন। নামখানাতে আছে সুন্দরবনের লোথিয়ান বন্যপ্রাণী অভয়ারণ্য, ভাগবত কুমির প্রকল্পের মতো দর্শনীয় স্থান। গোসাবা হয়ে গেলে হ্যামিল্টন সাহেবের বাংলো এবং বেকন বাংলো দেখা যেতে পারে। 1932 সালের 30 এবং 31 ডিসেম্বর রবীন্দ্রনাথ বেকন বাংলোতে কাটিয়েছিলেন। সুন্দরবন যে ঘুরে দেখতে হয় জলপথে এ কথা আলাদা করে বলাটাই বোধ হয় বোকা বোকা শোনাবে, তাই না? পৌঁছতে হয় ভেসেলে বা লঞ্চে, তবে জলপথে নদী ছেড়ে সরু সরু খাল বেয়ে জঙ্গলের গভীরে যেতে চাইলে কিন্তু যেতে হবে ছোট নৌকায় করে। যেমন বনবিবি ভাড়া নিয়ে খাল হয়ে যেতে পারেন বাঘের বাড়ি হেতাল গাছে ঘেরা আধারমারিতে। চোরাগাজি খাল ধরে গেলে দেখা মিলতে পারে হরিণের বা বন্য বাঁদরের। তবে দুপুরে ভাতের সঙ্গে ইলিশ মাছ সহযোগে এখন ইলিশ উৎসবের সময় যেসব প্যাকেজ ট্যুরের বিজ্ঞাপন চোখে পড়ে তারা কিন্তু সাধারণত এই সব জায়গায় নিয়ে যায় না, এতটা গভীরে নিয়ে যায় না। আর একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে সুন্দরবনের জঙ্গলে ঢোকার জন্য অনুমতি কিন্তু পাওয়া যায় সজনেখালি এবং পাখিরালয় থেকে, আর তার জন্য পরিচয়পত্র সাথে রাখতে হয়। সরকারি বা বেসরকারি কোনো ট্রাভেল কোম্পানির মাধ্যমে ভ্রমণ করলে অর্থের বিনিময়ে তারাই সব বন্দোবস্ত করে দেয় এবং সেই সঙ্গে গাইডও থাকে। 2-3 দিনের ট্যুরে সুন্দরবন ভ্রমণের লঞ্চগুলোতে থাকার ব্যবস্থা থাকেই, তাছাড়া জায়গায় জায়গায় কিছু হোটেলও পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গ রাজ্যের ট্যুরিস্ট লজ রয়েছে সজনেখালিতে। জঙ্গলের রোমাঞ্চকর পরিবেশে রাত কাটানোর জন্য সেটা বেশ আদর্শ। অনলাইনে আগে থেকে বুকিং করতে পারেন। ব্যক্তিগত উদ্যোগে ভ্রমণ করলে মাথায় রাখবেন সুন্দরবন ঘুরে দেখার গুরুত্বপূর্ণ স্থানগুলো হলো সজনেখালি ওয়াচ টাওয়ার, সুধন্যখালি ওয়াচ টাওয়ার, পাঁচমুখানি, পীরখালি, গাজীখালি, নেতিধোপানি, বুড়িদাবড়ি ইত্যাদি। এইসব ওয়াচ টাওয়ারগুলো থেকেই বন্যপ্রাণীদের ভালোভাবে দেখা যায়। তবে একেবারেই ভুললে চলবে না যে তারা তাদের ইচ্ছার অধীন এবং জাতীয় উদ্যানে বন্যপ্রাণীরা বন্দি নয়, তাই তাদের দেখা পেতে গেলে ভাগ্য লাগে। সুতরাং মানুষ চাইলেই তাদের সেই ইচ্ছে পূরণ হয় না, কিন্তু তাদের দেখা পাওয়ার জন্য ওয়াচ টাওয়ারগুলোর কাছাকাছি মিষ্টি জলের পুকুর কেটে রাখা থাকে, সেখানে মিষ্টি জল খেতে এলেই মানুষের চোখে ধরা দেয় তারা। আজ এইটুকু বলেই শেষ করি, সময় তো আর নেই, কিন্তু আর একটা কথা বলবো, পর্যটক হিসেবে সুন্দরবনে বেড়াতে গেলে অবশ্যই মনে রাখবেন আপনারা কিন্তু জঙ্গলে যাচ্ছেন, জঙ্গলের নিয়ম মেনে চলতে হবে। এই বলেই শেষ করি। অনুষ্ঠান কেমন লাগলো জানাতে পারেন maitribondhu23@gmail.com এই মেল আইডিতে মেল করে। সঙ্গে ছিলাম মৈত্রীবন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। এখন শুনবেন বাংলা খবর।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কার্যবিরোধে সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিলে অনিয়মের মোকাবিলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের পাশাপাশি কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের মতোই সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, বিশ্বমানের উৎপাদন উন্নত প্রযুক্তি ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। ওড়িশার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। এখনও পর্যন্ত 4 লক্ষ মানুষ বন্যা দুর্গত। অসমেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার দৌড়ের T47 ফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস গড়েছে ভারত। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি সংক্রান্ত বিল পাশ হয়েছে। এই বিলে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন ও পরীক্ষায় অসদাচরণের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনের সংশোধন করা হল। পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা যুক্ত করা হয়েছে। রয়েছে 10 বছর কারাবাস, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও সংশোধনীতে বলা হয়েছে। প্রতিটি রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন প্রতিদিনের শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে কর্মী বিষয়ক জন অভিযোগ ও পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেন, এই বিল সংশোধনীতে দোষীদের বিরুদ্ধে আরও কঠোর আইন বলবতের সংস্থান রাখা হয়েছে। এছাড়া প্রশ্ন ফাঁসের মতো ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা হয়েছে।
1: Of this government's deep commitment to safeguard the welfare of the students and the youth of this country. And therefore, this bill can be described as a milestone legislation in the history of Indian Parliament.
0: সংসদের নিম্নকক্ষে বিলটি পাশ হয়ে যাবার পর আজ সকাল 11টা পর্যন্ত সভা মুলতবি করে দেওয়া হয়। এর আগে বিল সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা এখন অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, নিট ইউজি পরীক্ষা পরিচালনায় যে অর্থ ব্যয় হয় তা দেশের শিক্ষা বাজেটের চেয়েও বেশি। শ্রী গান্ধী বলেন, নিট ইস্যুতে শিক্ষার্থীদের প্রতিবাদের উদ্দেশ্য হিংস্রতা বা ঘৃণা ছড়ানো ছিল না, বরং তা ছিল তরুণদের গভীর ক্ষোভের প্রকাশ। তিনি বলেন, সকল রাজনৈতিক দলের উচিত তাদের এই ভাবনাকে সম্মান জানানো। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করে বলেছেন, নিম্নকক্ষের অধিবেশনে রাহুল অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। সংসদের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী গুলি চালনার আদেশ দেননি।
2: রাহুল গান্ধীজি কুড নট স্পিক ইভেন অন ওয়ান পয়েন্ট ইন দ্য পেপার লিক বিল, সাচ অ্যান ইম্পর্টেন্ট To prevent the unfair means, he could not speak a word about the provisions in the bill. He misled by using unparliamentary words and also accusing wrongly about Home Minister. Home Minister or any other minister do not give order for firing or all these things. These are not in the domain of the ministers.
0: কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল লোকসভায় প্রশ্ন ফাঁস বিরোধী সংশোধনী বিল পাশ হওয়ায় শিক্ষার্থী এবং তরুণদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী বৈষ্ণব বলেন, এই বিলটির পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আনবে। তিনি আরও বলেন, এই বিল ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করেছে এবং তদন্তের কাজে ন্যায় ও স্বচ্ছতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার সংস্থান রেখেছে। প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল গতকাল রাজ্যসভায় পাশ হয়েছে। 1971 সালে প্রিভেনশন ইনসাল্টস টু ন্যাশনাল অনার আইন সংশোধনের সংস্থান রয়েছে বিলে। প্রস্তাবিত এই বিলের উদ্দেশ্য হল জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই সমান আইনি সুরক্ষা প্রদান করা। এই আইন লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড ও জরিমানা অথবা 2টির সংস্থান রাখা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে বলেন, সংশোধনী বিল শুধুমাত্র কোনো সাংবিধানিক পরিবর্তন নয়, এটি দেশের আত্মা, জাতীয় সচেতনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনের প্রতি সরকারের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে।
3: राष्ट्रीय गीत अपमान पर इस विधेयक के माध्यम से दंडनीय प्रावधान करने का विचार हुआ है। वर्तमान संशोधन का उद्देश्य राष्ट्र गीत वंदे मातरम के जानबूझकर किए गए अपमान को भी उसी प्रकार के दंडनीय बनाया जाए जैसा कि वर्तमान

0: कानून में है। हर भारतवासी के राष्ट्र प्रेम का उद्घोष है वंदे मातरम, विकसित भारत का संकल्प है वंदे मातरम।
1: 1947 সালের 15ই আগস্ট সর্দার বল্লভভাই প্যাটেল পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুরকে আকাশবাণীতে সকাল 6:30 বন্দে মাতরমের সম্পূর্ণ স্তোত্রটি পরিবেশনের অনুরোধ জানান। এর মধ্যে দিয়ে সূচনা হয় প্রথম স্বাধীনতা দিবসের। বিজেপির ডক্টর রাধামোহন দাস আগরওয়াল, ওয়াইএসআরসিপির গোল্লাবাবু রাও, বিজেডির সুলতা দেও, আপের সঞ্জয় সিং প্রমুখ আলোচনায় অংশ নেন। সভায় বিলটি পাশের পর রাজ্যসভা আজ বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেন। স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক জানিয়েছে, মন্ত্রক স্নাতক স্তরে মেডিকেল ভর্তি প্রক্রিয়াকে স্বচ্ছ, মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও ছাত্রবান্ধব করে তুলতে সরকারি দায়বদ্ধতাকে সুনিশ্চিত করতে চায়। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শ্রী নাড্ডা কাউন্সেলিং প্রক্রিয়াকে স্বচ্ছ ও সঙ্গতিপূর্ণ করার উপর গুরুত্ব আরোপ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, উদ্ভাবন, উন্নত প্রযুক্তি, স্টার্ট আপ, ক্ষুদ্র মাঝারি শিল্প এবং প্রতিযোগিতামূলক বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। নতুন দিল্লিতে আয়োজিত 22তম JRD টাটা মেমোরিয়াল লেকচারে বক্তব্য রাখতে গিয়ে শ্রী গোয়েল আরও বলেন, দেশীয় পদ্ধতিতে তৈরি পণ্য বিশ্বের বাজারে গুণমানের ভিত্তিতে জায়গা করে নেবে। অন্যদিকে গতকাল নতুন দিল্লিতে তিনি ভারতের রপ্তানি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের বৈঠকে বিভিন্ন দিক পর্যালোচনা করেন। এক সামাজিক বার্তায় তিনি বলেন, এই বৈঠকের পাশাপাশি সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় দেশের সামর্থ্য বৃদ্ধি কীভাবে সম্ভব তা নিয়েও বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল লখনউয়ের সেন্ট্রাল কমান্ড হাসপাতালে ভারতের প্রথম নিবেদিত মিলিটারি মেডিসিন বিভাগের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। এই প্রচেষ্টার লক্ষ্য হল দ্রুত চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা তৈরি রাখা, গবেষণায় আরও অগ্রগতির পাশাপাশি দেশীয় চিন্তাভাবনার মধ্যে দিয়ে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ তৈরি করা। বিকশিত ভারত প্রচারের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুবা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে 1 কোটিরও বেশি মানুষ অংশ নেবেন। অংশগ্রহণকারীরা নেশামুক্তির শপথ নেবেন বলে তিনি জানান। দেশের যুবকদের নেশা থেকে দূরে রাখতে দেশজুড়ে 100 সপ্তাহের জনভাগিদারী আন্দোলনের প্রচার চলবে। ওড়িশার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। নদীগুলিতে জলস্ফীতি দেখা দেওয়ায় রাজ্যের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন এবং বেশ কয়েকটি জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাজ্য প্রশাসন উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বন্যা পরিস্থিতি এখনও সংকটাপন্ন। 4 লক্ষেরও বেশি মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছেন। উজান আসামের বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজখবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল তিনি অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেন এবং ত্রাণ কাজের পর্যালোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় অসমের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন এবং সব ধরনের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে 2022 সালে লেখক সালমান রুশদির উপর ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তিকে ফেডারেল সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। স্যাটানিক ভার্সেস উপন্যাসের কারণে গত কয়েক দশক ধরে হত্যার হুমকির মুখোমুখি হতে হয়েছে লেখককে। বিচারকরা হাদি মাতারকে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে। তার বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। আমেরিকা ইরানের রেভলিউশনারি গার্ডের সঙ্গে যুক্ত আছে এমন প্রতিষ্ঠান বা সংস্থার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। হরমুজ প্রণালীতে সম্প্রতি বাণিজ্যিক জাহাজ ও অসামরিক পরিকাঠামোকে নিশানা করায় এই সিদ্ধান্ত। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার দৌড়ের ইভেন্টের T47 ফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস গড়েছে ভারত। ভারতের সোনা জিতেছেন দিলীপ মাহু গভিত ও রূপো জিতেছেন মোহাম্মদ বাসিল মোর সিঙ্গানাকাত। অন্যদিকে দিনের শুরুতে ভারতের পুরুষদের লং জাম্পে রূপো জেতেন মুরলী শ্রীধর। 9টি রূপো ও 3টি ব্রোঞ্জ নিয়ে ভারতের মোট পদক সংখ্যা 15। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। লোকসভায় পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিলে অনিয়মের মোকাবিলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের পাশাপাশি কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের মতোই সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আপনারা যারা এখন রেডিও সেটে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে নিউজ অন এআইআর অ্যাপে কিংবা গুগল লিংক থেকে আকাশবাণী মৈত্রী টিউন করেছেন, তাদের সকলকে স্বাগত জানাই আজকের সকালের আড্ডায়। গান গল্পের এই আসরে আজ শুনবেন আজকের দিনে পালিত হওয়া গুরুত্বপূর্ণ একটা দিবস পালনের কথা, থাকছে কমনওয়েলথ গেমে ভারতের সাফল্যের কথা, জল সংরক্ষণের বার্তা এবং অক্ষর কন্দুক প্রজেক্টের বার্তা। আর তার সঙ্গে রোজ যেমন থাকে দৃষ্টিকোণ, জানা অজানা, আবহাওয়ার খবর আর সুন্দর সুন্দর গান, সেসব তো থাকছেই। আর সঙ্গে রয়েছি আমি আপনাদের মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। তবে প্রথমেই বেশি কথা না বলে আড্ডার আমেজটা আগে চাঙ্গা করে নিই একটা গান শুনে। তবে একটা না, বর্ষায় রোমান্টিসিজমের বদলে বৃষ্টিকে আজকাল একটু ঘ্যান ঘ্যানে বলেই মনে হচ্ছে, তাই না? একঘেয়েমি কাজ করছে আমাদের মনে, তাই একটা রোদমাখা সকালের আকাঙ্ক্ষা থাক না আজ সকালের আড্ডা শুরুতে। হিমিকা খামুরাইয়ের কণ্ঠে শুনতে মন্দ লাগবে না, শুনে দেখুন

আজ প্রথমেই শোনাব আজকের দিনে পালিত হওয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে, আর সেটা হলো আজ বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস। নাম থেকেই বোঝা যায় আজকের দিনটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। মানব পাচার একটা সংগঠিত অপরাধ, সবসময় একটা নেটওয়ার্ক কাজ করে এর পিছনে। একা একা ঘটিয়ে ফেলা যায় না এই ধরনের জঘন্য অপরাধ। অনেক অপরাধী, একাধিক বড় চক্র একসঙ্গে কাজ করে এর পিছনে, এবং মূলত অসৎ উপায়ে কম সময় অনেক বেশি উপার্জনের লোভেই তারা এরকম করে, সেটা আমরা কম বেশি জানি। আর দিন দিন এই সমস্যা এত বড় আকার ধারণ করছে যে এটা বর্তমানে

একটা বিশ্বব্যাপী চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে সচেতনতা বৃদ্ধির কাজ, প্রচার কাজও চলে আসছে সরকারের পক্ষ থেকে তো বটেই। বিভিন্ন বেসরকারি সংস্থাও মানব পাচারের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে অনেক দিন থেকেই উল্লেখযোগ্যভাবে কাজ করে আসছে, ফলাফলও পাওয়া যাচ্ছে। তবুও আজকের দিনে আরেকটু জোর দিয়ে এই সমস্যা নিয়ে আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকে আপনাদের সতর্ক করা আমাদের কর্তব্য। আন্তর্জাতিক পাচারচক্র চিরকালই কাজ করে মানুষের মনের সঙ্গে ট্রিকি গেম খেলে। শিশুদের, অল্পবয়সী মেয়েদের বা পূর্ণবয়স্ক কোনো মানুষের কাছেও মানুষ বা সাহায্যকারী সেজে তাদের কাছের মানুষ হয়ে তাদের বিশ্বাস অর্জন করে, নয়তো মিষ্টি মিষ্টি কথা বলে ভোলায়, অথবা লোভ বা ভয় দেখিয়ে তাদের ফাঁসায় পাচারকারীরা। আর একবার কোনো মতে কাউকে বাগে পেয়ে গেলেই ইচ্ছের বিরুদ্ধে নানান রকমভাবে মানুষকে অর্থনৈতিকভাবে বা শারীরিক পরিশ্রম করিয়ে শোষণ করে বা তাদের দিয়ে অপরাধমূলক কাজ করায়। এসব অনেকদিন ধরেই চলে আসছে, কিন্তু যুগের সঙ্গে সঙ্গে অপরাধের প্রকার ও ব্যাপ্তিও বাড়ছে। তাই মানুষকে পাচার করে আগে যে সমস্ত কাজে ব্যবহার করা হতো সেসবের পাশাপাশি এখন জোর করে সাইবার অপরাধ বা অনলাইন জালিয়াতির কাজেও ব্যবহার করা হচ্ছে। মানে ইন্টারনেট ব্যবহার করে যত রকমের অপরাধ ঘটানো সম্ভব সব ক্ষেত্রেই ইদানিংকালে মানুষকে জোর করে ব্যবহার করা হচ্ছে ইচ্ছের বিরুদ্ধে। তাই এবারে ওয়ার্ল্ড ডে এগেনস্ট ট্রাফিকিং ইন পার্সন বা বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসের থিম হল ট্র্যাপড বিহাইন্ড স্ক্যাম, মানে কোনো স্ক্যামে মানুষ নিজের অজান্তে বা ইচ্ছের বিরুদ্ধে জড়িয়ে পড়ছে। লজ্জা, ভয় বা ব্ল্যাকমেলের কারণে বাধ্য হচ্ছে সাইবার অপরাধে জড়িয়ে পড়তে বা জড়িয়ে থাকতে। অনেক সময় ব্যাংকের কর্মী সেজে অনেক ভুয়ো কলই আমরা প্রায় সকলেই পেয়েছি, কখনো না কখনো সবাই বোধহয় পেয়েছি। অনেক সময় লোভনীয় অফারের বিজ্ঞাপন দেওয়া প্রতারণামূলক অনেক লিঙ্কও আমরা পেয়ে থাকি মেসেজ বা ইমেলের মাধ্যমে। বুঝতে না পেরে সে সমস্ত লিঙ্কে ক্লিক করে বা ফোন কলে চাওয়া ওটিপি দিয়ে ফেলে অনেকের অনেক টাকাও চোট হয়ে গেছে। তারপর নানান উপায়ে ক্রিপ্টো ফ্রডের মতো ঘটনাও আজকাল ঘটছে, সেখানে রাতারাতি বেশি মুনাফার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতানো হচ্ছে। অনেক সময় আসলের মতো দেখতে কোনো ওয়েবসাইট বা অ্যাপের মতো প্রায় হুবহু নকল প্ল্যাটফর্ম তৈরি করেও সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করতে চাইছে সাইবার অপরাধীরা। আবার অনেক সময় ডেটিং সাইটের মাধ্যমে কিংবা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো সামাজিক মাধ্যমে অনলাইনে প্রেমের সম্পর্ক তৈরি করেও ক্রিপ্টোর ফাঁদে ফেলা হয় বা অন্যভাবে ব্ল্যাকমেল করে টাকা চাওয়া হয়। আর একটা শব্দও ভীষণভাবে পরিচিত এখন, ডিজিটাল অ্যারেস্ট। আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হয়েছে, আপনি অমুক কেসে ফেঁসে গেছেন, কিন্তু আপনি যদি আমাদের কথা মতো চলেন আপনাকে সাহায্য করা হবে। এক্ষুনি এত টাকা অমুক অ্যাকাউন্টে পাঠান বা আপনার ফোনে যে লিঙ্ক গিয়েছে সেখানে ক্লিক করুন, একটা ওটিপি গেছে সেটা এক্ষুনি আমাদের জানান, এই সব বলা হয়ে থাকে। আর মানুষ তাৎক্ষণিকভাবে ভয় পেয়ে নকল পুলিশ সাজা অপরাধীদের ফাঁদে পা দিয়ে ফেলেছে। এমন অনেক ঘটনাই ঘটেছে যখন বাস্তবে ডিজিটাল অ্যারেস্ট বলে আদৌ কিছুই হয় না। হ্যাঁ বন্ধুরা, খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিন যে ডিজিটাল অ্যারেস্ট বলে বাস্তবে কিচ্ছু হয় না। এটা শুধুই মানুষকে ভয় দেখিয়ে কিংকর্তব্য বিমূঢ় করে দিয়ে টাকা হাতানোর একটা কৌশল। আপনারা অনেকেই হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য আজ আর একবার বললাম। নানান রকমের সাইবার ক্রাইমের প্রচুর কেস নিয়মিত নথিবদ্ধ হচ্ছে। কেউ কেউ যেমন ঠকে যাচ্ছেন, কেউ কেউ হয়তো সচেতন থাকার জন্য রক্ষাও পাচ্ছেন, আবার কাউকে প্রশাসনের চেষ্টায় অপরাধীদের হাত থেকে ছাড়িয়ে আনাও যাচ্ছে। ব্যাপারটা যাই হোক না কেন, মোদ্দা কথা হলো সাইবার অপরাধ বেড়েই চলেছে আর এর পিছনে কাজ করছে আন্তর্জাতিক বড় বড় গ্যাং। কিন্তু বিষয়টাকে যদি আমরা একটু অন্যভাবে দেখি, যদি ভাবি যে এই সমস্ত ব্যাপার ঘটনার জন্য যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে বা অনলাইনে অপরাধ ঘটানোর জন্য যে টেকনিক্যাল সাপোর্ট দরকার হয়, বিভিন্ন ফলস প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যেসব টেকনিক্যাল পার্সন বা প্রোগ্রামাররা কাজ করে থাকেন, তারা কি প্রত্যেকেই সবসময় সত্যিই অপরাধী হন? সবাই কি স্বেচ্ছায়

কাজ করছেন? তাহলে কিন্তু উত্তরটা হলো না। আর ঠিক সেইটাই এই বছরের বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসের থিম, যে মানুষকে জোর করে অনলাইন অপরাধের সঙ্গে যুক্ত করা হচ্ছে। কিন্তু কীরকমভাবে যুক্ত করা হচ্ছে বলুন তো? অনেকেই হয়তো জানেন যে বিদেশে বা অন্য কোনো ভালো কোম্পানিতে চাকরির মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এই ধরনের কাজ করানো হয়। প্রথম দিকে কেউ হয়তো বুঝতে না পেরে অ্যাসাইনমেন্ট হিসেবে দু একটা এমন কাজ করেও ফেলেন, তারপর সেটার রেকর্ড রেখে তাকে ব্ল্যাকমেল করে এ ধরনের কাজ চালিয়ে যেতে বাধ্য করা হয়। বিদেশে হলে তার পাসপোর্ট আটকে রেখে হয়তো তাকে দেশে ফিরতে দেওয়া হয় না। বিভিন্ন রকমভাবে হতে পারে জোর করে অনলাইন অপরাধে যুক্ত করার বা দীর্ঘদিন যুক্ত রাখার ধরন। তারপরে ধরুন প্রেমিক বা প্রেমিকা সেজে সাক্ষাতে বা ভিডিও কলে ঘনিষ্ঠ হয়ে পরবর্তীকালে তাকে ব্ল্যাকমেল করে হয় জোর করে খারাপ কাজ করতে বাধ্য করা হচ্ছে, নয়তো প্রচুর টাকা ডিমান্ড করা হচ্ছে। এবং এই ধরনের অপরাধের ক্ষেত্রে ভিকটিম মহিলা বা পুরুষ যে কোনো একজন যেমন হতে পারেন, তেমন দুজনেও হতে পারেন। হ্যাঁ, দুজনেই হতে পারেন, কারণ যাকে দিয়ে ব্ল্যাকমেল করাচ্ছে কোনো অপরাধ চক্র, তাকেও হয়তো জোর করেই সেই কাজ করতে বাধ্য করা হচ্ছে। কিন্তু সমস্যা যখন আছে, সমাধানের উপায়ও তো খোঁজা হচ্ছে, সেই সব সমাধানের কথাও বলবো। তার আগে একটা গান শুনে নিই ছোট্ট করে।

0: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না। এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল। ওটিপি অন্যকে জানাবেন না। যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
1: ইন্টারনেটের যুগে ডটকমের দুনিয়ায় সাইবার অপরাধ বেড়েই চলেছে। সেই অপরাধের জাল বেছানো আছে সারা পৃথিবীময়। আন্তর্জাতিক স্তরে যুক্ত বহু অপরাধ চক্র হাজার হাজার মানুষকে পাচার ও শোষণ করছে এবং আর্থিক জালিয়াতির মতো অন্যান্য সাইবার অপরাধে যোগ দিতে বাধ্য করছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এক দেশে বসে অপরাধ করলে অন্য দেশের পুলিশ বা প্রশাসন সেক্ষেত্রে খুব একটা কিছু করতে পারত না এতদিন। তাই জাতিসংঘের সাইবার অপরাধ কনভেনশন বিশ্বব্যাপী সাইবার অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার জন্য গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিচ্ছে। যেমন ইলেকট্রনিক তথ্য বিনিময়, 24 ঘন্টা সক্রিয় থাকা নেটওয়ার্কের মাধ্যমে রাষ্ট্রের সীমানা পেরোনো ডিজিটাল অপরাধ দমনের ক্ষেত্রে দেশগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চলছে। এর জন্য উন্নয়নশীল দেশগুলোকে সাইবার নিরাপত্তা দেওয়ার পাশাপাশি প্রযুক্তিতে আরও উন্নত হওয়ার জন্যও সাহায্য করছে। তারপর সাইবার ক্রাইমের মাধ্যমে চোট যাওয়া অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত করে আসল মালিককে ফেরত দেওয়ার জন্য যৌথভাবে যেমন কাজ চলছে, তেমনি আন্তর্জাতিক অপরাধ দমন সংস্থাগুলো হাতে হাত মিলিয়ে সারা পৃথিবীর থেকে হাজার হাজার পাচার হয়ে যাওয়া মানুষকে উদ্ধারও করছে। তাহলে বন্ধুরা, অন্ধকারের পাশাপাশি আলোর দিশাও তো আমরা দেখতে পাচ্ছি, বলুন। তাই এই কথার পাশাপাশি অরিজিৎ সিং এর কণ্ঠে গানে গানেও থাক

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: সকালের আড্ডায় এখন আপনাদের শুনিয়ে দেব পরপর দুটো গান, দেবোত্তম ও মধুবন্তী মুখোপাধ্যায়ের কণ্ঠে।

সকালের আড্ডায় এখন সময় হয়েছে দৃষ্টিকোণের। অভিনেতা জনি ওয়াকারের স্মরণে আজকের দৃষ্টিকোণ, প্রযোজনায় আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগ।

প্রথম জীবনে তৎকালীন বোম্বেতে বাস কন্ডাক্টর ছিলেন তিনি। যাত্রীদের বিনোদন জুগিয়ে যেতেন। আশা ছিল কোনোদিন এমন কেউ তাকে দেখবেন যার মাধ্যমে তিনি পেয়ে যাবেন রূপলী স্বপ্নলোকের ঠিকানা। স্বপ্ন সত্যি হল। শোনা যায় কোনোভাবে বলরাজ সাহানি তাকে দেখেন আর হিন্দি ছবির জগৎ

স্বাগতা লক্ষ্মীর কণ্ঠে এই গান শোনানোর পর ভারতের জয়ের কথাই বলবো। অন্যান্য সব ক্ষেত্রের মতোই আমাদের দেশ বেশ কয়েক বছর ধরে খেলার জগতেও ধারাবাহিকভাবে উন্নতি করছে। পুরুষদের পাশাপাশি খেলাধুলায় মহিলাদের সাফল্যের হারও চোখে পড়ার মতো। স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেম শুরু হয়েছে আমরা জানি, আর ভারত তার অনেকগুলো বিভাগেই অংশগ্রহণ করছে। ভারতের মোট 126 জন ক্রীড়াবিদ, তার মধ্যে 77 জন পুরুষ ও 49 জন নারী অংশগ্রহণ করছেন এবারের কমনওয়েলথ গেমে। খুব স্বাভাবিকভাবেই আমরা প্রত্যেক ভারতীয় খেলোয়াড়কেই সাপোর্ট করছি, চাইছি যাতে সকলেই দারুণ সাফল্য পান। কিন্তু এখনো পর্যন্ত আমাদের ঝুলিতে সাফল্যের যে ভাণ্ডার সঞ্চিত হয়েছে তাও কম নয়। তার মধ্যে সবার আগেই বলতে হচ্ছে মীরাবাই চানুর কথা। তিনি এবারে মহিলাদের 48 কেজি ভারোত্তোলন বিভাগে মোট 190 কেজি ওজন তুলে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করেছেন। শুধু নয়, 2018 সাল 2022 সালেও তিনি স্বর্ণপদক পেয়েছিলেন। তার মানে তিনি স্বর্ণপদক পাওয়ায় এবারে হ্যাট্রিক করেছেন, তাই এই নিয়ে একটু বেশি হইহই তো হবেই। কিন্তু আরও আছে মহিলা ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদবও মহিলাদের 53 কেজি ভারোত্তোলন বিভাগে রূপোর পদক পেয়েছেন, সেটাও কম আনন্দের বিষয় নয়। এবং আরও খুশির খবর হলো যে প্যারা অ্যাথলিটে শর্মিলা ধানখড় সোনা জিতেছেন, যা সত্যিই আমাদের জন্য ভীষণ উল্লেখযোগ্য একটি খবর। এখনো পর্যন্ত কমনওয়েলথ গেমে ভারত 9টি রূপো, 3টি ব্রোঞ্জ ছাড়াও 3-3টি সোনা ইতিমধ্যেই জয় করেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর শেষ পাওয়া খবর অনুযায়ী পুরুষদের লং জাম্পে রূপোর পদক জিতেছেন ভারতের মুরলী শ্রীশঙ্কর, এবং T47 প্যারা অ্যাথলেটিক্সে প্রথম হয়ে স্বর্ণপদক পেয়েছেন ভারতের দিলীপ মাহাদু গাভিত, এবং দ্বিতীয় হয়ে রূপোর পদক পেয়েছেন ভারতের মোহাম্মদ বাসিল মোড়

গানাকাত। এই জয়কে সঙ্গে করে আমরা আরও আগামীর দিকে তাকিয়ে রইলাম, আরও আরও অনেক বেশি জয়ের জন্য, আরও অনেক বেশি সোনা রূপো পদকের জন্য।

0: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।
1: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন। কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন।
2: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন আপনাদের জানিয়ে দেব আবহাওয়া সম্পর্কে আজকের সকালের আড্ডা অনুষ্ঠানে। আবহাওয়ার সকালে পাওয়া আপডেট থেকে আপনাদের এখন শোনাব। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ প্রধানত মেঘলাই থাকছে। যথারীতি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও থাকছে, মানে ছাতা এবং বর্ষাতেই সঙ্গে রাখতেই হচ্ছে, জলগাদা মারাতেই হচ্ছে। আর তার সঙ্গে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে মোটামুটি 31 ডিগ্রি ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ থাকছে সর্বোচ্চ 97% ও সর্বনিম্ন 76%, মানে আর্দ্রতার পরিমাপ ভালো, মানে ঘামটা হওয়ারও সম্ভাবনা থাকছে। খুব একটা আশার কথা আবহাওয়ার খবরে আপনাদের শোনাতে পারলাম না, তবে ভালো খবর এটাই যে আজকে সকালের পর্যবেক্ষণ অনুযায়ী পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য এখনও পর্যন্ত তেমন কোনো আগাম সতর্কবার্তা নেই। প্রকৃতির মন মেজাজ তো বোঝা গেল, তা বিশেষ সুবিধের নয়, কিন্তু আমাদের তো আপনাদের মন মেজাজও বুঝতে হয় আপনাদের ভালো লাগা মন্দ লাগার কথা। তাই আজকের সকালের আড্ডা আপনাদের কেমন লাগলো, আমাদের সব অনুষ্ঠান প্রতিদিন আপনাদের কেমন লাগছে তা আমাদের জানাতে থাকুন maitribondhu23@gmail.com এই মেল আইডিতে, অথবা আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজে আজকের সকালের আড্ডার যে সংশ্লিষ্ট পোস্ট রয়েছে তার নিচে কমেন্ট করে জানাতে পারেন আজকের এই অনুষ্ঠান সম্পর্কে, মানে সকালের আড্ডা সম্পর্কে। আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি, শ্রোতা বন্ধুরা আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, সেটা খেয়াল রাখবেন। শ্রোতা বন্ধুরা, যত অসুবিধেই হোক না কেন, যত বিরক্তই লাগুক না কেন, এখন বর্ষাকাল, বৃষ্টি হবেই, জল জমার জন্য হয়রানি থাকবেই। জলকাদা মারিয়ে বাড়ি ফিরে পরিষ্কার জলে ভালো করে ফ্রেশ হয়ে নেওয়াটা তাই আমাদের দৈনন্দিন রুটিন হয়ে গেছে, কিন্তু পরবর্তীকালের জন্য জল সংরক্ষণ করার কথাও আমাদেরই ভাবতে হবে। কারণ অন্যান্য প্রাকৃতিক সম্পদের মতো কিন্তু ভূগর্ভস্থ জলের পরিমাণও দিন দিন কমে যাচ্ছে, যা সত্যি খুব চিন্তার বিষয়। জুলাই মাসে ক্যাচ দ্য রেন অভিযানের মাধ্যমে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সারা দেশে জল সংরক্ষণের চেষ্টা চলছে, আর সেই চেষ্টা আমাদের পক্ষেও যতটা সম্ভব বেশি করে চালাতেই হবে। এই লক্ষ্যে আমাদের দেশের জলশক্তি মন্ত্রকের পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে কৃত্রিম জলাশয়, চেক ড্যাম, কমিউনিটি সোকপিট ইত্যাদি তৈরি হচ্ছে অনেক জায়গাতেই। আপনাদের কানে সেসব খবর নিশ্চয়ই গেছে, কিন্তু গ্রাম হোক বা শহর কিংবা মফস্বল, সব জায়গাতেই আমাদের সকলেরই উচিত এ ব্যাপারে আর একটু সক্রিয় হওয়া। যেখানে ভালো ভালো কাজ হচ্ছে সে তো হচ্ছেই, কিন্তু যে সমস্ত জায়গায় হচ্ছে না বা খুব অল্প হচ্ছে সেই সব জায়গায় আরও বেশি করে সক্রিয় হতে হবে। তাই আমাদের সবাই নিজেদের এলাকায় প্রতিবেশীদের সঙ্গে জোট বেঁধে যদি একটু দায়িত্ব নিয়ে কোনো পুকুর বা কুয়ো খোঁড়াতে বা সংস্কার করতে পারি বা কৃত্রিম জলাশয় তৈরির জন্য উদ্যোগী হই, তাহলে কিন্তু তা পরবর্তী প্রজন্মের জন্য প্রাকৃতিক

মূলধন হয়ে থাকবে। তার সঙ্গে কিন্তু এটাও অবশ্যই খেয়াল রাখতে হবে, বৃষ্টির জল সংরক্ষণ করতে গিয়ে সেটা যেন আবার মশাদের আঁতুড় ঘর না হয়ে যায়। এর সঙ্গে দৈনন্দিন কাজকর্মেও একটু সচেতন থাকলেই আমরা অনেকটা জল কিন্তু অপচয়ের হাত থেকে বাঁচাতে পারি। যেমন ধরুন, রোজ ব্রাশ করা, মুখ ধোয়া, বাসন মাজার সময় বেসিন বা সিঙ্কের কলের মুখটা সারাক্ষণ খুলে না রেখে দিয়ে ঠিক যতটুকু সময় প্রয়োজন ততক্ষণই কল খোলা রাখতেই পারি। একটু খেয়াল করলেই আমরা পারি। জামাকাপড় কাচার সময়ও খেয়াল করে বেশ কিছুটা জল আমরা চাইলেই বাঁচাতে পারি। তারপর ধরুন, স্নানের সময় শাওয়ারের বদলে যদি বালতিতে করে জল নিয়ে স্নান করা যায় তাহলেও প্রত্যেক দিন বেশ কয়েক লিটার জল কম খরচ হবে। আর আমরা সাধারণত সকালবেলার দিকেই তো এসব কাজগুলো করে থাকি, তাই কাজ করতে করতে আমার এই কথাগুলো সকালের আড্ডা অনুষ্ঠান থেকে যদি আপনাদের কানে যায় তাহলে খেয়াল করে দেখুন না, এই একই ভুল আপনিও করে চলেছেন না তো? না মানে অভ্যাসবশত যদি করেই ফেলেন তাহলে অভ্যাসটা বদলানোর একটু চেষ্টা করুন, একদিনে না হলেও রোজ একটু একটু করে চেষ্টা করুন না। কারণ পরবর্তী প্রজন্মের জন্য, আগামী পৃথিবীর জন্য যতটা পারা যায় জল বাঁচিয়ে রাখাটা যে আমাদের দায় ও দায়িত্ব দুটোই। আধুনিক পৃথিবীতে স্বাচ্ছন্দ্যের দৌড় দৌড়তে গিয়ে আমরা যেন আদতে পিছিয়ে না যাই, সে কথা তো আমাদেরই খেয়াল রাখতে হবে। বলুন, আমার কথায় রাগ করবেন না প্লিজ, শুধু একটু ভেবে দেখবেন। এখন গান শুনুন।

0: গানটি শুনলেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে সকালের আড্ডায়।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: সময় বলছে সকালের আড্ডায়, শোনা সময় হয়েছে শোনানোর বিজ্ঞানের কথিকা জানা অজানা। রইল
2: জানা অজানা।
3: জানা অজানায় আজ এবং আগামীকাল ধারাবাহিক কথিকা সমুদ্র থেকে পুষ্টি। আজ প্রথম পর্ব, বলছেন ডক্টর শতাব্দী দাস।
4: সমুদ্রের আরেক নাম যে রত্নাকর তা তো আমাদের সবারই জানা, কিন্তু সমুদ্র যে পুষ্টিরও আকর সেটা বোধহয় সবসময় আমরা ভেবে দেখি না। হ্যাঁ, সমুদ্রে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণে ভরা রকম।

0: মহামারী উপাদান। প্রধানত দুই ধরনের উপাদানের কথা আমরা বলতে পারি, এক উদ্ভিজ্জ উপাদান, দুই প্রাণীজ উপাদান। উদ্ভিজ্জ উপাদানের আলোচনায় আসি। এর মধ্যে উল্লেখযোগ্য হল সামুদ্রিক শৈবাল ও আগাছা। সামুদ্রিক শৈবাল হল প্রকৃতির এক বিস্ময়। এদের মূল বা শিকড় থাকে না, তাই এরা চারপাশের সমুদ্রের জল থেকে সরাসরি ভিটামিন ও খনিজ শোষণ করতে পারে আর হয়ে ওঠে পুষ্টিগুণে ভরপুর। এর মধ্যে উল্লেখযোগ্য হল নড়ি, কেল্প ও ওয়াকামে। নড়ি মূলত একটি লাল শৈবাল, পুষ্টিগুণে স্থলের সবুজ শাকসবজির মতো। সুশি রোলের বাইরের শুকনো মোড়ক হিসেবে এটি বেশি পরিচিত। নড়িতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, এছাড়া থাকে ভিটামিন B12, আর থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি ও আয়রন। আয়োডিনের মাত্রা মাঝারি, তাই এটি নিয়মিত খাওয়া নিরাপদ। নড়িতে টরিন নামে একটি অ্যামিনো অ্যাসিড থাকে, যা কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে থাকা বিটা ক্যারোটিন চোখকে সুরক্ষিত রাখে। আরেকটি উল্লেখযোগ্য সামুদ্রিক শৈবাল হল কেল্প। এরা বিশাল বাদামি শৈবাল, যা সমুদ্রের গভীরে ঘন বনের মতো তৈরি করে। কেল্প খাওয়া হয় কাঁচা, শুকনো বা আচার হিসেবে। জাপানে এটি খুব জনপ্রিয়। এই শৈবালটি আয়োডিনের প্রাকৃতিক উৎস, এছাড়া এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম থাকে। এতে ফিউকোক্সান্থিন নামক একটি রঞ্জক পদার্থ থাকে, যা চর্বি দহনে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে, ফলে বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ ও ওজন কমানোর কাজেও এর ভূমিকা রয়েছে। এতে আয়োডিনের মাত্রা অত্যন্ত বেশি। 1 গ্রাম কেল্পে দৈনিক চাহিদার চেয়ে কয়েক গুণ বেশি আয়োডিন থাকতে পারে, তাই থাইরয়েড গ্রন্থির ওপর চাপ এড়াতে এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত। আরেকটি সামুদ্রিক বাদামি শৈবাল হল ওয়াকামে। এর স্বাদ কিছুটা মিষ্টি। এটিকে সি উইড স্যালাড হিসেবে খাওয়া হয়। এতে উচ্চ মাত্রায় ভিটামিন B9, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়াম আছে। এছাড়া সামান্য পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডও আছে। এটি অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। এতে থাকে ফিউকোইডান নামে একটি কার্বোহাইড্রেট, যা প্রিবায়োটিক হিসেবে কাজ করে। এতে আয়োডিনের মাত্রাও বেশি পরিমাণে থাকে। এছাড়া আরেক রকম সবুজ সি উইড আছে, যাকে বলে সি লেটুস। এটি দেখতে স্থলভাগের লেটুস পাতার মতোই। এটাকে স্যালাড বা স্যুপে, কাঁচা বা শুকনো দুভাবেই খাওয়া যায়। এই আগাছায় প্রচুর পরিমাণে খাদ্য আঁশ বা ডায়েটারি ফাইবার থাকে। এটি আয়রন ও ম্যাগনেসিয়ামে সমৃদ্ধ। এই সি লেটুস কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে এই সব সামুদ্রিক আগাছা সাবধানে খেতে হবে, কারণ এরা সমুদ্রের দূষিত জলে মিশে থাকা ভারী ধাতু যেমন আর্সেনিক ও ক্যাডমিয়াম শোষণ করতে পারে। তাই সবসময় পরীক্ষিত ও ভালো ব্র্যান্ডের সামুদ্রিক আগাছা কেনা উচিত। ভুলে গেলে চলবে না যে কেল্পের মতো বাদামি শৈবালে অত্যন্ত বেশি পরিমাণে আয়োডিন থাকে, যা থাইরয়েড গ্রন্থির জন্য ক্ষতিকর হতে পারে। তাই সপ্তাহে 2-1 বারের বেশি কেল্প না খাওয়াই ভালো। নড়ি তুলনামূলকভাবে অনেক নিরাপদ।
1: সমুদ্র থেকে পুষ্টি প্রথম পর্ব শুনলেন জানা অজানায়, বললেন ডক্টর শতাব্দী দাস।
2: শুনলেন বিজ্ঞানের কথিকা জানা অজানা। আর এর সঙ্গেই আমরা সকালের আড্ডার একদম শেষ পর্যায়ে এসে পড়েছি, কিন্তু আর একটা অভিনব খবর ছোট্ট করে শুনিয়ে দেব। কেরালার এরানাকুলামের সাউথ চিত্তুরের একটা স্কুলে একটা সংস্কৃত ক্লাব আছে। সেখানে একদম ইউনিক একটা পদ্ধতিতে আমাদের অনেক ভারতীয় ভাষারই রুট ল্যাঙ্গুয়েজ সংস্কৃতকে জনপ্রিয় করে তোলার কাজ চলছে। আর সেই কাজটা যেভাবে হচ্ছে সেটার নাম দেওয়া হয়েছে অক্ষর কান্দুক। তাতে সংস্কৃত অক্ষরগুলোকে ফুটবল খেলায় ব্যবহৃত শব্দগুলোর সঙ্গে জুড়ে নিয়ে সহজভাবে বোঝানো হচ্ছে। এতে করে যেমন শেখার আনন্দ বাড়ছে, তেমনি খেলার

সঙ্গেও মানুষের সংযোগ বাড়ছে। আর এই সুন্দর খবরটা দেওয়ার পর সুদক্ষিণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটা সুন্দর গান শোনাতে শোনাতেই আমি আপনাদের মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায় আজকের সকালের আড্ডা থেকে বিদায় নেওয়ার অনুমতি চাইছি।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন ঘুরে দাঁড়ানোর গল্প।
1: আকাশবাণী মৈত্রী, ঘুরে দাঁড়ানোর গল্প।
2: আমার বাবা মা থাকতেন পূর্ববঙ্গে। ছোটবেলাতে নাকি শোনা যায় যে আমি তাদের কথা শুনে হাসতাম, কিন্তু তাদের মুখের দিকে তাকাতাম না। তো এরকম একটি অবস্থা থেকে তারা তখন মনের মধ্যে সন্দেহ থাকে যে হয়তো আমার ছেলে দেখতে পাচ্ছে না বা কিছু, কিন্তু আমার মনের মধ্যে সেরকম কোনো ব্যাপার ছিল না। আমি আপছে আপে দেখতে পেতাম, সেটা নিয়ে আমি ঘোরাঘুরি করতাম, আদর্শলিপির ছবি দেখতাম, আঙুল দিয়ে দেখাতাম, আনাচে কানাচে ঘুরে বেড়াতাম। তো সেখানে আমার চিকিৎসা হয়, ট্রিটমেন্ট হয় বাংলাদেশে। এবং একটা খুব দুঃখজনক ঘটনা ঘটে যে আমার চিকিৎসা চলাকালীনই আমার আবার

0: একটা অ্যাক্সিডেন্ট হয়। আমার বাবা চট্টগ্রামের ধামগড় ডকে চাকরি করতেন, তো সেখানে জাহাজ থেকে গরম পিচ পড়ে আমার বাবার জীবনে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যে কারণে আমার চিকিৎসাটাও বন্ধ হয়ে যায়। এবং তখনই অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভালো ছিল না বলে মামারা আমাদেরকে এখানে নিয়ে চলে আসে। আমরা চার ভাই তিন বোন, আমার দাদা প্রথমে, তারপর তিনটি দিদি, তারপর আমরা এদেশে চলে আসি। 79 বা 80 এরকম সময় আমরা এসেছিলাম। তো আসার পরে তো মামার বাড়িতেই আমাদের প্রথম বসবাস শুরু হয়। গড়িয়াতে মামাদের বাড়িতে থাকার পরে মামারাই আমাদের এখানে, মামাদের জায়গা ছিল, তারাই এখানে আমাদের জায়গা তৈরি করে দিচ্ছেন আর কি, চৌহাটিতে। এখানে আমরা এসেছি ওই 1983 এরকম হবে। এখন মোটামুটি আমরা এখানেই সেটেল করে গেছি এবং এখানেই আমরা চৌহাটি প্রমোদনগর। মামারা যখন বুঝতে পারলেন যে আমি দেখতে পাচ্ছি না, আমি দৃষ্টিহীন, তখন মামারাই মাকে বোঝাতে চেষ্টা করেন যে ও তো দেখতে পাচ্ছে না, ওর একটা চিকিৎসার দরকার আছে। তো তখন মামারাই যোগাযোগ করে দিলেন যে NRS নিয়ে যেতে আমাকে। মাকে বললেন যে NRS নিয়ে যা। NRS, বাঙ্গুর হসপিটাল এবং মেডিকেল কলেজ, তিনটে হসপিটালেই চিকিৎসা করাই। বা ডাক্তারবাবু জিজ্ঞেস করলে দেবো কী প্রবলেম হয়েছে, তখন বললেন যে চোখের নার্ভ শুকিয়ে যাচ্ছে, ভবিষ্যতে হয়তো শুকিয়ে পুরো গেলে ও এখন যতটা দেখতে পাচ্ছে আর কিছুই দেখতে পাবে না। এবং তারা এটাও বলেন যে চোখে আমার নাকি ছোটবেলাতেই হাই মাইনাস পাওয়ার ছিল, ডাক্তারবাবুরা চশমা দিয়েছিলেন, তাতে কোনো ভালো আর হয়নি। পরবর্তীকালে জ্যোতির্ময় দত্তকেও দেখিয়েছিলাম, তিনিও বলেছেন ওই একই কথা যে চোখের নার্ভ শুকিয়ে গেছে, বাবা তোমার আর দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই।
1: কতটা দেখতে পেতেন ছোটবেলায় সেটা কি আপনার মনে আছে?
0: তখন মানুষ দেখতে পেতাম, গাছ দেখতে পেতাম, চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতাম, বলতাম মা দেখো চাঁদটা আমার সঙ্গে সঙ্গে সাথে সাথে আসছে, রাস্তা দিয়ে দৌড়তাম। মোটামুটি আমার বয়স যখন ওই 10-11 তখন থেকে দেখি আকাশের দিকে তাকালে চাঁদ আমার সাথে আর যায় না, কোনো গাছপালাকে আমি আর দেখতে পাই না। তখনই বুঝলাম যে আমার চোখে আর দৃষ্টিশক্তি নেই।
2: চাঁদ আর ছোট্ট ছেলেটির সঙ্গে যায় না, রঙিন পৃথিবীটা নিকষ কালো অন্ধকারে পরিণত হয়েছে, অভাবের সংসার। তবু তার মধ্যে ছেলেটির মায়ের চোখে স্বপ্ন, তার ছোট্ট সোনা একদিন মস্ত বড় হবে। ছেলেটির মা যেন আমাদের মধ্যে নেই, কিন্তু তার স্বপ্ন আজ অনেকটাই সত্যি। যে পরিবারের কেউ মাধ্যমিকের চৌকাট পেরোয়নি, সেই পরিবারের দৃষ্টি প্রতিবন্ধী ছেলেটি MA BEd পাশ করে আজ একটি হাই স্কুলের বাংলার শিক্ষক। হ্যাঁ, আমরা দক্ষিণ চব্বিশ পরগনার চৌহাটির প্রমোদনগরের বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী শ্রীনিবাস সরকারের কথা বলছি।
0: এখানে যখন আসি আমার বয়স ওই 7-এর কাছাকাছি, চিকিৎসা যেরকম চলছিল একসঙ্গে, মামারা বললেন ওর একটা পড়াশোনা শেখার ব্যবস্থা করতে হবে। এখানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আছে, যেখানে ব্লাইন্ড বয়েজ একাডেমি আছে। মা তখন সেখানে গিয়ে খবর নেন, তো সেখানে একজন মানে আমাদেরই পাড়ার পরিচিত ব্যক্তি নরেন্দ্রপুরে চাকরি করতেন, তারই সহায়তাতে মামাদের পরিকল্পনায় আমি সেখানে ভর্তি হয়ে যাই 1986 সালে। তখন আমার বয়স প্রায় 10।
2: শ্রীনিবাস বলছিলেন তার ছোটবেলার কথা, স্কুলের লেখাপড়ার কথা, নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজ একাডেমিতে পড়তে পড়তে বড় হয়ে ওঠার কথা।
0: মুখে মুখে হয়তো ওই 1-2-3-4 মুখস্থ করানো, 10 অব্দি নামতা, 15 নামতা, এইগুলো মা করাতেন, দিদিরা করাতেন, দাদা করাতেন। তারপরে যখন স্কুলে ভর্তি করানোর জন্য তো প্রয়াস চলছিল, পড়াশোনা সবই একই সঙ্গে চলছিল। তো এখানে এসে আমরা একটা বেশ অর্থনৈতিক অসচ্ছলতার মধ্যে পড়ি, নতুন জায়গা, তো সেখানে মাকে কাজে নামতে হয়, দিদি দাদা প্রত্যেকেই, আমার দাদা তো ধর্মতলার ঝালমুড়ি থেকে শুরু করে পেয়ারা কলা পর্যন্ত বিক্রি করতেন, আমার দিদি রিফিল কারখানাতে, মা রিফিল কারখানাতে, বাবা কাসন্দ বিক্রি, মুড়ি বিক্রি, সবজি বিক্রি, এমন কিছু নেই যেটা বাকি আছে। তো তার মধ্যে আমরা এতগুলো ভাই বোন, এমনও দিন গেছে যে দিন বাদে এক সন্ধ্যা খেয়ে আমাদের থাকতে হতো। তো এমনই একটা অবস্থাতে আমাকে ভর্তি হতে হবে, পড়াশোনা করতে হবে, এবং নরেন্দ্রপুরের তো কিছু ফর্মালিটিস আছে যে ভর্তি হতে গেলে 2 সেট জামা প্যান্ট চাই, স্কুলের বুট চাই, মোজা চাই 2 সেট, থালা বাটি ইত্যাদি প্রভৃতি করেছে, বিশাল বড় একটা লিস্ট যেটা দৈনন্দিন জীবনে দরকার হয়। আমার চার মামা ছিলেন, এক মামা একটা লেপ, কেউ একটা বাক্স, কেউ হয়তো একটা থালা গ্লাস, এইভাবেই আমার জিনিসগুলো সব জোগাড় হয়ে যায়। আমার তখন খুব শখ ছিল বুট পরে স্কুলে যাব, তো তখন আমার মেজো মামার ছেলের একটা বুট ছিল, সেটা পরেই আমি স্কুল জীবনের প্রথম যে জুতো পরা শুরু করি 1986 26 জানুয়ারি, সেই দিনটিতে আমি ভর্তি হই। আমি যেতে চাইতাম না প্রথম প্রথম, যে মাকে ছেড়ে বাবাকে ছেড়ে দাদাকে ছেড়ে থাকবো কীভাবে, তখন তো পড়াশোনার ব্যাপারটা বুঝতাম না, তখন খালি ঘুরেই বেড়াতাম। আমাকে খুব প্রলোভন দেখাতে না আমার দাদা এবং দিদিরা, তখন বলতো ওখানে বড় বড় মাছ দেবে তোকে খেতে, মাসে একবার মাংস দেবে খেতে, এইসব বলে বলে আমার মনটাকে তারা বেশ অনেকটাই ঘুরিয়ে দিতেন। এবং তারপর আমার খুব খারাপ লাগতো বাড়ির জন্য, মানে আমি শুনতাম যে মাও নাকি কাঁদতেন আমার জন্য, তো আমি খুব কাঁদতাম প্রতি সপ্তাহে, এবং মা দেখতে যেতেন রোববার করে। ওই দিনটার জন্য আমি প্রতীক্ষায় বসে থাকতাম যে কখন মা আসবে, বাড়ির লোকজন আসবে, কিছু একটা নিয়ে আসবে, নিয়ে হয়তো যেতেন তারা, কিন্তু এখন আমি বুঝতে পারি যে তারা কোত্থেকে নিয়ে যেতেন। কারণ তখন তো আমাদের অভাব অনটনের মধ্যে চলছিল, এমনই অবস্থা, 30 পয়সা বাস ভাড়া দেওয়ার মতো পয়সা আমাদের ছিল না। মা আমাকে মাঝে মধ্যে হেঁটেই নয়নদপুর নিয়ে যেতেন।
1: এই যে নয়নদপুরে ভর্তি হলেন, লেখাপড়াটা আপনার ওখানে কিভাবে শুরু হলো?
0: আমাদের যেটা প্রথম

0: এখানে হতো সেটা হচ্ছে মোবিলিটি, কি করে চলাফেরা করতে হবে, কি করে সকালবেলা উঠতে হবে, কি করে নিজের জামা কাপড়গুলো কাচতে হবে, নখ কাটতে হবে, দাড়ি কাটতে হবে, এই বিষয়গুলোর শেখানো হতো। এবং তারই পাশাপাশি আমাদের যেটা প্রথম এবং প্রধান অস্ত্র সেটা হচ্ছে আমাদের ব্রেইল সিস্টেম, এই ব্রেইলটাকে শেখানো হতো। একটা সিস্টেম ছিল নরেন্দ্রপুরে যে যদি একটু বেশি বয়সে ভর্তি হতো তাকে ইউজিতে ভর্তি করা হতো, আনগ্রেড, এক বছর তাকে ওই ইউজিতেই রাখা হতো, সেখান থেকে মেধা বুঝে নিয়ে তারা একটা কোনো একটা ক্লাসে শিফট করতেন। তো আমাকে প্রথম শিফট করা হচ্ছে ক্লাস টুতে। লেখাপড়ার পাশাপাশি এটা হচ্ছে এখানে গার্ডেনিং হয়, ক্রাফট হয়, বেতের চেয়ার মোড়া তৈরি করা বা পাপোশ তৈরি করা। আমাদের সাপ্তাহিক সভা ছিল রোববার করে, তো সেখানে আমাদের ওই কবিতা বলা বা কোনো তাৎক্ষণিক বক্তৃতা কোনো বিষয়ের ওপরে বলা, কুইজ প্রভৃতি হতো। এবং আরেকটা হতো শনিবার করে আনন্দ সন্ধ্যা, যেখানে গান বাজনা, সেখানে বিনোদনের সমস্ত বিষয়গুলোই থাকতো। ক্লাস ফাইভ অবধি তবলা এবং গান দুটোই শিখেছি, ফাইভের পরে আমি শুধু তবলা নিয়েই থেকেছি আর কি। সেখানে খেলাধুলা ছিল, অত খুব মনে পড়ে সাঁতার কম্পিটিশন, সাঁতার কাটা, সুইমিং পুল ছিল নরেন্দ্রপুরে। তারপরে ক্রিকেট হতো, আমি ক্রিকেট খেলেছি, দাবা খেলেছি। এক কথায় বলতে গেলে যেটা বলা হয় যে স্বাবলম্বী হওয়ার জন্য যা যা জিনিসগুলো দরকার সেগুলো আমরা নরেন্দ্রপুর থেকে পুরোটাই পেয়েছি আর কি। মাধ্যমিক পাস করেছি 98-এ, 71% কাছাকাছি হয়েছিল আর কি।
1: মাধ্যমিকের পরবর্তী পড়াশোনা
0: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, সেখানে আমি কলা বিভাগে ভর্তি হই আর কি। আমার সাবজেক্ট ছিল হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, বাংলা ইংলিশ কম্পালসারি যেরকম থাকে, আর অপশনাল সংস্কৃত।
1: রেসিডেন্সিয়াল কলেজে গেলেন, সেখানে তো আপনার অনেক সহপাঠী যারা দেখতে পাচ্ছেন তার মধ্যে দাঁড়িয়ে পড়াশোনা করা,
0: মনের মধ্যে একটা কিন্তু ভাবটা সবসময়ের জন্য ছিল। তখন আমি একটা রুমে থাকলাম এবং সেই রুমে আমার কিন্তু একজন দৃষ্টিমানই ছিলেন, আমার মনে আছে অর্ণব নন্দী বলে একজন ছেলে, সে আমাকে ডাইনিং হলে নিয়ে যাচ্ছে, কিছু পড়ে শোনাচ্ছে, যেই পড়াটা দিচ্ছেন স্যারেরা সেটা পড়তে হবে, সেই নোটসগুলোকে করে দেওয়া। এবং একটা জিনিস বলে রাখা ভালো, তখন কিন্তু আমাদের ব্রেল বই সাফিসিয়েন্ট পাওয়া যায় না, তো সেই জন্য তখন আমাদের টেপ রেকর্ডারের সহায়তা নিতে হয়। ব্ল্যাঙ্ক ক্যাসেট কিনতাম আমরা, সেই ক্যাসেটের মধ্যে আমাদের বন্ধুরা পড়ে দিত, সেটা রেকর্ডিং হতো, সেটা আমরা কখনো শুনে মুখস্থ করতাম, আবার কখনো হয়তো সেটাকে ব্রেলে আমাদের সময় মতো লিখে লিখে সেটাকে মুখস্থ করতাম। তো সেটাও কিন্তু আমাদের ওই কলেজের বন্ধুরাই হেল্পটা করতো।
1: উচ্চ মাধ্যমিক কয় পাশ করেন?
0: উচ্চ মাধ্যমিক পাশ করি 2000 সালে, 63% হয়েছিল। এর পরবর্তীকালে আমার একটা স্বপ্ন ছিল যে আমি যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হব। ওই মাকে বললাম, মা তো বললেন ঠিক আছে, তোর যখন পড়াশোনা করার ইচ্ছা এবং তুই যখন পাশ করছিস, যদি এমনও হয় যে আমার জমি বিক্রি করতে হবে, আমি জমি বিক্রি করেই পড়াবো, এরকম একটা প্রতিশ্রুতি মার মুখে আমি শুনতে পাই আর কি। সেই মায়ের হাত ধরেই আমি যাদবপুর ইউনিভার্সিটি যাই, ফর্ম তুলি এবং 2000 সালে আমি বাংলা অনার্স সহ সেখানে ভর্তি হয়ে যাই।
2: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিএতে ভর্তি হওয়ার পর নিজের অভিজ্ঞতার কথা বলছিলেন শ্রীনিবাস সরকার।
0: নরেন্দ্রপুরে দীর্ঘ 12 বছর পড়াশোনা করার পরে যাদবপুরে ভর্তি হওয়াটা, এটাও কিন্তু একদম সম্পূর্ণ নতুন, কারণ সেখানে কিন্তু বান্ধবীদেরও পাওয়া গেল। বলা বাহুল্য, বান্ধবীদের কাছেই কিন্তু আমরা সব থেকে বেশি হেল্পটা পেয়েছি, শিক্ষকদের মধ্যে এদের কাছে যখন গেছি তখনই সাহায্য পেয়েছি, এবং তারা আমাদেরকে প্রতিশ্রুতি এমনও দিতেন যে যখন তোমরা আসবে আমাদের বাড়িতেও আসতে পারো। 2003 সালে আমি স্নাতক পর্বটা পেরিয়ে গেছি এবং সেখানে আমার 51% মার্কস হয়েছিল।
1: আপনি কম্পিউটার জানেন?
0: হ্যাঁ, আমি কম্পিউটার জানি। আমি যখন এম এ পড়তাম তখনই আমি ওয়েলফেয়ার সোসাইটি, যেটা মাঝেরহাটে অবস্থিত, সেখান থেকে আমি ওদের একটা 6 মাসের কোর্স আছে, সেই কোর্সটা আমি কমপ্লিট করেছিলাম। পরবর্তীকালেও যেহেতু যাদবপুর ইউনিভার্সিটি হোম ইউনিভার্সিটি, এমএতে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করলাম এবং ফার্স্ট ইয়ার যখন শেষ করি, আমার জীবনের তখন একটি দুঃখজনক ঘটনা যে আমার মা তখন মারা যান আর কি। সেই সময় আমি 2004 সালে একটি অ্যাড বেরোয় স্কুল সার্ভিস কমিশন, সেই অ্যাড অনুসারে ফর্ম ফিল আপ করি এবং যারা পড়তাম এমএতে তাদের মধ্যে অধিকাংশই আমরা সেই পরীক্ষায় বসি আর কি। এবং 2-3 মাস পরে দেখলাম আমরা পেপারে রিটেন পরীক্ষা না পাস করি। এবার তো ভাইবা, তো তার জন্য আমরা বিভিন্ন টিচারদের কাছে পড়াশোনা করতাম, পড়াশোনার পাশাপাশি টিচারদের কাছে গিয়ে আমরা বিভিন্ন হেল্প নিতাম। 2005-এর ফেব্রুয়ারি মাসের 18 তারিখে আমার ইন্টারভিউ ছিল, সেখানে আমি ইন্টারভিউ দিতে যাই। তারপর তো দেখলাম মার্চ মাসে প্যানেল বেরিয়েছে, সেই প্যানেলে আমারও নাম ছিল এবং আমার জয়নিং লেটার এলো এবং আমি স্কুলে জয়েন করলাম 2005 সালের 2nd May, শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন ব্রাঞ্চ, বাংলার সহশিক্ষক হিসেবে। তখন আমার এমএর ফাইনাল পরীক্ষা দেওয়া হয়নি, কারণ আমার ফাইনাল পরীক্ষা ছিল জুন মাসে।
1: এই যে যখন প্রথম দিন স্কুলে গেলেন, সেখানকার যারা স্কুল কমিটি থাকে বা আপনার যারা ওখানকার টিচার, তারা আপনাকে কিভাবে নিয়েছিল?
0: খুব ভয় ভয়ই লাগছিল একটু আর কি, যে কিভাবে পড়াবো, কেমন করব, আমি দেখতে পাই না, ছাত্ররা কিভাবে নেবে, টিচাররা কেমন ভাবে নেবে, টিচাররা কি ভাববে। তো সেখানে জয়েন করতে যাই, জয়েন করে যাওয়ার পরে হেডমাস্টারের সঙ্গে যোগাযোগ করি, বললাম স্যার এরকম আমি জয়েন করতে এসেছি। স্যার তখন জিজ্ঞাসা করলেন তুমি কিভাবে পড়াবে, ব্ল্যাক বোর্ডে ইউজ করতে পারবে না? তখন আমি বললাম দেখুন, আমার তো প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে ছাত্রদেরকে বোঝানো এবং শেখানো। তখন স্যার বললেন যে দেখো, আমি আউটপুটটা দেখবো, তুমি এক কাজ করো, তুমি একটা ক্লাস নাও দেখি। তো আমি ক্লাস সিক্স দিয়ে শুরু করেছিলাম। উনি একটা চেয়ারের মধ্যে বসে আছে, আমাকে বললো নাও তুমি এটা কিছুটা পড়াও। তো সেই ক্লাস আমি বিশেষ পদ দিয়ে শুরু করেছিলাম। পড়ানোর পরে বললো তুমি ব্ল্যাকবোর্ড ইউজ করবে না? স্যার আমি তো দেখতে পাই না, সরাসরি তো ব্ল্যাকবোর্ড ইউজ করা মুশকিল, তবে আমি বাড়িতে কাজ করে নিয়ে আসবো এবং সেটা আমি ব্ল্যাকবোর্ডের মধ্যে ঝুলিয়ে দেবো, সেটা ওরা দেখতে পাবে বা

কোনো ছাত্রকে দিয়ে হয়তো লিখিয়ে নিলাম ব্ল্যাকবোর্ড, আরেকজনকে দিয়ে পড়ালাম, এইভাবে সেটা ভেরিফাই হয়ে গেল। বলে আচ্ছা ঠিক আছে। তারপর তো গতানুগতিক যেরকম কাটে পড়ানো স্কুলে, এবং কলিগরা আমাদের খুব ভালো ছিলেন, আমাকে বাসে তুলে দেওয়া, নিয়ে আসা, যে কোনো ব্যাপারে কোনো নোটিশ এলো সেটাকে পড়ে দেওয়া, এবং ছাত্রদের সঙ্গে আমার ভাব হয়ে গেল। আমি শিবপুরেরই একটা ফ্ল্যাটে ভাড়া থাকতাম, তো সেইখানে আমি একা থাকতাম, ছাত্ররা প্রতিদিনই আমার বাড়িতে যাওয়া আসা করতো, আমি পড়াতাম অবৈতনিক আর কি। এরপরে তো এমএতে পাশও করলাম। আমার এরপরেই যে টার্গেটটা ছিল সেটা হচ্ছে আমি হায়ার স্কেলের পরীক্ষা দেওয়া।

0: ছাত্ররা প্রতিদিনই আমার বাড়িতে যাওয়া আসা করতো, আমি পড়াতাম অবৈতনিক আর কি। এরপরে তো এমএতে পাশও করলাম। আমার এরপরেই যে টার্গেটটা ছিল সেটা হচ্ছে আমি হায়ার স্কেলের পরীক্ষা দেওয়া। এসএসসি দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে পাস ক্যাটাগরি, একটা হচ্ছে মাস্টার ডিগ্রি স্কেল। নতুন করে স্কুল সার্ভিস কমিশন দেওয়ার জন্য উদ্যোগ নিচ্ছি এবং উদ্যোগ নিলাম 2007 সালে একটা হয়, 2008 সালে একটা হয়। 2007 সালে আমি পরীক্ষা দিয়েছিলাম এবং উত্তীর্ণ হয়েও ছিলাম, কিন্তু সেটা দূরে হওয়াতে আমি যাইনি, সেটা আমাদের সুন্দরবন অঞ্চলের একটা জায়গাতে হয়েছিল। এবং 2008 সালে একটি এসএসসি বের হয়, সেইটাতে আমি পাস করি এবং একই সঙ্গে আমি বিএডও চান্স পেয়ে যাই সেই স্কুল থেকেই। ছাত্ররা তো বাংলা স্যার অন্তপ্রাণ, এখন ওদেরকে একটা জিনিসই বোঝাতে হলো যে দেখ বাবা আমি তো এখানে চিরকাল থাকবো, কিন্তু তোরা কিন্তু চিরকাল থাকবি না। আজকে ধর তোদের জন্য আমার একটা হায়ার স্কেলটাকে আমি আটকে দিলাম, তুমি তো 2 বছর পরে হয়তো পাস করে এখানে বেরিয়ে যাবে, তখন আমি কি করব। আমাদের যে সমস্ত কলিগরা ছিলেন তারা তো বললেন যে না ঠিক আছে, হায়ার স্কেল যখন তোমার এটা তো ছাড়ার কোনো প্রশ্ন নেই, তুমি যাও যোগাযোগ রাখবে, এবং এখনও যাদের সঙ্গে যোগাযোগ আমার আছে। এবং তখন আমি বিএডে ভর্তি হই ওই স্কুল থেকে, শিবপুর দীনবন্ধু মিশন, যে স্কুলে আমি প্রথম জয়েন করি, ওই স্কুল থেকে পারমিশন করিয়ে বিএড পড়তে গেলাম বেলুড় রামকৃষ্ণ মিশনে। সেখানেও 1 বছর রেসিডেন্সিয়াল ছিলাম আমি ওখানে। সেখান থেকে পাস যখন হয়ে গেল, হয়ে গিয়ে আমি আবার পদ্মপুকুর ইনস্টিটিউশন সেখানে জয়েন করি 2010 সালের 8ই জুলাই। আমার আগের স্কুল বয়েস ছিল এখানে আমার সেটা 11-12টা আমার কোয়েড। এখানেও ছাত্রছাত্রীদের খুব ভালোবাসা পেলাম, আমাকে সিঁড়ি থেকে নিয়ে যাওয়া, নিয়ে আসা। আমার ক্লাস থাকলে কোনো ছাত্রছাত্রী হয়তো হাজির হয়ে গেছে, স্যার আপনার ক্লাস আছে চলুন।
1: বিএড কোন সালে পাস করেন, কিরকম রেজাল্ট হয়েছিল?
0: আমি বিএড পাস করি 2010 সালে এবং সেখানে আমার 72% মার্কস হয়েছিল।
1: আপনি বিএ কবে করেছেন?
0: 2011 সালে। এই বিয়েটা দেখেছেন তা আমাদের ক্লাসেই আমার এক বন্ধু ছিল দশরথ বলে, ওই বলে যে আমাদের এখানটি মেয়ে আছে তুই বিয়ে করবি কিনা, ওই যোগাযোগ করে এই প্রস্তাবটা করে। আমার স্ত্রী দেখতে পাননি, দৃষ্টিমান।
2: যে পরিবারের কেউ মাধ্যমিকের গণ্ডি পেরোয়নি সেই পরিবারের দেখতে না পাওয়া ছেলেটি এমএ বিএড করে আজ একটি হাই স্কুলের বাংলার শিক্ষক। 3-3 বার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করেছেন শ্রীনিবাস। এর পাশাপাশি তিনি সংস্কৃতি চর্চায়ও সমান পারদর্শী।
3: আজও আকাশের পথবাহী চাঁদ আসে।
2: আবার কয়েকজন সহকর্মীকে সঙ্গে নিয়ে স্কুল ছুটদের স্কুলে ফিরিয়ে আনার জন্য একটি সংস্থাও তৈরি করেছেন। শিক্ষার পাশাপাশি ছোটবেলা থেকেই সংস্কৃতি চর্চা করেন। এ প্রসঙ্গে শ্রীনিবাসের কাছে জানতে চাইলে শ্রীনিবাস বলেন,
0: ছোটবেলা থেকেই আমার বাবা একটা গল্প শোনাতেন আর কি। একজন তবলা বাদক, সে তবলা বাজিয়ে বাজিয়ে যাচ্ছে নৌকো করে নদী দিয়ে, এবং তবলার যে বোলগুলো সেগুলো যেন মুখের কথার মতো। তো সেই জন্যই আমার তবলার প্রতি একটা ঝোঁক ছিল। তো আমি বরাবরই ওই তবলা, খোল, পাখোয়াজ এইগুলো প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস করতে করতে আমাদের যে নরেন্দ্রপুরের শিক্ষক ছিলেন তাদের দৃষ্টি আকর্ষণ করি আর কি। তিনি আমাকে খুব ভালোবাসতেন এবং স্পেশালি কোচিং দিয়ে আমাকে যতটা পেরেছেন তৈরি করার চেষ্টা করেছেন। আস্তে আস্তে আমার হাতটাও কিছুটা পাকাপোক্ত হলো।
1: তা সেই সময় কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া?
0: প্রথম তো আমি অনুষ্ঠানে বাজাই, আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমাদের অডিটোরিয়াম হল ছিল বিবেকানন্দ জন্মদিনে অনুষ্ঠান ছিল আর কি, সেইখানে আমি প্রথম বাজনা দিয়ে শুরু করি। সোলো থাকতো আমাদের, হয়তো যেরকম রবীন্দ্র সদনের প্রোগ্রাম হতো, তারপরে শিশির মঞ্চের প্রোগ্রাম থাকতো, তারপরে ওয়ার্ল্ড ডিজেবল ডে হতো, সেখানে আমাদের আলাদা স্পেশাল প্রোগ্রাম থাকতো, বেলুড় মঠে যে বার্ষিক অনুষ্ঠান সেখানে প্রোগ্রাম থাকতো, সেখানে সোলো বাজাতাম, গানের সঙ্গে বা কারোর সঙ্গে বাজানো সেগুলো আমরা বাজাতাম।
4: ঘুরে দাঁড়ানোর গল্প অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। আজ শুনলেন শ্রীনিবাস সরকারের সাক্ষাৎকার, তার সঙ্গে কথা বলেছেন সঞ্জয় সেনগুপ্ত। শেষ হচ্ছে ঘুরে দাঁড়ানোর গল্প আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে। অনুষ্ঠানটির সম্পাদনা সুরজিৎ কর্মকার, আজ শুনছেন 232 পর্ব।
1: এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে। প্রথমে শুনবেন যুববাণীর শিল্পী শ্রেয়া মৌলিকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে, সম্পাদনায় সুরজিৎ কর্মকার।

শেষ হলো যুববাণীর নিবেদন যুব মনে গানে গানে। আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে নট ভৈরব রাগে শুনবেন শরদ, পরিবেশন করবেন কমল মল্লিক, তাঁকে তবলায় সহযোগিতা করবেন সুনীল বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে নট ভৈরব রাগে শরৎ পরিবেশন করলেন কমল মল্লিক। তাকে তবলায় সহযোগিতা করলেন সুনীল বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে মনের মতন গান অনুষ্ঠানটি, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী।

আমাদের মন বোধহয় কিছু একটা ইঙ্গিতের জন্য সারা জীবন, সারাক্ষণ, সারা দিন অপেক্ষা করতে রাজি থাকে। পেতে চায় কিছুর একটা ইশারা, আর তখনই তার সেই সৃজনশীল মনে যেন কিসের একটা সংকেত বয়ে আনে, বয়ে আনে একটা আনন্দের অনুভূতির। আর যদি আকাশে মেঘের গুরুগুরু শোনা যায়, সারাদিন টুপটুপ টিপ টিপ বৃষ্টির ধারা নেমে আসে মাটির বুকে, কেমন একটা আবেশ ঘন পরিবেশ আমাদের মনকে যেন নিমজ্জিত করে নিতে চায়, সেইরকমই একটা অবস্থার মধ্যে আমরা দিন কাটাচ্ছি। সারাটা দিন, সারাটা রাত বৃষ্টি ধোয়ানো মাটির সুদা গন্ধ, ভেজা ভেজা গন্ধ। কখনো মনে পড়াচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ির কথা, তো কখনো বৃষ্টির আবেশ গায়ে মেখে একটু আলসেমি। কিন্তু সবটা জুড়ে রয়েছে সেই শ্রাবণ মাস, সেই ভরা বর্ষা এবং সেই বর্ষার মনের মতন গান।

আজ বর্ষার রূপ হেরি মানবের মাঝে, চলেছে গরজে চলেছে নিবিড় সাজে, হৃদয়ে তাহার নাচিয়া উঠেছে ভীমা, ধাইতে ধাইতে লোপ করে সীমা। সেই কবে তিনি লিখেছেন, পূর্ব দিগন্ত স্নিগ্ধ অন্ধকারে আচ্ছন্ন করিয়া কোথা হইতে সেই শত শতাব্দী পূর্বেকার কালিদাসের মেঘ আসিয়া উপস্থিত হয়। সে আমার নহে, সে আমার পৃথিবীটুকুর নহে, সে আমাকে কোন অলোকাপুরীতে কোন চিরযৌবনের রাজ্যে চিরবিচ্ছেদের বেদনায় চিরমিলনের আশ্বাসে চিরসৌন্দর্যের কৈলাসপুরীর পদচিহ্ন তীর্থাভিমুখে আকর্ষণ করিতে থাকে। সেই তো বর্ষা, সেই তো আশার শ্রাবণ, আর সেই নিয়েই আজকে আমাদের মনের মতো গানের অনুষ্ঠান আমরা সাজিয়েছি। মান্নাদের কণ্ঠে প্রথম গানটির পরে এবারের শিল্পী কমলিনী মুখোপাধ্যায়।

আসলে বাঙালি মাত্রেই, মানে আমরা বরাবরই হয়তো একটু বেশি আবেগপ্রবণ, হয়তো একটু বেশি রোম্যান্টিক, আবার সে প্রকৃতি প্রেমিকও বটে। আকাশ পানে মেঘ জমলেই তার মনও তাই ভীষণ রকমের চঞ্চল হয়ে ওঠে। মেঘ, বৃষ্টি কিংবা বর্ষার অনুষঙ্গ তার ভীষণ ভীষণ রকমের প্রিয়। বৃষ্টি ধৌত প্রকৃতির রূপ, রূপে সে বিমোহিত হয়। মাটির সোঁদা গন্ধে সমস্ত চরাচর ভিজে উঠলে আমরাও তাই মনে মনে যেন ভিজে উঠি। আর বর্ষা মুখরিত দিন কিংবা রাতে বর্ষার গান শোনার একটা মোহ, একটা মায়া আমার মতো নিশ্চয়ই আপনাদেরকেও ভীষণ রকমের আচ্ছন্ন করে রাখে সারাটা দিন, সারাটা ক্ষণ।

সঙ্গীত সৃষ্টি হয়েছে তার প্রায় অর্ধেকই তৈরি হয়েছে এই বর্ষার অনুপ্রেরণাকে ঘিরে। সে কালিদাসের বিরহী চক্ষু থেকে শুরু করে আজকের কবির মেঘবালিকা পর্যন্ত, কিংবা তানসেনের মিয়াকে মল্লার থেকে রবীন্দ্রনাথের আবার এসেছে আষাঢ়, যেন সেই প্রাগৈতিহাসিক বর্ষার কোনো সময়কে আজকের বর্ষার সময়ের সঙ্গে দিনের সঙ্গে মিলিয়ে দিয়ে যায়। আর অবশ্যই বর্ষার সেই সমস্ত অনুষঙ্গে বন্ধুত্বে আমাদের স্মৃতিতে উকি ঝুঁকি দেয় বহু আধুনিক কিংবা ছায়াছবির অনেক অনেক পুরনো দিনের গানও। এখন শোনাব সেরকমই একটি সুমন কল্যাণপুরের কণ্ঠে গান, বাদলের মাদল বাজে।

মৈত্রী পূজা তরঙ্গে শুনছেন মনের মতন গান। আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের শ্রবণ সঙ্গী, শ্রবণ বন্ধু, আমি পঙ্কজ। আমাদের এই বঙ্গদেশে আসলে বর্ষার আবেদন বহুমুখী। বর্ষার রূপময়, কাব্যময়, প্রেমময়, বিষাদময় আরও কত কি। প্রায় সব কবি সাহিত্যিকই সে রানীর মতো আসন পেতে আছে। তাই রিমঝিম ছন্দের জাদুকরি তালে, নজরুলের বাদলের পরি বর্ষা আসে ধরাতলে, ধরণীকে ভালোবেসে নতুন করে সাজিতে তুলে নেয় ও নতুন প্রাণ।

সঞ্চার করতে চায়। তিনি তাই কত গান লিখেছেন এই বর্ষাকে নিয়ে, এসো হে সজল শ্যামঘন দেয়াবেনু কুঞ্জ ছায়ায়, এসো তাল তমাল বনে এসো শ্যামল ফুটাইয়া যুথি কুন্দ নিপকেয়া। এবার শুনে নেব সেই নজরুলের একটি গান, শিল্পী পায়েল কর।

এ এবং প্রকৃতির সমস্ত অনুষঙ্গগুলো থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করছি ক্রমাগত। আর বর্ষা তো প্রকৃতির ভীষণ রকম নিজের কাছের স্নেহের একটা অঙ্গ বটে, তাই সেই বর্ষাকেও কিন্তু আমরা নানানভাবে বিচ্ছিন্নতার মধ্যে ফেলে দিচ্ছি বা আমাদের থেকে, আমাদের কাছ থেকে যেন দূরে সরিয়ে দিচ্ছি। কংক্রিটের জঙ্গল বানাচ্ছি, মেঘ ফুঁড়ে যুদ্ধ বিমান পাঠাচ্ছি, ততবারই প্রকৃতি যেন আমাদেরকে জানান দিচ্ছে আর নয়, আর নয়। বহু প্রাচীন কাল থেকে যে সময় প্রকৃতির সঙ্গে মিলেমিশে রয়েছে হাত ধরাধরি করে, দোহাই তোমাদের, আমরা কেউ স্বয়ম্ভূ নই, সকলেই এই আদি পৃথিবীর, এই আদি প্রকৃতির সন্তান। গুরু গুরু মেঘের ছন্দে বৃষ্টির অবিরাম ধারার সাথে মিলেমিশে একাকার হওয়ার সুর শুনছি, শোনাচ্ছি আজ এই শ্রাবণ দিনে আপনাদের সঙ্গে মনের মতো গানের অনুষ্ঠানে। একটা যেন বর্ষা মঙ্গল তৈরি হচ্ছে।

আসলে বর্ষা এবং রবীন্দ্রনাথ, এটা এত অভিন্ন, কোনোভাবেই তার হাত থেকে আমাদের যেন রেহাই নেই। প্রায় 283টি ঋতুভিত্তিক গানের মধ্যে 115টি গানই বর্ষার গান রবীন্দ্রনাথের। এসেছে বর্ষা, এসেছে নবীনা বর্ষা, গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা, দুলিছে পবনে শন শন বনবীথিকা, গীতিময় তরুলতিকা, সতেক যুগের কবিদলে মিলি আকাশে, ধনিয়া তুলিছে মত্ত মদির বাতাসে, সতেক যুগের গীতিকা, শত শত গীত মুখরিত।

অনুবিথিকা। রবীন্দ্রনাথ আসলে বর্ষা ঋতুটা বিশেষভাবে কবির যেন মনের কাছের একটা ঋতু ছিল। বলতে গেলে ঋতুর রাগ রাগিনী কেবল বর্ষা আর বসন্তেরই রাগ আছে। সঙ্গীতশাস্ত্রের মধ্যে সকল ঋতুর মধ্যে বেশ কিছু সুরের বরাদ্দ আছে, কিন্তু সেই ব্যবহারের মধ্যেও আমরা বেশি করে পাই যেমন বসন্তকে, তার পাশাপাশি পাই বাহার, মিয়াকে মল্লার, মেঘ, দেশ প্রভৃতি বর্ষার নানান আঙ্গিকের সুরকে, স্বরকে, রাগকে। আসলে বাঙালির শ্রেষ্ঠ ঋতুদের মধ্যে বোধহয় এই বর্ষাকে আমরা ধরতে পারি, যদি এভাবে কোনো বলা যায়। বুদ্ধদেব বসু একবার লিখেছিলেন, বাঙালিদের শ্রেষ্ঠ কবিতা বর্ষার কাব্য, বর্ষাকে অবলম্বন করেই। সেটাও ছিল বাঙালির ভীষণ রকম প্রেমের একটা কবিতা। বৃষ্টি এসে জানলার শাঁসিতে নূপুর বাজায়, বৃষ্টি এসে চোখের পাপড়িতে নাচে, বৃষ্টি নামায়, ইত্যাদি ইত্যাদি। এবার রবীন্দ্রনাথের একটি গান আবারও শোনাব, শিল্পী মনোময় ভট্টাচার্য।

বর্ষার গানে আমরা যেমন নজরুল ইসলাম কিংবা রবীন্দ্রনাথকে নিয়মিতভাবে ভীষণ রকম আষ্টে পৃষ্ঠে পাই, তেমনি কিন্তু বাংলা আধুনিক গানেও জুড়ে রয়েছে বর্ষা এবং বৃষ্টির নানান সুরেলা গীতিকাব্যের ব্যঞ্জনা। যেখানে বৃষ্টি হাজির তার সমস্ত উচ্ছ্বাস নিয়ে, হাজির হয়েছে তার সমস্ত রোমান্টিকতা নিয়ে, আবার কখনও হাজির হয়েছে তার বিরহী হৃদয়ের সমস্ত গুমড়ে ওঠা কোনো কান্না নিয়ে। আর সেগুলোকেই আমাদের মনে গেঁথে রয়েছে বর্ষার সঙ্গে অনুষঙ্গ হয়ে, তার তাকে ছুঁয়ে দেখার অনুভূতির সঙ্গে নিজেকে সিক্ত করবার একটা তীব্র বাসনা বা আকাঙ্ক্ষা নিয়ে। এবার শুনব সেরকমই একটা বাংলা আধুনিক গান। সুরকার হিমাংশু দত্ত, গানটি গেয়েছেন কবির সুমন।

বর্ষা মানেই অনেকের কাছে, শুরুতেই বলছিলাম না, গোবিন্দভোগ চালের খিচুড়ি, হঠাৎ করে রান্না করা খিচুড়ি, কিংবা ইলিশ মাছ ভাজা দিয়ে সেই খিচুড়ি খাওয়া, চপ মুড়ির এক অলস আবেশময় একান্ত নিজের কোনো সন্ধেকে যাপন করা, বৃষ্টিকে সঙ্গে নিয়ে সেই অবকাশ যেন আমাদেরকে এই বর্ষা, এই আষাঢ় শ্রাবণ মাসটাই তৈরি করে দেয়, নিজের সঙ্গে খানিকটা একাত্ম হয়ে নেওয়ার, মন কিংবা মন কেমনের খবর নেওয়ার, আর আপনাদের সঙ্গে এই আজকে যেমন মনের মতো গানের অনুষ্ঠানের সঙ্গে আমি রয়েছি আপনাদের সঙ্গে পঙ্কজ, এবং অবশ্যই আমাদের সকলকে সিক্ত করে রয়েছে সেই চিরকালীন বর্ষা এবং বর্ষার গান।

জল ছপছপ স্কুলের সেই দিন, কাগজের নৌকো ভাসানো কিংবা বৃষ্টির মধ্যে কাদামাটি খেলা, সাইকেল ভেজা, আরও আরও কত কী। কিন্তু সবসময় বর্ষা কেবল আমাদের সুখস্মৃতি নিশ্চয় নয়, সকলের জন্য তো নয়ই। কখনো মেঘ প্রাচীন রাগে যেমন গান শোনায়, মেঘ মানেই তেমন আবার কখনো নোংরা জল। সেই জলেতে দারুণ ভিজে একটা লোক মেঘদূতের নাম রেখেছে আহাম্মক। কখনো মেঘ ঘুঙুর পরে নাচবে বলে, কখনো মেঘ সবুজ ডাকা অঙ্গীকার, কখনো মেঘ বন্যা ডাকা অদরকার, কখনো মেঘ ভাষায় পথ ভাষায় ঘর, ঘর ভেদেছে পথের ধারে যাদের দল, তাদের ঘরেও মেঘ মানে নোংরা জল। সেই জলেতে ভীষণ ভিজে একটা লোক মেঘদূতের নাম রেখেছে আহাম্মক। কবির সুমন লিখেছিলেন এই গানটি বা এই গীতিকাব্যটি। কি অসাধারণ একটি ব্যঞ্জনা, বর্ষার আরেকটা চেহারা যেন আমাদের কাছে তুলে ধরেছিল। আসলে আমরা আজকে সারাটা সময় সারাটা ক্ষণ ধরে বর্ষার গানে, বর্ষার আনন্দে মেতে রয়েছি। কিন্তু এমন কিছু গান থাকে যে গানটা সেই সময়কে বা সেই ঋতুকে এমনভাবে জাপটে থাকে যেটা তার সঙ্গে কোনো রকম করে কোনোভাবে বিচ্ছিন্ন করা যায় না। আজকের এই অনুষ্ঠান, মনের মতো গানের অনুষ্ঠান শেষ করব সেরকমই একটি গান দিয়ে, সেরকমই একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে, শিল্পী অদিতি মহসিন।

মনের মতো গান অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি পঙ্কজ ছিলাম, আপনাদের শ্রবণ সঙ্গী। আপনাদের আমাদের অনুষ্ঠান কেমন লাগছে সে কথা জানাতে ভুলবেন না। আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com, আবারও বলছি ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, সংশ্লিষ্ট সমস্ত পোস্টে মতামত জানাতে ভুলবেন না। আপনাদের মতামতের আগ্রহে আমরা কিন্তু অপেক্ষা করে থাকি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। আজকে এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুলগীতি, শিল্পী মঞ্জরী বন্দ্যোপাধ্যায়।

শুনছেন অনুষ্ঠান রামধনু। এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি, শিল্পী ছিলেন মঞ্জুরী বন্দ্যোপাধ্যায়। এবারে শুনবেন বেহালা বাদন, শিল্পী চিন্ময় মোহান্তি।

এতক্ষণ রামধনু অনুষ্ঠানে বেহালা পরিবেশন করলেন শিল্পী চিন্ময় মোহান্তি। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া মুভি 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে মহানায়কের গল্প, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী।

আসলে আমরা মহানায়ক কথাটা বলি বটে, কিন্তু সকলে বোধহয় সেই মহানায়ক শব্দের উপযোগী হয়ে উঠতে পারেন না। আজকে যার কথা আপনাদের সামনে বলবো, ঘটনাক্রমে আজকে তার জন্মদিন, মানে সেই মহানায়কের। 30 জুলাই 1882 সালে মেদিনীপুর শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আজকের মহানায়কের গল্পের মহানায়ক শহীদ সত্যেন্দ্রনাথ বসু, যিনি ক্ষুদিরামের গুরু নামে পরিচিত ছিলেন। সত্যেন্দ্রনাথ

মেদিনীপুর কলেজের স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক অভয়চরণ বসুর পুত্র এবং প্রাক্তন প্রধান শিক্ষক, বিখ্যাত মনীষী ও জাতীয়তাবাদের প্রচারক ঋষি রাজনারায়ণের ভাতুষ্পুত্র। কলেজের স্কুল থেকে এন্ট্রান্স, মেদিনীপুর কলেজ থেকে এফএ পাশ করলেন। কলকাতার সিটি কলেজে বিএ পড়লেও দীর্ঘ অসুস্থতার হাঁপানির জন্য পরীক্ষা দিতে পারেননি। মেদিনীপুর ফিরে এসে কালেক্টরেটে সরকারি চাকরি গ্রহণ করেন এবং হেমচন্দ্র কানুনগো ও অগ্রজ জ্ঞানেন্দ্রনাথের গড়া গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত হন 1902 সালে। অরবিন্দের নির্দেশে কলকাতার অনুশীলন সমিতি থেকে সতীশ বসু মেদিনীপুরে এসে তাঁকে বক্সিং, লাঠি খেলাসহ সামরিক শিক্ষাদান করেন। মেদিনীপুরে সিস্টার নিবেদিতার উপস্থিতিতে এই গুপ্ত সমিতির উদ্বোধনে তিনিই ছিলেন প্রধান উদ্যোক্তা। 1905-এ বঙ্গভঙ্গ প্রতিবাদে সারা বাংলার সঙ্গে মেদিনীপুর উত্তাল হলে বেবি হলে বিশাল ছাত্র সমাবেশ থেকে সত্যেন্দ্রনাথ এক স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলেন এবং বিলেতি বর্জন, স্বদেশী গ্রহণের আদর্শে ছাত্র ভাণ্ডার স্থাপন করেন। ১৯০৬-এ পুরাতন জেলখানা প্রাঙ্গণে আয়োজিত কৃষি শিল্প প্রদর্শনী স্বেচ্ছাসেবক বাহিনীর পরিচালনায় তিনিই ছিলেন ভাইস ক্যাপ্টেন এবং তাঁরই পরামর্শে ক্ষুদিরাম ওই মেলায় সোনার বাংলা, নো কম্প্রোমাইজ প্রভৃতি রাজদ্রোহমূলক প্রচারপত্র বিলি করে গ্রেপ্তার হয়েছিলেন। প্রত্যুৎপন্নমতি সত্যেন কনস্টেবলকে বলেন, ও ডেপুটিকা লেরকা হ্যায় উস্কো কিউ পাকড়া। সেই শুনে পুলিশ ভয়ে ক্ষুদিরামকে ছেড়েও দেয়। পরে পুলিশ তাদের ভুল বুঝতে পারে এবং ক্ষুদিরামের বিরুদ্ধে রাজদ্রোহের মামলা করে। উক্ত ঘটনায় সত্যেন সরকারি চাকরি হারায়। এ সময় হেমচন্দ্র বোমা তৈরি শিখতে বিদেশে পাড়ি দিলে জেলার সংগঠনের দায়িত্ব পড়ে এই সত্যেন্দ্রনাথ এর উপরে। 1907-এর 7ই ডিসেম্বর মেদিনীপুর শহরে আয়োজিত রাজনৈতিক আন্দোলনের সমাবেশে চরমপন্থী অরবিন্দ, শ্যামসুন্দর চক্রবর্তী, ললিতমোহন ঘোষেদের পাশে থেকে তিনি স্বেচ্ছাসেবক বাহিনীর ক্যাপ্টেন সত্যেন্দ্রনাথ ও তার সংগঠন নরমপন্থীদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে চরমপন্থী নরমপন্থী বিভাজন স্পষ্ট করে তোলেন, যার ছায়া পড়েছিল সুরাট কংগ্রেসে।

সত্যেন্দ্রনাথ বেছে বেছে উপযুক্ত তরুণদের গুপ্ত সমিতিভুক্ত করতেন এবং তাদের বিভিন্ন শাখায় বিভক্ত করে বিভিন্নভাবে শিক্ষা দিতেন। তিনি এতটাই সাবধানতার সঙ্গে কাজ করতেন যে এক শাখার সদস্য অন্য দলের সদস্যকে চিনতই না। অরবিন্দের ভবানী মন্দিরের অনুকরণে সত্যেন বসু নিজের বাড়ির কাছে একটি ঘরে কালী মূর্তি স্থাপন করেছিলেন। এই মূর্তির সামনেই তিনি নতুন সদস্যদের দীক্ষা দেওয়ার কাজ করতেন। বারিন্দ তাঁর বিবৃতিতে বলেছেন, শ্রী অরবিন্দ সহ দ্বিতীয় অভিযান মেদিনীপুরে আমার দুই মামা জ্ঞানেন্দ্রনাথ ও সত্যেন্দ্রনাথ ইতিমধ্যেই সেখানে তরুণ দলকে নিয়ে একটি গুপ্ত সমিতি গড়ে ফেলেছেন। এইখানে প্রথম পরিচিত হয়েছিলাম সত্যেনবাবুর সাথে। নিরাপদ রায়, হেমচন্দ্র কানুনগো প্রভৃতি বহু পৌঢ় ও তরুণ কর্মীর সঙ্গে মেদিনীপুরের আনন্দমঠ ছিল একটি একতলা ছোট ইঁদোপাড়া শ্রীহীন বাড়িতে। দেখলাম ছেঁড়া মাদুরের উপরে ছেলেরা শোয়ে, তার পাশে একটা তিন হাত উঁচু ধুলা মাখা মৃন্ময়ী কালী প্রতিমা, অযত্ন প্রদত্ত গুটি কয়েক আধশুকনো জবার নৈবেদ্য, ছেঁড়া মাদুরে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো ইংরাজের সাম্রাজ্য উল্টে ফেলার শুভ কাজ চলছে।

বারীন্দ্র আরও বলেন, সত্যেনবাবু ছিল শীর্ণকায় উজ্জ্বল শ্যামবর্ণ ছেলে, দুরন্ত হাঁপানি রোগে রুগ্ন, মুখে বুদ্ধির সতেজ দীপ্ত, রোগা শরীরে অফুরন্ত কর্মচাঞ্চল্য। এই ছোট্ট দলের দলপতি হয়ে চরকির পাকের মতো সে ছেলের পরে ছেলের মাথায় বিপ্লবী আইডিয়ার ঘুণ ধরিয়ে ঘুরে বেড়াত, মানে যাকে বলা হয় সংগঠক আর কি। 30 এপ্রিল 1908 কিংসফোর্ড হত্যার চেষ্টায় মুজফ্ফরপুরে বোমা বিস্ফোরণের পরে ইংরেজ পুলিশ কলকাতার সহ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিপ্লবীদের গ্রেপ্তার করে নেয়। সত্যেন্দ্রনাথকে ধরা হলে মেদিনীপুরে তাঁর দাদার বাড়ি খানাতল্লাশ করে। তার আগে তিনি অস্ত্র আইনে 2 মাস কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। তাঁর দাদার নামে লাইসেন্স নেওয়া বন্দুক তিনি ব্যবহার করেছিলেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।

আলিপুর বোমার মামলাতে দায়রা বিচারে 36 জন আসামি ছিলেন। 24 পরগনা জেলা ম্যাজিস্ট্রেট বার্লি প্রাথমিক বিচারের পরে 36 জন দায়রা সোপর্দ করেন। 1908 সালের 19 অক্টোবর দায়রা জজ বীজ ক্রপটেরের আদালতে মামলা আরম্ভ হয়। ম্যাজিস্ট্রেটের কোর্টে মামলা আরম্ভ হলে বারীন্দ্রনাথ ঘোষ চৌঠা মে স্বেচ্ছায় যে স্বীকারোক্তি করেন এবং সন্ত্রাসবাদীদের ইতিহাস কার্যপ্রণালী ও প্রধান ঘটনাবলী বিবৃতি করেন, তাতে নরেন গোসাইকে দলের কর্মী হিসেবে নাম করায় নরেনকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য আসামিদের সঙ্গে নরেনও আলিপুর জেলে ছিল, কিন্তু কিছুদিন পরেই তার প্রতিবিপ্লবীদের মনে সন্দেহ দেখা দিল, কারণ পুলিশে মাঝে মধ্যেই নরেনকে অফিসে ডেকে নিয়ে যেত এবং নরেন সবাইকে অন্যান্য বিপ্লবীদের সম্পর্কে, বিশেষ করে বাংলার বাইরের বিপ্লবীদের সম্পর্কে জানতে চাইত। সবার সন্দেহের অবসান ঘটিয়ে 23 জুন গভর্নমেন্ট তাঁর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে এবং নরেন 4 দিন ধরে সমস্ত কাহিনী এবং অরবিন্দের সক্রিয় অংশগ্রহণ সম্বন্ধে বিস্তারিত বিবরণ দেয়। এরপর থেকে নরেনকে অন্যান্য আসামিদের সঙ্গে না রেখে ইউরোপীয় আসামিদের সঙ্গে রাখা হয়। অরবিন্দের বিরুদ্ধে পুলিশ বেশি প্রমাণ সংগ্রহ করতে পারেননি। অরবিন্দকে বাঁচানোর জন্য বারীন্দ্র তার স্বীকারোক্তিকে অরবিন্দর নাম একবারও নেয়নি। বারীন্দ্রের স্বীকারোক্তির ফলেই নরেনকে পুলিশ গ্রেপ্তার করে। সম্ভবত তার প্রতিশোধ নেওয়ার জন্যই পুলিশের প্ররোচনায় নরেন অরবিন্দর বিরুদ্ধে অনেক কিছু বলে দিয়েছিল। সমস্ত বিপ্লবীরা অরবিন্দর বিপদে চিহ্নিত হয়ে পড়েন, কিন্তু একটা শেষ আশা ছিল, আইন অনুযায়ী আসামি পক্ষ নরেনকে আদালতে জেরা না করা পর্যন্ত তার উক্তি সাক্ষ্য বলে গ্রহণ করা যাবে না। সত্যেন্দ্র ঠিক করলেন সাক্ষ্য গ্রহণের আগেই নরেনকে সরিয়ে ফেলতে হবে, কিন্তু নরেন খুব বলিষ্ঠ জোয়ান ছিল এবং তার সঙ্গে শরীররক্ষক 2 জন ইউরোপীয় কয়েদি ওয়ার্ডার থাকত। সত্যেন অতি সুকৌশলে নরেনের হত্যার পরিকল্পনা করেন। সত্যেন আদালতে অনুপস্থিত থেকে হাঁপানির অসুস্থতার বাহানা করে হাসপাতালে যান। পরে খুব অসুস্থতার অভিনয় করলে তাকে 27 আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে সত্যেন অতি সুকৌশলে ননির হত্যার পরিকল্পনা করেন। হাঁপানির অসুস্থতার বাহানা করে তিনি হাসপাতালে যান। পরে অসুস্থতার অভিনয় করলে তাকে 27 আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে সত্যেন বলেন যে তিনি বিপ্লবী কাজের জন্য অনুতপ্ত এবং নরেনের সঙ্গে দেখা করতে চান। নরেন সত্যেনের সঙ্গে দুবার দেখা করার পরে সত্যেন আভাস দেন যে তিনিও স্বীকারোক্তি দিতে চান। কথা অনুযায়ী 1 সেপ্টেম্বর আবার নরেনের সঙ্গে দেখার ব্যবস্থা হয়। হেমচন্দ্র কানুনগো তার বাংলার বিপ্লব প্রচেষ্টা বইতে লিখেছেন, নরেন গোসাই মিস্টার বালির কোর্টে যে সাক্ষ্য দিয়েছিলেন ওই সাক্ষ্য দেওয়ার পরে মিস্টার বালি নরেনকে জেরা করতে দেননি এবং তাহার পর নরেনকে হত্যা করা হয়। আমাদের পক্ষের উকিল অনেক সাধ্য সাধনায় এই মর্মে একখানি জবরদস্ত মঞ্জুর করিয়াছিলেন যে যেহেতু সাক্ষীকে জেরা করতে দেওয়া হল না সেই হেতু তার উক্তি

তাবৎ প্রমাণ বলে গ্রাহ্য হবে না, যাবৎ না যথারীতি সেশন আদালতে সাক্ষ্য দেওয়া এবং জেরা হয়। এই মঞ্জুরি না নিলে গোসাইকে মারা প্রায় বৃথা হতো, অরবিন্দবাবুর মুক্তিও নাকি অসম্ভব হতো। তখন বার্লি সাহেবের কোর্টে কোনো উকিলই এর আবশ্যকতা বা উদ্দেশ্য বুঝতে পারেননি, তাই রাজি হননি। এ ফন্দিও সেই সত্যেন বসুর উদ্ভাবিত এবং তারই প্রচেষ্টায় হয়েছিল।

নরেন গোসাইয়ের হত্যার অপরাধে সত্যেন এবং কানাইয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনে 302 এবং 114 ধারা মতে অভিযোগ আনা হয়। আলিপুর সেশন জজ মিস্টার এফ আর রো এজলাসে কানাই বলেন, খুনের জন্য তিনি একাই দায়ী। সত্যেন একই কথা বললেন যে এই খুনের জন্য তিনি একাই দায়ী। বিচারের সময় কানাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি কোথা থেকে বন্দুক পেয়েছিলে, কে তোমাকে রিভলভার দিয়েছিল? উত্তরে কানাই বলেন, ক্ষুদিরাম বসুর ভূত আমাকে এই রিভলভার দিয়ে গেছে স্যার। বিচারে দুজনেরই ফাঁসির হুকুম হলো। নানা কারণে সত্যেনের দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে অ্যাপিল হলো, কানাইয়ের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কোনো অ্যাপিল হয়নি। সত্যেন্দর মৃত্যুদণ্ড শেষ পর্যন্ত বহাল থাকল। ফাঁসির আগে সত্যেন্দর সঙ্গে দেখা করবার সুযোগ পেয়েছিলেন তার ভগ্নী সুরবালা। সত্যেন তার বিধবা মায়ের জন্য ক্ষণকাল সামান্য মাত্র বিচলিত হয়েছিলেন এবং মার জন্য সান্ত্বনা জানিয়ে বলেছিলেন যে ভাই আমেরিকাতে আছে, মা তাকে ইচ্ছে করলেই দেখতে পান না, মাকে বলো আমি তেমনই এক দূর দেশে যাচ্ছি, এই মাত্র আমার দেহকে তিনি চোখের সামনে দেখতে পাবেন না, কিন্তু আমার আত্মা তাকে ঘিরে থাকবে, তার তো মৃত্যু নেই। সত্যেন্দ্রনাথের ইচ্ছা কর্মে আচার্য শিবনাথ শাস্ত্রী এসে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। আজকের এই মহানায়কের গল্পে এই বিখ্যাত মানুষটি অর্থাৎ শহীদ সত্যেন্দ্রনাথ বসুর কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম।

রম্যগীতির অনুষ্ঠানের আজকের প্রথম শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। এই গানটির গীতিকার শ্যামাপ্রসাদ ঘোষ এবং সুরকার বাসবী গোস্বামী।

শুনছেন রম্য গীতির অনুষ্ঠান। এবারে শিল্পী পল্লবী ঘটক। এই গানটির গীতিকার অজয় মুখোপাধ্যায় এবং সুরকার মলয় কুমার দাস।

এবারের গানটির শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়, এই গানটির কথা শ্যামল সেনগুপ্ত, সুর সুনীল দেব।

শুনছেন রম্যগীতির অনুষ্ঠান। এবারে শিল্পী সুস্মিতা গোস্বামী। এই গানটির গীতিকার গীতা সিংহ রায় এবং সুরকার জয়দীপ সেন।

রম্যগীতির অনুষ্ঠানের শেষ গানটির শিল্পী সঞ্জীব ঘোষ, কথা অরুণ ইন্দু, সুর সুনীল কুমার দেব।

এতক্ষণ শুনছিলেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত রম্যগীতির অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় সৃজনী পাল।

কেমন আছো বন্ধুরা? ঘড়ির কাঁটা কিন্তু জানিয়ে দিচ্ছে যে 12:01 হয়ে গিয়েছে। আর অন্যান্য দিনের মতোই যুববাণীর অনুষ্ঠান, অল্প অল্প গল্প কথা তো আছেই, আর তার সঙ্গে আজ রয়েছি তোমাদের বন্ধু সৃজনী। আর কথা বলবো বাংলা সাহিত্যের ইতিহাসে থাকা বিশেষ এক ধারার সাহিত্যের গল্প। এই যে মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস, সেইটা যদি আমরা একটু ঘেঁটে দেখি তাহলে কিন্তু দেখব যে বেশ একটা গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু সেখানে এটা যে বাংলার মূল ভূখণ্ডের বাইরে চট্টগ্রামের অদূরে আরাকানে বৌদ্ধ রাজাদের পৃষ্ঠপোষকতায় কিছু বাঙালি কবিদের দ্বারা বাংলা সাহিত্যের চর্চাটা শুরু হওয়া, এটাই একটা বেশ উল্লেখযোগ্য ঘটনা। আরাকান, এই আরাকান নামটা আমাদের অনেকের কাছেই খুব একটা পরিচিত নয়, কিন্তু দীর্ঘদিন এই আরাকান বলে জায়গাটা বাঙালিদের কাছে কিন্তু মগের মুলুক নামে পরিচিত ছিল। কি মগের মুলুকটা তো ভীষণ চেনা মনে হয়, তাই না? সেখানে সপ্তদশ শতাব্দীতে বাঙালি কবিরা মধ্যযুগের বাংলা সাহিত্যের গতানুগতিক পদ্ধতি ছেড়ে দিয়ে, মানে এই যে দেবদেবী নির্ভর করে যে সাহিত্য রচনা হতো সেগুলো ছেড়ে দিয়ে রোম্যান্টিক প্রণয় কাব্য রচনা করতে শুরু করেন। এই কবিরা ধর্মনিরপেক্ষ সাহিত্যের দিকেও কিন্তু বিশেষ দৃষ্টি দিয়েছিলেন। আর মধ্যযুগের সময়কালের হিসেবে যদি আমরা ভেবে দেখি তাহলে কিন্তু এটা বেশ একটা বিস্ময়কর ঘটনা।

এই সময় আরাকানে দীর্ঘদিন মগ জাতীয় বৌদ্ধ রাজারা রাজত্ব করতেন। পঞ্চদশ শতাব্দীতে এই রাজাদের সঙ্গে গৌড়াধিপতির বেশ ঘনিষ্ঠতা হল, আর এই ঘনিষ্ঠতার কারণেই বাংলার মূল ভূখণ্ড থেকে অনেক লোকেরা আরাকানে গিয়ে আস্তে আস্তে বসবাস করা শুরু করল। এদের মধ্যে কেউ কেউ নিজ প্রতিভার গুণে আরাকান রাজের মন্ত্রী, সেনাপতি এই সমস্ত পদগুলোতে অধিষ্ঠিত হলেন, আর এই লোকগুলো যেহেতু দীর্ঘদিন বাংলার ভূখণ্ডে বসবাস করেছিলেন, তাই বাংলার যে শিল্প সংস্কৃতি তার প্রতি কিন্তু তাদের বেশ আকর্ষণ ছিল। হয়তো এই কারণেই আরাকান রাজের শীর্ষ পদে অধিষ্ঠিত এই সমস্ত রাজপুরুষেরা সেখানে বাংলার যে একদম নিজস্ব শিল্প সংস্কৃতি সেগুলোর চর্চা শুরু করলেন। মূলত এদের প্রচেষ্টায় আর পৃষ্ঠপোষকতাতেই সপ্তদশ শতাব্দীতে আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের বিকাশ সম্ভব হল। আরাকান রাজসভায় সাহিত্য চর্চা করেছেন এরকম বেশ কয়েকজন কবির নাম কিন্তু পাওয়া যায়। তবে আজ যে শুধুমাত্র তোমাদের আরাকান সাহিত্যের গল্প বলবো তেমনটা কিন্তু নয়, থাকবে গল্প, থাকবে গানও। তাহলে আজকের প্রথম গানটা শাহানা বাজপেয়ীর কণ্ঠে রইল তোমার জন্য। গানের পর ফিরে আসছি আবার আড্ডায়।

শুনলাম শাহানা বাজপেয়ীর কণ্ঠে একটা ভারী মিষ্টি গান। আবার ফিরে আসি আড্ডায়। বলছিলাম আরাকান সাহিত্যের কথা, আর সেই সাহিত্যের মধ্যে সবচেয়ে প্রতিভাধর যে দুজন কবি ছিলেন তাদের নাম হলো দৌলত কাজী আর সৈয়দ আলাওল। দৌলত কাজী আরাকান রাজসভার সবচেয়ে প্রতিভাধর এবং সংবর্ধিত কবি ছিলেন। তার সম্পর্কে জানা গেছে যে তিনি চট্টগ্রামের অন্তর্গত সুলতানপুর গ্রামে এক সুফি পরিবারে জন্মগ্রহণ করেন। ওই আনুমানিক জন্মকাল ধরা যায় ষোড়শ শতাব্দীর শেষ ভাগের দিকে। আরাকান রাজ থ্রি সুধম্মা অর্থাৎ শ্রী সুধর্মার রাজসভার কবি ছিলেন তিনি। এই রাজার সমর সচিব ছিলেন আশরাফ খান। দৌলত কাজী আশরাফ খানের অনুগ্রহে, পৃষ্ঠপোষকতায় আর তার নির্দেশেই একমাত্র কাব্য, মানে দৌলত কাজীর একমাত্র কাব্য লোর চন্দ্রানী বা সতী ময়না, এই যে রচনা তাতে হাত দেন। এটা হিন্দি কবি মিয়া সাধনের ঠেট গোহরি ভাষায় রচিত ময়না কো সত বলে একটা কাব্য ছিল, সেইটা অবলম্বনে রচনা করা। কিন্তু দৌলত কাজী এই কাব্যটা সমাপ্ত করতে পারেননি, এর দুই তৃতীয়াংশ লিখেই তিনি মারা যান। তবে এই অসম্পূর্ণ কাব্যটা থেকেও কিন্তু দৌলত কাজীর কবিসত্তার নানান প্রতিভার দিক ধরা পড়েছে। তার এই যে কাব্যটা রচনার আনুমানিক সময় বলা যায় 1621 থেকে 1638 সালের মধ্যে। দৌলত কাজীর এই যে লোর চন্দ্রানী বা সতী ময়না এই যে কাব্য, তার বিষয়বস্তু কিন্তু ছিল লোর আর চন্দ্রানীর প্রেমের আখ্যান, তাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই গোটা কাব্যটা। এই কাহিনীতে দেখা যাচ্ছে যে কোহারি দেশের রাজকন্যা চন্দ্রানী ভাগ্যদোষে সে এক বামনের সঙ্গে বিয়ে করেছে। শিকারে এসে রাজা লোর চন্দ্রানীকে দেখে অভিভূত, তার রূপে মুগ্ধ হয়ে তিনি তার সঙ্গে মিলিত হন। কিন্তু তাদের এই যে মিলন, তার মধ্যে কিন্তু প্রধান বাধা হয়ে দাঁড়ায় চন্দ্রানীর স্বামী বামন। ফলে বামনের সঙ্গে লোরের একটা বিরাট যুদ্ধ বাধে, আর সেই যুদ্ধে বামন পরাজিত ও নিহত হন। এরপর লোর চন্দ্রানীকে বিয়ে করে গোহরি দেশে নিয়ে যায়। কিন্তু চন্দ্রানীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার আগেই লোর কিন্তু বিবাহিত ছিল। বাড়িতে তার সতীসাধ্বী স্ত্রী ছিল যার নাম ময়না। দীর্ঘদিন যখন লোর ফিরে আসছে না, সেই দেখে ময়না স্বামীর বিরহে কাতর হয়ে পড়ে। এই সময় এক লম্পট তার মানে রাজপুত্রই সে ময়নাকে প্রলোভন দেখায় বিয়ের। কিন্তু ময়না প্রবল সতী, তাই সেই কারণে তার কাছে ঘেঁষতে পারেনি সেই রাজপুত্র। যখন ময়নার এই রকম একটা মানসিক অবস্থা, তখন ময়নার দুঃখ আর বিরহের যন্ত্রণা দূর করার জন্য তার এক সখী তাকে রাজা উপেন্দ্রদেব ও তার গর্ভবতী স্ত্রী রতনকলিকার এক উপকাহিনী শোনায়। সেখানে মানে গল্পটা এরকম দাঁড়ায় যে দীর্ঘ বিরহের পর স্বামী স্ত্রীর একটা সুন্দর মিলন হয়। লোর চন্দ্রানী কাব্য এই পর্যন্ত দৌলত কাজী রচনা করেছিলেন। বাকি অংশটা রচনা করেছিলেন আরাকানেরই অপর একজন বিখ্যাত কবি, তিনি হলেন সৈয়দ আলাওল। আর তিনি সেই জায়গায় মানে এরপর থেকে যেটুকু মানে পার্ট তিনি লিখেছেন সেইটায় কি লিখেছেন সেই গল্পটা বলবো। তবে এই যে একটা ভালোবাসার গল্পকে কেন্দ্র করে এত সুন্দর একটা কাব্য রচনা হয়েছে, তারপর একটা ভালোবাসার গান তো চলতেই পারে, কি তাই না? রইল মোকামের থেকে এই গানটা তোমার জন্য, তারপর ফিরে আসছি আবার।

তোমাদের বলছিলাম যে কিছুটা পার্ট লোর চন্দ্রানীর যে অংশটা সৈয়দ আলাওয়াল লিখেছিলেন, তাতে তিনি লিখেছিলেন যে সখীর কাছে সেই গল্প শোনার পর ময়না লোরের কাছে দূত পাঠায়। লোরের সব কিছু মনে পড়ে এবং সে চন্দ্রানীকে নিয়ে আবার নিজের রাজ্যে ফিরে গিয়ে সুখে দিন কাটায়। সৈয়দ আলাওয়াল রচিত এই যে অংশটা, এটা কিন্তু দৌলত কাজীর তুলনায় বেশ কিছুটা দুর্বল রচনা। দৌলত কাজী সুফি মতাবলম্বী ছিলেন, তাই সুফি মতবাদের প্রভাবও তার কাব্যে যথেষ্ট পরিমাণে ছিল। তিনি নিজে ইসলাম ধর্মাবলম্বী হলেও কাব্যের যত্রতত্র কিন্তু তিনি অন্যান্য ধর্মের বিষয় নিয়েও লিখেছেন, এবং তার ফলে তার যে উদার ধর্মবোধ সেটার ছাপ কিন্তু রয়ে গিয়েছে, যেটা সেই সময় দাঁড়িয়ে প্রায় অসম্ভব একটা ঘটনা ছিল। কাব্যের ভাষা, ছন্দ, অলঙ্কার প্রয়োগ এই সমস্ত কিছুতে দৌলত কাজী কিন্তু অসামান্য দক্ষতা দেখিয়েছিলেন।

মধ্যযুগের বাংলা সাহিত্যের বাঙালি কবিদের মধ্যে যদি আবার সর্বাধিক পরিচিত কোনো নাম উঠে আসে সেটা কিন্তু সৈয়দ আলাওল। তিনি এখনকার বাংলাদেশের অন্তর্গত ফতেয়াবাদ বা ফরিদপুরের মধ্যে জালালপুর গ্রামের একটা জায়গায় জন্মগ্রহণ করেন। সময়টা ওই ষোড়শ শতাব্দীর শেষ ভাগ হবে। তার পিতা ছিলেন মজলিশ কুতুবের মন্ত্রী, কিন্তু আলাওলের ছোটবেলাতেই জলদস্যুদের সঙ্গে সংঘর্ষে তার পিতা মারা যান, ফলে পিতৃহীন অবস্থায় কবির বাল্য জীবন বেশ দুঃখ কষ্টের মধ্যে দিয়েই কাটে। তারপর তিনি আরাকানের সেনাবাহিনীতে যোগ দিলেন। এই সময় আরাকান রাজের সমর সচিব ছিলেন মগন ঠাকুর। এই মগন ঠাকুরের পৃষ্ঠপোষকতা পেলেন সৈয়দ আলাওল। মূলত এই মগন ঠাকুরের কারণেই কিন্তু আরাকান রাজসভায় তার প্রভাব প্রতিপত্তি বাড়ে এবং রাজ আনুকূল্যেই তিনি সাহিত্য সেবায় মন দিলেন। যদিও একবার তাকে রাজ রোষে পড়ে কারাবরণও করতে হয়েছিল, সেটা অবশ্য একটা অন্য ঘটনা, অন্য গল্প। তবে এই সৈয়দ আলাওলের লেখা বেশ কয়েকটা গ্রন্থের কিন্তু নাম আমরা জানতে পারি। সেগুলোর মধ্যে যেমন রয়েছে সাইফুল মুলুক, বাদিউজ্জামাল বা হপ্তাপয়কর বা তোফা, সেকেন্দারনামা, পদ্মাবতী, এছাড়াও কিন্তু দৌলত কাজীর লোর চঞ্জনীর শেষটা তিনি লিখেছেন। তবে এই এতগুলোর মধ্যে পদ্মাবতী কাব্যটার জন্যই কিন্তু তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে আজও স্মরণীয়। সৈয়দ আলাওলের বেশ বয়সেই, মানে বৃদ্ধ বয়সেই 1678 সালে তিনি পরলোক গমন করেন। তবে তার আগে এই যে রচনাগুলো তিনি করেন তার মধ্যে পদ্মাবতীর কথাটা বিশেষভাবে বলতে হয়, কারণ পদ্মাবতী কিন্তু কোনো মৌলিক রচনা নয়। এটা আমরা জানি যে প্রসিদ্ধ হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির যে পদ্মাবত, সেই কাব্যের কাহিনী অবলম্বনেই লেখা। আর এই কাব্যটা ইতিহাসে আলাউদ্দিন খিলজির চিতোর আক্রমণের কাহিনী নিয়েই লেখা। তবে এখানে বলার বিষয় এটাই যে কাব্যের খাতিরে কিন্তু তিনি ইতিহাসকে হুবহু অনুসরণ না করে অনেক কাল্পনিক ঘটনা তারই কবিতা যে গ্রন্থ সেটার মধ্যে কিন্তু তিনি নিয়ে এসেছেন। এই কাহিনীতে দেখা যায় যে চিতোররাজ রত্নসেনের সঙ্গে সিংহল রাজকন্যা পদ্মাবতীর বিয়ে হয় এবং তিনি কিন্তু দিল্লির যে সম্রাট আলাউদ্দিন খিলজি, তিনি পদ্মাবতীর যে রূপ সৌন্দর্য তার কথা শুনে তাকে লাভ করার জন্য চিতোর আক্রমণ করেন। ফলে চিতোরের রাজ রত্নসেনের সঙ্গে তার একটা যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করার পরও শেষ পর্যন্ত চিতোররাজ রত্নসেন আলাউদ্দিনের কাছে পরাজিত এবং নিহত হন। এদিকে রানী পদ্মাবতী তখন আপন সতীত্ব রক্ষার জন্য কিন্তু জহরব্রত পালন করে আত্মবিসর্জন করেন। সৈয়দ আলাওলের যে হিন্দি কাব্যটা অনুসরণে যে কাব্যটা রচনা করেছিলেন সেখানে কিন্তু নানা জায়গায় তিনি নিজের কবি প্রতিভার কৃতিত্ব দেখিয়েছেন। কাব্যটা তিনি হুবহু অনুবাদ করেননি, মাঝে মাঝে নানান মৌলিক বিষয়ের অবতারণা করেছেন যা সেই কাব্যটাকে আরও বেশ কিছুটা আকর্ষণীয় করে তুলেছে। চরিত্র চিত্রণে তিনি নিজের প্রতিভার স্বাক্ষরও রেখেছেন। তার রানী পদ্মাবতী সতীত্বের প্রতিমূর্তি হিসেবে কিন্তু আজও উজ্জ্বল। রানা রত্নসেনের মধ্যে তিনি যে পুরুষত্ব, বীরত্ব, সেই সমস্ত আদর্শের সহাবস্থান ঘটিয়েছেন সেটাও ভীষণই একটা উল্লেখযোগ্য ব্যাপার। আর তার কাব্যের ভাষা, বর্ণনা, রীতি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা অদ্ভুত স্বচ্ছন্দতা ছিল। ছন্দ, অলঙ্কার, এই সব ক্ষেত্রেও আলাওল যথেষ্ট কবিশক্তির পরিচয় দিয়েছেন। পাশাপাশি আবার সম্রাট আলাউদ্দিনের সঙ্গে রত্নসেনের যে বিবাদ, সেখানেও কিন্তু একটা ধর্মনিরপেক্ষতার ছাপ রেখেছেন। কবি নিজে অন্য সম্প্রদায়ের হলেও হিন্দু সংস্কৃতি সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান ছিল, সেটাও কিন্তু তার রচনায় লক্ষ্য করা যায়। আর এই সমস্ত কারণেই কিন্তু পদ্মাবতী আজও আলাওলকে কবিত্বের যে শিখর, সেই উচ্চ শিখরে তাকে ধরে রেখেছে। কাজেই বোঝাই যায় যে এই যে প্রতিভা, সেই প্রতিভার স্ফুরণ তারা নিজেদের লেখার মধ্যে দিয়ে কত সুন্দর, কত নিবিড়ভাবে করেছে। তাই এই ভালোবাসার এত গল্প বলছি তোমাদের, ভালোবাসাকে কেন্দ্র করেই তাদের নানান রকম লেখা, যেগুলো তারা স্টিরিওটাইপ ভেঙে গিয়ে লিখেছিলেন, সেই ভালোবাসার জন্য না হয় আরেকটা ভালোবাসার গান তো হতেই পারে, শ্রেয়া ঘোষাল আর দেবায়ন বন্দ্যোপাধ্যায়।

যে দুজন কবির কথা তোমাদেরকে এতক্ষণ বললাম, দৌলত কাজী এবং সৈয়দ আলাওল ছাড়াও কিন্তু আরাকান রাজসভায় আরও বেশ কিছু বাঙালি কবি বাংলা সাহিত্যের চর্চা করেছিলেন। এরা হলেন সৈয়দ সুলতান মোহাম্মদ খান, হাজী মোহাম্মদের মতন প্রমুখ কবিরা। তবে কবি শক্তিতে কিন্তু এরা উপরের যে মানে প্রথমের যে দুজনের কথা বললাম তাদের সমতুল্য কখনোই ছিল না। যাই হোক, মধ্যযুগের এই কবিরা কিন্তু নানান কারণে বাংলা সাহিত্যে নিজেদের স্বতন্ত্র একটা জায়গা করে নিয়েছিলেন। তবে এর বিশেষ কয়েকটা কারণও ছিল। মধ্যযুগের বাংলা সাহিত্যের চর্চা কিন্তু মূলত বাংলার যে ভূখণ্ড তার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু বাংলার বাইরে সুদূর আরাকানে বাংলা সাহিত্যের চর্চা হওয়ার কারণে বাংলা সাহিত্যের যে ভৌগোলিক সীমা সেটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল। এছাড়াও সমগ্র মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস ঘাঁটলে যেটা দেখা যাবে সেটা হলো এই যুগে শুধুমাত্র কিন্তু হিন্দুরাই বাংলা সাহিত্যের চর্চা করেছেন, কিন্তু আরাকানে মধ্যযুগের সাহিত্য যে শুধুমাত্র বিশেষ কোনো সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না তার প্রমাণ বহন করছে এই আরাকান রাজসভার সাহিত্য। এছাড়া বলা যায় যে আরাকান রাজসভার সাহিত্য বাদে মধ্যযুগের বাংলা সাহিত্য কিন্তু পুরোটাই দেবদেবীর ওপরই নির্ভর করে তৈরি। আরাকানেই প্রথম বাংলা সাহিত্যকে এই দেব নির্ভরতা কাটিয়ে মানব নির্ভর করা হয়। আরাকান রাজসভার কবিরা বিভিন্ন সম্প্রদায়ের বিষয়বস্তু নিয়ে সাহিত্য চর্চা করেছিলেন, স্বাভাবিকভাবেই এই সাহিত্যে অন্যান্য সংস্কৃতির একটা কিন্তু সমন্বয় গড়ে উঠেছিল, যেটা মধ্যযুগের সময়কালের নিরিখে যদি আমরা দেখি তাহলে কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। আর এই যে মানব নির্ভর কাব্যগুলো রচনা করেছিলেন তারা, সেগুলো ছিল একটা বেশ রোমান্টিক প্রণয় কাব্য টাইপের। আর এই রকম প্রণয় কাব্য কিন্তু মধ্যযুগের আর কোনো সাহিত্যিকের রচনায় তেমন একটা দেখা যায় না। আর একটা বড় কারণ হলো আরাকান রাজসভার কবিরা মৌলিক কাব্য রচনা না করে অনুবাদ কাব্য লিখেছিলেন। তাদের আগেও বাংলায় অনেকগুলো অনুবাদ কাব্য রচিত হয়েছিল, কিন্তু সেগুলো ছিল কোনো না কোনো সংস্কৃত কাব্যের অনুবাদ। আরাকানের কবিরাই কিন্তু প্রথম সংস্কৃত ভাষা ছাড়া অন্য ভাষা থেকে অনুবাদ শুরু করেন।

বাংলা সাহিত্যের অনুবাদের পরিধিও কিন্তু একটা বিস্তার ঘটে। এইসব কারণে আরাকান রাজসভা এবং সেখানকার কবিগণ বাংলা সাহিত্যের ইতিহাসে স্মরণীয় তো হয়ে থাকবেই। কিন্তু এতক্ষণ এই যে আমি তোমাদের সঙ্গে আড্ডা দিলাম, আমার সময় কিন্তু আজকে ফুরিয়েছে। আমার গল্প বলা কাজ ছিল, আমি গল্প বলে আজকে এইখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো এবং অবশ্যই শুনতে থেকো যুববাণীর অনুষ্ঠান। আবার গল্প হবে অন্য কোনো দিন। যেতে যেতে রূপঙ্কর বাগচির কণ্ঠে রইল এই গানটা, আমার তো গল্প বলাই কাজ।

এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন সৃজনী পাল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রথম শিল্পী শ্রীকান্ত আচার্য।

শুনছেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। এবারের শিল্পী রূপঙ্কর বাগচি, মনোময় ভট্টাচার্য এবং মনোজ মুরলী নায়ার।

মৈত্রী পূজা তরঙ্গে শুনছেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। এবারে শিল্পী ইমন চক্রবর্তী।

মৈত্রী পোচাতরঙ্গে শুনছিলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের শেষ গানটির শিল্পী অর্ঘ্য সেন।

শুনলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক।
1: আজকের নাটক রাধা কৃষ্ণ।

কাহিনী স্বপ্নময় চক্রবর্তী, বেতার নাট্যরূপ শোভন পাঠক, প্রযোজনা আশিস গিরি। নাটক রাধা কৃষ্ণ।

0: হ্যাঁ বল
1: কি ব্যাপার গোবন্দি মশাই, বিভাগী হয়ে যাচ্ছে নাকি?
0: আরে না রে না, ডাবল ডিউটি অবশ্য মিউচুয়াল। হোলি দিনটা হুরকে গেল রে, এমন বসন্ত দিন নাই রং খেলিবার সিন, এক টানা দুই দিন চলিছে ডিউটি, বুঝেছ বিউটি?
1: আজও কি সিস্টার বন্ধ না?
0: না, তবে যে আছে সেও মন্দ না।
1: আরে এমন বসন্ত দিনে বাড়ি ফেরো মাংস কিনে জমে যাবে
0: বলছিস?
1: আমি না হয় সুতনুকেই একটা চান্স দিই।
2: স্যার স্যার জলদি আসুন।
0: কেন, কি হয়েছে? আবার মেট্রো রেলে ঝাঁপ মারেছে নাকি? হ্যাঁ আরে পরে করছি তোকে।
1: আচ্ছা ঠিক আছে করিস।
0: ওকে, হ্যাঁ কোথায়?
2: ইমার্জেন্সিতে, বাঘে কামড়ানো কেস।
0: কি, আমি আমার ইন্টার্নশিপে সাপে কাটা পেশেন্ট পেয়েছি, কুকুর বেড়াল বিছে এমনকি বউ কামড়ানো পেশেন্ট পেয়েছি, কিন্তু বাঘে কাম কই? চলো দেখি।
2: দেখি
0: দেখি কোথায় কি হচ্ছে, কি করে হলো?
3: বাঘ,
0: বাঘে কামড়েছে? কি করে কামড়ালো?
3: আদর করতে গেছিলাম
0: তো। আদর করতে গিয়েছিলে বাঘকে? কোথায়?
3: চিড়িয়াখানা।
0: বাঘ তো ছিল খাঁচার ভেতর, তো তুমি আদর করলে কি করে?
3: হাত ঢুকিয়ে,
0: তারপর
3: খপ করে কামড়ে দিলে।
0: সঙ্গে কেউ আছে?
3: না না।
0: চিড়িয়াখানা থেকে এলে কি করে?
3: চিড়িয়াখানার লোক একটা ট্যাক্সি করে এখানে ছেড়ে দিলে।
0: ওরা কোথায়?
3: ওই ছেড়ে দিয়ে হাসপাতালে কি বলতে হবে শিখিয়ে দিয়ে ওরা পলায় গেল।
0: না, হাত নেড়ো না, এত হাত নেড়ো না, হাত জগদীশ।

0: তো দেখি হাতটা ধরো আস্তে ধরো ধরো সাবধানে ধরো ঠিক আছে দেখছো না কুঞ্চির উপরটা কিরকম চামড়াটা ফাঁক হয়ে গেছে
1: ভাই বলবো স্যার এদিকের মাংসটাও তো এতটা খুবলে নিয়েছে
0: সর্বাঙ্গ একেবারে লালে লাল হয়ে গেছে এখানটা আবার সবুজ সবুজ এই এই সবুজ সবুজ চোখ কেন
2: গেঁদা পাতা চিবিয়ে থুপে দিয়েছিলাম
0: ভালো করেছিলে দেখি দেখি হে আটারিটা ছিঁড়ে গেছে মনে হচ্ছে আলনার হার আর কার্পাসের হাড়গুলো তো গেছে এগুলো গেছে এই জগদীশ সেলাই আর ব্যান্ডেজ করে এক্সরের জন্য আমি লিখে দিচ্ছি না আর এখনই ইলেকট্রোলাইট আর কিছুটা রক্ত দেওয়া দরকার বুঝেছো হ্যাঁ নাম কি
2: শ্রীকানাই চন্দ্র সাপুই
0: বয়স
2: 25-30 হয়ে যাবে
0: হ্যাঁ ঠিক করে বলো
2: মনে নেই আগে
0: মুশকিল হলো যাই 27 লিখি
2: লিখে লিখে যা খুশি লিখে
0: ঠিকানা
2: ঠিক ঠিকানা ওই খিদিরপুরের পেয়ারা বাগান স্যার
0: পেয়ারা বাগান জগদীশ দুটো ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি বাইরে থেকে কটা ওষুধ আনাতে হবে বাড়ির লোককে খবর দেবার
2: ব্যবস্থা দোকানের ওষুধ সে তো অনেক দাম
0: দাম তো একটু হবেই শতিনেকে কম নয় বাঘকে আদর করতে গেছিলে অথচ এত ভাই জগদীশ ধরো
1: গেল নাকি
0: হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি তো দিব্যি কথা বলছিল টাকার কথা শুনি সব বনাশ করেছে দেখি দেখি দেখি দেখি না হে ব্ল্যাক আউট হয়ে গেছে মনে হচ্ছে এটা ডিকাট্রন ট্রাই করে দেখবো না এই জগদীশ একটু জল টল দাও তো আগে জল দাও জল দাও জ্ঞান ফিরেছে জ্ঞান ফিরেছে থাক থাক জল দিতে হবে না ছেড়ে দিব আচ্ছা ঠিক আছে ছেড়ে দেব ছেড়ে দিলে এবার কাকে আদর করবে বাবা গন্ডারকে গন্ডারকে সুড়সুড়ি দিলে সে যে 3 দিন পরে আসবে গন্ডাকে করবে না তবে কাকে
2: আরতিকে
0: আরতিকে আরতি তোমার কে হয়
2: সি সি রাধা রাধা রানী গো সাধ্য সাধনিকে ওই যে নদিয়ার মহাপ্রভু জন্ম নিলেন বাইরে রাধা অন্তরে কৃষ্ণ

0: হ্যালো, হ্যাঁ পিয়ালি, এই তখন একটা জরুরি কেস এসে গেছিল, তাই ফোনটা ছাড়তে হয়েছিল রে।
1: কি কেস?
0: শুনলে তোর ঘিলু নড়ে যাবে পেলু।
1: ও তো কি রকম, একটু বাংলা করে বলো না বাবা।
0: বাঘকে আদর করতে গিয়েছিল এক পাবলিক।
1: কি?
0: হ্যাঁ রে, বাঘ কামড়ে তার হাতে হাড্ডি একেবারে চানাচুর করে দিয়েছে। না হলে বলছি কেন তোকে, শোন, চিড়িয়াখানায় বাঘের খাঁচায় হাত ঢুকে না আদর করতে গিয়েছিল বেটা।
1: বাঘ না বাঘিনি?
0: তাও হতে পারে।
1: তবে বোঝ, আদর করার কত রিস্ক।
0: সে তো বাঘকে আদর করতে গেলে হবেই ভাই। এই এই পিউ, শোন ভাই, পেশেন্টটা খুব কাতরাচ্ছে বুঝলি, আমি তোকে পরে আবার ফোন করছি, কেমন? রাখি।

0: কে কানাই, খুব ব্যথা করছে? ওই দেখি হাতটা, এখানটা কি করছিলে? আহা, হাতের এই জায়গাটা। তুমি কি করো?
1: কীর্তন, কীর্তন করি। কে
0: এসব করে সংসার চলে?
1: সংসার নাই।
0: তবে আরতির কথা বলছিলে যে, সে কে? কি হলো বলো, আরতি কে?
1: রাধা, রাধা।
0: সে ছাড়া তোমার আর কে আছে?
1: ভগবান,
0: মা বাবা ভাই বোন
1: কেউ নাই, কেউ নাই।
0: তোমার কীর্তন কি রোজ হয়?
1: না, ওই মাসে দু চার দিন।

0: পর, 16 পর, 24 পর হলে একটু বেশি হয় আর কি।
1: অন্য সময় কি করো?
0: জনকাটি ওই গোয়ালার গো সেবা করি। কৃষ্ণ করতেন, কৃষ্ণ
1: তাহলে তো তোমার কানাই নামতে ঠিকই আছে, তবে সাপুই না হয়ে যাদব হওয়া উচিত ছিল, বুঝলে? পড়াশোনা কিছু শিখেছো? তাহলে কীর্তনের গান পড়ো কি করে?
0: গান করি না তো, ধুয়া দি, ধুয়া হরিবোল করি আর বাঁশি বাজাই। কৃষ্ণ যাত্রা, কৃষ্ণ যখন বাঁশি বাজাচ্ছে দেখছেন, সেই কৃষ্ণ তো মিচিমিচি ফু মারে, আসলে বাঁশিটা বাজাই আমি।
1: তোমার বাঁশিটা কই?
0: ওখানেই পড়ে আছে, ওই বাঘের খাঁচার সামনে।
1: ওখানে গিয়েছিলে কেন?
0: ঘাস কাটতে, গরু খাবে, ওই যে গোয়ালার কাজ করি তার গরু। ওখান থেকে ঘাস নিলে পয়সা করি লাগে না তো, নাইন করা আছে।
1: আচ্ছা কানাই, তোমার রাধা কি করে?
0: ময়লা ফেলে, ওই ওই ডেরেন নর্দমা ওই।
1: তো তোমার খরচাপাতিও দিতে পারবে তো?
0: ও কি করে দেবে, নিজেরই ঠিক মতো খাওয়া জোটে না।
1: আসলে মুশকিল কি জানো, এক্সট্রা ওষুধ বিষুধগুলো না হয় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের স্যাম্পল ফাইল দিয়ে ম্যানেজ করে নেব, কিন্তু আয়া তো লাগবে, যদি অপারেশন করতে হয় আন্ডারটেকিং লাগবে। আচ্ছা কানা, এই 24 ঘন্টা দেখাশোনার কাজটা তোমার রাধা পারবে না?
0: রাধাকে এখানে থাকতে দেবে ডাক্তার? ও
1: তা না দেবে, তাকে খবর দেবো কি করে? আশেপাশে ফোন টোন আছে?
0: নাই নাই।
1: ও কোথায় থাকে?
0: ও 4 নম্বর গেট, খিদিরপুরের মেথরপুর।
2: দেখি
1: আসুন, তুমি বাড়ির লোকজনের পাতা লাগাও, কাল সকালটাও আমার মনে হচ্ছে থেকে যেতে হবে।

0: হ্যালো পিলু।
1: হ্যাঁ বল।
0: এই ইমার্জেন্সি কাজ শেষ হলো এক্ষুনি।
1: বাবা
0: ও হ্যাঁ, তো কোন একটু আম ছাড়তে পারলাম বুঝলি। এই শোন, কালকে প্রোগ্রামটা হচ্ছে না রে।
1: কি?
0: না রে না, কাল আমার ওই ব্যাঘ্র প্রেমিককে আগে স্যার হাড্ডি মানে আমাদের তমাল ঘুষ আছে না, আগে দেখিনি।
1: কাল কোথায় ভাবলাম সকাল থেকে রিক্সা করে সল্ট লেকে ঘুরবো, তারপর ট্যাংরায় চাইনিজ খেয়ে বিকেলে নলবন, সবটা জল ঢেলে দিবি। তুই একদম অখাদ্য, তাই তোর বাঘে কাবা কেস এখন কেমন?
0: ভাঙা সুটকেস হয়ে গেছে রে। আর মুশকিল কি জানিস, লোকটা সাত কুলে কেউ নেই, থাকার মধ্যে এক ফিয়াসে। ও ও ফিয়াসে বলতে মনে পড়ে গেল রে, তার ঠিকানাটা জোগাড় করে আবার তাকে খবর দিতে হবে। 4 নম্বর গেট, খিদিরপুর, মেথরপট্টিতে থাকে। নাম কি জানিস?
1: কি?
0: আরতি।
1: আরতি, কি সিম্বলিক নাম রে, নাম শুনেই তো তোর নিজের ছুটে যাওয়ার কথা।
0: এই কি হচ্ছে কি? শোন না শোন না, এসো আরে
1: বল।
0: লোকাল থানায় ফোন করে বললাম, তো ওদের যেমন বাহানা, খুবই কমন নেম, ওখানে হয়তো কয়েক ঘন্টা আরতি রয়েছে। বাবার নাম বলুন, স্বামীর নাম আর কোনটাই তো জানি না, শুধু বললাম ওই যে ওই নর্দমা পরিষ্কার করে যে আরতি, কানাইয়া চেনা জানা, কাউকে জিজ্ঞেস করে জানি কে সম্পর্ক।
2: বিরক্ত বিরক্ত হয়ে যাচ্ছিল,
0: বলে ফেললাম ফিয়াসে। শুনে পুলিশের কি হাসি, তোকে কি বলবো।
1: ঠিক আছে, তুই তাহলে আরতি মন্ত্র জপ কর, আমি ছাড়ছি।
0: ওকে।

0: তুই তুই এলি বলে হাসপাতালটা বৃন্দাবন হয়ে গেল।
1: নাই নাই, আর কখনো হিসাব করবে না। হ্যাঁ,
0: আরে ছাড় তো, মেনাল তুলিবে যদি লাগবেই কটা।
1: এই মেনাল কি কুছ মাছলি ফাছলি আছে নাকি রে?
0: দূর দূর বোকামে, মেনাল মানে পদ্ম, যেমন তুই।
2: কানাই
1: ইরি মা, ডাক্তার বাবু।
2: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই তুমি বাইরে যাও। কে কানাই, কি অবস্থা?
0: ব্যথা ব্যথা, ডাক্তারকে বড় ব্যথা।
2: স্যার আসছেন, কোনো চিন্তা নেই, বিরাট বড় ডাক্তার, আমি নিজে গিয়ে তাই এক্স রে রিপোর্টটা নিয়ে এলাম। এই দেখো, তুমি তাড়াতাড়ি সেরে যাবে,

0: প্রোবাল এক্সরেটা দেখি।
1: এই দেখো,
0: কার্পাস লুনেট, হ্যাঁ সবই তো গেছে দেখছি। হ্যাঁ আল্লাহটাও ফেটে গেছে। আরে এ তো দেখছি একেবারে কিমা। হ্যাঁ কি বাবা, হরিণ টরিনকে আদর করলে হতো না, একেবারে বাঘ, খুব অ্যাম্বিশাস প্রেমিক তো। হ্যাঁ প্রবাল শোনো, এটাকে খুলে সেট করতে হবে।
1: তবে অপারেশন,
0: হ্যাঁ তাছাড়া আর উপায় কি? দেখছো না কবজির সাতটা হাড়ি এদিক ওদিক হয়ে গেছে, বাঘের দাঁতের কি জোর দেখেছো?
1: কিন্তু এ তো স্যার বিপিএল পার্টি, অপারেশন
0: ফ্রি বেড করে দাও, কি করবে। আর শোনো, আর পারলে এমএলএ বা কাউন্সিলরকে দিয়ে লিখে আনতে বলো। তাও কি শুধু সেটিং হবে? এটা খুব ডেলিকেট ব্যাপার প্রবাল, স্কুটু মারতে হবে। কোনো ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারলে হতো, এখানে আর কতটা হবে। ঠিক আছে তুমি দেখো। দেখো
1: স্যার আপনি এগুন, আমি একটু কথা বলে দেখি।
0: ওকে
2: ডাক্তার বাবু, আমাকে একটু ঘুষিয়ে দিস, ওরা দিচ্ছে না।
1: তুমি কানাইয়ে দেখাশোনা করতে পারবে তো?
2: হ্যাঁ জরুর পারবো, সুবে সুবে কাজ কাম সেরে এখানে আসবো, দিন ভর থাকবো, আপনি একটু ব্যবস্থা করে দেন।
1: ঠিক আছে এসো।

0: এক মিনিট ডক্টর, একটু কথা ছিল।
1: হ্যাঁ বলুন।
0: স্যার, ওই বাঘে খাওয়া কেসটা
1: কি হয়েছে? তখন তো স্টেবল দেখলাম।
0: না না, সেসব নয়। ওর ওই অ্যাটেন্ডেন্ট যে মেয়েটি, আমি তো দৌড়ে গেলাম, বললেই কানে হাত দিয়ে বলে আমি বোস্টম কিনা আসছুই না।
1: হ্যাটস অফ, একেবারে রিয়েল বোস্টম। চণ্ডীদাস আর রজকিনীর কথা নিশ্চয়ই শুনেছেন। এবার দেখুন, কানাই সাপুই আর আরতি রানী।
0: তা না হয় দেখলাম, কিন্তু স্যার এখানকার নিয়ম কানুন।
1: আরে রাখুন তো নিয়ম কানুন, একটু দেখিনি দেখিনি করে পাশ কাটি যা। চল বরং নিখাত প্রেম কাকে বলে সেটা দেখে নিন, ভবিষ্যতে কাজে লাগতে পারে।
0: যা কি যে বলেন না।
2: এত চিন্তা করিস নি তো, চণ্ডী ঠাকুর কি বলেছেন জানিস? চণ্ডীদাস বাণী শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখ লাভ তরে পীড়িতি যে করে, দুঃখ যায় তারই ঠায়। জীবনে একটু আধটু দুঃখ না থাকলে সুখ তো পানসি হয়ে যাবে রে। এ কি ডাক্তারবাবু আপনি?
1: হ্যাঁ, আজ নাইট ডিউটি, তোমার জন্য একটু আগেই এসে পড়লাম। রাধারানী এখন ওইখানে রাতে থাকবে?
3: আমি যাই ডাক্তারবাবু, কাল সুবে কাউন্সিলর বাবু লিখে দিবে, একেবারে নিয়ে আসবো।
1: সেই ভালো, এসো। কী কানাই, খাওয়া দাওয়া হয়েছে তো?
2: হ্যাঁ, সে কখন?
1: তাহলে তোমার সঙ্গে একটু খাওয়ানি, গল্প করি আমি। হ্যাঁ ভাই কানাই, তোমার এই রাধা মানে আরতিকে জুটালে কোথায়?
2: ও ভগবান জুটিয়ে দিলে।
1: আরে নকশা ছাড়ো তো, কি করে তুললে বলো?
2: আপনি এমন কথা বলেন না ডাক্তারবাবু, ডাক্তার বলে মনেই হয় না।
1: যা জিজ্ঞেস করছি সেটা বলো।
2: সে বছর তিনেক আগের কথা, ওই ওদের পাড়ায় ২৪ প্রহর, দলের সঙ্গে আমিও আছি।

0: সবে সেদিনের হরিল্লুর শেষ হয়েছে, আসুরের বাইরে বেরিয়েছি হাঁপ ছাইতে।
1: দুটো বাতাস দিবে বাবু।
2: কেন, লুটের সময় কুড়োতে পারোনি?
1: না বাবু, জানা না লোক, ফিরবি দুবলা, তেরে লড়কা লড়কি আছে না?
2: হ্যাঁ, তা তো অত হাঁপাচ্ছ কেন, শরীর খারাপ?
1: হ্যাঁ, বেরামি আছে, বুকের কাটিতে পোকা লাগছে, খিদিরপুরে ফিরি দবাখানায় ডাক্তার বলেছে ভালো ভালো চিজ খেতে, মাছলি ডিম।

0: মাংস কোথা পাবো বাবু?
1: তোমার মরদ কি করে, সে দেখে না?
0: জমানদারে কাম করে কর্পোরেশনে। সে মরদের কাজে দিল লাই, সংসারে দিল লাই, শুধু দারু আর দারু। একটু লড়কা একটু লড়কি, তাদের কি খিলাই বলেন বাবু?
1: ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি তুমি দাঁড়াও দাঁড়াও, বাতাস আর এই পেশা দেনে দিচ্ছি, নিয়ে যাও। হ্যাঁ আর হ্যাঁ, আসর তো এখন এখানে কদিন চলবে, রোজ এসে দেখা করো, আমি ভর পেট পেশাদ রেখে দেবো, কেমন? আচ্ছা স্যার, বাঘের এটো খেলে নাকি যক্ষা সেরে যায়?
2: ডাক্তারি বইয়ের কোথাও এ কথা লেখা নেই কানাই। না তুমি শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ।

0: বিকেলে আসিস বলে তো সন্ধ্যে পার করে দিলি, কখন থেকে দাঁড়িয়েছি?
1: যা, পাশ করে গেছিস।
0: পাশ করে গেছি?
1: হুম, তোর ধৈর্যের ফাইনাল পরীক্ষাটা নিয়ে নিলাম, না হলে ডিসিশন নিতে পারছিলাম না রে। শোন, তোর জন্য একটা গুড নিউজ আছে। সুতনু আমেরিকার ভিসা পেয়ে গেছে, আমি এখন ইয়োরস অনলি।
0: ফাটাফাটি মামা,
1: চল চল, তোর শেরে আশিক আমাকে টানছে, তোর ভবিষ্যৎ চেহারাটা দেখে নিয়ে চল ভেতরে যা।

0: দেখো কে তোমাকে দেখতে এসেছে।
1: কে?
0: ইনি আমার মুখে তোমার গল্প শুনে তোমাকে দেখতে এসেছে।
2: নমস্কার।
1: জয় গুর, জয় নিতাই। আসেন গে, বসেন।
0: নতুন বাসি দেখছি।
1: হ্যাঁ, এটা আজ ও কিনে এনেছে।
3: কি করি বাবু, কদিন বংশী বাজাতে না পারলো তো বলে কি আম্বুল আম্বুল লাগছে।
2: তাড়াতাড়ি সেরে ওঠো কানাই, একদিন তোমার বাঁশি শুনবো।
0: একদিন গ্র্যান্ড আইডিয়া। এই দাঁড়ো, একটা প্ল্যান মাথায় এসেছে।
2: কি
0: সিস্টার, একটু এদিকে আসবেন।
4: আসছি ডক্টর।
5: এই কোনো কেলো করবি না, কিন্তু
0: চুপচাপ শুধু দেখে যা।
4: ইয়েস ডক্টর।
0: আলাপ করে দি, ইনি পিয়ালি, কানাইকে দেখতে এসেছেন, আর ইনি সিস্টার ইনচার্জ।
2: নমস্কার।
0: হাতের কাছে যখন বাঁশিটা পাওয়া গেল, কানাইয়ের বাঁশি একটু তাহলে শোনা যায়।
4: ডক্টর, এটা কিন্তু ঠিক না। ওয়ার্ডের ভেতরে গান বাজনা না ডক্টর, দেখুন আজকাল মিডিয়াগুলো কিন্তু ওত পেতে থাকে, একটু কিছু পেলেই ওরা খবর করে দেবে।
0: পাগল নাকি? ছাড়ুন তো, কেউ কিছু বললে পিলুকে কোনো ভিআইপির ভাইজি বানিয়ে দেবেন। এবার নাও কানের কাছে কানাইয়ের বাঁশি, শুরু হোক।

0: আর বাচ্চি না, হাতে বড় বেদনা দিদি মনে। আর বাচ্চি না, আর
1: বাচ্চি না। ঠিক আছে কেনাই, ভীষণ ভালো লাগলো জানো, তোমার হাতটা তো বেশ মিঠা। কি আরতি, তাই না?
2: হ্যাঁ বাইনজি, সাজ বলেছেন।
1: এনাও কেনাই, এটা মুখে দাও।
0: কি এটা?
1: চকলেট। না না না, আরতির দিকে বাড়াবে না, ওটা তোমার। এনাও আরতি, তোমার আর তোমার ছেলে মেয়ে।
2: আপনি আপনি বড় ভালো মানুষ আছেন বাইনজি, আপনার আপনার ভালো হবে, আপনার ভালো হবে।
3: দেখলেন তো সিস্টার, হাসপাতালে হাঁস থাকে না, অথচ অথচ আজ হাসি আর বাঁশি মিশে গিয়ে ওয়ার্ডটা কেমন অন্যরকম হয়ে গেল। আসবো স্যার।
4: এসো প্রবাল, কি খবর?
3: স্যার আরে ইয়ে মানে একটু সেটিংয়ে গোলমাল হয়ে গেছে স্যার।
4: কি করেছো?
3: না মানে ওই সেই টাইগার বাইটিং কেসটা।
4: কি হয়েছে, অপারেশন হয়নি?
3: হ্যাঁ তা হয়েছে, কিন্তু এখন প্রচন্ড ফুলে গিয়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে, বেশ বোঝা যাচ্ছে পাস ফর্ম করেছে।
4: তো আরেকবার এক্সরে করিয়েছো?
3: এই জি স্যার।
4: দাও দেখি। একই এটা কি করেছো প্রবাল, সর্বনাশ! অপারেট করেছে কে, ডক্টর স্যান্ডাল?
3: না স্যার, আপনি বাইরে গেলেন আর উনিও তো চণ্ডীগড় চলে গেলেন, একটা সেমিনার নাকি ছিল।
4: তবে কে?
3: ডক্টর বাগচি স্যার।
4: তুমি কি করছিলে? তুমি

0: ছিলাম স্যার, আমি ছিলাম। আসলে অপারেশনের মাঝখানে ডক্টর বাচ্চির মোবাইলে একটা ফোন আসে, ফোনটা পেয়ে দেখলাম উনি কেমন যেন বিচলিত হয়ে পড়লেন।
1: হ্যাঁ, ইয়ন মোবাইল ঢেরোস বেচবে যাও, বুঝলে? বাজারে বসে ঢেরোস বিক্রি করো, ডাক্তারি ডাক্তারি তোমার কম্ব নয়। কি করবে? আহ, চুপ করে থাকো না, প্লিজ স্পিক আউট, স্পিক আউট।
0: আপনি যে বলবেন স্যার।
1: তুমি আমার, আরে আমার বলার তো কিছু রাখোনি তুমি, এখন অ্যাম্পুট ছাড়া কিচ্ছু করার নেই, বুঝলে? কবজির উপর থেকে সমস্তটা বাদ দিতে হবে, পেশেন্ট পার্টি আবার ঝামেলা না করো।
0: না স্যার, পার্টি বলতে সেরকম কেউ নেই, একজন পরিচিত মহিলা ছাড়া আর কেউ নেই।
1: তবু ভালো, যাও যাও যাও, একদম দেরি করো, যাও একদম দেরি করো।
0: ইয়েস।

0: কানাই বাবু, আপনার সঙ্গে একটা কথা ছিল। ও আরতিও আছো, ভালো হয়েছে।
1: বলেন আজ্ঞা।
0: দেখুন, অনেক চেষ্টা তো করলাম, মানে আমি তো চেষ্টা কিছু বাকি রেখিনি বলুন, কিন্তু
1: কিসের চেষ্টা আমি তো কিছু বুঝছি না স্যার।
0: না মানে এত চেষ্টা করে পারলাম না জানেন, মানে আপনার হাতটা কবজির উপর থেকে বাদ দিতে হবে। পুরো হাতটাই নষ্ট হয়ে যেতে পারতো, কিন্তু তার আগেই আমরা ওটাকে
1: কি করবেন, কেটে ফেলবেন, তারপর আমি কি করব, আমি কি করব,
2: কি কাম করবে, কি করাবে ওকে,
1: কি কথা জবাব দিন গে, কে কাম হবে আমাকে, বলেন স্যার একটু বলেন।

0: আজ আরতি আসেনি,
1: ও বেলা আসবে।
0: না ধরো, এগুলো রাখো, আরতিকে দিই।
1: শাড়ি, এত শাড়ি, এত শাড়ি একসঙ্গে কখনো পাইনি স্যার, খুব খুশি হবে। কিন্তু তাই বলে এতগুলা
0: পুরনো শাড়ি তো পরেই ছিল।
1: বেশ করেছেন, বেশ করেছেন ডাক্তারবাবু। দুটো হাতি থাকতে থাকতে শেষবার কাউকে কিছু তবু দিতে পারবো। কাল বাদে তো একটা হাত, লোকের কাছে ওই হাতটা পেতে বেঁচে থাকার চেষ্টা করব। হাসপাতালে তো যা হোক ভালো মন্দ পাচ্ছি, এরপর খাবো কি বলে? কোথায় বলে হাত নাই তো ভাত নাই। আমার ভাবটা হলো অহেতুকি, আমার হলো গিয়ে রাধা ভাব। রাধা যেমন কিছু চাইনি কৃষ্ণের কাছে, খালি কৃষ্ণ প্রীতি লাগি বেঁচেছিল। আত্যেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। আমি আরতিকে কৃষ্ণ ভাবি স্যার, সবার মধ্যে রাধা রানী বাস করেন, আপনার মধ্যেও। নইলে আপনি বিস্কুট দেন কেন, আঙ্গুর দেন কেন, বলেন বলেন বলেন আপনি বলেন।

0: বিভাগ বিভাগ
1: হাই ফিভার ডক্টর
0: ভাগ ভাগ
1: ডিলিরিয়াম বকছে
2: কানে কেমন লাগছে
0: কে কে
2: আমি ডাক্তার বাবু বলছি কেমন আছো
0: বাঘ বাঘ এসেছিল বাঘ এসেছিল বাঘ
2: বাঘ
0: বাঘ এসেছিল
2: কই না তো
0: আসবে আসবে না হলে শোধবোধ হবে কি করে হরি বাঘ হরি বাঘ বাঘটা এলে আমার কাটা হাতটা ওকে খাইয়ে দেবেন স্যার বাস শোধবোধ হয়ে গেল শোধবোধ
2: কিসের শোধবোধ কানাই
0: বাঘের অন্ন নিলাম হরি শাস্তি দিলেন আমায় হরি
2: বাঘের অন্ন কি
0: মাংস মাংস বাঘের অন্ন মাংস মাংস মাংস
2: বাঘের অন্ন তুমি হরণ করেছিলে
0: বাঘের খাঁচায় কত মাংস কত কত মাংস পড়ে থাকে নষ্ট হয় বাঘের এটো তো

আরতির ওষুধ ডাক্তার বাবু, হ্যাঁ জানে আমার রাধারানীর বুকের খাঁচায় পোকা যক্ষা, মাছ মাংস ডিম কোথায় পাই, তাই খাঁচায় পড়ে থাকা মাংস রোজ রোজ একটু করে আনতাম, রোজ আনতাম। আর বাঘের সেই দেনাটা আমার কাটা হাতটা দিলে শোধ হবে না স্যার, হ্যাঁ দেনাটা আমার কাটা হাতটা দিলে শোধ হবে না স্যার, বলুন বলুন বলুন বলুন শোধ বোধ হবে না, হ্যাঁ বাঘের অন্ন নিলাম হরি, শাস্তি দিলেন আমায় হরি, হরি বাঘ হরি বাঘ বাঘ বাঘ হরি হরি।

0: রাধা কৃষ্ণ নাটকটি এখানেই শেষ হল।
1: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, নিট ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় পক্ষের অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি। রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 বিবেচনা ও পাশের জন্য পেশ করা হবে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে যন্তরমন্তরে শিক্ষার্থীদের আন্দোলনে র্যাপিড অ্যাকশন ফোর্সের ব্যবহৃত গোলাবারুদের হিসেব বা অ্যামুনিশন লক সংরক্ষণ করার জন্য কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে সশস্ত্র বাহিনীর মহিলা নৌ অভিযাত্রী দলের সঙ্গে সাক্ষাৎ করে তাদের অসাধারণ সাফল্য ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেছেন। ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশুসহ 8 জনের প্রাণহানি, ইরানেও নতুন করে মার্কিনী আক্রমণ, মিশরের বন্দরেও হামলার খবর। ভারতের পুরুষ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক্য রাহানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। আজকে বিস্তারিত খবরে, নিট ইস্যুতে দিল্লির যন্তরমন্তরে পড়ুয়াদের আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি করা হয়েছে। সকালে 11টায় অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা, গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের 100 মিটার দৌড়ে সোনাজয়ী প্যারাঅ্যাথলিট দিলীপ গভিত এবং রূপজয়ী মোহাম্মদ বাসিলকে অভিনন্দন জানিয়ে বলেন, তাদের সাফল্য দেশের গৌরব বৃদ্ধি করেছে। পরে প্রশ্নোত্তর পর্ব শুরু করতে গেলে বিরোধী সদস্যরা ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে স্লোগান দিতে শুরু করেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাবদিহি দাবি করেন। অধ্যক্ষ শ্রী বিড়লা বলেন, প্রশ্নোত্তর পর্ব সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং এটি সদস্যদের জন্য নির্ধারিত। সভার কার্যক্রমে বিঘ্ন ঘটানো সংসদীয় ঐতিহ্যের পরিপন্থী।
2: आप सबसे आग्रह किया है कि सदन में प्रश्नकाल के अंदर सदन को बाधित नहीं करें। प्रश्नकाल महत्वपूर्ण समय होता है, सदस्यों को सवाल उठाते हैं, सरकार की जवाबदेही होती है। आप प्रश्नकाल नहीं चलाना चाहते, सदन की कार्यवाही 2 बजे तक के लिए स्थगित की जाती है।
1: অধ্যক্ষের বারংবার অনুরোধ সত্ত্বেও হৈহট্টগোল চলতে থাকায় শ্রী বিড়লা দুপুর দুটো পর্যন্ত অধিবেশন মুলতবি করেন। রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 বিবেচনা ও পাশের জন্য পেশ করা হবে। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই বিলটি আজ উপস্থাপন করবেন। সকাল 11টায় অধিবেশন শুরু হলে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বলেন, সদস্যদের কাছে বিলের কপি বিতরণ করা হয়েছে যাতে তাঁরা সংশোধনী প্রস্তাব আনতে পারেন। উল্লেখ্য, বিলটি গতকাল লোকসভায় পাশ হয়েছে। বিলটিতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন ও পরীক্ষায় অনিয়ম রুখতে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইন 2024 সংশোধন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে 10 বছর পর্যন্ত কারাবাস, 10 কোটি টাকা পর্যন্ত আর্থিক জরিমানা এবং দোষী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রয়েছে এই বিলে। প্রতিটি রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন প্রতিদিনের শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। এছাড়া অপরাধের তদন্ত এফআইআর দায়ের হওয়ার 2 মাসের মধ্যে শেষ করতে হবে। চার্জশিট দাখিলের পর 3 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর আগে রাজ্যসভায় শূন্যকাল বা জিরো আওয়ার চলাকালীন কংগ্রেসের প্রমোদ তিওয়ারি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপের বিষয়টি উত্থাপন করেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাবদিহি চেয়ে পাঠান। জবাবে কেন্দ্রীয় মন্ত্রী তথা সদনের নেতা জেপি নাড্ডা বলেন, বিরোধীদের একমাত্র লক্ষ্য হল সভার কার্যক্রমে ব্যাঘাত ঘটানো। প্রকৃত কোনো ইস্যু নেই বলেই বিরোধীরা এ নিয়ে অহেতুক রাজনীতি করছে বলে শ্রী নাড্ডা অভিযোগ করেন। তিনি বলেন, নরেন্দ্র মোদী সরকার প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। এরপর কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি রাজ্যসভা থেকে ওয়াক আউট করে। এরপর রাজ্যসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

0: নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময় যন্তর মন্তরে মোতায়েন র্যাপিড অ্যাকশন ফোর্সের ব্যবহৃত গোলা বারুদের হিসেব বা অ্যামুনিশন লগ সংরক্ষণ করার জন্য সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ধাতব পেলেট গান ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে শীর্ষ আদালতের এই নির্দেশ। ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নির্দেশিকার উল্লেখ করে আদালত জানায়, বিশেষ পরিস্থিতিতে পেলেট গান ব্যবহারের আইনি ক্ষমতা পুলিশের রয়েছে। আন্দোলনের সময় পেলেট গানের আঘাতে যারা আহত হয়েছেন তাদের জন্য সর্বোত্তম চিকিৎসা প্রদান করা হয় সে ব্যাপারে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। বিহারের বাঁকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। পাটনার বাঁকিপুর বিধানসভা কেন্দ্রে সকাল 11টা পর্যন্ত 11.5% ভোট পড়েছে। গুজরাটের মঞ্জলপুর কেন্দ্রে ভোটদানের হার ছিল 14.27%। মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে ভোট পড়েছে 32.53%। ভোটগ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে ছত্তিশগড়ের বস্তারে দশেরা উৎসবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। 164 সদস্যের এই দলে বিশিষ্ট আদিবাসী যুব শিল্পী ও বস্তারের পদ্মশ্রী প্রাপকরা রয়েছেন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই সেখানে উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে সশস্ত্র বাহিনীর সমুদ্র প্রদক্ষিণ অভিযানের মহিলা নৌ অভিযাত্রী দলের সঙ্গে সাক্ষাৎ করে তাদের অসাধারণ সাফল্য ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেন। শ্রী সিং বলেন, IASV ত্রিবেণীতে সমুদ্রপথে তাদের সফল বিশ্ব পরিক্রমা জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি আরও বলেন, এই দল শুধু সমুদ্র জয় করেনি, বরং মহিলাদের জটিল সামরিক অভিযানে অংশগ্রহণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার দীর্ঘদিনের প্রচলিত ধ্যান ধারণা ভেঙে দিয়েছে।
1: আপনি এই অভিযান সে কে সকতা হুম কি কেবল আপনি সমুদ্র কো হি নাহি জিতা হ্যায়, আপনি উস সারি রূঢ়িয়ো কে ভি পরাজিত কিয়া হ্যায়, জো কভি কহতি থি হামারি বেটিয়াঁ এসে কঠিন সৈন্য অভিযানো কা হিস্সা নাহি বন সকতি। আপনি সিদ্ধ কিয়া হ্যায় ফিজিক্যাল ক্যাপেবিলিটি, মেন্টাল টফনেস অর লিডারশিপ কোয়ালিটি কিসি জেন্ডার কি মোহতাজ নাহি হোতি।
0: ভারতের প্রথম টেলিকম পণ্য উৎপাদন অঞ্চল বা টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন মধ্যপ্রদেশের গোয়ালিয়রে স্থাপন করা হবে। নতুন দিল্লিতে আজ এই উপলক্ষে কেন্দ্রের টেলিযোগাযোগ দপ্তর এবং মধ্যপ্রদেশ সরকারের মধ্যে বিষয়ে একটি সমঝোতা স্মারকপত্র বা মৌ স্বাক্ষরিত হবে। চুক্তি স্বাক্ষরের পর একটি স্পেশাল পারপাস কোম্পানি গঠন করা হবে, আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রকল্পের কাজ। অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর এবং প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তাইওয়ানের বিভিন্ন কোম্পানি ও শিল্প খাতের প্রতিনিধিদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গতকাল অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের বিনিয়োগ বান্ধব নীতি, শক্তিশালী পরিকাঠামো, সরবরাহ ব্যবস্থার বিষয়গুলি তুলে ধরেন। তাইওয়ানের প্রতিনিধিরা ভারতে তাদের বিনিয়োগের অভিজ্ঞতা তুলে ধরেন এবং অন্ধ্রপ্রদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণের সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উভয় পক্ষই উৎপাদন, প্রযুক্তি এবং শিল্প উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা মজবুত করতে সম্মত হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ মধ্য মহারাষ্ট্র এবং পশ্চিম মধ্যপ্রদেশে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, গুজরাট, হিমাচল প্রদেশ, কেরালা, মাহে, কঙ্কন, গোয়া, কর্ণাটক উপকূল, হিমাচল সংলগ্ন পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পুডুচেরি, অন্ধ্র উপকূলেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশের বিভিন্ন স্থানে 2 শিশু সহ 8 নিহত। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো নাগরিকদের বাংকারে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করেছেন। রাশিয়ার সম্ভাব্য হামলা চালানো নিয়ে গতকালই সতর্ক করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে মার্কিন সেনাবাহিনী গতরাতে ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, জর্ডানে মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে জাহাজের উপর ইরানের হামলার জবাবে তারা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-র বহু লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এদিকে হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরানের কেশম দ্বীপে উদ্ধারকাজ চলছে। খুজেস্তান প্রদেশের 4 শহর আহওয়াজ এবং বন্দর আব্বাসে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর মিলেছে। একই ধরনের শব্দ শোনা গেছে বমুসি, কিজ দ্বীপ এবং হরমুজ প্রণালীর কয়েকটি জায়গা থেকেও। মধ্যপ্রাচ্যের সংকটে নতুন করে জটিলতার মধ্যেই মিশরের একটি বন্দরে ড্রোন হামলায় 2 প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে একটি সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত সংস্থা। হামলাগুলোর লক্ষ্যবস্তু ছিল মার্কিন মালিকানাধীন একটি ভাসমান সংরক্ষণ কেন্দ্র এবং গ্রিসের মালিকানাধীন একটি ট্যাঙ্কার। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে মিশরের পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, তবে হামলা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতে মিশর আঞ্চলিক স্তরে অন্যতম মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করছে। ভারতের পুরুষ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক রাহানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন।

0: সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানিয়েছেন, ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর এখনই উপযুক্ত সময়। 2023 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট দলে ডাক পাওয়ার পর তিনি শেষবার ভারতের হয়ে মাঠে নেমেছিলেন। 38 বছর বয়সী এই ক্রিকেটার ভারতের হয়ে মোট 85টি টেস্ট, 90টি ওয়ানডে এবং 20টি টি-20 ম্যাচ খেলেছেন। স্কোয়াশে ভারতের পুরুষ দল বিশ্ব জুনিয়র টিম চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে। কানাডার অন্টারিওতে প্রতিযোগিতার পঞ্চম বাছাই ভারতীয় দল ইংল্যান্ডকে 2-1 গেমে হারিয়ে শেষ চারে পৌঁছয়। সেমিফাইনালে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতের মহিলা দল কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে 1-2 গেমে পরাজিত হয়েছে। এদিকে ফ্রান্সের পুরুষ দল 26 বছরে প্রথমবার বিশ্ব স্কোয়াশ জুনিয়র টিম চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে নজির করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দুপুর 2 পর্যন্ত মুলতবি। রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশনস, প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 বিবেচনাও পাশের জন্য পেশ করা হবে। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশে 3টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। খবর শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গান।

বাংলা ব্যান্ডের গান সাথে নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মৈত্রীবন্ধু পঙ্কজ। আজকে এই অনুষ্ঠানটা সেই ব্যান্ডের গান দিয়ে শুরু করব যে ব্যান্ডের সঙ্গে জুড়ে রয়েছে তাদের শিকড়ের স্বকীয়তা। ঢাক, ঢোল, দোতারা, সারিন্দা, ধামসা, হারমোনিয়াম, বাঁশি, গুবগুবি, প্যাঞ্জো, করতাল, কাশি সহযোগে বাংলার শিকড়ের গান পরিবেশন করে শ্রোতাদের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছিল যে ব্যান্ড তাদের নিজস্ব স্বকীয়তা এবং পরিবেশনের এক স্বকীয় মাধুর্যগুণে শোনাব সেই দুহার ব্যান্ডের গান।

গাড়ি চলুক কিংবা না চলুক, আমাদের জীবনের গাড়ি কিন্তু ঠিক এগিয়ে যায়, হারিয়ে যাওয়া শৈশব এবং সারল্য। এই কষ্টের জায়গা থেকে একটা গান তৈরি হয়ে গিয়েছিল আজ থেকে বেশ অনেক বছর আগে, আর ইমেজারি বলতে ছিল একটা হলুদ রঙের শুধু পাখি। সামনের বাড়িটাতে ছিল একটা জামরুল গাছ, পাখিটার কোনো নামও জানা ছিল না, শুধুমাত্র ভিজুয়াল ইমেজারি হিসেবে কাজ করেছিল। নিশ্চয়ই এতক্ষণে ধরে ফেলেছেন কোন বিখ্যাত গানটার কথা আমি বলছি। আসলে হ্যাঁ, আমরা শৈশব ছাড়িয়ে যখন কৈশোরে যাই কিংবা কৈশোর ছাড়িয়ে যৌবনে, তখনও কিন্তু আমাদের জীবনের সেই সমস্ত হারিয়ে যাওয়া, ফেলে আসা কষ্টের জায়গাগুলো কোথাও আঁচড় কেটে যায় আমাদের মনে। এই এবং অবশ্যই সেই আঁচড়গুলো ব্যান্ডের গানেও ছাপ ফেলে যায় নিরন্তরভাবে। ক্যাকটাস ব্যান্ডের সেই বিখ্যাত গানটা এবার শোনাবো আপনাদেরকে।

মৈত্রীপূজা তরঙ্গে শুনছেন বাংলা ব্যান্ডের গান। আর বাংলা ব্যান্ডের গান বলতেই যে গুটি কয় ব্যান্ডের নাম অগ্রগণ্যভাবে সমস্ত স্তরের মানুষ বিচার করে, এইবার শোনাব সেরকমই একটা ব্যান্ডের গান, ভীষণ পপুলার। এবং এর যে ননসেন্স লিরিক বলতে যা বোঝায়, সেই লিরিক্যাল গুণের জন্য এই ব্যান্ড কিন্তু সবার কাছে ভীষণ রকমের সমাদৃত। তারা আগে থেকে কখনো কোনো টার্গেট অডিয়েন্সের কথা ভেবে গান লেখেননি, কখনো কলেজে ছেলেমেয়েদের জন্য লিখতে হবে বা স্রেফ বোদ্ধাদের জন্য এই গান এমন ভাবনাও কখনো তাদের মাথায় ছিল না। তাই নানান রকমের গান তারা নানান সময়ে তৈরি করেছেন, সেটা কখনো হয়ে গিয়েছে কলেজ পড়ুয়ার গান, কখনো প্রেমের গান, কখনো ব্যর্থ প্রেমের গান, কখনো নিছকই মজার কিংবা আতলামির গান। ফলে সব রকমের শ্রোতার কাছে তারা অনায়াসে পৌঁছে গিয়েছেন তাদের গান নিয়ে, নিশ্চয়ই ধরে ফেলেছেন।

কোন ব্যান্ডের কথা বলছি, চন্দ্রবিন্দু ব্যান্ডের কথা, এবং শোনাবো আজকের ব্যান্ডের গানের অনুষ্ঠানের শেষ গানটি চন্দ্রবিন্দু ব্যান্ড থেকে, আদরের নৌকা।

স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 14 সেকেন্ড এবং বাংলাদেশ সময় বিকেল 4:50। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: শ্রোতা বন্ধুরা, প্রথমেই জানিয়ে দেব আজকের আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 76%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 20.5 মিলিমিটার। মৎস্যজীবী ভাইদের জন্য কোনো বিশেষ সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর আপাতত এই পর্যন্তই।

শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। ভারতীয় সময় দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 শুনবেন মহিলাদের আসর দিগন্ত, উপস্থাপনায় সঞ্চিতা বটব্যাল, 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি কৃষ্ণনগর উইমেন্স কলেজ থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় বৃষ্টিদেব, 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বোধাদিত্য মুখোপাধ্যায়, 6:20 ক্ষেত খামারের কথা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুখদেব চন্দ্রশীল, 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য, লিভার ভালো রাখতে এই বিষয়ে একটি কথিকা বলবেন ডাক্তার সুজয় রায়, 7:00 যুববাণী থেকে লোকগাথা, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়, 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, 10:15 শাস্ত্রসঙ্গীতের আসরে ঝিঝিট রাগে শুনবেন সেতার, শিল্পী পূর্বায়ন চট্টোপাধ্যায়, তাঁকে তবলায় সহযোগিতা করবেন পণ্ডিত পরিমল চক্রবর্তী, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুরোধের আসর। শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়ি বলছে ভারতীয় সময় দুপুর 3:35।

আর বাংলাদেশ বিকেল 4:05। তার মানেই এখন সময় অনুরোধের, আসলে আপনাদের অনুরোধ শোনা আর সেই অনুযায়ী গান শোনানো। আজকে আসরে আছি আমি মৈত্রী বন্ধু বৃষ্টি, আপনাদের গান শোনাবো। তাই প্রথমেই যার অনুরোধের গান আমরা শুনব, তিনি সুব্রত কুমার করণ, বজবজ সাউথ বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আপনার অনুরোধে থাকলো ধনঞ্জয় ভট্টাচার্যর কণ্ঠে এই গান।

0: বেশ কোথা যে তুমি।
1: পরের গানের অনুরোধ এসেছে দিহা বাঁকুড়া থেকে। ভারতী চট্টোপাধ্যায় এবং সোমনাথ চট্টোপাধ্যায়ের অনুরোধে মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে থাকলো এই গান।

পরের অনুরোধ জানিয়েছেন আফরোজা সরকার, সীমা সাল্লাবাইদ, মনোহরদী নরসিংদী থেকে অনুরোধ জানিয়েছেন বন্ধন ছায়াছবি থেকে এই গানের।

এবারের অনুরোধের গান, অনুরোধ এসেছে ওপার বাংলা থেকে। মনোজিৎ বিশ্বাস, অরিজিৎ, বিধানচন্দ্র বিশ্বাস, দীপালী রানী বিশ্বাস, অনিমা রানী বিশ্বাস, কুলিপাড়া, চরসেলামতপুর, মোহাম্মদপুর, মাগুরা, বাংলাদেশ থেকে আপনাদের অনুরোধে থাকলো লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এই গান।

এবারের অনুরোধ এসেছে রাধানগর জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে। সবুজ বিশ্বাস, আপনার অনুরোধে থাকলো শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গান।

0: এবারের অনুরোধ এসেছে ডেনভার কলোরাডো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, এনামুল হক এবং সাবিনা ইয়াসমিন। আপনাদের অনুরোধে থাকল হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান।
1: একটি কথা শুধা।

গানের সুরে ভেসে থাকতে থাকতে চলে এসেছি আজকের অনুরোধের আসরের একেবারে শেষ পর্যায়ে। আর এখন থাকলো আজকের শেষ অনুরোধের গান। অনুরোধ জানিয়েছেন বেতার বন্ধু রবিন মান্না, জুদার সাহ, পাঁচলা, হাওড়া থেকে। আপনার অনুরোধে থাকলো আজকের অনুরোধের আসরের শেষ গান তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: ভরানো এই যে রাত্রি বিদায় লাগে তবুও তো তুমি আমারই রবে ব্যস্ত।
1: এতক্ষণ শুনলেন অনুরোধের আসর, উপস্থাপনায় ছিলাম আমি মৈত্রী বন্ধু বৃষ্টিদেব, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ, প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

নমস্কার, মহিলাদের আসরে আপনাদের সকলকে স্বাগত। দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আপনাদের সঙ্গে আছি সঞ্চিতা বটব্যাল। আজ আপনারা সকলেই নিশ্চয়ই জানেন বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। বিশ্ব মানব পাচার বিরোধী দিবস প্রতিবছর 30শে জুলাই পালন করা হয়। 2013 সালে জাতিসংঘ এই দিবসটি ঘোষণা করে। এই দিবসের মূল উদ্দেশ্য হল মানব পাচারের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং পাচারের শিকার ব্যক্তিদের অধিকার রক্ষা করা। মানব পাচার অবশ্যই একটি গুরুতর অপরাধ। এতে নারী পুরুষ ও শিশুদের প্রতারণা, জোরপূর্বক শ্রম, যৌন শোষণ, ভিক্ষাবৃত্তি, অঙ্গপাচারসহ বিভিন্ন অবৈধ কাজে ব্যবহার করা হয়। দারিদ্র, অশিক্ষা, বেকারত্ব এবং সচেতনতার অভাব মানব পাচারের অন্যতম কারণ। এই সমস্যা রোধে সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। সবাইকে সচেতন হতে হবে এবং সন্দেহজনক কার্যকলাপ দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। মানব পাচার মুক্ত সমাজ গড়ে তোলাই এই দিনটির পালনের মূল লক্ষ্য। সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই আমরা মানব পাচার প্রতিরোধ করতে পারি।

0: আজ দিগন্ত অনুষ্ঠানে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কথা বলবো। যারা WBCS পড়তে চাইছেন বা WBCS পড়ব বলে ভাবছেন কিন্তু জানেন না কিভাবে প্রিপারেশন নেবেন, কিভাবে তৈরি হবেন, কতটা পড়াশোনা করতে হয়, কি কি সাবজেক্ট থাকে, এই সব কিছু নিয়েই আজকে কথা বলবো। কথা বলবেন সৌম্য মুখোপাধ্যায়, জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ। শুনে নি সৌম্য মুখোপাধ্যায় কি বললেন।
1: নমস্কার, দিগন্ত অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
2: নমস্কার।
1: WBCS নিয়ে এখন অনেক ছেলেমেয়েরা পড়তে চাইছে বা পড়াশোনা করতে চাইছে, কিন্তু কিভাবে প্রস্তুতি নেবে, কোথায় গিয়ে WBCS ফর্ম পাবে বা পরীক্ষায় বসবে, এই কোনো কিছুই তারা জানে না। এই অজানা কিছু তথ্য আমরা যদি আপনার কাছ থেকে একটু জানতে পারতাম। প্রথমেই জিজ্ঞেস করব যে WBCS এর প্রস্তুতি ঠিক কখন থেকে নেওয়া উচিত?
2: দেখুন, WBCS পরীক্ষার জন্য মোটামুটি 5-6 মাস আগে থেকে, মানে প্রিলিমিনারি পরীক্ষার 5-6 মাস আগে থেকে মিনিমাম একটা সময় আমাদের দিতে হয়, যেটা প্রিপারেশনের জন্য লাগে। এছাড়াও পরীক্ষাটা ইটসেলফ প্রিলিমিনারি, মেন এবং ইন্টারভিউ নিয়ে মোটামুটি বছরখানেকের একটা প্রোগ্রাম। তো সুতরাং তারপরে প্রিপারেশন গুলো পরীক্ষা চলতে চলতেই হতে থাকে, কিন্তু প্রিলিমিনারির 5-6 মাস আগে মিনিমাম একটা টাইম পিরিয়ড আমাদের দরকার আছে।
1: আচ্ছা, এবারে একটু আসি যে যারা হায়ার সেকেন্ডারি দিচ্ছে বা 12 পরে, তারা যদি WBCS এর প্রস্তুতি নিতে চান, তারা কি নিতে পারেন বা কিভাবে নিতে পারেন?
2: দেখুন, এখন ক্যারিয়ারের সচেতনতা অনেক আগে থেকেই মানুষের মধ্যে আছে। সুতরাং কেউ যদি মনে করে ভবিষ্যতে একজন WBCS অফিসার হবেন, তাহলে যদি কেউ 12 ক্লাসের পর থেকেই প্রিপারেশন নিতে শুরু করে তাহলে তো খুব ভালো ব্যাপার, আগে থেকেই সে প্রিপেয়ার্ড হয়ে থাকবে। এবং আজকালকার ট্রেন্ড এরকমই যে গ্র্যাজুয়েশনের সাবজেক্ট অনেকে WBCS এর সঙ্গে অ্যালাইনমেন্ট করেই নেয়, মেবি অপশনাল বা অন্যান্য সাবজেক্ট, যাতে তার পরবর্তীকালে সুবিধা হয়, সেরকম ভাবেই তারা চুজ করে।
1: এই WBCS কি কি সাবজেক্টের উপর পরীক্ষা হয়?
2: দেখুন, WBCS পরীক্ষায় সব সাবজেক্ট থাকবে, মানে এভরিথিং আন্ডার দ্য সান। যেমন

0: হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স সবকিছুই, কিন্তু তার লেভেলটা হচ্ছে একটা 9-10 লেভেল বলা যেতে পারে।
1: আচ্ছা, তাহলে যারা হায়ার সেকেন্ডারি করছেন তারা যদি 9-10 এর সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস করেন তাহলে কি তাদের কিছুটা সুবিধা হবে?
0: একদম ঠিক বলেছেন, তারা যদি প্রথম থেকেই, মানে ধরুন গ্র্যাজুয়েশনের শুরু থেকেই 9-10-এর যে বেসিক যে বইগুলো, যেগুলো তারাই এক সময় হয়তো পড়েছে, অথবা এনসিআরটির যে বইগুলো আছে সেগুলো যদি তারা পড়তে শুরু করে এবং স্টেপ বাই স্টেপ গ্র্যাজুয়েশন শেষ হওয়ার মধ্যে কমপ্লিট করতে পারে, অ্যালং উইথ রেগুলার নিউজ পেপার পড়া, এটা একটা প্রচন্ড প্রয়োজনীয় একটা জিনিস। WBCS পরীক্ষার ক্ষেত্রে একটা সর্বভারতীয় পত্রিকা পড়তে হবে, এইটা যদি কেউ কন্টিনিউ করতে পারে তাহলে আফটার গ্রাজুয়েশন সে যখন WBCS পরীক্ষার ফর্ম ফিল আপ করবে সে কিন্তু মোটামুটি একটা প্রিপারেশনের জায়গায় থাকবে, তার বেসিক প্রিপারেশনটা অলরেডি নেওয়া থাকবে।
1: এবার একটু স্ট্রিমের কথায় আসবো। অনেকে আর্টস, অনেকে সায়েন্স, অনেকে কমার্স, এই বিভিন্ন স্ট্রিমে পড়াশোনা করেন, কাদের ক্ষেত্রে WBCS এর সুবিধা হবে?
0: দেখুন, WBCS পরীক্ষায় সব রকম সাবজেক্টই তো আছে, এবার সায়েন্সও আছে, আর্টসও আছে, কমার্সের টপিক সাবজেক্ট গুলোও রয়েছে। আর এখানে এমন ব্যাপার যে প্রত্যেকেরই যেহেতু কিছু নিজের সাবজেক্টের একটা স্ট্রেংথ থাকে, অন্যান্য সাবজেক্টের প্রতি একটু উইকনেস থাকে, সেরকমই যেমন ধরুন যারা আর্টসের ছেলে মেয়ে তাদের হয়তো আর্টসের সাবজেক্ট গুলো একটু স্ট্রং জায়গায় রয়েছে, সায়েন্সের সাবজেক্ট গুলো তার পক্ষে একটু উইক আছে। আবার ঠিক তেমনি ভাবে যারা সায়েন্সের ছেলে মেয়ে তাদের সায়েন্সের সাবজেক্ট গুলোতে একটা স্ট্রং জায়গা থাকে কিন্তু আর্টসের সাবজেক্টে উইকনেস থাকে। মানে এই পরীক্ষা সবার জন্যই একটা লেভেল প্লেইং ফিল্ড। তবে এখানে একটা জিনিস আমি অ্যাড করব, সেটা হচ্ছে রিসেন্ট যে ট্রেন্ড দেখা যাচ্ছে সেটা হচ্ছে অপশনাল সাবজেক্টের ক্ষেত্রে কেউ যদি সায়েন্সের সাবজেক্ট নেয়, যেমন ফিজিক্স, ম্যাথ বা এইগুলো নিলে স্বাভাবিকভাবেই এখানে মার্কসটা কিন্তু একটু বেশি উঠছে, এটা দেখা যাচ্ছে।
1: আচ্ছা, এবার আসি গ্র্যাজুয়েশনের পরে যারা WBCS এর প্রস্তুতি নিতে চাইছেন, ধরুন MA বা MCOM বা MSc করতে করতে কেউ ভাবছেন আমি WBCS এর প্রস্তুতি নেব, সেই ক্ষেত্রে কিভাবে নেওয়া যেতে পারে?
0: দেখুন, WBCS পরীক্ষার প্রিপারেশনে মানে তার একটা ইটসেলফ ডিমান্ড রয়েছে, রেগুলার বেসিসে একটা 5-6 ঘন্টা পড়াশোনা করার দরকার আছে, এবং তার মোটামুটি যেটা আগে শুরুতেই বললাম যে একটা 6 মাসের প্রিপারেশন, এভরিডে 5-6 ঘন্টার দরকার। তো কেউ যদি মাস্টার ডিগ্রি করতে চায় এবং তার প্যারালালি এই টাইমটা বের করতে পারে এবং দিতে পারে WBCS এর জন্য, তবে সে প্যারালালি ওটা দুটোই করতে পারে, কোনো অসুবিধা নেই। আর আরেকটা ব্যাপারও এখানে অ্যাড করতে চাইবো, সেটা হচ্ছে যে কেউ যদি এই অপশনাল সাবজেক্টটা তার মাস্টার্স এর সাবজেক্টের সাথে একই হয় তাহলে তার কিন্তু মাস্টার্স করে তার একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনেই সে থাকবে।
1: আচ্ছা, অনেকেই বলেন যে WBCS এর ক্ষেত্রে নিজে পড়ে পরীক্ষা দিয়ে পাস করা যায় না, বা কোনো টিচার প্রয়োজন হয়, কোনো ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত হতে হয়, এটা কতটা সঠিক?
0: দেখুন, নিজে পড়ে প্রচুর ছেলে মেয়ে পাস করে, ঠিক আছে, তো এবার পড়াটা হতে হবে একটা প্রপার স্ট্র্যাটেজি বা প্ল্যানিং বা একটা চিন্তা ভাবনা মাথায় রেখে একটা প্রপার রুটিন মেনে। এইখানে কিন্তু একটা অধ্যাবসায় দরকার আছে, একটা হার্ডওয়ার্ক, পার্সিভিয়ারেন্স এগুলোর দরকার আছে, একটা লেগে থাকার বিষয় দরকার আছে। অনেকেই পড়া শুরু করে কিন্তু সে সিলেবাসে আছে, পড়ছে, কিন্তু অ্যাকচুয়াল যে কি ধরনের কোয়েশ্চেন আসে, এই যে অবজেক্টিভ একটা মাইন্ডসেট, এটা থাকে না। সুতরাং কেউ যদি প্রপার স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং করে পড়ে, নিজে পড়ে অবশ্যই অবশ্যই পাস করা যায়। আর যদি অসুবিধা হয়, সেক্ষেত্রে এখন অনেক জায়গায় বিভিন্ন গাইডেন্স ফ্রিলি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল আছে, সেগুলো থেকেও দেখতে পারে, টপার্সদের ইন্টারভিউজ অ্যাভেলেবেল আছে, তাদের যে খাতাপত্র মক টেস্টের খাতা এগুলো অনেক জায়গায় অ্যাভেলেবেল আছে, সেগুলো দেখে কিন্তু একটা ওভারঅল আইডিয়া হয়েই যায়।
1: আচ্ছা, আরেকটা যেটা প্রশ্ন ওঠে যে WBCS পরীক্ষা একবারে পাশ করা খুব কঠিন, এই ধারণাটা কতটা সঠিক?
0: এখানে আমি বলবো যে না, সেরকম নয়, প্রচুর অফিসার ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েই পাশ করে অফিসার হয়েছেন। সেক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে এই যেটা বললাম একটু আগে, যে বেশ কদিন আগে থেকে, কয়েক মাস আগে থেকে একটা প্রপার স্ট্র্যাটেজি করে প্ল্যানিং করে পড়তে হবে। সেই পড়াটা যদি না পড়া হয় তাহলে হয়তো পরিশ্রমটা অনেক হবে কিন্তু তার রেজাল্টটা অতটা পাওয়া যাবে না, এবং প্রথমবার পরীক্ষা দিয়ে সে একটা ঠেকে শিখবে, ও আচ্ছা আমার এই জায়গাটা হয়নি, এই জায়গাগুলো এরম ভাবে করা উচিত ছিল ইত্যাদি। তার জায়গায় যদি একটা প্রপার স্ট্র্যাটেজি প্ল্যানিং এবং একটু প্রথম থেকে একটু গাইডেন্সে থাকে, সে অনেক সময় সিনিয়র দাদারা থাকতে পারে কলেজের, অনেক সময় কোনো অফিসাররা অনেক সময় ফ্রিতে অনেক কিছু বলে থাকেন, তো সেইগুলো যদি একটু মেনটেন করে করে তাহলে কিন্তু ফার্স্ট চান্সেই হওয়া সম্ভব।
1: আচ্ছা, এবারে একটু আসি যে বেসিক পরীক্ষায় তো পাশ করা গেল, বারে রিটেন টেস্ট যেটা বলছেন সেটাই পাশ করার পরে আর কটা পরীক্ষা হয় বা কিভাবে হয় পরীক্ষাগুলো?
0: এই পরীক্ষাটা তিনটে স্টেজে হয়। একটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। এই প্রিলিমিনারি পরীক্ষায় জেনারেল স্টাডিজ এর যে ইতিহাস ভূগোল ইত্যাদি নিয়ে 200টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে। এটার জন্য যেটা আমি শুরুতেই বললাম, 5-6 মাসের একটা প্রিপারেশন মিনিমাম দরকার আছে। এটা পাশ করলে তারপরে মেন পরীক্ষায় বসতে হয়। মেন পরীক্ষায় সেখানে কিছু কম্পালসারি সাবজেক্ট থাকে, যেমন বাংলা ইংলিশের ল্যাঙ্গুয়েজ থাকে, তাছাড়াও জিএস এর বিভিন্ন মানে জেনারেল স্টাডিজ এর কিছু পেপার থাকে, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ম্যাথস ইত্যাদি, রিজনিং ইত্যাদি। এছাড়া যারা গ্রুপ এ এবং বি এর জন্য কম্পিট করছে, অর্থাৎ বিডিও বা এই ধরনের পোস্ট গুলো বা ডিএসপি, হ্যাঁ এই ধরনের পোস্টগুলোর জন্য যারা কম্পিটিশনে নামতে চাইছে, তাদের জন্য অ্যাডিশনাল একটা কিন্তু সাবজেক্ট নিতে হয়, যেটা আপনার অপশনাল পেপার বলি। অপশনাল পেপারের দুটো পেপার পরীক্ষা দিতে হয়, সেই অপশনালটা চুজ করতে পারে যে কেউ, যে কোনো সাবজেক্ট চুজ করতে পারে। গ্রাজুয়েশনে ধরুন কিছু একটা পড়েছে, সে ওইখানে অন্য কিছুও চুজ করতে পারে, সেটা কোনো বাধ্যবাধকতা নেই যে গ্রাজুয়েশনের সাবজেক্টই তাকে চুজ করতে হবে। পিএসসি একটা লিস্ট বলে দিয়েছেন 30-35টা সাবজেক্ট, সেখান থেকে যে কোনো একটা চুজ করে তাকে ওই পরীক্ষাটা দিতে হবে। এই টোটাল যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা রিটেন মার্ক মানে মেন বলা হয়। এবার মেন পাস করলে এবার ইন্টারভিউ এর জন্য কল পাবে। ইন্টারভিউ এবং মেন রিটেন পরীক্ষা এই দুটো মিলিয়ে ফাইনাল মেরিট লিস্ট হয়। খালি ইন্টারভিউর উপরে কিন্তু মেরিট লিস্ট হয় না, মেরিট লিস্ট হয় রিটেন মেন পরীক্ষা এবং ইন্টারভিউ দুটো মিলিয়ে।
1: আচ্ছা, প্রথম পরীক্ষায় মাল্টিপল চয়েস হয়, তারপরে কি তারপরের পরীক্ষায় কি ব্রড কোশ্চেন থাকে?
0: আচ্ছা, এটা খুব ভালো জিজ্ঞেস করেছেন। এই পরীক্ষাটা দুরকম কোশ্চেনই থাকে, দুটো ল্যাঙ্গুয়েজ পেপার, একটা নিজের মাতৃভাষা বাংলা হিন্দি এগুলো ইত্যাদি আছে, তো এই এই পেপার এবং ইংলিশ এই দুটো থাকে ডেসক্রিপটিভ পেপার, এবং বাকি যে জেনারেল স্টাডিজ এর পেপার গুলো ইতিহাস ভূগোল বিজ্ঞান এগুলো থাকে মাল্টিপল চয়েস কোশ্চেন। আর অপশনাল সাবজেক্ট যেটা নেওয়ার কথা আমি বলছি ফর গ্রুপ এ অ্যান্ড বি, সেটা কিন্তু থাকে ডেসক্রিপটিভ পেপার, সেটা বড় কোশ্চেন লিখতে হয়। তবে রিসেন্টলি কিন্তু এটাও অ্যাড করে রাখি যে মাননীয় গভর্নমেন্ট কিন্তু এটাকে একটা ডেসক্রিপটিভ প্যাটার্নে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন আলোচনা নোটিফিকেশন আমরা দেখেছি অতীতে, কবে থেকে চালু হবে এই মুহূর্তে বলতে পারছি না, তবে চলছে কথাবার্তা।
1: আচ্ছা, ইন্টারভিউ এর ক্ষেত্রেও কি কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন করা হয় বা ইন্টারভিউটা কি ধরনের ইন্টারভিউ হয় যদি একটু বলেন?
0: হ্যাঁ, WBCS এর ইন্টারভিউ অ্যাকচুয়ালি, এটাকে তো পার্সোনালিটি টেস্ট বলা হয়, এই পার্সোনালিটি টেস্টে অ্যাকচুয়ালি দেখা হয় যে যে ছেলেটি বা মেয়েটি বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা দিয়ে যথার্থ জ্ঞান নিয়ে পাশ করে এসছে, অ্যাজ অ্যান অফিসার সে কতটা সুটেবল, তার অ্যাটিচিউড, তার চিন্তাভাবনা, তার আউট অফ বক্স থিঙ্কিং, হ্যাঁ তার নিজের সম্বন্ধে ধারণা, এগুলো সব কিছুই পরীক্ষা করা হয়। এবং তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা ধরুন কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ ইম্পর্টেন্ট, যে বিভিন্ন যে সাম্প্রতিক ঘটনাগুলি ঘটছে তার সম্বন্ধে সে কিভাবে ভাবছে, এবং তার নিজের সম্বন্ধে জানতে হবে, তার নিজের হবি, নিজের জেলা, সে কি সে কোন একটা বিষয়ের উপর কি তার মতবাদ মানে তার মনে রয়েছে, এগুলো সব জিনিসটা না একটা সিস্টেমেটিক ওয়েতে নিজেকে গড়ে তুলতে হবে। তো এইটা করতে করতে মানে নিউজ পেপার পড়তে পড়তে কিন্তু এটা অনেকটা তৈরি হয়ে যায়, একটা ছেলে যখন 1-1.5 বছর ধরে পড়ছে, তো এই জিনিসগুলোই কিন্তু আলটিমেটলি একটা ডিসকাশনের মাধ্যমে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় এবং তার ভিত্তিতে তার মার্কসটা দেওয়া হবে।
1: আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে WBCS পড়া বা WBCS প্রফেশনে যাওয়ার কি কোনো অসুবিধা হয়?
0: দেখুন, প্রিপারেশনের ক্ষেত্রে তো কোনো আলাদা করে কিছু নেই, সকলেই খুব ভালোই পড়াশোনা করে, তারা যেমন একাডেমিকে এক্সেলেন্ট রেজাল্ট করে ঠিক তেমনি ভাবে ছেলে মেয়ে সকলেই বিসিএসও করতে পারে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে প্রফেশনে অর্থাৎ চাকরি পাওয়ার পরে তাদের কি সুবিধা অসুবিধা, এক্ষেত্রে অ্যাজ এ WBCS অফিসার সেটা কিন্তু পুরো পশ্চিমবঙ্গেই পোস্টিং হতে পারে, কিন্তু এটা ঠিক যে মাননীয় গভর্নমেন্ট কিন্তু এটা নজর রাখেন যাতে মহিলা অফিসারদের, লেডি অফিসারদের অ্যাজ সাচ কোনো প্রবলেম না হয় বা খুব অসুবিধা সিচুয়েশন তৈরি না হয় সেটা নিশ্চয়ই ওরা নজরে রাখেন। তবে এটা মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে পোস্টিং হতে পারে এবং সেটা আলটিমেটলি ওনার সার্ভিসে কিন্তু ওনাকে এনরিচ করতে, ওনার এক্সপিরিয়েন্সটা বাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করবে।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদের সময় দিলেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।
0: নমস্কার।

আগস্ট মাসের আমার কলম এবং এক কলমে দুই নারীর বিষয়ে একটু জানিয়ে দিই আপনাদের। আমার কলম বিষয় জীবনের পেন্সিল। কিছু ঘটনা থাকে যেগুলো মনে হয় যদি মুছে ফেলা যেত জীবন থেকে। ভুল সিদ্ধান্ত, কথা না শোনা বা মন মর্জির কোনো ঘটনা যা সেই সময় স্বাধীনতা মনে হয়েছিল। আজ যদি কোনো পেন্সিলে সেদিনের লেখা পাতায় ইরেজার দিয়ে আবার সাদা করে দিতে পারে, মনে একটু অন্যরকম হতো জীবনের রোজ নামচা। সেই পেন্সিলে লিখতে চাওয়া স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের পেন্সিল শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন মেল আইডি mohilamahol.airkolkata@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম মহিলা মহল প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 আগস্ট 2026।

আসব এক কলমে দুই নারীর বিষয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে চন্দরা ও রাধা চরিত্র, দুই নারীর ও দুই পুরুষের দ্বন্দ্ব নিয়ে তাদের জীবনের আবর্ত ঘুরে চলে। একজনের অপরাধে আরেকজনের শাস্তি পাওয়ার এই গল্পে পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি, মনস্তাত্ত্বিক জটিলতা লিখে পাঠান 150 শব্দের মধ্যে। মেইল আইডি আপনাদের অনেকেরই জানা, কিন্তু আজকে যারা নতুন বন্ধু তাদের তো জানা নেই, তাদের জন্য মেইল আইডিটা একবার জানিয়ে দিই, mohilamahol.airkolkata@gmail.com, mahilamahol.airkolkata@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন, চিঠির ঠিকানাও সবাই জানেন, কিন্তু নতুন বন্ধুদের জন্য চিঠির ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 আগস্ট 2026। আপনাদের চিঠি ও মেলের প্রতীক্ষায় থাকবে মহিলা মহল। অবশ্যই চটপট চিঠি লিখে ফেলুন বন্ধুরা।

আজকে এই মহিলাদের আসরে দিগন্ত অনুষ্ঠানে আপনারা শুনলেন যে WBCS কীভাবে পড়তে হয়, কীভাবে প্রিপারেশন নিতে হয়। অনেকেই ভয় পান, বিশেষ করে মেয়েরা অনেক সময় WBCS এর এই যে প্রফেশনটা ভয় পান যে অনেক দূরে দূরে হয়তো পোস্টিং হবে। এই নেগেটিভ চিন্তাগুলো যদি আমরা আগে থেকে করি না বন্ধুরা, তাহলে কিন্তু জীবনের পথে এগোতে পারবো না। জীবনের পথে এগোতে গেলে সবসময় পজিটিভিটি নিয়ে, পজিটিভ চিন্তা করেই এগোতে হয়। নেগেটিভ তো সব কিছুতেই আছে, নেগেটিভ হতেই পারে, আমাদের অসুবিধা হতেই পারে। জীবনের চলার পথে অনেক রকম অসুবিধা হয়, সেগুলো আমরা কিন্তু ওভারকাম করি, এবং মেয়েরা অনেক কিছু পারে। বিশেষ করে মেয়েদের কথাই বলবো, মেয়েদের শক্তি কিন্তু অনেক বেশি। সুতরাং আমি মেয়েদের, অনেক মেয়েরাই ভাবেন যেহেতু যে WBCS প্রফেশনটা নেব না, অনেকটা এই পোস্টিংয়ের ঝামেলা, ঝামেলা সব কিছুতেই আছে, জীবনে বেঁচে থাকাটাই একটা ঝামেলা। সুতরাং এই সব চিন্তা না করে এগিয়ে চলুন, জীবনকে আরও উন্নত করে তুলুন।

শুধু বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টি অনেকেরই ভালো লাগে, কিন্তু অনেকের আবার মন খারাপ করিয়ে দেয়, তাই না? আর বাড়িতে থাকলে বৃষ্টি মন্দ লাগে না, কিন্তু বাইরে বেরোলে বৃষ্টি একেবারেই ভালো লাগে না। চারিদিকে শুধু কাদা আর জল, কি বলেন বন্ধুরা? বৃষ্টি তো পড়ছে, বৃষ্টি তো উপভোগ করছি, বৃষ্টিতে অনেক কিছু খাওয়া দাওয়াও হচ্ছে ভাজাভুজি, তাই না? কিন্তু আজকের মতো মহিলাদের আসরের সময়টা একদম শেষের দিকে, তাই আমাকে তো বিদায় নিতে হবে। কিন্তু বন্ধুরা, আপনাদের খুব খুব খুব ভালো থাকতে হবে এবং মহিলাদের আসরের সঙ্গে থাকতে হবে, তাই তো? আজকের মতো সঞ্চিতা বটব্যাল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুব ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো আসি, নমস্কার।

এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসর। উপস্থাপনায় ছিলেন সঞ্চিতা বটোপাল, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ছায়াছবির গান। আজকের ছায়াছবির গানে অনুষ্ঠানে প্রথমেই যে ছায়াছবি থেকে গান শুনবেন আপনারা, তার নাম কণ্ঠ। কণ্ঠ ছায়াছবি থেকে পর পর দুটো গান থাকলো আপনাদের জন্য।

ঘোর বর্ষাকাল চলছে। বর্ষাকাল বৃষ্টি বাদলা যখন তখন চারপাশটা অন্ধকার চুপচাপ। আর তার মানেই ছোটবেলা থেকেই একটা অদ্ভুত ঘটনা, একটা ইভেন্ট কিন্তু প্রায়শই আমাদের চলতো, সেটা হলো ভূতের গল্প শোনা। এখন এই মুহূর্তে ভূতের গল্প না হয় নাই শুনতে পারলাম, কিন্তু ভূতের সিনেমার গান তো শোনা যেতেই পারে সেই আমেজকে ফিরে পেতে। তাই এখন ছায়াছবির গানের অনুষ্ঠানে সব ভূতুরে ছায়াছবি থেকে থাকলো মধুমন্তী বাগচির কণ্ঠে এই গান।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা।
2: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজ শুনবেন দ্বিতীয় পর্ব ক্যাম্পাস আড্ডার। প্রথম পর্বে আমি তোমার যুববাণীর বন্ধু শুভব্রত চৌধুরী চলে এসেছিলাম কৃষ্ণনগর উইমেন্স কলেজে। আড্ডায় গানে গল্পে বেশ কেটেছিল সে পর্ব। সেই সঙ্গে কলেজের ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান পঠন পাঠন নিয়ে আমরা কিছু কথা শুনে নিয়েছিলাম কলেজের প্রিন্সিপাল ম্যাম ডক্টর সুনীপা রায়ের মুখ থেকে। ক্যাম্পাস আড্ডার দ্বিতীয় তথা শেষ পর্বে আমাদের সঙ্গে পেয়ে গেছি আরও নতুন কিছু বন্ধুদের। তাহলে চলো আবারও একবার তাদের সঙ্গে আড্ডা জমানো যাক। প্রথমেই একটা রবীন্দ্রসঙ্গীত শুনে নেব কলেজের ছাত্রী বৃষ্টি রায়ের থেকে।
3: নমস্কার, আমি বৃষ্টি রায়। আমি কৃষ্ণনগর উইমেন্স কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের 7th semester-এর ছাত্রী। আমি একটি রবীন্দ্রসঙ্গীত শোনাতে চাই, একি লাবণ্য পূর্ণ প্রাণ।

0: গান তো শুনলাম, এবারে একটা কবিতা শুনে নেব কলেজের ছাত্রী স্বাগতা রায়ের থেকে।
1: নমস্কার, আমি স্বাগতা রায়, কৃষ্ণনগর উমেন্স কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের 7th সেমিস্টারের স্টুডেন্ট। আজ আমি শোনাব কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র শ্রুতি প্রচিৎকারী। খর্ব দেহ, নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে, ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে। চলে যেতে হবে আমাদের, চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে, এ শিশুর বাস যোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
0: সুন্দর, আমরা আবার গানে চলে যাব, আর এবারে একটি লোকগান পরিবেশন করবে কলেজের ছাত্রী অয়ন্তিকা রায়।
2: নমস্কার, আমি কৃষ্ণনগর উমেন্স কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্টের 4th সেমের ছাত্রী অয়ন্তিকা রায়। আজকে আমি লাল পাহাড়ির দেশে যাওয়া গানটা পরিবেশনা করতে চলেছি।

0: इक्के बारे मनाई छे ना रे, इक्के बारे मनाई छे ना रे।
1: বাহ, দারুণ। তবে কলেজের বর্তমান ছাত্রীদের পাশাপাশি আমাদের সঙ্গে পেয়ে গেছি কিছু প্রাক্তনীদেরকেও। এবারে কবিতায় এবং কলেজ প্রসঙ্গে দু এক কথায় বলবেন দেবান্বিতা বন্দ্যোপাধ্যায়।
2: নমস্কার, আমি দেবান্বিতা ব্যানার্জি, কৃষ্ণনগর ওমেন্স কলেজের রসায়ন বিভাগের প্রাক্তনী। 2020 সালে আমি পাশ করে বেরিয়েছি দীপ্তি কৃষ্ণনগর ওমেন্স কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশন, যেটি 2023 রেজিস্টার হয়, তারও আমি অংশ। কলেজে এসে এতদিন পরে বোনেদের সামনে বসেছি, প্রাক্তনী হয়তো মুখে বলছি, কিন্তু মনে মনে এখনও আমি এই স্কুলে, এই কলেজের বেঞ্চে বসা ছাত্রী নিজেকে মনে করছি। এই কলেজ আমার জীবনকে অনেক কিছু দিয়েছে। বর্ষা আসলে এখনও এই কলেজের বারান্দাগুলোর কথা মনে পড়ে, আর বুকের মধ্যে কেমিস্ট্রির গন্ধটা ভরে দিয়েছে। ল্যাবের গন্ধ আগে হাতে পেতাম, এখান থেকে ফিরে গিয়ে খাবারের সঙ্গে মিশে যেত, আর মনের ভেতর এখনও কিন্তু কেমিস্ট্রি মানে ওই গন্ধটাই ফিরে ফিরে আসে। তো আজকে আমি একটি আবৃত্তি পরিবেশন করছি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাতাকুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় শুধায় অশ্রু জলে। যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো? ধন্যবাদ।
1: বেশ, গান কবিতা সবই তো শুনলাম, তবে ইদানিং কালে খবরের কাগজের থেকে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে ডিজিটাল মিডিয়া, আর সেই বিষয়ে বিতর্কে ডিজিটাল মিডিয়া নিয়ে বলবে মনীষা বৈরাগ্য, সুদীপা মণ্ডল, পর্ণা হীরা এবং স্বস্তিকা মিস্ত্রি। অপরদিকে এর বিপক্ষে নিউজ পেপার নিয়ে বলবে প্রীতি সাহা চৌধুরী, সুমি দেবনাথ, স্বাগতা রায় এবং সম্পি চৌহান। তাহলে চলো ডিজিটাল মিডিয়ার পক্ষে যারা রয়েছে তাদের কথাই আগে শুনে নেওয়া যাক।
3: আমার মূল বক্তব্য হচ্ছে ডিজিটাল মিডিয়া খুব দ্রুত। আগেকার দিনে মানুষদের পরের দিন সকালের জন্য অপেক্ষা করতে হতো কখন তারা সংবাদপত্র পাবে এবং বিভিন্ন খবর জানতে পারবে, কিন্তু বর্তমানে পরিস্থিতি পাল্টেছে, কারণ আমাদের সকলের হাতে স্মার্টফোন রয়েছে এবং রয়েছে ইন্টারনেট কানেকশন, যার ফলে আমরা যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো বিষয়ের খবর পেয়ে যেতে পারছি, যেটা আগেকার দিনে সম্ভব হতো না।
1: বেশ, ডিজিটাল মিডিয়া নিয়ে তো শুনলাম, এবারে আসবো নিউজ পেপারের পক্ষে যারা রয়েছে তাদের কথায়।
4: আচ্ছা, ডিজিটাল মিডিয়া দ্রুত মেনে নিলাম, কিন্তু দ্রুততাই কি আমাদের লক্ষ্য? কখনোই না। আমাদের আসল লক্ষ্য হচ্ছে অ্যাকিউরেট নিউজটাকে জানা। সংবাদপত্রে যখন নিউজটা প্রকাশিত হচ্ছে তার আগে এডিটর চেক করছেন, সম্পাদক দেখছেন, এবং সমস্ত চেকিংয়ের পরেই, প্রুফরিডিংয়ের পরেই সংবাদটা প্রকাশিত হচ্ছে, ফলে এর অ্যাকিউরেসি অনেক বেড়ে যাচ্ছে। এবং সংবাদপত্রে যখন সংবাদ প্রকাশিত হয় তার পিছনে তার কারণ বিশ্লেষণ থাকে, তার ফলে যে রিডার পড়ছেন সে রিডারের কাছে সেটা একটা চিত্রের মতন, চিত্রের রূপে প্রকাশিত হয়।
5: আমি ওর সাথে সহমত, কিন্তু আমারও কিছু বক্তব্য রয়েছে। সংবাদপত্র সবসময় ক্যারি করা সহজ নয়, এটি ভাজ হয়ে যায় এবং ভিজেও যেতে পারে, আর আমাদেরকে প্রতিদিন নতুন কপি কিনতে হয়। কিন্তু ডিজিটাল মিডিয়া মোবাইল ফোনেই সবসময় আমাদের সঙ্গে থাকে, আমরা যে কোনো সময় যে কোনো জায়গাতেই সহজেই খবর পড়ে নিতে পারি, তাই বহনের দিক থেকেও ডিজিটাল মিডিয়া অনেক বেশি সুবিধাজনক।
3: সংবাদপত্র বহন বর্তমানে খুব কঠিন হয়ে পড়ছে অনেকের কাছে, কিন্তু এটা মানতে হবে যে ডিজিটাল মিডিয়ার ফলে মানুষের স্ক্রিন টাইমিং বাড়ছে, এবং যে অনেকক্ষণ ধরে যে পড়ছে তার ফলে তার চোখের ক্ষতি হচ্ছে, আর এই সমস্যা বর্তমানে ভীষণভাবে দেখা যাচ্ছে। কিন্তু সংবাদপত্রে আমি যখন পড়ছি তখন সেটা একটা খাতা আমি নিজের সামনে বা পেজ আমি নিজের সামনে ধরে পড়তে পারছি, তাতে সেটা আমার কাছে অনেক বেশি সুবিধার হতে পারে।
6: সে তো ঠিক আছে যে চোখের সমস্যা হচ্ছে ডিজিটাল মিডিয়া ব্যবহার করলে, কিন্তু আমরা যদি আমাদের ব্যবহারটা একটু সীমিত করি, আমাদের যেমন আই প্রোটেকশন গ্লাস রয়েছে এবং আমরা যদি নাইট ভিশন করে বা রিডিং মোড করে যদি আমরা ফোনটাকে ইউজ করি তাহলে আমাদের চোখের তেমন প্রবলেম হয় না। তাছাড়া আমাদের ডিজিটাল মিডিয়া বহুমুখী, নিউজ পেপারের মতো যেমন আমরা পড়তেও পারছি তেমন আমরা ভিডিও অডিও সবই পেয়ে যাচ্ছি এখানে, সুতরাং আমাদের নিউজ পেপারের উপর আটকে না থেকে ডিজিটাল মিডিয়া ইউজ করাটাই বেটার।
7: শুধু বহুমুখী হলেই তো হবে না, জিনিসগুলোকে প্রোটেক্ট করারও দরকার রয়েছে। সংবাদপত্রে প্রকাশিত প্রত্যেকটি তথ্য সংবাদের পাশাপাশি বিভিন্ন রচনা, গল্প, ছবি সব কিছুই বিভিন্নভাবে প্রোটেক্টিভ, কারণ সংবাদদাতারা যেহেতু সংবাদ সংগ্রহ করার পরে এবং রচনা সংগ্রহ করার পরে যে রচনা করছে তার নাম এবং তার অ্যাড্রেস দিয়ে সেটা প্রকাশ করেন, সেহেতু তা কখনোই চুরি করা সম্ভব নয় বা ডিজিটাল মিডিয়ার মতন কপি পেস্ট বা এডিট করা সম্ভব নয়।
8: এই কথাটার সঙ্গে না আমি ভীষণভাবে ডিসএগ্রি করব, কারণ ডিজিটাল মিডিয়াতে আমরা যখন কোনো আর্টিকেল, খবর, ছবি, গল্প যাই প্রকাশ করি না কেন, সেটাকে বাঁচানোর জন্য যদি কেউ কপি করেও নেয়, চুরি যদি হয়েও থাকে, তার এগেনস্টে কিন্তু আমি লিগাল স্টেপ নিতেই পারি। ডিজিটাল মিডিয়া আমাকে নিজের স্বতন্ত্রতার সেই অধিকারটুকু দেয়।
9: সবই ঠিক আছে, কিন্তু নিউজ পেপারের ভালো দিকগুলো আমাদের জানাটা দরকার। নিউজ পেপার পাঠ করলে যে পাঠক রয়েছে তার শব্দের ভাণ্ডার সমৃদ্ধ হয়,

0: তাই আমরা বলতে পারি ডিজিটাল মিডিয়া তো থাকবেই, তার পাশাপাশি নিউজ পেপারের যে ঐতিহ্য, এই যে সুবিধাগুলো, এগুলো আমাদের দৈনিক জীবনযাপনকে আরও সমৃদ্ধ করে তুলবে। সেই জন্য নিউজ পেপার পড়াটা মানুষের খুব দরকার।
1: একদমই তাই। যতই ডিজিটাল মিডিয়া আসুক, খবরের কাগজটা কিন্তু আমাদের আজও দরকার। তবে এটা অবশ্যই একটা ডিবেটেবল বিষয় এবং আমরা শুনলাম আমাদের বন্ধুদের কথা। এবারে একটা নজরুল গীতি শুনে নেব কলেজের প্রাক্তনী সুপর্ণা চৌধুরীর থেকে।
2: নমস্কার, আমি সুপর্ণা চৌধুরী। আমি 1993 সালে কৃষ্ণনগর উইমেন্স কলেজ থেকে পাস আউট হয়েছি। আমি আমার পছন্দের একটি নজরুল গীতি কোন কুলে আজ ভিড়লো তরি গানটি গাইবার চেষ্টা করছি।

বাহ, দারুণ। তবে আজ আমাদের সময় কিন্তু প্রায় শেষ, কথা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো সময়। কিন্তু গান কবিতা সবই যখন শুনলাম, তখন যন্ত্রসঙ্গীতে কিছু থাকবে না, তাই কি হয়? এবারে কলেজের ছাত্রী স্বস্তিকা দেবনাথ মাউথ অর্গানে আহা কি আনন্দ আকাশে বাতাসে গানটি বাজিয়ে শোনাবে, আর এটা দিয়েই শেষ করব ক্যাম্পাস আড্ডার দ্বিতীয় তথা শেষ পর্ব।

0: এতক্ষণ শুনলেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজ শুনলেন দ্বিতীয় তথা অন্তিম পর্ব।
1: শুনলেন ক্যাম্পাস আড্ডা, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় বৃষ্টি দেব।

তো বৃষ্টিকে আসতেই হয়, তাই আজ সন্ধ্যার আড্ডা নিয়ে চলে এসেছি আজকে মৈত্রী বন্ধু বৃষ্টি আপনাদের সঙ্গে আড্ডা দিতে, গল্প বলতে, গল্প শোনাতে, গান শোনাতে। আজকের দিন নানান কারণে বিশেষ, বিশেষ কারোর জন্মদিনও বলবো, এরকম অনেক অনেক কথা, আড্ডা জমবে তো অবশ্যই, কিন্তু গান ছাড়া কি আর আড্ডা জমে? আর এই বর্ষাকালে বৃষ্টির সঙ্গী হতে বৃষ্টির গান, শুরুতেই অঞ্জন দত্ত।

আড্ডার শুরুতেই বলছিলাম যে আজকে বিশেষ দিন তো বটেই, কিন্তু এই বিশেষ খুব আনন্দের দিক থেকে হয়তো নয়। আজ 30শে জুলাই, বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। মানব পাচার শুনে বুঝতেই পারছি এর ভয়াবহতা ঠিক কতখানি। একটা জঘন্য অপরাধ, আর মানব সমাজের জন্য এক ঘোর সংকটও বটে। কারণ আমাদের আশেপাশে আমাদেরই মতো সাধারণ বেশে ঘুরে বেড়াচ্ছে এই পাচারকারীরা, আর এই মানব পাচার একা বা দোকা মিলে সম্ভব নয়। এটা একটা সংগঠিত অপরাধ, মানে অনেকেই জড়িয়ে থাকে এর সঙ্গে। আর ধীরে ধীরে অনেক মানুষ কারণে অকারণে লোভে লালসাতে জড়িয়ে পড়ছে বলেই এর বিশ্বব্যাপী ব্যাপ্তি অনেকখানি বেড়ে যাচ্ছে। প্রতি বছর ভিকটিম পাচারের হার ক্রমশ বাড়ছে, দূরত্ব বাড়ছে, মানে এই পাচারকারীদের অনেক দূরে দূরে পাচার করে দেওয়া হচ্ছে, হিংসার পরিমাণ বাড়ছে। আর উল্টো দিক থেকে দেখলে লাভের পরিমাণও বাড়ছে পাচারকারীদের, তাই এই ঘৃণ্য অপরাধ একের পর এক এগিয়েই যাচ্ছে। 2020 থেকে 2023 সাল পর্যন্ত সারা বিশ্বে প্রায় 2 লাখেরও বেশি ভিকটিম শনাক্ত করা গেছে। 2 লাখ সংখ্যাটা আপাতত বেশ খানিকটা বেশি বলে মনে হলো, এটা হচ্ছে অফিসিয়াল কাউন্টিং এর সংখ্যা। আনঅফিসিয়ালি কত বেশি, কারণ বিভিন্ন কন্টেন্টে, বিভিন্ন সিনেমায়, সিরিজে যেমনটা আমরা দেখতে পাই, অধিকাংশ দরিদ্র পরিবারে বা যাদেরকে আমরা সমাজে নিচু শ্রেণী বলে দাগিয়ে রেখে দিয়েছি, তাদের জীবনের অন্ধকারগুলো, অন্যায়গুলো খুব একটা ওই অফিসিয়াল কাউন্টিংয়ে আসেও না সব সময়। তাই ভাবুন, সেসব কাউন্টিং বাদেই, আর এই সেসবটাই কিন্তু আমাদের এই সমাজের সব থেকে বৃহৎ অংশ, সেই বৃহৎ অংশের কাউন্টিং বাদেই যদি শুধুমাত্র 3 বছরে 2 লাখেরও বেশি ভিকটিম শনাক্ত করা গিয়ে থাকে, তাহলে অপ্রকাশিত সংখ্যার পরিমাণটা ঠিক কতটা। প্রতি বছর হাজার হাজার পুরুষ, নারী, শিশুকে তাদের নিজেদেরই দেশে বা অন্য কোথাও, অন্য কোনো দেশে দাসত্বের জন্য বিক্রি করে দেওয়া হয়। আর কম বেশি প্রত্যেকটা দেশই এই পাচারের সঙ্গে যুক্ত। কখনো তারা পাচার করে, কেউ গ্রহণ করে অর্থাৎ টাকা দিয়ে কিনে নেয়, অথবা কেউ মাঝখানের যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে। মোটামুটি সবাই কম বেশি এর সঙ্গে জড়িয়েই আছে। তাই আজকের দিনে বিভিন্ন স্থানীয় বিশ্বব্যাপী সংস্থা, সম্প্রদায় সবাই একত্রিত হয়ে মানব পাচারের, বিশেষ করে নারী আর শিশু পাচারের চক্রের উপর জোর দেয়। অনেক কথা হয় যাতে কি করে কমানো যায় বা কিছু। আর এই কমানোর দায়ভার কি শুধুমাত্র প্রশাসন বা সরকারের? কারণ এই যে একটু আগেই বলছিলাম, সিনেমা, সিরিজ, এইসবের নানা কন্টেন্টে আমরা দেখতে পাই এরকম ঘটনা, কিন্তু সেটা তো এন্টারটেনমেন্টের জন্য নয়, শুধুমাত্র এন্টারটেনমেন্ট, শুধুমাত্র বিনোদনের জন্য নয়। কোথাও গিয়ে এই শিল্প মাধ্যমগুলো তো আমাদেরকে দেখায় কি করা উচিত, কি করা উচিত নয়। আমাদের সোজা কথায় আমাদের চারপাশের দুনিয়াটাকে আয়নার মতো সামনে তুলে ধরে। তাই শুধুমাত্র সরকার প্রশাসনের ওপর দায়ে ছেড়ে না দিয়ে নিজেদেরও অনেকখানি সতর্ক হওয়া প্রয়োজন। আমরা সাধারণ মানুষরাই যদি সতর্ক হই, তখন দেখবই আশেপাশে যারা কালো মুখোশগুলো পরে আছে, যাদেরকে দেখতে পাচ্ছি না সাধারণ ছদ্মবেশের আড়ালে, তাদেরকেও একটু আধটু হলেও চিনতে পারবো, আর এই ঘৃণ্য কাজের হার কমবে। কারণ এটা বুঝতেই হবে, এই ভিকটিমাইজেশন বা এই অপরাধের হার যত বাড়বে, আস্তে আস্তে সে কিন্তু আর কোনো গণ্ডি মানবে না, বিপদ

আর আপনার যে কোনো কারুর ঘরে চলে আসতে পারে। আর অন্য কারুর বিপদের দিনে যদি আমরা পাশে গিয়ে না দাঁড়াই, তাহলে আমাদের বিপদের দিনেও সবাই দরজা জানলা বন্ধ করেই থাকবে। তাই একে অন্যের পাশে থেকে, একে অন্যের হাতে হাত রেখেই দুর্গম সময়কে সুগম করে তোলার একটা চেষ্টা তো চলতেই পারে। ফিরছি আড্ডায় একটা গানের ওপারে।

আর ঠিক একটা দিন পেরোলেই আগস্ট মাস, আমাদের স্বাধীনতার মাস। আর সেই স্বাধীনতার মাসের বরণেই রয়েছে আজ এক বিপ্লবীর জন্মদিন। অনুশীলন সমিতির সদস্য, ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের বীর বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু বা সত্যেন বোস। ১৮৮২ সালের অবিভক্ত মেদিনীপুর জেলায় আজকের দিনেই জন্ম তার। সত্যেন পড়াশুনো স্কুলে সফলভাবে পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ পড়বার জন্য ভর্তি হয়েছিলেন, কিন্তু ফাইনাল পরীক্ষা না দিয়ে পড়াশুনো ছেড়ে দিয়ে যুক্ত হলেন মেদিনীপুরের কালেক্টরেটে। বছরখানেক কাজ করলেন সেখানে, তারপর তার অগ্রজ জ্ঞানেন্দ্রনাথ আর রাজনারায়ণ বসুর প্রভাবে মেদিনীপুরে ১৯০২ সালে একটা গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল, আর যার অন্যতম সহকারী ছিলেন এই সত্যেন বোস। ১৯০৫ সাল বঙ্গভঙ্গ আন্দোলন, সেই সময় গড়ে তুললেন ছাত্র ভান্ডার। আদতে সামনে তাঁত শিল্প, তাঁত চর্চা, ব্যায়াম চর্চা ইত্যাদির আড়ালে বিপ্লবীদের ঘাঁটি তৈরি হয়েছিল ওই ছাত্র ভান্ডার। বীর ক্ষুদিরাম বসুও সাহায্যে আশ্রয় নিয়েছিলেন সেই দলে। সত্যেন বোসের নির্দেশেই এক শিল্প মেলায় ক্ষুদিরাম বসু সোনার বাংলা নামে এক বৈপ্লবিক ইশতেহার ছড়াতে গিয়ে গ্রেপ্তার হলেন। ক্ষুদিরাম বসু গ্রেপ্তার হলেন মুজফ্ফরপুরে, আর সেই একই সময়ে সত্যেন বোস গ্রেপ্তার হলেন আলিপুর বোমা মামলাতে। সেই সময় সত্যেন বোসের সঙ্গে গ্রেপ্তার হলেন আরও একজন, নরেন গোসাই, একই কাজে জড়িয়ে থাকার কারণেই। কিন্তু এই নরেন গোসাই হঠাৎ রাজসাক্ষী হওয়ার কথা ভাবলেন আর বললেন যে তিনি রাজসাক্ষী হবেন, তার শাস্তি যাতে কমে যায় এবং তিনি তার সহ বিপ্লবীদের নাম ঠিকানা বলতে রাজি। কিন্তু এই নরেন রাজসাক্ষী হওয়ার কথা বললে হেমচন্দ্র এবং সত্যেন্দ্রনাথ দুজনেই জেলে বসে সিদ্ধান্ত নেন যে নরেন গোসাইকে চিরতরে সরিয়ে দিতে হবে, কারণ কোনো গদ্দারের স্থান এই বাংলায় নেই। তারপর আর কি, জেলের মধ্যে আনানো হলো দুটো রিভলভার, আর এই কাজের সঙ্গে যুক্ত হলেন আরও একজন, আরও এক বিপ্লবী, কানাইলাল দত্ত। সত্যেন বোস গুরুতর অসুস্থতার ভান করে হাসপাতালে ভর্তি হলেন আর বললেন তিনি বৈপ্লবিক কাজের জন্য ভীষণ অনুতপ্ত, নরেন গোসাইয়ের সঙ্গে একবার দেখা করতে চান, তারও একই রকমভাবে রাজসাক্ষী হওয়ারই ইচ্ছে। ইতিমধ্যে ৩০শে আগস্ট একইভাবে অসুস্থতার ভান করে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন কানাইলাল দত্ত, আর ১লা সেপ্টেম্বর হাসপাতালে দুজন রক্ষী নিয়ে আসেন নরেন গোসাই, কারণ তারা নরেন গোসাইয়ের সঙ্গে দেখা করতে চেয়েছে। সেই সময় সেই দিন জামার ভেতর থেকেই নরেনকে গুলি করেন সত্যেন বোস, কিন্তু গুলিটা লাগে গিয়ে নরেন গোসাইয়ের পায়ে। পালানোর চেষ্টা করতেই দরজার বাইরে দাঁত মাজার ভান করতে থাকা বিপ্লবী কানাইলাল দত্ত আহত নরেনের ওপর গুলি চালায়, আর সেখানেই মৃত্যু হয় তার। বিচারে কানাইলাল দত্ত, সত্যেন বোস দুজনেরই ফাঁসির ঘোষণা হয়।

ফাঁসি হয় বেশ কিছুদিনের ব্যবধানে। ফাঁসির পর সত্যেন বোসের মৃতদেহ জেলের বাইরে আনতে সাহস পায়নি ব্রিটিশরা। জেলের মধ্যেই চন্দন কাঠ আর ফুল দিয়ে চিতা সাজিয়ে দাহ করা হয় তাকে। স্বাধীনতার গল্প টুকরো টুকরো ভাবে হাজার হাজার খণ্ডে ছড়িয়ে আছে এরকম চারিদিকে, কারণ বিরাট জয়ের পেছনেই অনেকগুলো ছোট ছোট জয় এভাবেই থাকে, অনেক ছোট ছোট বলিদান থাকে। তাই এখন আমরা স্বাধীনতার 79 বছরে পৌঁছচ্ছি, আর আজকের এই স্বাধীন ভারতে, স্বাধীন দেশে বেঁচে থাকার সমস্ত দায়িত্ব, সমস্ত কর্তব্য যারা পালন করে গিয়েছিলেন, সেই সত্যেন বোস আর তার সময়ের, তার অগ্রজ, তার পরবর্তী অনুজ, সমস্ত বিপ্লবীকে স্যালুট জানিয়ে থাকলো এই গান।

0: 别适合。
1: OTP অন্য কে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
3: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান, ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
4: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
5: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
6: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।

কলকাতা তার আশেপাশের অঞ্চলে বা বরং বলা চলে মোটামুটি বাংলার সব জায়গাতেই এখন চলছে টানা বৃষ্টি পর্ব। সূর্য মামা মাঝে মাঝে ইচ্ছে হলে একটু মুখ দেখিয়ে যাচ্ছেন বা কখনো যাচ্ছেন না, আর যখন তিনি আসছেন তখন তো একেবারে গা হাত পা যেন তাপে পুড়ে যাচ্ছে। আর এই সবের মাঝেই বৃষ্টি যখনই আসে তখনই কিন্তু বাঙালিদের মন একেবারে এক অজানা আনন্দে চনমনে হয়ে ওঠে। আর অজানা আনন্দটা কি বলুন তো? খিচুড়ি। বৃষ্টি হবে আর পেটে খিচুড়ি পড়বে না, এ যেন ঘোর অন্যায়, কি তাই তো? তবে জানা আছে কি আমাদের এই অন্যায় আবদারের কারণ বা উৎস? চলুন সেটাই জানি বলো, কারণ এটা তো জানাও অত্যন্ত প্রয়োজন না, যে কারা আমাদের এত বড় সুখ দিয়ে গেল জীবনে যার জন্য আমরা খিচুড়ির লোভে বৃষ্টির প্যাচ প্যাচে কাদা, সর্দি, কাশি, জ্বর, পোকামাকড়ের উৎপাত সব কিছু মেনে নিতে রাজি হয়ে গেছি। অভিধান মতে খিচুড়ি শব্দের অর্থ হলো বৈসাদৃশ্যময় উপকরণে তৈরি মিশ্র খাদ্য। আনুমানিক প্রায় এই 5000 বছর আগে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে প্রথম ধান এলো ভারতে। এবার শুধু চাল দিয়ে তো খিচুড়ি হবে না, চাই ডাল। ডাল আসলো মধ্যপ্রাচ্য থেকে, আফগানিস্তান হয়ে উত্তর ভারত থেকে বাংলায়। তা ধরুন আজ থেকে ওই 1000 বছর আগে। এ প্রাচীন বাংলা সাহিত্যের ডাল বা খিচুড়ির উল্লেখ পাওয়া যায়, কিন্তু মধ্যযুগীয় মঙ্গল কাব্যে খিচুড়ির উল্লেখ পাওয়া যায় একাধিকবার, আর সেখান থেকে শুরু বাঙালি, বৃষ্টি আর খিচুড়ির এই ত্রিকোণ প্রেমের কাহিনী। তো তিনি কিভাবে এলেন তা তো বললাম, এবার বলি কেন এলেন। খিচুড়ির মতো সহজে রান্না করা খাবার তো যে কোনো সময়ই খাওয়া যেতে পারে, তাহলে বর্ষাকালই কেন এত বিশেষ? আসলে সেই সময় গ্রাম বাংলায় ভারী বৃষ্টি হলে অনেক সময় বাজার বসত না, বা বসলেও সবজি, মাছ, মাংস ইত্যাদি তেমন পাওয়াও যেত না, বা যদি এসব কিছু পাওয়াও যায় তা ওই জল ঠেঙিয়ে কাদা ডিঙিয়ে এই সব বাজার করে আনতে মন চাইত না। আর তারপর বৃষ্টির ঝোড়ো হাওয়া এইসবের কারণে বাইরে যেহেতু উনুন থাকতো, উনুনে বারবার আগুন ধরানোও ছিল সে এক দুঃসাধ্য ব্যাপার, আর নানা পদের রান্না করা তো আরোই কষ্টসাধ্য। আর এই সব অসুবিধার কারণেই একবারে আগুন ধরিয়ে চালে ডালে বসিয়ে দিয়ে খিচুড়ি তৈরি করতেন ঘরকন্যারা। আর তাছাড়া খিচুড়ি অত্যন্ত গুরুপাক খাবার, মানে এই খাবার হজম করতে বেশ সময় নেয় আমাদের শরীর, তাই প্রচণ্ড গরমের শেষে বর্ষার মৃদুমন্দ ঠান্ডা হাওয়ায় খিচুড়ি হজম করা আমাদের পেটের পক্ষে বেশ খানিকটা সহজ হয়। আর তাছাড়া বর্ষায় গলা ব্যথা হয়, নানা রকম জলবাহিত রোগ আমাদের বেশ খানিকটা কাবু করে, আর খিচুড়িতে যেহেতু ফাইবারের পরিমাণ বেশি থাকে তাই এই খাবার আমাদের এই সমস্ত রোগের পথ্য হিসেবেও কাজ করে। যদিও আমরা এখন এসব কোনো বৈশিষ্ট্য অনুসরণ করার জন্যই খিচুড়ি খাই না, আমাদের মন চায় আমরা তাই খিচুড়ি খাই। আসলে এই নিয়মগুলো অনুসরণ করার জন্যই এই যে প্রাচীন বাংলায় বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার চল চলে আসছে, আর তা প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে আমাদের কাছে। তাই বৃষ্টি হলেই এক প্রকার সহজাত প্রতিবর্ত ক্রিয়া হিসেবেই আমাদের মন মাথা সব কিছুই সবার আগে খিচুড়ি চায়। তাই সে বৃষ্টি সে আষাঢ় শ্রাবণেই আসুক, শীতকালেই আসুক বা কালবৈশাখের ঝড়ের পর, খিচুড়ি ছাড়া বাঙালি বৃষ্টিকে মানতে নারাজ। আর বাঙালির এই অটুট প্রেম বেড়ে উঠুক আগামী প্রতিটি প্রজন্মের হাত ধরে। এখন খিচুড়ির কথা যখন হলো, খাওয়া দাওয়ার গানই না হয় থাক।

0: বে কেউ হজমি খায়,
1: কেউ হজমি খায়,
0: এই দেবে কেউ হজমি খায়,
2: খেতে ভীষণ ভাল লাগে, তাই পেটু খালি হজমি চায়,
1: খালি হজমি চায়,
0: পেটু খালি হজমি চায়,
2: ফুচকা খেলে পেট ভরে না, তেঁতুল জলে রওনা,
0: মন চলে যায় বিকেল বেলা ফুচকা ওলার সন্ধানে,
2: মন চলে যায় বিকেল বেলা ফুচকা ওলার সন্ধানে।
0: চানা চুর টাটকা হলে মুখের কথা বন্ধ হয়,
1: কথা বন্ধ হয়,
0: মুখের কথা বন্ধ হয়, এই জন্যে এসব জিনিস বিধানসভার জন্য নয়,

0: আমার চাই।
1: ললিপপের রং কাটাকে কায়দা করে খোলার পর,
2: কায়দা করে খোলার পর, কায়দা করে খোলার পর,
1: মুখের ভেতর মিষ্টিটাকে আয়েশ করে জব্দ কর,
2: আয়েশ করে জব্দ কর,
0: আরে আয়েশ করে জব্দ কর।

একটা কথা মনে করুন তো, ছোটবেলায় অর্থাৎ ওই স্কুলে পড়াশোনার সময় জীবনবিজ্ঞানে প্রাণী আর উদ্ভিদের পার্থক্য লেখার সময় সবার প্রথমেই যে পয়েন্টটা আমাদের লিখতে হতো তা হলো, উদ্ভিদ স্বেচ্ছায় স্থান পরিবর্তন করতে পারে না, কিন্তু প্রাণী স্বেচ্ছায় গমনে সক্ষম। বছর বছর ধরে বহু ছাত্রছাত্রী এই পার্থক্যই পড়ে আসছে আর তাই সফলভাবে জেনে আসছে। কিন্তু প্রকৃতির এই নিয়মকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে একটি গাছ, যে উদ্ভিদ হয়েও স্বেচ্ছায় গমনে সক্ষম। হ্যাঁ, শুনতে অবাক লাগলে, অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। এখন এমন এক গাছের কথা বলবো যে কিনা তার লম্বা লম্বা পা ফেলে এদিকে ওদিকে ঘুরে বেড়ায় নিজের ইচ্ছে মতো। তার নাম ক্যাশাপুন। ইকুয়েডর দেশের গভীর ট্রপিক্যাল রেইন ফরেস্টে এই গাছের হদিশ পাওয়া যায়। মূলত আমরা যে পাম গাছ দেখে থাকি, ওই তাল গাছ ধরনেরই সেই গোত্রেরই গাছ এই ক্যাশাপুন। সেজন্য এটিকে অনেক সময় চলমান পাম বা ওয়াকিং পামও বলা হয়ে থাকে। এইবার বলি এর বিশেষ ক্ষমতা কি। স্বাভাবিকভাবে এই গাছের উচ্চতা হয় মোটামুটি ওই 16 থেকে 20 মিটার আর চওড়ায় 12 থেকে 16 সেন্টিমিটার। ইকুয়েডরের গভীর জঙ্গলে মাটি ক্ষয়ের হার প্রচণ্ড বেশি আর জঙ্গল অত্যন্ত গভীর হওয়ার কারণে সূর্যের আলো সব জায়গায় এসে পৌঁছতেও পারে না। এর ফলে মাটি ক্ষয়ের পরিমাণও অনেক বেশি। আর এই ক্ষয়ের ফলে যখন একটি ক্যাশাপোনা গাছের মাটি আলগা হয়ে যায়, তখন শক্ত মাটি এবং পর্যাপ্ত পরিমাণে সূর্যালোকের সন্ধানে ওই গাছ তার মূল জাতীয় শিকড় তৈরি করে। শক্ত মাটি পেয়ে নতুন শিকড়গুলো সেখানে ক্রমশ গেঁথে যায় আর পুরনো শিকড়গুলো ওই নরম ঝুরঝুরে মাটি থেকে আলগা হয়ে যায়। এভাবেই গাছটা ধীরে ধীরে আগের অবস্থান থেকে সরে আসে। তবে স্থান পরিবর্তন হলেও এর প্রক্রিয়া কিন্তু বেশ ধীরে। দিনে প্রায় ওই ধরুন 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্তই সরতে পারে। আর একটা গাছের পুরোপুরি স্থান পরিবর্তন করতে সময় লাগে প্রায় 2 বছর। আর এই 2 বছরে কখনো কখনো কিন্তু সেই গাছটা তার প্রথম অবস্থান থেকে প্রায় 20 মিটার পর্যন্তও সরে যেতে পারে। অর্থাৎ আমরা ওই যে শুনেছি না, দ্য সার্ভাইভাল অফ ফিটেস্ট, যে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলতে যে পারবে সেই টিকবে। আর এই ক্যাশাপোনা গাছও ঠিক সেই নীতিটাই অনুসরণ করে। আর সমগ্র মনুষ্য জাতিকে এটা শিখিয়ে দেয় যে কিছু সময় যখন আমরা বুঝতে পারি যে কিছু জায়গায় শিকড়ের মতন পিছুটানগুলো আমাদের জড়িয়ে জাপটে ধরলেও সেখানে আমরা পর্যাপ্ত সম্মান, পর্যাপ্ত ভালোবাসা দিতে না পারলে খুব কষ্ট হলেও সেখান থেকে শিকড়টা তুলে নিয়ে এগিয়ে যাওয়া প্রয়োজন। নতুন শিকড় নিয়ে আমাদের জীবনে এগিয়ে যাওয়া এটাই কাজ, নয়তো আমরা ওখানেই থেকে যাব কোনো এক মিথ্যে প্রতিশ্রুতির আশায়। শেখা তো সবার কাছ থেকেই, শুধু মানুষই শেখাবে মানুষকে এমন কোথায় লেখা আছে বলুন তো? আর প্রকৃতি যে আমাদের প্রতি মুহূর্তে কিছু না কিছু শিক্ষা দিয়ে যাচ্ছে এটা তারই আরেকটা অংশ। আকাশ বাতাস সবাই মিলে জীবন ধারণের, জীবনে বাঁচার অনেকগুলো পাঠ পড়িয়ে যায় খুব সহজে।

একলা আকাশের থেকে বিদায় নিয়ে, আপনাদের থেকে বিদায় নিয়ে আজকের আজ সন্ধ্যায় আড্ডায় টাটা বলছি আমি মৈত্রী বন্ধু বৃষ্টিদেব। অনেক কিছু নিয়ে আড্ডা হলো, আর আমাদের আড্ডা অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ আছে, তাতে প্রত্যেক দিনের অনুষ্ঠানের পোস্ট দেওয়া হয়, পোস্টার থাকে, সেখানে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন বা আমাদের মেল করতে পারেন, চিঠি লিখতে পারেন, সমস্ত পথ তো খোলাই থাকলো। আর আজকের এই বৃষ্টির সন্ধ্যা থেকে বৃষ্টি বিদায় নিচ্ছে, কিন্তু অবশ্যই বিদায় তো খালি মুখে নয়, গানে গানে। আবার আড্ডা হবে, গান হবে অন্য একদিন।

শুনলেন আজ সন্ধ্যায়। উপস্থাপনায় ছিলেন বৃষ্টিদেব, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বোধাদিত্য মুখোপাধ্যায়।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের মৈত্রী ক্রীড়াঙ্গনে আমি বোধাদিত্য রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথমেই চলে যাব দেশ বিদেশের নানা টুকরো খেলার খবরে, অর্থাৎ এক নজরে। কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্সের পুরুষদের 100 মিটার T47 দৌড়ের ইভেন্টে সোনা জিতলেন ভারতের দিলীপ গভিট। এই ইভেন্টে রূপো জিতলেন মোহাম্মদ বাসিল। কমনওয়েলথ গেমসে পুরুষদের লং জাম্প ফাইনালে দুরন্ত পারফরমেন্স করে রৌপ্য পদক জিতলেন ভারতের মুরলী শ্রীশঙ্কর। আজ কমনওয়েলথ গেমসে ডেকাথালনে পুরুষদের লং জাম্পে 7.82 মিটার লাফিয়ে নিজের সেরাটা দিলেন তেজস্বিন শঙ্কর। আজ কমনওয়েলথ গেমসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট ছিল। পুরুষদের জ্যাভলিন থ্রোতে যোগ্যতা অর্জন পর্বে নেমেছিলেন নীরজ চোপড়া, রোহিত যাদব, জসবীর সিং তিনজনেই ফাইনালে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। অন্যদিকে পদকের দাবিদার শটপাটের ফাইনালে আজ নামছেন তাজিন্দর পাল সিং, সঙ্গী সমরদীপ সিং। ভারোত্তোলনে 86 কেজি বিভাগে মহিলাদের ফাইনালে নামছেন মার্টিনা দেবী মৈবম। এছাড়াও ডিসকাস থ্রোতে সীমা কলিরামনা ও নিধি রানী নামছেন 5000 মিটারের দৌড়ের ফাইনালে নামছেন পারুল চৌধুরী। দলীপ ট্রফির জন্য পূর্বাঞ্চলের দল ঘোষণা করেছে সিএবির পক্ষ করা হয়েছে সিএবির পক্ষ থেকে দলীপ ট্রফির জন্য পূর্বাঞ্চল দল ঘোষণা করা হয়েছে সিএবির পক্ষ থেকে। পূর্বাঞ্চল দলের অধিনায়ক করা হয়েছে ঈশান কিষাণকে, আর সহ অধিনায়ক হয়েছেন বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশী। একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকায় ফের শীর্ষে উঠে এলেন ভারতের অধিনায়ক শুভমান গিল। তবে চমকে দিয়েছেন বৈভব সূর্যবংশী। জিম্বাবুয়ে সফরে জোড়া অর্ধশতরান করার সুবাদে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে 230 ধাপে গিয়ে 48 নম্বরে উঠে এসেছেন এই বিস্ময় কিশোর। কলকাতা নাইট রাইডার্সের হেড অফ ক্রিকেট স্ট্র্যাটেজির প্রধান হিসেবে যুক্ত হলেন সদ্য ভারতীয় সহকারী কোচের পদ থেকে ইস্তফা দেয়া নেদারল্যান্ডসের প্রাক্তন অলরাউন্ডার রায়ান্টেন দুষ্খাতে। ট্রিনিদাদে অনুষ্ঠিত প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ 90 রানে হারাল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানকে। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রস্টন চেস এই জয়কে উৎসর্গ করলেন সদ্য প্রয়াত ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার গ্যারি সোবার্সকে। টেস্ট ক্রিকেট থেকে ও সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক্য রাহানে। 2027 ক্রিকেট বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ওয়ানডে ম্যাচের অধিনায়ক করা হলো লিটন দাসকে। লিটন দাস কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক, আর এতদিন ওয়ানডে ম্যাচের অধিনায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ, তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো লিটন দাসকে। আর এক নজরে আজকের মতো এই পর্যন্তই। শ্রোতা বন্ধুরা, আমরা এক নজরের পরে চলে যাব আতশ গাছের তলায়।
1: আতশ গাছের তলায়।
0: শ্রোতা বন্ধুরা, আমরা ফিরে এসেছি আতশ গাছের তলায়। আর আতশ গাছের তলায় কিন্তু আমাদের থাকছে 2026 কমনওয়েলথ গেমস। 2026 কমনওয়েলথ গেমসে ভারতীয়দের পারফরমেন্সের গ্রাফ কিন্তু উপরের দিকে উঠেই চলেছে। আর প্যারা অ্যাথলেটিক্সে ছেলেদের 100 মিটারে সোনা জিতলেন দিলীপ মহাদু গাভিট। 10.71 সেকেন্ড দৌড়ে শেষ করলেন নতুন গেমস রেকর্ডও। এই বিভাগেই কিন্তু রূপোর পদক জিতলেন ভারতেরই মোহাম্মদ বাসিল মোরসিঙ্গানাথ। তিনি 100 মিটার শেষ করেন 10.83 সেকেন্ডে। লং জাম্পে রূপো জিতলেন ভারতের মুরলী শ্রীশঙ্কর, তিনি 8.09 মিটার লাফান। একসময় তিনি সোনার দৌড়ে ছিলেন, তবে সোনা জিতেছেন 8.15 মিটার লাফিয়ে জামাইকার তাজি গেল। ব্রোঞ্জ পেয়েছেন স্কটল্যান্ডের স্টিভেন ম্যাকেনজি, তবে হতাশ করলেন মনপ্রীত কৌর। মহিলাদের শর্টপাটে তিনি চতুর্থ হলেন। 3000 মিটার স্টিপল চেজের ফাইনালে পঞ্চম স্থানে শেষ করলেন পারুল চৌধুরী। অ্যাথলেটিক্সে সাফল্যের দিনে দুরন্ত ছন্দে আছে ভারতীয় বক্সাররাও। গতকাল আরও 5 ভারতীয় বক্সার সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন। ফলে বক্সিং থেকেই ভারতের নিশ্চিত পদকের সংখ্যা ধারালো 9, যা 2022 বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের বক্সিংয়ে পদকের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে। আজ কমনওয়েলথ গেমসে সকলের চোখ ছিল ভারতীয় অ্যাথলেটিক্সের সোনার ছেলে নীরজ চোপড়ার দিকে, এবং নীরজ চোপড়া কিন্তু হতাশ করেননি। তিনি কিন্তু 7.81 মিটার থ্রো ছুঁড়েছেন, এবং ছুঁড়ে তিনি কিন্তু বলাই যায় যে ভারতের হয়ে পঞ্চম স্থান অধিকার করেছেন, এবং তিনি পৌঁছে গিয়েছেন ফাইনাল। এবং তার অপর দুই সঙ্গী যারা রোহিত যাদব ও জসবীর সিং, তারাও কিন্তু পৌঁছে গিয়েছেন ফাইনালে। আর তেজস্বিন শঙ্করের কথা বলতেই হয় যে তিনি কিন্তু সপ্তম স্থান অধিকার করেছেন, এবং সপ্তম স্থান অধিকার করে তিনি কিন্তু তার নিজের সেরাটা সবসময় ডেকাথলনে দেওয়ার চেষ্টা করেছেন। আর কমনওয়েলথ গেমসে আজকে কিন্তু ভারতের আরও বেশ কয়েকটি ইভেন্ট রয়েছে, এবং সেই ইভেন্টগুলির কথা আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া দরকার। এবং আমি জানিয়েও দিচ্ছি আপনাদের সেই ইভেন্টগুলি কী কী রয়েছে। একটু পরেই অর্থাৎ সন্ধ্যে 6:30 থেকে ওয়েটলিফটিং অর্থাৎ ভারোত্তোলনে ভারতের 86 কেজি বিভাগে ভারতের হয়ে মহিলাদের ফাইনালে নামছেন মার্টিনা দেবী মাইবাম। পুরুষদের 100 কেজি বিভাগের ফাইনালে রাত 11:00 থেকে সেখানে নামবেন লভপ্রীত সিং। আর গভীর রাত ভারতীয় সময় 1:10, বাংলাদেশীয় সময় রাত 1:40, সেই সময় ডিসকাস থ্রোয়ের ফাইনালে সীমা কালী, রামনা ও নিধি রানী। আর ভারতীয় সময় 1:48 রাত 1:48, অর্থাৎ বাংলাদেশের সময় সেই সময় 2:18, পারুল চৌধুরী নামবেন মেয়েদের 5000 মিটারের ফাইনালে। আর কমনওয়েলথ গেমসের কথা আমরা আপনাদের জানিয়ে দিলাম, আর আমরা একটু পরেই ফিরে আসবো আবারও আতশকাছের তলায়।

আবারও ফিরে এসেছি আতসকাচের তলায়। এক অসাধারণ ক্রিকেটারের যুগের অবসান হলো। দীর্ঘদিন ধরে ভারতীয় দলে তিনি ব্রাত্য ছিলেন, এমনকি সুযোগ আসছিল না তার ফেভারিট ফরম্যাটেও, অর্থাৎ টেস্ট ক্রিকেটেও। অবশেষে আজ চোখের জলে সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রাক্তন অধিনায়ক অজিঙ্ক রাহানে। আজ সমাজ মাধ্যমে দেয়া এক দীর্ঘ ভিডিও বার্তায় 38 বছরের ক্রিকেটার নিজের অবসরের কথা জানিয়েছেন। পাশাপাশি প্রশ্ন উঠছে, কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে অধিনায়ককে কি খেলতে দেখা যাবে? তিনি কিন্তু এর কোনো সদুত্তর দেননি তার ভিডিও বার্তায়। আর এই ভিডিওতে রাহানে নিজের অবসরের কথা ঘোষণা করতে গিয়ে বলেছেন, জীবনের সার কথাই হলো সব কিছুর সময় রয়েছে, তাকে সম্মান করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আর আমি ব্যাটিংয়ে সবসময় টাইমিংয়ের ওপরে ভরসা করতাম, তাই সময়ের গুরুত্ব সম্পর্কে জানি। আমার মনে হয়েছে এগিয়ে যাওয়ার এটাই সেরা সময়, যে কারণে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে বিদায় নিচ্ছি। তবে এই ভিডিওয়ে নির্দিষ্টভাবে কলকাতা নাইট রাইডার্স বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কথা কিন্তু বলেননি রাহানে। ভারতের জার্সিতে অজিঙ্ক রাহানে 85টি টেস্ট, 90টি ওয়ানডে এবং 20টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে তার রান সংখ্যা 5,077, 100 রানের সংখ্যা 12, ওয়ানডেতে করেছেন 2,962টি রান, রয়েছে 3টি 100 রানও, টি-টোয়েন্টিতে করেছেন 375 রান। সব ধরনের ক্রিকেটের ফরম্যাট মিলিয়ে তার মোট অর্ধশতরানের সংখ্যা 51, তবে শুধুমাত্র পরিসংখ্যানের নিক্তিতে অজিঙ্ক রাহানেকে মাপা যায় না। বিশেষ করে ক্রিকেটের ধ্রুপদী ফরম্যাট অর্থাৎ টেস্টে রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ পরবর্তী সময়ে মিডিল অর্ডারে অন্যতম ভরসাযোগ্য নাম ছিলেন তিনি চেতেশ্বর পূজারার সঙ্গে। রাহানের আরও একটি পরিসংখ্যান কিন্তু চমকে দেবার মতো। ভারতকে 6টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন অজিঙ্ক রাহানে, একটিতেও হারের মুখ দেখেননি, 4টিতে জয় এসেছে, ড্র হয়েছে 2টি। 2020-21 মরশুমে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভস্কার ট্রফিতে ভাঙাচোরা দল নিয়ে অজিদের দর্প চূর্ণ করার কথা কেই বা ভুলতে পেরেছে। অ্যাডিলেডে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে 36 অলআউটের পরেও দুরন্ত প্রত্যাবর্তন করে সেই সিরিজ ছিনিয়ে নিয়েছিল অজিঙ্কার নেতৃত্বাধীন ভারতীয় যোদ্ধারা। 2023-এর পরে আর সুযোগ আসেনি টেস্টে, আর সেই কারণেই বোধহয় আর তিনি অপেক্ষা করতে চাইলেন না, চলে গেলেন অজিঙ্ক রাহানে। আর একই সঙ্গে অবসান হলো একটি যুগের। বিরাট কোহলি, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানে আলো করে রেখেছিলেন ভারতীয় ক্রিকেটকে, টেস্ট ক্রিকেটকে। সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণ।

আতসকাছের তলায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি বাংলাদেশের একদিনের ক্রিকেট দলের অধিনায়কত্ব নিয়ে। তার নেতৃত্বের শুরুটাই হয়েছিল সমালোচনার মধ্য দিয়ে। 2025 সালের জুনে হুট করেই নাজমুল হোসেনকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সিদ্ধান্তটা এতই বিতর্ক তৈরি করেছিল যে পরে অভিমানে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার কথাও ঘোষণাও করে দিয়েছিলেন নাজমুল। পরে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আবার টেস্ট দলের দায়িত্ব নেন তিনি। ওয়ানডেতে মেহেদি হাসান মিরাজের সহ অধিনায়কই ছিলেন নাজমুল। গতকাল বিসিবি সভাপতি তামিম ইকবাল ঘোষণা করেছেন, মিরাজের বদলে ওয়ানডে অধিনায়ক এখন থেকে লিটন দাস, নাজমুলের জায়গায় সহ অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। মিরাজকে সহজ সরানোর পেছনে অবশ্য নেতৃত্বের পারফরমেন্সকে কারণ হিসেবে দেখাচ্ছে না বিসিবি। তামিম জানিয়েছেন, তার বোর্ড ভেবেছে লাল ও সাদা দল সাদা বলে দুজন অধিনায়ক হলেই ভালো হয়, এমনকি ভবিষ্যতে আবার নেতৃত্বের বিবেচনায় মিরাজ থাকতে পারে, সেটাও জানিয়েছেন তামিম ইকবাল। তবে আপাতত এক বছরের ওয়ানডে অধিনায়কত্বের অধ্যায়ের ইতি ঘটে গেছে মিরাজের। আর তার জন্য কেমন ছিল এই সময়, এক কথায় এই উত্তর দেয়া কঠিন। কখনো টানা হার, কখনো টানা সিরিজ জয়, এক বছরের অধ্যায় দুই অভিজ্ঞতাই চরম অভিজ্ঞতাই হয়েছে মেহেদি হাসানের মিরাজের। আর ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রথম 10 ম্যাচে মাত্র একটিতে জিতেছিলেন। 2024 সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ যে তিনি ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন, আর ওই সিরিজেই কিন্তু হোয়াইট ফাস হতে হয়েছিল বাংলাদেশকে। পূর্ণ মেয়াদের দায়িত্ব পাওয়ার পর 2025 সালের জুনে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে হারেন। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষেও হোয়াইট ফাস হতে হয় বাংলাদেশকে। এই সময় তার ব্যক্তিগত পারফরমেন্সও ছিল হতাশার। নেতৃত্বের প্রথম 5 ম্যাচে উইকেট পেয়েছিলেন মাত্র 2টি। এই সময় ব্যাট হাতে অবশ্য 3টি অর্ধশতরান ছিল তার, তবে রান পেলেও ব্যাটিং নিয়ে সমালোচনা ছিল। এমনকি ব্যাটিংয়ে নামার সময় দর্শকদের কাছ থেকে বিভিন্ন ধরনের সমালোচনাও শুনতে হয়েছে তাকে। অধিনায়ক হিসেবে মিরাজের ভাগ্য বদলের শুরু 2025 সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে। ঘরের মাঠে ওই সিরিজে স্পিন সহায়ক উইকেট তৈরি করেছিল বাংলাদেশ। ব্যাটসম্যানদের জন্য রীতিমতো বদ্ধভূমি হয়ে যাওয়া ওই সিরিজটিতেই 2-1 ব্যবধানে জেতে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজের পর টানা 3 সিরিজে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিপক্ষে জেতে বাংলাদেশ। ব্যক্তিগত পারফরমেন্সেও উন্নতি হয় মিরাজের। দায়িত্বের শেষ 14 ম্যাচে ব্যাট হাতে কোনো অর্ধশতরান না এলেও বল হাতে 14 উইকেট নেন। 6-এর কাছাকাছি থাকা ইকোনমি রেটও নেমে আসে 3.86। দল স্থিত একের পর এক সিরিজ জিততে ব্যক্তিগত পারফরমেন্সও হতাশজনক নয়, তবুও স্বস্তি পাননি অধিনায়ক মিরাজ। তার একাদশ নির্বাচন, বোলিং বদল নিয়ে প্রশ্ন ছিল, ব্যাটিং অর্ডার নিয়ে অসন্তোষ ছিল এমনকি দলের ভেতরেও। এর মধ্যে টানা 4 সিরিজ জেতার পর জিম্বাবুয়ের কাছে হেরে যান এ মাসেই। তার অধিনায়কত্বের অধ্যায় শেষ হয়ে খাড়ে। ওয়ানডেতে মিরাজের 24 ম্যাচের অধিনায়কত্ব করেছেন, 10টিতে জয় পেয়েছেন আর 13টিতে হেরেছেন, একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। তার অধিনায়কত্ব বদলে ফেলার সিদ্ধান্তের ঘোষণায় অবশ্য তামিম ইকবাল জানিয়েছেন, মিরাজের নেতৃত্বের পারফরমেন্সের নিয়ে তাদের কোনো প্রশ্ন ছিল না। ব্যক্তিগত পারফরমেন্সে মিরাজ যেন উজ্জ্বল হন, এই চাপা থেকে তাকে আর অধিনায়ক রাখা হয়নি এবং তিনি ব্যাটে বলে আবারও আগের ছন্দে ফিরে আসুক, এমনটাই চান তামিম ইকবাল এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাও। আর আমরা আশাও রাখব যে নতুন অধিনায়ক লিটন দাস কিন্তু ওয়ানডেতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। আর আজকের আতসকাছের তলায় এই পর্যন্তই।

0: অ্যাডভেঞ্চার স্পোর্টসের অনুষ্ঠানে আপনারা শুনবেন এমনই এক প্রাক্তন পর্বত আরোহণ শিক্ষকের সাক্ষাৎকার, তিনি সৌমেন্দু মর্দন্যা। তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন রক্তিমবরণ ময়রা, সম্পাদনাও করেছেন রক্তিমবরণ ময়রা। আসুন সৌমেন্দুবাবুর সঙ্গে কথা বলেছেন রক্তিম, তার জীবনের অভিজ্ঞতার কথা তিনি কি জানিয়েছেন তা শুনে নিই অ্যাডভেঞ্চার স্পোর্টসের এই অনুষ্ঠানে।
1: Adventure Sports.

শ্রোতা বন্ধুরা, আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টস, অ্যাডভেঞ্চার। এই কথাটা শুনলেই কেমন জানি না রোমাঞ্চ হয়, আর সেই রোমাঞ্চ আরও বেড়ে যায় যদি তার সঙ্গে যুক্ত হয় তুষার, শুভ্র পাহাড়। হ্যাঁ, আর আজ

0: আজ অ্যাডভেঞ্চার স্পোর্টসে পেয়ে গেছি পর্বতারোহী তথা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের প্রাক্তন চিফ ইনস্ট্রাক্টর সৌমেন্দু মুর্দুন্নাকে। বাড়ি তার বাঁকুড়াতে, দীর্ঘ দিন তিনি হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত, সেখানে বহু ছাত্রছাত্রীকে হাতে গড়ে পর্বতারোহণ শিখিয়েছেন, বহু এভারেস্ট জয়ী তাঁরই ছাত্র। তবে আজ শুনব তাঁর জীবনের গল্প, তিনি কিভাবে এই পর্বতারোহণের পথে এলেন, কিভাবে চিফ ইনস্ট্রাক্টর পদ বেছে নিলেন।
1: আমার বাঁকুড়াতে বাড়ি তো, আর আমি মানে ট্রেডিশনাল একজন মানে জেনারেশন বাই জেনারেশন ডক্টর ফ্যামিলি ছিল। আমার দাদু ডক্টর ছিলেন, আমার বাবা ডাক্তার ছিলেন, আমার বড় দাদা উনি ডাক্তার। আমার হঠাৎ করে ইচ্ছে হয় যে আমি ডাক্তারি পড়বো না বা আমি ডাক্তার হব না। ক্লাস ফোরে যখন পড়ি, আমাদের তখন সিলেবাসে একটা গল্প ছিল এভারেস্ট অভিযান। সেই গল্পটা পড়ার সময় আমার মাথায় স্ট্রাইক করেছিল যে এটা কি জিনিস, পর্বত কি এমন জিনিস যে যেখানে কেউ একজন উঠলো তারা ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেল এবং তাদেরকে নিয়ে লেখাও হচ্ছে এবং আমাদেরকে পড়তেও হচ্ছে। সেটা মানে একদম স্টাডি মেটেরিয়াল, শুধু গল্পর মানে এমনি নর্মাল গল্পর বই আর একটা স্টাডি মেটেরিয়াল, দুটোর মধ্যে কিন্তু অনেক মানে সিলেবাসের স্টাডি মেটেরিয়াল, মানে সেটা আমার মাথায় ঢুকেছিল তখনই। তারপর আস্তে আস্তে স্কুলের মানে পড়াশোনার চাপ, এবার আমি বাঁকুড়া জেলা স্কুলে পড়তাম, তো আমাদের স্কুলের একটা নিজস্ব প্রেশার ছিল, আছে, এখনো আছে। সেই কারণেই আমি ওইটা আমার মাথার থেকে তখন বেরিয়ে যায়। আর আমি ছোট থেকে একটু খেলাধুলার প্রতি বেশি আকৃষ্ট, আমার খেলাধুলাটা বেশি ভালো লাগে, ওই জন্য বাড়িতে প্রচুর মারও খেয়েছি, প্রচুর মার খেয়েছি আমি। মানে আমরা চার ভাই বোন, দাদা সবার বড়, মাঝে দুই চামচ দিদি, আমি সবার ছোট। সবাই বলে ছোটরা সব থেকে বেশি বদমাস হয়, তো বদমাসই ছিলাম। ক্লাস সেভেনের অ্যানুয়াল এক্সাম দেওয়ার পর আমার দাদা আর আমি এবং আমার আরো কাজিন ব্রাদার ছিল তিন চারজন, সবাইকে নিয়ে বাঁকুড়াতে শুশুনিয়া পাহাড়ে, শুশুনিয়াতে আমাদের পিকনিক করাতে নিয়ে যায়। পিকনিক করাতে নিয়ে যায়, তখন দেখি যে শুশুনিয়া পাহাড়ের মাথায়, এখন আমি এখন জানি ফেসগুলোর নাম, আঙ্কামি, শকুনি, এই সমস্ত ফেসগুলোর নাম। তখন দেখি লম্বা লম্বা পাথর, মানে তখনকার আমি যেটা আমার যেটা ছিল মানে সেই ফিলিংসটা আমি শেয়ার করছি। বড় বড় উঁচু উঁচু পাথর, সেখানে দেখি মানে টাঙানো আছে কিছু, মানে কেউ উঠছে নামছে। আমি দেখে অবাক হয়ে যাই, দাদা বলি দাদা এগুলো কি করছে, বলে এগুলোকে রক ক্লাইম্বিং বলে। আমি আমিও করবো, চল তোকে নিয়ে যাচ্ছি। আমাকে নিয়ে গেল দাদা উপরে, তখন কলকাতারই একটা সম্ভবত ক্লাবটার নামটা ভুলে গেছে, তো ওইখানে গিয়ে কথা বললাম। তো যিনি ক্যাম্প কমান্ডার ছিলেন, ক্যাম্প কমান্ডার ডিএফটি না ছিলেন, ডেপুটি ডিরেক্টর অফ ফিল্ড ট্রেনিং, ওনার সাথে দাদা কথা বললো। তো উনি বললেন যে দেখুন আমাদের অলরেডি চার দিনের কোর্সে দুদিন ক্যাম্পের ডেট পার হয়, তো এখন আর হবে না, ফোন নাম্বার রাখুন, নেক্সট ইয়ার ভাইকে নিয়ে আসবেন। আর কোথায় নেক্সট ইয়ার, নেক্সট ইয়ারে ক্লাস এইটে উঠে গেলাম, তখন স্কুলের প্রেশার আরো বেশি, আর আমার খেলাধুলো নিয়ে আমি ব্যস্ত হয়নি, আর মাথার থেকে বেরিয়ে গেল এই ক্লাইম্বিং ক্লাইম্বিং সব ভুলে গেলাম। এরপর যখন আমি কলেজে গেলাম গ্রাজুয়েশনে, আমার বটানি অনার্স ছিল, তো এক্সকারশনে 96 আমরা দার্জিলিং এ এসেছিলাম, দশ বারো জন আমরা সবাই দার্জিলিং এসেছিলাম 96। তো আমার এক বন্ধু ছিল কৌশিক রায়, ও তখন অলরেডি মানে 96, ও তখন মোটামুটি 93 থেকে রক ক্লাইম্বিং করে ওইখানে, সেটা আমি জানতাম। তো 93 থেকে 96 অব্দি তখন দু তিন বছর হয়েও যায়। তো আমি যখন এখানে এসেছি, আমাদের একদিন আমার প্রফেসর যিনি ছিলেন উনি আমাদের পুরো টিমকে নিয়ে রক গার্ডেন গিয়েছিলেন।
0: আচ্ছা,
1: তো ওইখানে একটা ওই একটা প্ল্যান্ট হয়, ওইটার নাম হচ্ছে ইকুইজিটাম।
0: আচ্ছা,
1: ইকুইজিটাম বলে একটা প্ল্যান্ট হয়, ওটা উনি তুলে দেখালেন যে এইটা হচ্ছে ইকুইজিটাম, দেখ তোরা এই রক গার্ডেনে পুরো খুঁজে কোথায় কতগুলো পাবি, তো মোটামুটি যতগুলো পারবি তোলার চেষ্টা করবি, কারণ কলেজের ল্যাবেও কিছু স্যাম্পল রাখবো আর তোদের নিজে নিজে সাবমিশনের জন্য রাখিস, ঠিক আছে। এরপর দেখি রক গার্ডেনে যেটা এন্ট্রান্স, ওই বাঁ দিক থেকে একটা ঝর্ণা নেমে যায়, তো তার গায়ে একটা মোটামুটি 25-30 ফুটের খাড়া একটা পাথর আছে। তো হঠাৎ দেখি কৌশিক ওই পাথর ধরে ওঠা শুরু, ওদিকে উপরে উঠে গিয়ে তত্তর করে উপরে উঠে গিয়ে বসে আসি চুপচাপ। আমার বেলায় চলে আমি কিছু আগে পিছিয়ে না ভেবে, আমি একটু গেছই ছিলাম, আমি আগে পিছিয়ে কিছু ভাবিনি, এর জন্য কি লাগে না লাগে আমি দেখছি, এখানে পাথরের খাঁজ দে, হাত ঢোকা ধর, আমি টুকটুক করে আমি ওর পিছন পিছন উঠে গেছি।

0: কিন্তু ওপর থেকে না চুপচাপ খানি আমাকে নোটিস করেছে, ও কিন্তু কিচ্ছু বলেনি, তুই ভুল করছিস সেই করছিস কিচ্ছু বলেনি, আমি খালি উঠলাম ওপরে গেলাম। ও পুরো দিনটা ও আমাকে নিয়ে এই পাথর সেই পাথর নিচে বেড়াচ্ছে, আমি জানতেও পারিনি যে ও আমাকে তখন কিন্তু মার্ক করছে, মানে আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে। এরপর এক্সকারশন ফিরে বাড়ি চলে গেলাম, কলেজে গেলাম। 96 এর ডিসেম্বর মাসে ওই আমাদের বাঁকুড়াতে একটা ক্লাব আছে, ওর নাম হচ্ছে বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার একাডেমি।
1: আচ্ছা,
0: তো ও দেখি একদিন কলেজে একটা ওই ফর্ম নিয়ে এসছে, বলে তুই রক ক্লাইম্বিং করবি। আমি রক ক্লাইম্বিং তখন না সে একটা ফ্ল্যাশব্যাক হয় বলে, ফ্ল্যাশব্যাক হল,
1: দারুণ দারুণ দারুণ,
0: যারে এইটাই থামতে এই জিনিসের সুযোগ পেয়েছি আমি করবো। আমি ফর্ম নিলাম, বলে আমার কত কি লাগবে খরচাবাদি কিরকম, বলে বেশি না সে তখন 96 এর ঘটনা 350-400 টাকা মাত্র চেয়েছিল। ঠিক আছে, আমি বাবাকে বলবো। গেছি রাত্রে খেতে বসেছি, বাবাকে বললাম বাবা এই ফর্মটা একটু সাইন করে দেবে আর আমাকে 400 টাকা লাগবে। বলে কেন কি ব্যাপার, এই এই ব্যাপার। বলে না, এটার পিছনে একটা কারণ আছে, না আমার লাইফের 2-3 মেজর অ্যাক্সিডেন্ট আছে, ওই অ্যাক্সিডেন্টগুলো আমার ছোটোবেলার অ্যাক্সিডেন্টগুলোর জন্য তখন ডাক্তারও বারণ করে দিয়েছিলেন যে একে খেয়াল রাখবেন যেন মাথায় কোনোদিনও ফার্দার চোট না লাগে।
1: আচ্ছা,
0: মাথায় চোট লাগলে একে মুশকিল আছে বাঁচানো যদি সেরকম কিছু হয়ে যায়, কিন্তু মানে যার কপালে যার ডেস্টিনেশন লেখা থাকে। প্রথমবার আমার বাবা মা যেতে দিল না, দাদা সাপোর্ট করেছিল কিন্তু বাবা মা যেতে দেয়নি। ঠিক আছে, এরপর আমার যখন গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায় 98 তখন আমি জোর করে বেরোই যে না আমি যাবই, গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে এরপর আমি শুরু করবো। তারপর আমার শুরুটা হয় মেন।
1: আচ্ছা,
0: তো আমার প্রথম গুরু যিনি তিনি হচ্ছেন ওই প্রণব কুমার পাল, উনি এখান থেকে 96 না 97 কোর্স করেছেন। আর আমাকে অ্যাকচুয়ালি উনি আমার গুরু, কিন্তু আমাকে হাত ধরে পাহাড়ে নিয়ে গেছে হচ্ছে আমার দাদা ক্লাস 8 দেখিছেন সামনের থেকে, আর সেকেন্ড হচ্ছে আমার বন্ধু
1: কৌশিক
0: রায়। তো এরপর যখন আমি 98 থেকে 2000 আমি পাগলের মতো প্র্যাকটিস করি, আমরা 3-4 বন্ধু আমার গুরু প্রণবদা আমরা সবাই মিলে।
1: তোরা কোন জায়গায় প্র্যাকটিস করছিস?
0: আমরা প্র্যাকটিস করতাম মেন হচ্ছে শুশুনিয়া আর জয়চন্ডী পাহাড়।
1: আচ্ছা,
0: এই দুটো ছিল আমাদের মেন প্র্যাকটিসের জায়গা, মতলব হরেক উইকেন্ডে আমরা চলে যেতাম প্র্যাকটিস করার জন্য, স্যাটারডে সানডে দুটোই ভাগ পালিয়ে যেতাম। তো এই সমস্ত করে টুরে তারপর 2000 সালে আমি এখানে থেকে বেসিক কোর্স করলাম প্রথম, তারপর 2001 মার্চে আমি অ্যাডভান্স কোর্স করলাম, আর 2001 সেপ্টেম্বর মাসে আমি এখান থেকে আমার মেথড অফ ইনস্ট্রাকশন করলাম। রক ক্লাইম্বিং শুরু করতে গিয়ে আমি একটা জিনিস, আমি ছোট থেকে আমি যোগাও করতাম।
1: আচ্ছা আচ্ছা,
0: মানে 5-6 বছর বয়স থেকে আমি যোগা করতাম, প্রায় আমি 15-16 বছর অবধি আমি মানে মাধ্যমিক অবধি আমি যোগা করি। তো যখন আমি ওই জন্য বডি ফ্লেক্সিবিলিটি ছিল, ক্লাইম্বিংটা হয়ে যেত, মানে বডি যেদিক সেদিকে ভাঁজ ইয়ে করতে পারতাম, টুইস্ট করতে পারতাম। তারপর দেখলাম যে না, এ শুধু ফ্লেক্সিবিলিটি দিয়ে কিছু হবে না, এর জন্য প্রচুর স্ট্যামিনা এবং পাওয়ার লাগে।
1: পাওয়ার লাগে, ঠিক।
0: তো ইনস্ট্যান্ট এটাকে বিল্ড কর, মানে বুস্ট করার কি আছে উপায়, একবার ভাবলাম জিমে ভর্তি হবো, বাবার সাথে কথা বললাম, বাবা বলছে জিম একদম না। আমার বাবা কিন্তু ইয়ে ছিলেন, পালোয়ান, মানে উনি বডি বিল্ডার ছিলেন।
1: আচ্ছা,
0: সেই সময়।
1: আচ্ছা,
0: তো ওই সময় তো হনুমান জিম, কিন্তু বাবা ছেড়ে দেওয়ার পরে বাবার এমন হাই লেভেলের মানে এত সিভিয়ার হাঁপানি হয়ে গিয়েছিল ব্রঙ্কাইটিস, যে মানে ওনাকে বাঁচানো মুশকিল হয়ে গিয়েছিল। বাবা বললো যে না, আমি জানি এর সাইড ব্যাড এফেক্টটা কি, ওই জন্য তুমি একদম যাবে না জিম ফিম একদম না, তোমার ফ্রি হ্যান্ড যা করার আছে করো, তাহলে আমি কিভাবে নিজেকে ইম্প্রুভ করবো। তখন আমার মনে হলো যে তাহলে এক কাজ করি, সব থেকে যদি ফ্রি হ্যান্ড এবং খুব কুইক বুস্ট যদি করা যায় সেটা হচ্ছে মার্শাল আর্ট। এবার ঢুকে গেলাম মার্শাল আর্টে। এরপর এখানে কোর্স ফাইনাল কোর্স আমার যেটা ছিল মেথড অফ ইনস্ট্রাকশন, ওই কোর্সটা করলাম। তো প্রিন্সিপাল স্যার বললেন যে Would you like to join this institute as an instructor? আমি তখন হাতে সার্টিফিকেটও পাইনি, কিচ্ছু পাইনি, কিছুই জানি না আমার গ্রেড কি কি না কিছু জানি না। উনি আমাকে অফারটা দিলেন, তখন আমি বললাম যে এবার কি, আমি তো মানে ভাবিনি কখনো যে আমি একেবারে ডাইরেক্টলি এভাবে আমাকে ডাকবেন এনারা, তো আমি তো সে মানে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। 2001 অক্টোবর-নভেম্বর থেকে আমার শুরু, তারপর আমি আর কখনো মানে কি সত্যি কথা বলবো, আমি একটা আমি কখনো জীবনে যে এইখানে আমি পারমানেন্ট হব বা আমি এইখানে পুরো লাইফটা আমি স্পেন্ড করে আমি জীবনে ভাবিনি কখনো, এই স্বপ্ন আমার ছিল না। তবে আমার থাকতে থাকতে না মানে আমি এই মাউন্টেনিয়ারিং ফিল্ডটাকে আমি ভালোবেসে ফেলি। আমি আমার একটা আরও ভালো চাকরি আমি ছেড়েছি 2008 এর থেকে মানে অ্যাজ পার স্যালারি যদি কম্পেয়ার করা যায় কম্পারিজনে এর 3 গুণ স্যালারি সেখানে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: সেটা আমি ছেড়েছি, আমি যাইনি। আমার নাম স্যার জব হয়তো আমি আর ভালো পাবো এবং আমি পেয়েওছি ছেড়েও এসেছি, তবে স্যার একটা জব স্যাটিসফ্যাকশন কথা আছে, আমি স্যার যে জবটাকে ভালোবাসতে পারবো না আমি জবটাকে দেবো কি,
2: ঠিক
1: যারা ইয়ং আছে, যারা চায় এরকম স্বপ্ন দেখে, যারা তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যে ফিট থাকতে হবে কি করে, বা তাদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা,
0: আমাদের আমাদের যেটা সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের শো অফটা বন্ধ করা উচিত। বাঙালিদের ধাতে শো অফ ব্যাপারটা নেই, এটা হচ্ছে অন্য জাতিদের আছে। শো অফ করতে গিয়ে না নিজেকে তৈরি করা ভুলে যাচ্ছে,
2: ঠিক
0: যে আমাকে তৈরি হতে হবে। অনেক ছেলে পুলে আছে কিন্তু হেভি তৈরি হয়ে আছে, হেভি তৈরি মানে রিমার্কেবল কিছু অনেক ক্যান্ডিডেট আছে আমার, প্রত্যেকটা এরকম ভালো ভালো ছেলের নাম আমার মনে আছে। কেউ যদি আধ ঘন্টা রেগুলার প্র্যাকটিস করে, আধ ঘন্টার বেশি লাগে না। হ্যাঁ, কেউ যদি বলে যে না আমি আরো বেশি করতে পারবো, তার জন্য বেস্ট ফ্রি হ্যান্ড, সেটাও আবার কোনো ওয়েটেরও দরকার নেই। আমাকে সেখানে সব বাঙালি যে ছেলে পুলে যারা আছে, নট অনলি বাঙালি ইভেন নন বেঙ্গলি এবং ভালো ভালো সব ছেলে, তারা এসে বলে স্যার আপনি এই বয়সে এখনো কেন এতখানি ফিট আছেন। আমি এটা হচ্ছে নিজের ইন্টেনশন, এটা নিজের ইন্টেনশন, আমার নিজের ইন্টারেস্ট, আমি আমার নিজের ইন্টারেস্ট নিজে করি। এবং এটা শুধু মাউন্টেনে আসার জন্য নয়, জীবনে চলার জন্য নিজেকে আর আধ ঘন্টা কেউ পায় না। মানে যে কোনো ফিল্ডেই হোক, সে মাউন্টেনিয়ারিং হোক বা নিজের আদার্স ফিল্ডে হোক, মানুষের সবার আগে যেটা দরকার শেখা সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। দুজন আছেন, প্রথম হচ্ছে আমার বাবা, দ্বিতীয় হচ্ছেন আমার প্রিন্সিপাল স্যার, গ্রুপ ক্যাপ্টেন জ্যাকিসন। হোয়াট ইজ ম্যানেজমেন্ট এন্ড হাউ টু ম্যানেজ ইউর জব এন্ড মাল্টিপল টাস্ক, আই লার্ন ফ্রম দেম।
3: শুনলাম পর্বতারোহী তথা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের প্রাক্তন চিফ ইনস্ট্রাক্টর সোমেন্দু মূর্ধনার সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা।
4: অ্যাডভেঞ্চার স্পোর্টস অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন প্রাক্তন পর্বতারোহণ শিক্ষক সৌমেন্দু মূর্ধন্যার সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ সম্পাদনা রক্তিম বরণ ময়রা। অ্যাডভেঞ্চার স্পোর্টস অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। শ্রোতা বন্ধুরা, আমরা একবারে অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি ক্রীড়াঙ্গনের। আর আজকের দিনে জানিয়ে রাখি ক্রীড়া জগতে ঘটেছিল দুটি ঘটনা 1995 সালে, কিন্তু ব্রিটিশের অর্থাৎ ইংল্যান্ড দলের মিডিয়াম পেস বোলার ডমিনিক কর্ক হ্যাট্রিক করেছিলেন টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে। আর 1990 সালে গ্রাহাম গুজ, যিনি ছিলেন কিংবদন্তি ক্রিকেটার ও ওপেনার ইংল্যান্ডের, তিনি 333 রান করেছিলেন প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে ভারতের বিরুদ্ধেই 123 রান করেছিলেন ওই টেস্টে। এই দুটি ঘটনা অমর হয়ে আছে কিন্তু ইংল্যান্ডের ক্রিকেটে। আর ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের তা জানিয়ে আপনারা অবশ্যই চিঠি লিখুন এবং অবশ্যই আপনারা মেল করুন। আমাদের মেল আইডি eirkolkatasports@gmail.com। আর নিজেদের ফেসবুকে গিয়ে টাইপ করুন এআইআর কলকাতা স্পোর্টস, আর ঝটপট লিখে জানান আপনাদের মতামত। আপনাদের মতামতের ওপর নির্ভর করি আমরা ক্রীড়াঙ্গনের ডালি আরও আকর্ষণীয়ভাবে সাজিয়ে তুলি আপনাদেরই জন্য। আর প্রতিদিন কান পাতুন ক্রীড়াঙ্গনের আসরে। এই আশা নিয়েই শেষ করছি আজকের ক্রীড়াঙ্গন।

শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন বোধাদিত্য মুখোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, এখন আমরা হুগলি জেলার গুপ্তিপাড়া রথ কমিটির মেলা প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছি এবং এই মেলা বহুত পুরাতন। এই মেলা সম্বন্ধে কমিটির মেম্বার এবং সেবায়ী তার সাথে আমরা কথা বলবো, তিনি আমার পাশেই রয়েছেন। আপনার নামটা একটু বলুন।
1: নমস্কার, আমার নাম সমন্তক গাঙ্গুলি।
0: এই মেলা সম্বন্ধে আপনি একটু বলুন, কতদিনের পুরাতন, কতদিন এবং কি কি আছে না আছে, তাদের নিয়ম কানুন, আপনাদের কি পদ্ধতি?
1: আমাদের গুপ্তিপাড়ার রথ এবছর 286 বছর বর্ষে পদার্পণ করলো। প্রথম থেকেই গুপ্তিপাড়ার রথ তার নিজস্ব ধরনা এবং ঘরনা নিয়ে চলাফেরা করছে এবং এখনো তিনি তার রাজপথে এই রথ গড়গড়িয়ে চলছে। আমাদের গুপ্তিপাড়ার রথের বৃন্দাবন চন্দ মঠ অ্যান্ড এস্টেটের নবম দণ্ডী স্বামী স্বামী পীতাম্বরানন্দ এই রথের সূচনাকাল শুরু করেছিলেন। গুপ্তিপাড়ার রথের প্রথমে 13টি চূড়া ছিল, এখন 9টি। আমাদের গুপ্তিপাড়া থেকে যে নীলাচল মানে পুরীতে যেতে প্রচুর মানুষ দস্যুদের হাতে বা নানান কারণে তারা যেতে পারতেন না, সেই ভক্তদের দুর্দশা দেখে তখনকার আমাদের বৃন্দাবন চন্দ্র মঠের দণ্ডী স্বামী মহন্ত স্বামী পীতাম্বরানন্দ এই গুপ্তিপাড়ার রথ শুরু করলেন এবং সেই থেকে এখনো এই রথ চলছে। এবং তার সাথে সাথে মেলাও আমাদের গুপ্তিপাড়ার বুকে অনেক প্রাচীন এবং পুরনো। এখন আমাদের গুপ্তিপাড়াতে 200-250টা মেলা স্টল বসে, নাগরদোলনা বসে এবং প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি জুড়ে এই মেলা বিস্তীর্ণ আছে। আমাদের জগন্নাথ দেবের প্রথমে আমাদের যে জ্যৈষ্ঠ পূর্ণিমা সেখানে তাকে ঘরা ঘরা দুধ ও গঙ্গার জলে স্নান করানো হয়। স্নান করানোর পর সেদিন প্রভু সারাদিন ভক্তদের উদ্দেশ্যে দর্শন দেন ভেজা গায়ে। তিনি তো ভক্তেরই ভগবান, তাই তিনি তার ওই ভেজা শরীরে তিনি দর্শন দেন বলে তার জ্বর আসে। 15 দিন তিনি কোনো ভক্তদের দর্শন দেন না এবং অন্তর আড়ালে থাকেন। তখন প্রভুকে আমরা পাচন দিই, কলমির শাকের বিছানায় তিনি শয়ন করেন পটলের বালিশ মাথায় দিয়ে, সেটাকে আমরা অনবসর বলি। তখন প্রভুর কোনো পূজা পাঠ কিছু হয় না, শুধু ফল শরবত বেলের শরবত এসব যেগুলো হালকা জিনিস। একজন রোগী যখন অসুস্থ হয় তার পথ্য হিসাবে সেরে ওঠার জন্য যেগুলো দেয়া হয় আমরাও প্রভুকে সেইভাবে দিয়ে তার সেবা করি। তারপর আসে আষাঢ় শুক্লা প্রতিপদ, সেখানে প্রভুর নবযৌবন হয়, প্রাণ প্রতিষ্ঠা হয়, চক্ষুদান হয়। তারপরের দিন দ্বিতীয়া আসে। এই যে এতদিন প্রভু যে অনাবসরে ছিলেন তার মুখের স্বাদ পাল্টানোর জন্য তিনি আসতে চাইছেন মাসির বাড়িতে, তাই আমাদের শুক্লা দ্বিতীয়াতে প্রভুর রথ টান হয়। মন্দিরে প্রথমে প্রভুর ভোগ হয়ে যায়, তারপর তাকে কাঁধে করে রথে 3 বার পরিক্রমা করে তাকে রথের উপর আরোহণ করা হয়। গুপ্তিপাড়ার রথ বিশাল সুউচ্চ রথ এবং এত বিশাল কাঠের রথ খুবই কম দেখা যায়। আমাদের গুপ্তিপাড়ার রথ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4টি টান হয় এবং পুরীর পর সবচেয়ে বেশি রাস্তা অতিক্রম করে। প্রভু যে রথে উঠলেন কিন্তু তিনি লক্ষ্মী দেবীকে সঙ্গে আনতে ভুলে গেলেন, সঙ্গে নিয়ে এলেন তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা মাতাকে। লক্ষ্মী দেবী তো মন্দিরেই পড়ে আছেন। দ্বিতীয়া গেল, তৃতীয়া গেল, চতুর্থীও চলে গেল, তবুও প্রভু তার মন্দিরে ফিরছেন না। লক্ষ্মী দেবী সন্দেহ হলো যে প্রভু হয়তো বৃন্দাবনে এসে সখীদের সাথে লীলা করছেন, তাই তিনি পঞ্চমী সন্ধে বেলায় এলেন শস্যে পোড়া দিতে। আগেকার দিনে মহিলারা যেমন তুকতাক করত, তুকতাক করে যদি তার স্বামীকে আবার শ্রী মন্দিরে ফিরিয়ে নেওয়া যায়, কিন্তু প্রভু তো ভক্তদের পেয়ে তার নিজ এত সুন্দর তার ঘর সেগুলো তিনি ভুলে গেলেন। তিনি এই ভক্তদের সাথেই লীলাতে মত্ত এবং এখানে প্রভু জগন্নাথ হচ্ছে পেটুক, তিনি এখানে ভালো ভালো খাচ্ছেন আর মন্দিরে ফিরে যেতে চাইছেন না। তাই পঞ্চমীতে যখন লক্ষ্মী দেবী শস্যে পোড়া দিলেন তখনও তার কোনো কাজ হলো না, তিনি এখানেই থেকে গেলেন। তারপর লক্ষ্মী দেবী দেখলেন এভাবে তো প্রভুকে আমার মন্দিরে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না, তখন তিনি গুপ্তিপাড়ার প্রাণের দেবতা এবং গুপ্তিপাড়ার রাজাধিরাজ শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র জিউর কাছে নালিশ ঠুকলেন। বৃন্দাবন চন্দ্র জিউ তখন একটা মতলব আটলেন যে প্রভু যদি এখানে এত ভালো ভালো খাচ্ছেন, প্রতিদিন খিচুড়ি 5 রকম ভাজা থেকে শুরু করে পোলাও পরমান্ন এবং নানান ধরনের ব্যঞ্জন দিয়ে তিনি খাচ্ছেন, যদি আমরা তার ভান্ডারটা লুট করে ফেলতে পারি তাহলে প্রভুকে পেটে মেরে আনা হয়। তাই একটা গুপ্তিপাড়ার কথা আছে, লণ্ডভণ্ড হয়ে যায় ভোগ উপাচার, তাতে জগন্নাথ দেবের হয় চেতনার সঞ্চার। তখন আষাঢ় নবমীতে বৃন্দাবনচন্দ্র কৃষ্ণচন্দ্র মন্দির থেকে এসে এই মাসির বাড়িতে তিনটে দরজায় ঘর লুট করে নেয়। তিনটে দরজায় সমাজের নানান উপজাতির লোক তিনটে দরজা আগলে বসে থাকে। শ্রী বৃন্দাবনচন্দ্র জিউ তখন ডাকাত রূপে চিলেকোঠার ঘর থেকে এসে তিনটে দরজা একসাথে খুলে দেয় এবং ভক্তরা সব প্রসাদ লুট করে নেয়। এটাকে আমরা ভান্ডার লুট বলি। ভান্ডার লুট গুপ্তিপাড়ার একমাত্র এখনো নিদর্শন হয়ে আছে এবং গুপ্তিপাড়া এখনো এর ধারক ও বাহক। অন্য মতে বৃন্দাবনচন্দ্রের প্রচুর ধন সম্পত্তি ছিলেন। এই ভান্ডার লুট দেখে যে সমস্ত ভক্ত সবচেয়ে বেশি মালসা লুট করতে পারত, শ্রী বৃন্দাবনচন্দ্র জিউ মঠে তাকে দ্বাররক্ষী হিসাবে এক বছরের জন্য নিযুক্ত করা হতো। যাই হোক, সেটা পৌরাণিক কথাই হোক বা লৌকিক কথাই হোক, এখনো আমরা এই ধারাকে এবং তার পরের দিন

0: উল্টো রথের দিন প্রভুকে সকালে দই চিড়া ভোগ সহকারে নিবেদন করে ওই দিনই তিনি রথে করে আবার শ্রীমন্দিরে ফেরত যান এবং ওখানেই সারা বছর তিনি অবস্থান করেন।
1: আপনাদের কমিটিটা কতদিন আগে তৈরি হয় মোটামুটি? প্রতি বছরে যে এত বড় উৎসব হয় আপনাদের?
0: আমাদের মেন হচ্ছে একটা ট্রাস্ট কমিটি আছে, সেখানে আমাদের ডিস্ট্রিক্ট জাজ থেকে শুরু করে আমাদের ডিএসপি ক্রাইম স্যার, ওসি বলাগড় স্যার এবং নানান ধরনের আমাদের প্রশাসনিক লেভেলের সব আধিকারিকরা আছেন। এবং এই রথ চালনা, এত সুবিশাল একটা রথকে নিয়ে আসা, নিয়ে যাওয়া এবং সাত দিন ধরে এখানে যে একটা কর্মযজ্ঞ চলে, তার জন্য আমরা কিছু কিছু সাব কমিটি তৈরি করি। যেমন ঘোড়া ও কাছিতলা উপসমিতি, ভান্ডারলুট উপসমিতি, ব্রেক উপসমিতি, পুরোহিতদের একটা কমিটি আছে এবং অগ্নি যেটা এমার্জেন্সি সেটারও একটা কমিটি করা আছে। এইভাবে প্রত্যেক কমিটিকে আলাদা আলাদা দায়িত্ব ভাগ করে দিয়ে আমরা আমাদের এই কাজটাকে সবার সাথে ভালো ব্যবহার করে এটাকে আমরা স্মুথলি আমরা রথটাকে আবার তার নিজস্ব গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকম ভাবেই আমাদের কমিটিগুলো সাব কমিটি হিসাবে এখনো চলে আসছে। এবং আমাদের এই রথটা দীর্ঘ 12 দিনের আমরা জেলা পরিষদ থেকে পারমিশন বার করি, কিন্তু গ্রামীণ মেলা, এই মেলা সবার সাথে যোগাযোগের মেলা, সবার সাথে দেখা হওয়ার মেলা। আমাদের গুপ্তিপাড়ার প্রত্যেকটা বাড়িতে এই মেলা উপলক্ষে লোক আসে এবং আমরা সবাই সবার সাথে মিলে মিশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই উৎসবে সামিল হই এবং এই উৎসবকে আমরা আরো আনন্দিত মুখরিত করে তোলার চেষ্টা করি এবং এখনো চালিয়ে যাচ্ছি।
1: আপনাদের এই রান্না বান্না যে ভান্ডার আলু, এটা একটু বিস্তারিত বলুন।
0: ভান্ডার আলু যেটা বলছিলাম জগন্নাথ,
1: আপনাদের এখানকার বিখ্যাত সেটা একটু?
0: হ্যাঁ, ভান্ডারলুট গুপ্তিপাড়ার বিখ্যাত এবং একমাত্র এটা গুপ্তিপাড়াতেই হয়। এই যে জগন্নাথ দেব যে ঘরা ঘরা জলে স্নান করে অসুস্থ বোধ করলেন, তিনি তারপর শুক্লা দ্বিতীয়াতে তিনি রথে করে মাসির বাড়ি চলে এলেন, কিন্তু লক্ষ্মী দেবীকে তিনি মন্দিরেই ফেলে এলেন। দ্বিতীয়া যাচ্ছে, তৃতীয়া যাচ্ছে, চতুর্থী যাচ্ছে, পঞ্চমীতে লক্ষ্মী দেবী সর্ষে পোড়া দিতে গেলেন। আগেকার দিনের মানুষরা যে তুকতাক করত, এই সর্ষে দিয়েই তিনি জগন্নাথ দেবকে বশীকরণ করে আবার তার সাথে নিয়ে যেতে চাইছিলেন, কিন্তু জগন্নাথ দেব তো আনন্দে ভক্তদের সাথে একেবারে মুখরিত হয়েছে, তিনি তো এই আসন এখন ছাড়তে চাইছে না, তার মন প্রাণ জুড়ে এখন শুধুই এইখানে পড়ে আছে। তাই তিনি তার ভান্ডারটা লুট করার চেষ্টা করলেন। আমাদের গুপ্তিপাড়ার প্রাণের দেবতা শ্রী শ্রী বৃন্দাবনচন্দ্র জিউ এবং কৃষ্ণচন্দ্র জিউ তারা ফন্দি আটলেন যে জগন্নাথ দেবের পেটে মেরে আনতে হবে, তাই তার ভান্ডারটা লুট করে নেওয়া হলো। লুট করে নেওয়া মিন্স এইখানে সমস্ত ভক্তদের কাছে খিচুড়ি প্রসাদ সব বিলি করে দেওয়া। লুট করার পর এক একটা মাল সাথে 2-3 কেজি করে ভোগ থাকে, পরমান্ন থাকে, তরকারি থাকে এবং নানান ধরনের পদ, যেমন জগন্নাথ দেবের গজা, মালপোয়া, রাবড়ি, ক্ষীর, কাঁঠাল, এই সমস্ত জিনিস দিয়ে পুরো ঘর ভর্তি করে রাখা থাকে। যখন বৃন্দাবনচন্দ্র কৃষ্ণচন্দ্র জিউ শোভাযাত্রা সহকারে মাসির বাড়িতে এলেন এবং বৃন্দাবনচন্দ্র নারায়ণ শিলাকে ওপর থেকে, আগেকার দিনের যেমন ডাকাতরা চৌকাট ভেঙে ঘর বাড়ি লুট করতো, বৃন্দাবনচন্দ্র সেদিন বাসি ছেড়ে ডাকাত হয়েছিলেন। এবং আপনারা জানেন গুপ্তিপাড়ার ডাকাতের একটা অন্যরকম আগেকার দিনে নাম ছিল, তাই তিনি তখন পিছনের সিঁড়ির দরজা দিয়ে এসে ভক্তদের উদ্দেশ্যে 3টে দরজা একসাথে খুলে দেয় এবং সেদিন জগন্নাথ দেবের ভান্ডারে আর কিছু থাকে না, প্রভু সেদিন কিচ্ছু খেতে পারে না। তারপর দিন চিড়ে ভোগ খাইয়ে যাতে প্রভুর পেট শীতল থাকে এইখানে মাসির বাড়ি থেকে তিনি চিড়ে ভোগ খেয়ে রথে ওঠেন এবং বৃন্দাবনচন্দ্র মঠে গিয়ে ওখানে গিয়ে ভোগ নিবেদন করা হয় এবং ওখানেই প্রভু সারা বছর অবস্থান করেন। এটাই গুপ্তিপাড়ার একটা আলাদা বিশেষত্ব এবং মাহাত্ম এবং গুপ্তিপাড়ার এটা এখনো ধারক ও বাহক হয়ে চলে আসছে।
1: আগেকার যে হতো এখন বর্তমানের সাথে কি তার পার্থক্য বা বৈচিত্র্য আছে এটা একটু?
0: আগেকার দিনে যেমন দেখুন, আগেকার দিনে সেই রথ মানেই সেই কাদা প্যাচপ্যাচানি এবং রথের রাস্তা ভালো ছিল না। আমাদের বর্তমান যে সরকার এসছে তিনি এই রথটার জন্য প্রায় 13 লাখ টাকা স্যাংশন করেছে এবং রথের রাস্তায় প্রচুর পরিমাণের কাজ হয়েছে এবং রথের কিছুটা পরিবর্তন হয়েছে। আমরা প্রতি বছরই ধরুন 2.5-3 লক্ষ টাকা করে রথটাকে সারাই, রথের কাঠের পরিবর্তন হয়। যেহেতু এত বিশাল বৃহৎ রথ, কাঠের রথ, প্রতি বছরই কিছু না কিছু হয়। আমাদের মহারাজ আসার পর থেকে মহারাজ এখানে প্রত্যেকটা মানুষের হাতে প্রসাদ তুলে দিচ্ছে দুই রথে, সেখানেও আমাদের অনেক টাকা খরচা হচ্ছে। আমরা চাই মানুষ এগিয়ে আসুক এবং এই পুরনো জিনিসগুলোকে

0: আরো বৃহৎ করে সমাজের কাছে আমরা তুলে ধরতে চাই।
1: মেলা যে হয়, মেলাটা কিরকম কি একটু বিস্তারিত বলুন, কতদিন থাকে?
2: রথের থেকেই আমাদের এটা চলে আসছে, ঠিক আছে। এইবার আমাদের মেলা, আমাদের যেমন এবছর হচ্ছে 16 তারিখে, এবং এই মেলাটা প্রায় ছোট বড় দোকান মিলিয়ে প্রায় 15 থেকে 20 দিন থাকে মেলাটা। এবং হুগলি জেলার মধ্যে হয়তো দ্বিতীয় এত বিশাল মেলা, এবং এখানে প্রতিদিন হাজার হাজার লোক আসে এই মিলন মেলায় অংশগ্রহণ করে, তাদের পারিবারিক জিনিস কেনাকাটি থেকে শুরু করে প্রচুর জিনিস গুপ্তিপাড়ার মেলায় পাওয়া যায়। প্রায় 200-250 স্টল আছে, নাগরদোলনা বসে, ব্রেক ড্যান্স বসে, এবং নানান ধরনের খেলনা যন্ত্র সব কিছু দিয়ে এই মেলাটা সেজে ওঠে। এইটা গুপ্তিপাড়ায় যেমন একটা ধর্মীয় ব্যাপারে আছে, গুপ্তিপাড়ার মানুষের অর্থনৈতিক ব্যাপারেও এই মেলা একটা বিশাল সহযোগী অবস্থানে রয়েছে। এবং আমরা গুপ্তিপাড়াবাসী সারা বছর এই কটা দিনে অপেক্ষারত হয়ে থাকি। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার জন্য প্রচুর মানুষের কাছে গুপ্তিপাড়ার রথের কথা পৌঁছচ্ছে এবং তারা আগ্রহী প্রকাশ করছে। সোজা রথ, উল্টো রথ এবং মেলাতেও প্রচুর বাইরে থেকে দর্শনার্থী ও পুণ্যার্থী গুপ্তিপাড়ার মাটিতে সমবেত হচ্ছে, গুপ্তিপাড়ার মেলা ঘুরছে। গুপ্তিপাড়ার যে বৃন্দাবন চন্দ্র মঠ, এত পুরনো প্রাচীন এবং টেরাকোটা মঠ, এবং ওখানে যে ফ্রেস্কো পেন্টিং সেগুলো লক্ষ্য করছে, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে, এইগুলো পুরনোর সাথেও বর্তমানের সাদৃশ্য ভাব রেখে প্রচুর মানুষ আসছে বর্তমান কালেও। পুরনো কালেও আমরা শুনেছি যখন পলাশী যুদ্ধের ইয়েতে প্রায় গুপ্তিপাড়ার মঠে 100,000 মানুষের সমবেত হয়েছিল, এবং কিছু দুর্ঘটনাও ঘটেছিল, সেইগুলো তখনকার দিনের বইয়ে পাওয়া যায়। এবং এখনো প্রচুর মানুষ সমবেত হচ্ছে এবং গুপ্তিপাড়ার মাটিও মানুষকে তারা ধন্য করছে।
1: আপনাদের এই ঠাকুর কোথা থেকে প্রথম টানা হয়?
2: আমাদের প্রথম টান বেলা 12টার সময় শুরু হয় বৃন্দাবন চন্দ্র মঠ থেকে। আমাদের গুপ্তিপাড়ার রথের 2টো টান হয়, একটা টান বেলা 12টা এবং অপর টান বিকেল 4টেই। যেহেতু গুপ্তিপাড়া একটা কৃষিভিত্তিক এলাকা, তাই চাষিরা তো সকালবেলা তাদের কাজ ছেড়ে এখানে রথ টানতে আসতে পারে না, তাই তাদের জন্য বিকেল 4টের সময় আবার টান শুরু হয়। দিয়ে প্রথম টান অর্ধেক রাস্তা হয়ে ওটাই বৃন্দাবন চন্দ্র মঠ থেকে অর্ধেক এসে অবস্থান করেন, আবার বিকেল 4টের সময় ওইখান থেকে মাসির বাড়িতে এসে রথ থামে এবং জগন্নাথ দেব কাঁধে করে তার নিজের মাসির বাড়িতে এসে 7 দিন এইখানেই অবস্থান করেন।
1: সোজা রথ বা উল্টো রথের মধ্যে কি পার্থক্য?
2: আমাদের দেখুন, সোজা রথেও এখানে জগন্নাথ প্রভু যেহেতু বৃন্দাবন চন্দ্র মঠ থেকে এসে মঠে ভোগ খেয়েই আসে, তাই আমাদের সোজা রথ ও উল্টো রথ বৃন্দাবন চন্দ্র মঠেই ভোগ ভক্তদের উদ্দেশ্যে প্রদান করা হয়। এবং এই মাঝের যে ভান্ডার রুট পর্যন্ত প্রায় 1-1 দিন 1,000 থেকে 1,200 মালসা প্রতিটা ভক্তের কাছে আমরা দিই। এবং এইভাবেই একটা দেখবেন আপনারা, এখানে বিশাল এবছর আমরা একটা রান্নাঘর করেছি, ভোগের ঘর, সেখানেই প্রায় 5-6টা উনুন জ্বলছে, এবং 10-12 জন পুরোহিত মশাই যারা রান্না করে তারা অনবরত প্রভুর জন্য ভোগ প্রদান করার জন্য কাজ করে যাচ্ছে। এবং আমাদের 1:30 থেকে ভোগ দেয়া শুরু হয় এবং আমাদের 12:30 জগন্নাথের উদ্দেশ্যে ভোগ প্রদান করা হয়।
1: আচ্ছা, আর এই যে একটু গুপ্তিপাড়ার প্রাচীন ঐতিহ্য সম্বন্ধে একটু বলুন, কি কি আছে?
2: গুপ্তিপাড়া প্রথম থেকেই প্রাচীন জনপদ হয়ে আসছে। গুপ্তিপাড়ার উত্তর দিকে গঙ্গা বয়ে যাচ্ছে, তাই গঙ্গার যে উত্তর দিক সেটাকে আমরা বারাণসী সমতুল্য ভাবি। এবং গুপ্তিপাড়াতে শ্রী বৃন্দাবনচন্দ্র জিউ মঠ, শ্রী কৃষ্ণচন্দ্র জিউ মন্দির, রামচন্দ্র মন্দির এবং নিতাই মহাপ্রভু এবং গৌড় মহাপ্রভুর মন্দির আছে। তারপরে আমাদের দেশকালী মন্দির, দেশকালী মাতা সারা বছর আমরা সেখানে ঘটে পুজো করি। যে আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে সাকার ও নিরাকার, আমরা এখানে সাকার ভাবে পূজা করি, সেটা হচ্ছে দীপান্বিত অমাবস্যা। সেই দিন মাকে সন্ধ্যেবেলাতে এনে সেই রাতে পুজো করে ভোর ওঠার আগে আমরা তাকে আবার বিসর্জন দিই। আমাদের প্রতীক হিসাবে সেখানে থাকে ঘট এবং মায়ের চুল এবং মায়ের ডান দিকের কানের একটা দুল, এই ইয়েতে সারা বছর এখানে মায়ের পুজো হয়। এবং গুপ্তিপাড়ার আর একটা ঐতিহ্য, শ্রী বৃন্দবাসিনী মাতা, এটাকে বাংলার প্রথম বারোয়ারি হিসেবে ধরা হয়। আগেকার দিনে বনেদি বাড়িতে যখন দুর্গাপুজো হতো, সবাইকে সমান অধিকার দেওয়া হতো না সেখানে প্রবেশ করার এবং সেখানে সবার সাথে সাহায্য করার, তাই গুপ্তিপাড়ার কিছু মানুষ আমাদের বনেদি বাড়িতে পুজো দিতে গিয়ে তারা সেখানে তাদের বাড়িতে ঢুকতে দেওয়া হয় না, তারা স্বাভাবিকভাবে মনঃক্ষুণ্ণ হয়। তখন তারা মনে করে এমন একটা পুজো করলে হয় না যেখানে সবার সমান অধিকার থাকবে, তাই 12 জন বন্ধু মিলে
0: প্রথম শুরু করে বারোয়ারি পুজো। এই বারোয়ারি পুজোর যে ঘট সেটা গুপ্তিপাড়াতেই প্রথম প্রতিষ্ঠা হয় এবং তিনি এখন শ্রীশ্রী বৃন্দবাসিনী জগদ্ধাত্রী রূপে পুজো হয় গুপ্তিপাড়ার বুকে। এবং গুপ্তিপাড়াতে নীল চাষ হতো, সেই নীলকুঠি এখনো বর্তমান এবং এখানে শ্রী শ্রী সর্বমঙ্গলা মাতা আছেন, রঘুনাথ জিউ আছে, খুব ঐতিহ্য এবং প্রচুর পুরনো মন্দির আছে, আপনারা আসুন দেখে যান।
1: আর এখানকার চাষবাস সম্বন্ধে একটু বলুন, এ তো গ্রাম্য এলাকা, চাষবাস সম্বন্ধে একটু বলুন, আশপাশ বা এখানে কি কি চাষবাস হয় এ সম্বন্ধে একটু বলুন।
0: যেহেতু ভারতবর্ষ নদীমাতৃক দেশ, নদী এখানে প্রধান, গুপ্তিপাড়াকে তিন দিক দিয়ে নদী ঘিরে রেখেছে, তাই স্বাভাবিকভাবে এখানকার জমি উর্বর, গঙ্গার পলিমাটি আমাদের এই জমিতে আসে এবং এখানে পাট চাষ, ধান চাষ, আলু চাষ, পটল চাষ, নানান মরশুমে নানান চাষ গুপ্তিপাড়াতে হয়ে থাকে। আমাদের মাঠ কখনো ফাঁকা থাকে না, শস্য শ্যামলা বসুন্ধরা হয়ে আমাদের গুপ্তিপাড়া সারা বছর অবস্থান করেন।
1: আকাশবাণী মৈত্রীর তরফ থেকে অশেষ ধন্যবাদ। মন্দিরের এই আরেকজন মহারাজ, তার সাথে আমরা কথা বলবো, আপনার নামটা একটু বলুন।
3: আমার নাম হচ্ছে স্বামী গোবিন্দানন্দ পুরী, আমি এখানকার মহন্ত, আমাকে এখানে হুগলি ডিস্ট্রিক্ট জাজ আজ থেকে 20 বছর আগে আমাকে নিয়োগ দিয়েছিলেন, এখানেই দায়িত্বে আছি এখন, অনেক বছর হয়ে গেল, জায়গাটাকে খুবই ভালোবেসে ফেলেছি এবং আমার জায়গাটা খুব ভালো লাগে, এখানকার মানুষজনও যথেষ্ট ভালো মানুষ এবং মন্দিরটা হচ্ছে তাদের কাছে অত্যন্ত প্রিয় আর কি। আমাদের যে বৃন্দাবন চন্দ্র মন্দির, এটা প্রায় 450 বছর প্রাচীন একটা মন্দির এবং এর যে আর্টওয়ার্ক আর কি, আমাদের যে মেন মন্দির সেটা হচ্ছে বৃন্দাবন চন্দ্র জিউ মন্দির, যেখানে জগন্নাথদেব থাকেন এবং বৃন্দাবন চন্দ্র জিউ একসঙ্গে রয়েছেন, সেই মন্দিরটা ওর ফ্রেস্কো যে আর্টওয়ার্ক, ফ্রেস্কো কালার, সেটা একমাত্র আমাদের অজন্তা ইলোরা ছাড়া অন্য কোথাও খুব একটা অ্যাভেলেবেল নয়। আর আমাদের যে টেরাকোটার কাজ আছে, খুব সুন্দর রামচন্দ্রের মন্দির, ওটা রামচন্দ্র সীতা আছেন, এটা খুবই সুন্দর আর্টওয়ার্ক, মানে মনোমুগ্ধ করা দেখার মতো। আর কৃষ্ণচন্দ্রজি মন্দির রয়েছে আর গৌরনীতার মন্দির রয়েছে, এই চারটে মন্দির বহু দর্শনার্থী বাইরে থেকেও দেখতে আসেন এবং তারা খুব মুগ্ধতার সঙ্গে দেখেন আমাদের প্রাচীন যারা ছিলেন তাদের যে কি সুন্দর সৃষ্টি, হ্যাঁ এখনও মানুষ আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি, বা তারা কিভাবে তৈরি করেছেন, কি তাদের স্থাপত্য বিদ্যা ছিল বা জ্যামিতিক বিদ্যা ছিল যে ওই জিনিস তৈরি করে গেছেন, এটা আমরা খুব আশ্চর্য হয়ে যাই। এবং আমাদের এখানে যে অনুষ্ঠানগুলো হয় তার মধ্যে প্রধান হচ্ছে রথ উৎসব, তারপরে আছে স্নান যাত্রা, তার আগে দোল উৎসবও খুব আনন্দ করে হয়, তারপরে পয়লা বৈশাখ অনুষ্ঠান হয়, পৌষ পূর্ণিমাতে আমাদের গান বাজনা ভক্তি গীতির আসর বসে, গুরু পূর্ণিমা থেকে আরম্ভ করে সেগুলো খুব ভালো করে পালন করা হয়। তা আমরা রথযাত্রাতে আগে যে সোজা রথ গেল সেদিন অসংখ্য লোকের আগমন হয়েছিল, অসংখ্য ভক্ত এসেছিলেন, তা আমরা আশা করছি যে আমাদের এই যে দক্ষিণ টানটা এটাকে খুব পূর্ণময় বলে মনে করা হয়, যেটা উল্টো রথ আর কি, দক্ষিণ টানটা আমাদের খুব পূর্ণময় বলে এটাকে মনে করা হয় এবং বহু দর্শনার্থী টানের জন্য আসেন। তাছাড়া আমাদের যে ভান্ডালুট অনুষ্ঠান, এটা খুব বিখ্যাত, এটা অন্য কোথাও হয় না, তা এটা খুব দর্শনীয় একটা জিনিস, আপনারা যদি কখনো আসেন দেখতে পাবেন। আর সব কথা তো বলে বোঝানো যায় না, সুন্দর যে বিষয়টা সে বলে সবসময় ভাষায় প্রকাশ করা খুব মুশকিল আছে, তো সেই জন্য আপনারা শুনেছিলেন। আর তাছাড়াও আমাদের মন্দিরেতে যদি অন্য সময় আসেন, আমাদের দু একজন এলে আমাদের ওখানে ভোগ পাওয়াই যায়, আর যদি বেশি সংখ্যায় আসেন তাহলে আমাদের আবার ব্যবস্থাটা করে রাখি আর কি।
1: স্নান যাত্রাটা একটু বলুন না বিস্তারিত।
3: স্নান যাত্রায় ভগবান স্নান করে, দাদা বলরাম সঙ্গে স্নান টান করে টোরে, বন্ধুদের সঙ্গে স্নান করে, তিনি অনেকক্ষণ ধরে স্নান টান করে অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে পড়লে তার আলাদাভাবে তার ব্যবহার করা যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন, ভক্তরা সবাই চেষ্টা করে, কারণ ভগবানের অসুখ হলে তো অন্য কেউ ভালো থাকতে পারে না, তাকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করতে হবে, তিনি তো আমাদের সুখে রাখবেন। আর তাছাড়া এখানে প্রায় প্রচুর লোকজন আগমন হয় এবং সকাল থেকেই তার প্রক্রিয়া চলতে থাকে, সকালে তাকে ভোগটোগ হয়ে তারপর ভগবানের স্নান মঞ্চ আছে আমাদের, সেই স্নান মঞ্চে তাকে ভক্তরা নিয়ে গিয়ে তাকে ওখানে আসনে বসান এবং সকাল এই বেলা 12টার সময় থেকে আমাদের পূজার্চা আরম্ভ হয়, পূজার্চা শেষে তারপরে ওই স্নান করানো হয়, গঙ্গার জলে স্নান করানো হয় তাকে, বহু ভক্ত ওই স্নানকে অংশগ্রহণ করেন, মানুষজন আসেন আনন্দ করেন, ওটা আমাদের খুবই আনন্দ, কারণ তার মনে হয় যে এবার রথের প্রিপারেশন আরম্ভ হবে আর কি, রথ যেন মনে হয় যেন এগিয়ে আসছে রথ আর কি, তা সেটা আমাদের আনন্দে ভরপুর থাকি আমরা। এবং মেলা বসে, মেলাতেও বহু লোক আসে মানুষ, এখনো রথের মেলা চলবে প্রায় এখনো দিন 10-12 চলবে মেলাটা, রথের মেলা আমাদের, সময় করে আসবেন আপনারা। আমাদের মাসির বাড়ি রয়েছে এখানে, এখানেও ভোগ পাওয়া যায়, তবে ওটা একটু একটু সকাল সকাল করে এলে এখানে আমাদের 100 টাকা করে নেয় একটা ভোগ দেয়, পেট ভরে খেতে পারবে, আর তাছাড়া আমাদের আমি যেখানে থাকি যেটা জগন্নাথদেবের থাকার জায়গা সারা বছর যে মন্দির, সেখানেও ভোগ পাওয়া যায়। তবে একটু আগে একজন দুজন হলে অসুবিধা না, একটু বেশি হলে তখন আমাদের একটু আগে জানালে ভালো হয় আর কি।
1: এই যে জগন্নাথের মূর্তিটা তৈরি হয় শুনেছি নিম কাঠ দিয়ে, এটা কি আপনাদের একবারই তৈরি থাকে নাকি আবার নতুন করে কোনো কিছু নতুন করে তার রং করা বা নতুন করে কিছু হয়?
3: পুরীতে অন্য ব্যবস্থা আছে, ওদের তো হ্রদগুলি প্রতি বছর নতুন হয়, 12 বছর অন্তর বিগ্রহ নতুন হয়। এবং ওদের তো ওটা স্টেটের ব্যাপার, তো প্রচুর জমি জায়গা বা ওদের জঙ্গল মানে বন আর কি তৈরি করা আছে, যেখানে ওই রথের প্রয়োজনীয় কাঠ এবং ইত্যাদি সব কাঠ তাদের সেখানে তৈরি করা আছে। কিন্তু আমাদের খুব দুঃখের ব্যাপার, আমাদের এখানেও আগেকার ভক্তরা জমিদাররা ঠাকুর সেবার জন্য রথ উৎসবের জন্য প্রচুর জমি দিয়েছিলেন তারা, যাতে কোনো অসুবিধা না হয়। কিন্তু কথাটা খুব দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে, অনেকে হয়তো পছন্দ হবে না কিন্তু আমি খুব কষ্টে থাকি এই জন্য, আমাদের একটা হিন্দুদের এত প্রাচীন মন্দির একটা, যখন দক্ষিণেশ্বর ছিল না, যখন বেলুড় মঠ ছিল না, যখন ইস্কন ছিল না, তারাপীঠ ছিল না, তখন তারকেশ্বর মন্দির, কালীঘাট আমাদের এই মন্দির, এগুলো ছিল হিন্দুদের তীর্থস্থান, বড় বড় তীর্থস্থান। আমি শুনেছি, একটা বইয়ে পড়েছি, 1857 সালে তখন জলপথ বা স্থলপথের কি সুবিধা ছিল আর লোকসংখ্যায় কত ছিল, তখন এই রথেতে আমাদের রথেতে 1 লক্ষের উপর মানুষ ভক্তরা আসতো তখনকার দিনে। এই কমিটিটা আমাদের ওই মাসখানেক আগে একটা মিটিং হয়, সেই মিটিংটা আগে আমাদের যে বলাগড় থানা উনি দায়িত্ব নিয়ে মিটিংটা করতেন, এই বছর 4-5 বছর হলো উনি বলছেন যে মহারাজ এটা তো মন্দিরেরই ব্যাপার, তা মন্দির থেকে এটা ডাকা হোক, আহ্বান করা হোক। তারপর থেকে 4-5 বছর আমি আহ্বান করি, পুলিশ বাহিনীর সম্পূর্ণ সহযোগিতা থাকেন, বিডিও ম্যাম আসেন, তারপর আমাদের আরো সব বহু মানুষ পঞ্চায়েতগুলো থাকে, থেকে সেইখানে আমাদের এই রথ পরিচালন কমিটিগুলো তৈরি করা হয়।
1: ভোগ যে কি কি থাকে তাতে, এই যে ভান্ডারা লুট বলে বা আপনাদের সারা বছরের কি কি প্রোগ্রাম থাকে?
3: আমাদের এখানে ভান্ডার লুট হয়, আর আমি এই নাটবন্দিটা হওয়ার পর এখানে সপ্তাহে 3-4 দিন আমাদের গানের আসর বসে, ভক্তি গীতির আসর সন্ধ্যাবেলা বসে, এবং আমি সপ্তাহে 1 দিন করে গীতা পাঠ করি, এখানে 1 দিন করে গীতা পাঠ করি, অনেক শ্রোতা আসেন আর ভক্তি গীতি শুনতে, ভগবানের ভজন নাম সংকীর্তন শুনতে। মোট 5 দিন অনুষ্ঠানটা হয়, এটা বাড়িয়ে 7 দিন করবার চেষ্টা করছি, যাতে আরো মানুষ সময়টা কাজে লাগে বা আসে এখানে। আর এখানে ওই ভগবান যখন আসেন এখানে রথারূঢ় হয়ে, তখন থেকে এখানে জমজমাট পরিবেশ হয় এবং বহু মানুষ এগিয়ে আসেন, বা আমরা মন্দির থেকেও যথানি পারি ভগবানকে এখানে একটু, যাতে তিনি ভালোভাবে আনন্দ করে থাকতে পারেন, একটু তার ভোগ, এবং সেই ভোগ তো আবার তিনি যা খাচ্ছেন গাছ নেই কিন্তু তো ভক্তরা পাচ্ছে, তাই ভক্তদের জন্য যথানি পারা আমরা খুব ব্রাহ্মণ দিয়ে এবং খুব সুন্দরভাবে পরিবেশে আমরা এই ভোগ রান্না করি এবং ভক্তদের দেয়া হয় আর কি। লক্ষ লক্ষ মানুষ আছেন এই দর্শন করতে, এবং পুলিশ ডিপার্টমেন্ট আপ্রাণ চেষ্টা করেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো অশান্তি হয় না হয়। এর মধ্যে কিছু কিছু তো ছেলেপুলে আছে সব জায়গাতেই, যেমন তাতে একটু মদের পরিমাণ একটু বেশি হয়ে গেছে, তখন তারা একটু উশৃঙ্খলা দেখাবার চেষ্টা করে, কিন্তু পুলিশ ওটাকে কন্ট্রোল করে খুব ভালোভাবে।
1: বছরে এই রথ ছাড়া অন্য কি অনুষ্ঠান হয় আপনাদের এখানে?
3: আমাদের বৃন্দাবন চন্দ্র মঠ যেটা, যে যেখানে ঠাকুর থাকেন, ওখানে ওই যে বললাম আমাদের স্নান যাত্রা হয়, দোল হয়, দোলে তো ঠাকুর এখানে আসেন, এর উপরে দোল মঞ্চ আছে আমাদের, যেখানে জগন্নাথদেব রয়েছেন এখন মাসির বাড়ি, এর ওপরে দোতলা উপরে দোল মঞ্চ আছে, সেখানে আমাদের ঠাকুর ওই প্রথমে তার আগের দিন নাড়া পোড়া হয়, নাড়া পোড়াতে ঠাকুরের যথানি জায়গা আছে, এখানে সমস্ত ঠাকুর আসেন, এসে ঘোরাঘুরি করে এখানে আমাদের মাঠ আছে, মাঠে ওই নাড়া পোড়া হয়, এবং গোটা রাস্তাটাই অনেক নাড়া ওরকম বাঁধা হয়, পাশাপাশি সব লোকজন বেঁধে রাখে এবং সেগুলো দাহ করা হয়। তা এরপর চলে যান, এবার পরের দিন ভোরবেলা ওই 4:30 সময় ঠাকুর মন্দির থেকে বেরিয়ে পড়েন 4:30, এবং এখানে চলে আসেন ওই পুজো টুজো করতে 5:30, তারপর আমাদের দোল খেলা আরম্ভ হয়, দোল বলতে ওই ফাঁক দেয় আর কি আরম্ভ হয়, অনেক মানুষজন আসেন সাতজন, এবং আমাদের তখন থেকে ভক্তি গীতি আরম্ভ হয়, নাম সংকীর্তন ভক্তি গীতি, এ খুব সুন্দর আধ্যাত্মিক ভগবানের সঙ্গে আমরা দোল খেলি, খেলে এবার সন্ধ্যের সময় ঠাকুরকে আবার মন্দিরে নিয়ে চলে যাওয়া হয়।

ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন লিভার ভালো রাখতে কি কি করবেন, বলছেন লিভার রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সুজয় রায়।
2: অভিক কয়েকদিন ধরেই খুব চিন্তায় আছে, রোজ চুল আঁচড়ানোর সময় ওর অনেকটা করে চুল উঠে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে তো কদিন বাদেই মাথায় টাক হয়ে যাবে, চিন্তায় ওর রাতের ঘুম উড়ে গেছে। এই কথাই ও যখন ওর বৌদিকে বলল, বৌদির সটাং জবাব, তোমার লিভার খারাপ হয়েছে ওই জন্যই এত চুল উঠছে। এদিকে অভিকের পাশের বাড়ির ফ্ল্যাটে থাকে রাজীব, বয়স 19, কদিন ধরেই ওর মুখে খুব ব্রণ হচ্ছে। রাজীবের মা রাজীবকে বলল, লিভারের ডাক্তার দেখা, তোর লিভার খারাপ হয়েছে আর লিভার দুর্বল সেই জন্য এত ব্রণ হচ্ছে। অন্যদিকে অভিরূপের মায়ের একই কমপ্লেন, ওর ছেলে কিছুতেই মোটা হচ্ছে না। উনি চাইছেন আমার ছেলে একটু নাদুস নুদুস চেহারার হোক, কিন্তু অভিরূপের কিন্তু ওজন আর বাড়ছে না। কিন্তু মনে রাখতে হবে, এই নাদুস নুদুস চেহারার মধ্যেই কিন্তু ফ্যাটি লিভার লুকিয়ে থাকে এবং এই চেহারা কিন্তু কখনোই আমাদের স্বাস্থ্যসম্মত নয়। আমাদের জীবনে কিন্তু যে কোনো রোগের একটা মেন কারণ হলো স্ট্রেস, তাই লিভারকে যদি সুস্থ রাখতে হয় আমাদের কিন্তু স্ট্রেস থেকেও দূরে থাকতে হবে। কারণ এই স্ট্রেসের কারণে কিন্তু আমাদের ওজন অনেক সময় বাড়তে পারে বা ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিস রোগ পর্যবসিত হতে পারে এবং এই রোগগুলো থেকেও কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। সুতরাং স্ট্রেস থেকে দূরে থাকুন, স্ট্রেস বর্জন করুন এবং এর মাধ্যমে কিন্তু লিভার সুস্থ থাকে। দরকার হলে যোগব্যায়াম করুন, গান শুনুন, মন ভালো রাখুন এবং তার থেকেই কিন্তু আমরা আমাদের সজীব সতেজ লিভার লাভ করতে পারি। অনেকের ধারণা যে বাজার চলতি লিভারের যে টনিকগুলো থাকে সেগুলো খেলে হয়তো লিভার ভালো হয়ে যাবে, এগুলো কিন্তু সর্বৈব ভুল ধারণা। লিভারকে সুস্থ করার কিন্তু কোনো ওষুধ নেই। আমাদের লিভারের কিন্তু রিজেনারেশন ক্যাপাসিটি বলে একটা জিনিস আছে, লিভারের কোষগুলো কিন্তু নিজের থেকে নিজেকে সুস্থ করে এবং নিজেরাই তৈরি হয়ে যায়। যদি লিভারের ঘর কখনো ভেঙে যায়, লিভারের কিন্তু

0: সেই ক্ষমতা আছে লিভারের ঘরকে আবার নতুন করে তৈরি করার। সুতরাং কোনো বিজ্ঞাপনে পা দেবেন না, কোনো লিভারের ওষুধ সম্ভব নয়। ডাক্তারের পরামর্শ মতো আপনি লিভারের ওষুধ নিতে পারেন, কিন্তু সেটা কখনো কোনো রোগ হলে, আপনি সুস্থ আছেন তবুও লিভারকে আরও সুস্থ করার জন্য কোনো লিভার টনিক নেওয়া কিন্তু কোনো মতেই বাঞ্ছনীয় নয়, এবং এর থেকে যথাসম্ভব দূরে থাকাই ভালো। টুকরো টুকরো চিত্র থেকে পরিষ্কার, আমরা আমাদের দৈনন্দিন শারীরিক যে কোনো প্রবলেমের জন্য লিভারকেই দায়ী করি। লিভার কিন্তু প্রতিনিয়ত তার বিভিন্ন কাজ অতন্দ্র প্রহরীর মতো সম্পন্ন করে যায়, আর লিভার কিন্তু অত সহজে খারাপ হয় না। আমরা যদি সহজ সরল জীবনযাপন করি, পরিমিত আহার আর নিয়মিত কারিক পরিশ্রম করি, লিভার কিন্তু সুস্থ সতেজ থাকে। লিভার খারাপের কারণগুলির মধ্যে অন্যতম হল ফ্যাটি লিভার ডিজিজ এবং হেপাটাইটিস। এর মধ্যে জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা কিন্তু ফ্যাটি লিভার থেকে দূরে থাকতে পারি। অন্যদিকে স্বাস্থ্যসম্মত বিধি মেনে চলে, নিরাপদ পানীয় জল সেবন এবং টিকাকরণের মাধ্যমে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস থেকে দূরে থাকা যায়। আবার সরল জীবনযাপন, টিকাকরণ এবং সঠিক সময় রোগ নির্ণয় ও চিকিৎসার মাধ্যমে ক্রনিক হেপাটাইটিস থেকে মুক্তি পাওয়া যায়। আর একটা বিষয় মনে রাখা খুব জরুরি, যখন তখন ইচ্ছে মতো কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া উচিত নয়, কারণ যে কোনো ওষুধ থেকেই কিন্তু লিভারের ক্ষতি সাধন হতে পারে। সুতরাং মাথা খারাপ করবেন না, লিভারকে ভালো করার জন্য কোনো ওষুধ খেতে হবে না। সাধারণ সরল জীবনযাপন, মদ্যপান থেকে দূরে থাকা, এবং যদি মনে হয় যে আমার ওজন বাড়ছে তাহলে কায়িক পরিশ্রম এবং খাবারের পরিমিত সেবন, এর থেকে কিন্তু আমরা ফ্যাটি লিভার থেকে দূরে থাকতে পারি এবং আমাদের লিভারকে কিন্তু সুস্থ সতেজ সবল রাখতে পারি।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন লিভার ভালো রাখতে কি কি করা উচিত, বললেন লিভার রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সুজয় রায়।
2: শুনলেন আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
3: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর আজকের বাকি দিনের বাকি সময়ের অনুষ্ঠান সূচি। ভারতীয় সময় সন্ধে 7টায় শুনবেন যুববাণী থেকে লোকগাথা, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়। 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান, রাত 9টায় কথায় গানে, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে ঝিঝিট রাগে শুনবেন সেতার, পরিবেশনায় শিল্পী পূর্বায়ন চট্টোপাধ্যায়। তাঁকে তবলায় সহযোগিতা করবেন পণ্ডিত পরিমল চক্রবর্তী। 10:45 শুনবেন উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণী থেকে লোকগাথা, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়।

ঘড়ির কাঁটা বলছে যে এখন সময় তোমার আর আমার গল্প করার, আর যুববাণীর লোকগাথা অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি আমি। তুমি তো জানোই যে লোকগাথা অনুষ্ঠান মানেই ভারতবর্ষের কোনো না কোনো অঞ্চলে লোককথার গল্প তোমার কাছে নিয়ে আসার পালা। লোকগাথা মানেই যুগ যুগ ধরে প্রচলিত কাহিনীর আড়ালে সাধারণ মানুষ তাদের বীরত্ব, তাদের সুখ দুঃখ সমস্ত কিছু, তাদের মিলন বিচ্ছেদ, সেসব কথা কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। হয়তো সেগুলো কাল্পনিক কাহিনী, সেগুলো গল্প, কিন্তু সেই সমস্ত লোকগাথার সঙ্গে জড়িয়ে থাকে একটা অঞ্চলের, একটা জনগোষ্ঠীর সংস্কৃতির অংশ। তাই ফিরে দেখতে তো ইচ্ছে করেই এই দেশের কোনো এক প্রান্তের, কোনো এক জনগোষ্ঠীর সুখ দুঃখ মোড়া কাহিনীর দিকে। আর তাই আজকে লোকগাথা অনুষ্ঠানে আমি তোমার যুববাণীর বন্ধু স্বাগতা তোমাকে শোনাবো এমনই একটা গল্প, খাম্বা আর থইবির গল্প, যাদের প্রেমের জন্য প্রাণপণ করবার কাহিনী ভীষণ প্রচলিত। সেটা কোথায়? মণিপুরে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মণিপুর, সেখানে কিন্তু লোককাহিনী তার ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। তার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ফুঙ্গাওয়াড়ি, বা যার মানে একেবারে আর্থিক অর্থ, বা আমরা যদি দেখি একেবারে আক্ষরিক অর্থ, তাহলে দেখব যে সেটার মানে হচ্ছে রান্নাঘরের চুলার গল্প বা উনুনের গল্প। এই ব্যাপারটা আসলে কি তোমাকে একটু বলি, এটা খুব ইন্টারেস্টিং। আমরাও তো ছোটবেলা থেকে আমাদের দাদু ঠাকুমা বা বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ সদস্য তাদের মুখে গল্প শুনতে ভীষণ

বলতেন কখন এবং কিভাবে না রান্নাঘরে আগুনের চারপাশে জড়ো হয়ে বড়রা গল্প বলতেন, আর ছোটরা তাকে ঘিরে বসে সেই গল্প শুনত। সেই গল্পই কিন্তু মুখে মুখে প্রচলিত হয়ে এসেছে যুগের পর যুগ, সেটাই কিন্তু ভুঙ্গাবাড়ি। আর এই যে সুন্দর প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য, আমরা মণিপুরের কথা ভাবলেই আমাদের মনে পড়ে সেই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মণিপুরের আকাশে বাতাসে কিন্তু ভেসে বেড়ায় সেই লোককাহিনীর সুর। আর সেই রকমই একটা লোককাহিনী আজকে তোমার জন্য নিয়ে এসেছি আমি। সেই কথা তো তোমাকে বলবই, বলবো যে কিভাবে খাম্বা আর থইবি, মানে আমাদের আজকের লোকগল্পের নায়ক নায়িকা, তারা কিভাবে অনেক চড়াই উতরাই পেরোলো, কিভাবে তাদের প্রেম পূর্ণতা পেল নাকি পেল না, হ্যাঁ সে সব প্রশ্নের উত্তরই পাবে আজকের গল্পটা যখন তোমাকে শোনাবো। তবে সেই গল্প শোনার আগে তোমার সঙ্গে কথা বলবো, গল্প করব, একটা গান না হলে তো ঠিক জমে না, তাই না? তাই আপাতত মহুলের এই গানটা তোমার জন্যে।

ফিরে এলাম গানের পর। আজকে যুববাণীর লোকগাথা অনুষ্ঠানে সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগত, আর তোমাকে শোনাচ্ছি মণিপুর রাজ্যের একটা লোকগাথা, খাম্বা আর থৈবির প্রেমের গল্প। খাম্বা আর থৈবি প্রাচীন মৈরাং রাজ্যের, মানে ওই যে বলছি বর্তমান মণিপুরের, মেইতি পুরাণের একটা অমর আর মহাকাব্যিক প্রেমগাথা। খাম্বা ছিল একজন দরিদ্র যুবক, কিন্তু হ্যাঁ সে দরিদ্র, আর তার সঙ্গে সঙ্গে তার আরও একটা পরিচয় যে তার বীরত্ব কিন্তু ছিল একেবারে অতুলনীয়। আর থৈবি ছিল মৈরাঙের রাজকুমারী, এবং তাদের প্রেমের গল্পে যেরকম চড়াই উতরাই আছে সেরকম প্রাপ্তি আছে অপ্রাপ্তি আছে। এই প্রেমের কাহিনী কিন্তু মণিপুরের সংস্কৃতির একেবারে অবিচ্ছেদ্য একটা অংশ। পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্ত পণ্ডিত সুনীতি কুমার চট্টোপাধ্যায় এইটাকে কিন্তু মণিপুরের জাতীয় রোম্যান্টিক কিংবদন্তি হিসেবে উল্লেখ করেছেন। সেই গল্প খাম্বা আর থৈবি, বুঝতেই পারছো শুনে যে একজন দরিদ্র যুবক আর একজন কিন্তু রাজ্যের রাজকুমারী, এদের প্রেমের কাহিনী যে কতখানি অসম, মানে চলার পথটা যে একেবারেই সহজ হবে না সেটা কিন্তু সহজেই বলে দেওয়া যায়। খাম্বা ছিল প্রাচীন মৈরাং রাজ্যের খাইমল রাজবংশের এক অনাথ এবং সাহসী তরুণ। লোকটা বলে একটা হ্রদ ছিল, সেই হ্রদের তীরে একটা উৎসবে রাজকুমারী থৈবির সঙ্গে তার দেখা হয়। আর খুমান খাম্বা, মানে তার পুরো নাম ছিল খুমান খাম্বা, সে কিন্তু তার বড় বোন খামনুর কাছে লালিত পালিত হয়, বড় হয়, এবং সেই জন্যে তার নিরাপত্তা বা তার ভালোর জন্য কোনো চেষ্টাই কিন্তু সে বাকি রাখেনি। এদিকে যুবক বয়সে সে তো তার বোনকে সাহায্য করতে চাইবে, এত কষ্ট করে সে বড় করেছে খাম্বাকে, তাই সে কি করল, প্রথমে বাড়ি থেকে বের হয়ে গেল একেবারে রাজবাড়িতে। সেদিনই মানে রাজা চিংখু তেলহেইবার ছোট ভাই রাজকুমার চিংখু আখুবার বিশাল বাড়ি আর বড় উঠোন প্রশস্ত চত্বর সেই বাসভবনে প্রবেশ করে, এবং এখানে রাজকুমারীর সঙ্গে তার দেখা হয়। না, একেবারে মুখোমুখি দেখা কিন্তু হয়নি, রাজকুমারীকে খাম্বা দেখলেও রাজকুমারী কিন্তু খাম্বার প্রতি আকৃষ্ট হয়েছিল অনেক বেশি। রাজকুমারী সেই সময়ে ওই সুচ সুতো নিয়ে কিছু একটা সেলাই করছিল, আর সুদর্শন খাম্বাকে দেখা মাত্রই রাজকুমারী তার প্রতি আকৃষ্ট হয় আর তার প্রেমেও পড়ে যায়। এদিকে খাম্বা কিন্তু বেশ সচেতন একজন মানুষ, সে প্রথমেই এই রকম কোনো অনুভূতি পোষণ করতে চায়নি, তার কারণ সে একটু সচেতন ছিল যে সে তো একেবারে সাধারণ বংশের, বা ধরো সে ভীষণ দরিদ্র, তো সেই জন্য সে ভেবেছিল যে এই যে প্রেম এর কোনো পরিণতি কিন্তু পাওয়া ভীষণ মুশকিল, মানে এই রকম একটা সাধারণ পরিবার আর একটা প্রভাবশালী রাজবংশ, এই দুই বাড়ির মধ্যে কখনো মিল হতে পারে না, বরং সেটা যদি হওয়ার সম্ভাবনা দেখা যায় তাহলে কিন্তু নানা রকমভাবে বাধা আসতে পারবে। এইরকম একটা পরিস্থিতিতে তারা কিন্তু দুজনেই পড়ে। তো এদিকে আরও একজনের কথা এই গল্পে আসবে, সে হচ্ছে নংবান। তো নংবান ছিল এমন একজন যাকে আমরা বলতে পারি যে সে এই গল্পের কিন্তু নায়ক নায়িকার প্রতিপক্ষ। সেও খুব বীর, এবং সে কিন্তু খুব ধনী, এবং সকলে মানে বিশেষত রাজকুমারীর পরিবার চেয়েছিল যে নংমানের সঙ্গে বিয়ে হোক রাজকুমারীর। দীর্ঘদিন ধরে মৈরাঙে দৌড় কুস্তি এই সমস্ত বা নানান রকম খেলায় নংমানকে হারানোর মতো কেউ ছিল না। এদিকে খাম্বার আবির্ভাব হয়, আর খাম্বা আসার পর নংমানের কিন্তু একটুখানি মানে যাকে বলে হৃদয়ে একটা কিন্তু বেশ দোলাচল দেখা দেয় যে এইভাবে কি সে খাম্বার কাছে জিততে পারবে, খাম্বা কি তাকে পরাজিত করে দেবে, এই যে একটা ভয়ের বাতাবরণ এইটা কিন্তু নংমানের মনে তৈরি হয়। তার উপরে ধরো রাজকুমার খাম্বার প্রতি প্রথমে সদয় ছিল, কিন্তু ধীরে ধীরে যখন সে জানতে পারে যে এই খাম্বা আর থৈবির মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে, তখন কিন্তু তার বেশ রাগ হয়ে যায়। এইরকম একটা অবস্থায় তাদের দেখা হওয়াটাও খানিকটা সময়ের জন্য বন্ধ হয়ে যায়, কেননা খাম্বার বোন কিন্তু জানতো যে খাম্বার শারীরিক শক্তি অনেক বেশি, এবং তার জন্য সে নানান রকম বিপদে পড়তে পারে, তার প্রতিপক্ষ তৈরি হতে পারে, তাই সে খাম্বাকে বেশ দূরে দূরেই রাখতো, এবং অনেক দিন সে বাড়ি থেকে বের হতেও দেয়নি খাম্বাকে। কিন্তু না, যখন

পরপর ঠিক করে রাখেন যে কার সঙ্গে কার মিলন হবে, তখন কিন্তু দেখা না হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাই দেবতা থাং চিং এর কৃপায় তারা আবার ওই লোকটা হ্রদে তাদের দেখা হয়। তাদের ভালোবাসা ছিল অটুট এবং একটার পর একটা বাধা পেরিয়ে কিন্তু তারা একে অপরের সঙ্গে থাকবার সংকল্প করে এবং সেটা সফল হয়। তবে হ্যাঁ, ওই যে বললাম সেটার মধ্যে কিন্তু অনেক বাধা ছিল, অনেক প্রতিকূলতা ছিল, সেই রাস্তাটাও কিন্তু খুব একটা সোজা ছিল না মোটেই। সেই গল্পই তোমাকে বলবো কিভাবে খাম্বার থুইবি এগিয়ে নিয়ে গেল তাদের প্রেমের গল্প। তার আগে পিয়ু মুখোপাধ্যায় আর জিমুত রায়ের কণ্ঠে এই গানটা রইল তোমার জন্য। ফিরে আসছি গানের পর, শুনতে থাকো।

আসলে ভালোবাসার সময় মানুষ কিন্তু 7-5 ভাবে না, ভালোবাসাটাই তখন আসল হয়ে ওঠে। ঠিক যেরকম আজকে যুববাণীর লোকগাথা অনুষ্ঠানে আমি তোমার যুববাণীর বন্ধু স্বাগতা তোমাকে শোনাচ্ছি মণিপুরের ঐতিহ্যমণ্ডিত প্রেমগাথা খাম্বা থৈবার, খাম্বা ও থৈবির প্রেম কাহিনী। দুই প্রতিপক্ষের কথা বলছিলাম তোমাকে, একদিকে নংবান আর একদিকে খাম্বা। কিন্তু খাম্বা তো বীর, তাই জনগণের মধ্যে খাম্বার জনপ্রিয়তা কিন্তু ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। খেলাধুলোয় তার ভয়ানক কৃতিত্ব ছিল, আর সেই কারণে সে নানান জায়গায় ছোট ছোট স্বীকৃতি পেতে থাকে। এমনকি রাজার প্রিয় পাত্র হিসেবেও সে দিনে দিনে নাম করতে শুরু করলো। এদিকে তার এই সমস্ত কাজকর্ম দেখে নংবান কিন্তু বেশ ভীত হয়ে পড়ল। আর রাজকুমারী থৈবি, সে তার বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়েই খাম্বাকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নেবে বলে ঠিক করল। কিন্তু এই সিদ্ধান্ত আরোই কঠিন করে দিল তাদের পথকে। এর ফলে যেমন খাম্বাকে নানান পরীক্ষার সম্মুখীন হতে হলো, তেমনি খাম্বা আর থৈবিকে আলাদা করে দেওয়ার জন্য, তাদের বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য থৈবিকে পাঠানো হলো কাবো উপত্যকায় নির্বাসনে। কিন্তু না, সমস্ত বাধা বিপত্তি পেরিয়েও তো ভালোবাসাই জয়ী হয়, তাই না? এমনকি ওই খাম্বার বীরত্ব আর সাহসের পরীক্ষাও নিয়েছিলেন রাজা। কীরকম পরীক্ষা না, যে এসে পরীক্ষা কিন্তু নয়। ওই যে বলছিলাম না যে খাম্বার থৈবি তাদের ভালোবাসার জন্য একেবারে প্রাণপণ করেছিল, এটাও কিন্তু সেরকমই। একটা নরখাদক বাঘ, সেই বাঘকে বধ করতে গিয়ে মারা গিয়েছিল নংবান। কিন্তু খাম্বা পরীক্ষা দিল যে সে ওই বাঘকে বধ করতে পারে কিনা, এবং সফলভাবে সে কিন্তু বাঘটাকে মেরে ফেলল। এই রকম একটা বীরত্বের পর রাজাও মনে মনে বেশ খুশি হলেন, এবং শেষ পর্যন্ত থৈবি ফিরে এলো নির্বাসন থেকে আর খাম্বা পরীক্ষা সফল হলো, তাই অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে তাদের বিয়ে হলো, এবং তারপর শুরু হলো তাদের সুখী দাম্পত্য জীবন। কিন্তু ওই যে সব গল্পের শেষটা তো একরকম হয় না। বলছিলাম না তোমাকে যে এই গল্পে যেরকম প্রাপ্তির কথা আছে, যেরকম মিলনের কথা আছে, ঠিক সেরকমই কিন্তু রয়েছে বিচ্ছেদের আবহ। ভুল বোঝাবুঝির বশবর্তী হয়ে খাম্বা তার স্ত্রীর সততা পরীক্ষা করতে যান। থৈবি এই আচরণে অপমান বোধ করেন এবং নিজেকে নির্দোষ প্রমাণ করতে আত্মহত্যা করেন। স্ত্রীর এই গভীর শোকে কাতর হয়ে নাকি খাম্বাও শেষ পর্যন্ত নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। আবার আরও একটা প্রচলিত কাহিনী অনুসারে, আসলে এই কাহিনীগুলো তো একেবারে মুখে মুখে ছড়িয়ে পড়া, তাই এর রকম ফের রয়েছে। আরেকটি পরিচিত কাহিনী বলছে যে সুখে দিন কাটালেও এক রাতে ভুল বোঝাবুঝির বশে থৈবি অন্ধকারে অপরিচিত ভেবে ঘরে রাখা ছুরি ছুঁড়ে মারেন খাম্বার দিকে, নয় অন্য কারোর দিকে, কিন্তু সেটা গিয়ে লাগে খাম্বার গায়ে, খাম্বার মৃত্যু হয়, এবং এই শোকে থৈবিও কিন্তু নিজের জীবন বিসর্জন দেন। সত্যি এই প্রেম কাহিনী, এই প্রেম কাহিনী কিন্তু বলে যায় যে ভালোবেসে যে একসঙ্গে থাকা, সেটা জন্মে জন্মে যেরকম সত্যি, সেরকম মৃত্যুর পরেও কিন্তু একে অপরকে পেতে চাওয়ার ক্ষেত্রে সত্যি। তাই একজন যখন কোনো কারণে মারা যাচ্ছেন, তখন আর একজনও তার জীবন রাখতে চাইছে না, তার জীবন বিসর্জন দিচ্ছেন। এটাই বোধ হয় ভালোবাসা। ভালোবাসা এক খ্যাপাটে জুয়ার নেশা, ভালোবাসা কিন্তু আর কিচ্ছু মানে না। আপাতত সুমন চট্টোপাধ্যায়ের এই গানটা বোধ হয় সেই কথাই বলবে তোমাদের। এই গানটার পর ফিরছি আবার অনুষ্ঠানে।

সেই প্রহরীর মতো রাত জাগা ভালোবাসার গল্পই বলছি তোমাকে আজকে যুববাণীর লোকগাথা অনুষ্ঠানে। সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা। আর এই যে তোমাকে আমি আজকে শোনাচ্ছি খাম্বা থৈবির প্রেম কথা, মণিপুরের এক অমর লোককথা, যেটা কিন্তু মণিপুরের লোকনৃত্যে এবং কাব্যে একটা বড় স্থান দখল করে রয়েছে। মণিপুরের নানান সাংস্কৃতিক উৎসবে এই প্রেমকথা অবলম্বনে বিশেষ নৃত্য পরিবেশিত হয়। এই লোককাহিনীকে ভিত্তি করেই মণিপুরে ঐতিহ্যবাহী খাম্বা থৈবি জাগোই নামে ধ্রুপদী নৃত্য পরিবেশিত হয়। এছাড়া হিজাম আঙ্গাংহাল সিং এই কাহিনী অবলম্বনে বিশাল মহাকাব্য খাম্বা থৈবি সেইরেং রচনা করেছেন। আর শুধু তাই নয়, এই খাম্বা আর থৈবির লোককথাকে কেন্দ্র করে কিন্তু তৈরি হয়েছে কখনো পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র, কখনো আবার নাটক। আর ষাঁড়কে খাম্বা পরাস্ত করছে এই দৃশ্যটাও কিন্তু আমাদের সামনে নানান সময়ে উঠে এসেছে জনপ্রিয় ছবি বা আর্ট ওয়ার্ক হিসেবে, যা মণিপুরি সংস্কৃতির ঐতিহ্য। ওই যে একেবারে শুরুতেই বলছিলাম না তোমাকে যে লোককথা শুধুই কাল্পনিক কাহিনী নয়, বরং হয়ে ওঠে একটা সংস্কৃতির অঙ্গ, একটা জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয়। আর খাম্বা থৈবির কথা তো বলে যায় আমাদের যে ভালোবাসার জন্য বাজি ধরা যায়, সর্বস্ব ভুলে ঝাঁপিয়ে পড়া যায়। হ্যাঁ, শেষে হয়তো বিচ্ছেদ থাকে, কারণ সব গল্পের শেষটা সুন্দর হয় না। তবু এই গল্পের নাম হয়েছে প্রেম গাথা। ভেবে দেখতে পারো যে বিচ্ছেদে নয়, প্রেমেই কিন্তু অমর হয়ে আছে মণিপুরের এই লোককথার নায়ক নায়িকা খাম্বা আর থৈবি। আর এদিকে ঘড়ির কাঁটা বলছে যে সময় কিন্তু শেষ, তাই যেতে যেতে এটুকুই বলার যে ভালো থেকো, ভালোবাসায় থেকো, আর অবশ্যই শুনতে থেকো যুববাণী। আবার কথা হবে অন্য কখনো, অন্য কোনো অনুষ্ঠানে। তবে যেতে যেতে তোমাকে একটা গান শোনাবো না, এরকম তো হতেই পারে না। তাই যেতে যেতে দোহারের একটা গান থাকবে তোমার জন্য। আজকে যুববাণীর লোকগাথা অনুষ্ঠান নিয়ে তোমার সঙ্গে ছিলাম, তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা। আপাতত বিদায় জানাচ্ছি গানে গানে।

এতক্ষণ শুনলেন যুববাণী থেকে লোকগাথা। উপস্থাপনায় ছিলেন স্বাগতা মুখোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে সংশোধনী বিলটি নিয়ে আজ রাজ্যসভায় আলোচনা চলছে। যন্তরমন্তরের শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর অস্ত্র ব্যবহারের সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। কমনওয়েলথ গেমসে পুরুষদের জ্যাভলিন ফাইনালে উঠেছেন নীরজ চোপড়া। প্রতিযোগিতায় ভারত এখনও পর্যন্ত 3টি সোনাসহ 15টি পদক পেয়েছে। আসছে বিস্তারিত খবরে। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় 1971 সালের মূল আইনটি সংশোধন করার লক্ষ্যে এই বিলটি লোকসভায় পেশ করেন। প্রস্তাবিত এই বিলে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই বন্দে মাতরমকে সমান আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এই বিল অনুযায়ী জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্রের অবমাননা করলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয়ই হতে পারে। সংসদে আলোচনার জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই বিল কেবল আইনি পরিবর্তনই নয়, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় চেতনা ও স্বাধীনতা সংগ্রামের আদর্শের প্রতীক।
1: বিচারধারা কে খিলাফ নেই হ্যাঁ, জব রাষ্ট্রগান হো তো উসকে সাথ সাথ রাষ্ট্রগীত কা ভি গায়ন হো। আব এক ভারত শ্রেষ্ঠ ভারত কে লিয়ে সম্পূর্ণ বন্দে মাতরম চাহিয়ে।
0: শ্রী রায় বলেন, 1947 সালের 15 আগস্ট সকাল 6:30 অল ইন্ডিয়া রেডিওতে সর্দার বল্লভভাই প্যাটেলের অনুরোধে পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর সম্পূর্ণ বন্দে মাতরম পরিবেশন করে প্রথম স্বাধীনতা দিবসের সূচনা করেছিলেন। অন্যদিকে আলোচনার সময় ডিএমকে সাংসদ কে কানিমোড়ি বিলটির বিরোধিতা করে দাবি করেন, এই আইন দেশে বিভাজন তৈরি করবে। বিলের সমর্থনে বিজেপি সাংসদ সম্বিত পাত্র বলেন, মোদী সরকার জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপনের অঙ্গ হিসেবে এই ঐতিহাসিক বিলের মাধ্যমে গানটিকে পূর্ণ আইনি সুরক্ষা দিচ্ছে। বিলটি পাশের পর লোকসভা আগামীকাল সকাল 11:00 পর্যন্ত মুলতুবি হয়ে যায়। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি নিয়ে আজ রাজ্যসভায় আলোচনা চলেছে। গতকালই এটি লোকসভায় পাশ হয়েছিল। আজ রাজ্যসভার অধিবেশন পুনরায় শুরু হলে কর্মী, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স এই বিলটি উত্থাপন করেন। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জানান, এই গুরুত্বপূর্ণ বিলটির আলোচনার জন্য মোট 7 ঘন্টা সময় নির্দিষ্ট হয়েছে। প্রস্তাবিত এই বিলে পরীক্ষা দুর্নীতি ঠেকাতে অত্যন্ত কঠোর শাস্তির সংস্থান রয়েছে। বিলটি পেশ করে ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশের ছাত্র সমাজ ও যুবকদের ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এই ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্র জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান তিনি।
2: Prime Minister Modi ji lost no time to declare that nobody will be allowed to jeopardize the future of our children, and hence this legislation which seeks to make amendments in 2024 act in order to make it more stringent, more deterrent is being brought in. If there are any suggestions for improvement, I'll be taking note of it. This bill is a reaffirmation of the government's highest commitment to safeguard the welfare of the students and youth of this country.
0: অন্যদিকে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বিলের সমর্থন জানালেও দাবি করেন, বর্তমান বিলে যে পরিবর্তন আনা হয়েছে তা অপ্রতুল এবং পরীক্ষা দুর্নীতি সম্পূর্ণ রুখতে পারবে না।
3: জাদা জুর্মানা, কড়ি সাজা, স্পেশাল টাস্ক ফোর্স, ফাস্ট ট্র্যাক কোর্টস জৈসে প্রাবধান আপনে ইসমে রাখা হ্যায়, ইসসে কুছ ফরক পড়নে ওয়ালা নেই, ইয়ে তো নই বাত তো নেই হ্যায়। ये जो मजबूत कानून लाने के लिए हमने 2024 में ही इसकी मांग रखी थी, लेकिन तब आपने हमारी इस बात को नहीं माना।
0: আলোচনায় অংশ নিয়ে বিজেপি সাংসদ ব্রিজ লাল বিলের ফার্স্ট ট্র্যাক কোর্ট এবং স্পেশাল টাস্ক ফোর্সের বিধানকে স্বাগত জানান। ডিএমকে সাংসদ তিরুচি শিবা এবং সমাজবাদী পার্টি রামগোপাল যাদব নিট পরীক্ষা বাতিলের দাবি তোলেন। নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে যন্তরমন্তরের শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন মোতায়েন র্যাপিড অ্যাকশন ফোর্সের অস্ত্র ব্যবহারের নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভিড় সামলাতে ধাতব প্যালেট গান ব্যবহারের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা এক আবেদনের শুনানিতে শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারকে এই আদেশ দেয়। শুনানি চলাকালীন আবেদনকারীদের অন্যতম একটি দাবি নিয়ে প্রশ্ন তোলে আদালত। পুলিশ গবেষণা বা উন্নয়ন ব্যুরো বা বিপিআরডিকে দেওয়া নির্দেশিকার উল্লেখ করে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণে জানায় যে পুলিশ ও সুরক্ষা বাহিনী কেবল চরম বা ব্যতিক্রমী পরিস্থিতিতেই প্যালেট গান ব্যবহারের অনুমতি পায়। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাজমাধ্যমের পোস্ট মুছে দেওয়ায় মেটা আজ দুঃখ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন সাংবাদিকদের জানান, এই ঘটনায় মেটার বরিষ্ঠ আধিকারিকদের সরকার তলব করেছে। কি কারণে এই ঘটনা ঘটল তাও ব্যাখ্যা করতে বলা হয়েছে। জাতীয় শিক্ষানীতি বা এনইপি 2020 সঙ্গে সঙ্গতি রেখে পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে চালু হতে চলেছে নতুন পাঠ্যক্রম। রাজ্যে শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে 2028 থেকে কার্যকর হবে। আজ কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানান, প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসের পাঠ্যক্রম পুনর্গঠন করা হচ্ছে। অর্থদস্যু ও সন্ত্রাসবাদে অর্থ যোগানের তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি চেন্নাই, কোয়েম্বাটুর, হায়দ্রাবাদ ও মুম্বাইয়ের 16টি স্থানে আজ যৌথভাবে তল্লাশি চালিয়েছে। 2022 সালে কোয়েম্বাটুরের বিস্ফোরণের ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেই অভিযান বলে জানা গেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, চলতি মাসের 1 তারিখ পর্যন্ত দেশে মোট ঘরোয়া এলপিজি গ্রাহকের সংখ্যা 33 কোটি 13 লক্ষ, এর মধ্যে 10 কোটি 58 লক্ষ গ্রাহক রয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ তিন বাহিনীর 9 মহিলা আধিকারিককে সমুদ্র প্রদক্ষিণা অভিযান সফলভাবে শেষ করার জন্য অভিনন্দন জানান। এই মহিলা আধিকারিকরা ভারতীয় সেনাবাহিনীর সামুদ্রিক জাহাজে 314 দিনের যাত্রায় সফল সমুদ্র প্রদক্ষিণ শেষে দেশে ফিরেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। টানা ভারী বৃষ্টিপাত এবং প্রধান নদীগুলির জলস্তর লাগাতার বৃদ্ধির ফলে রাজ্য জুড়ে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যয়।

0: বিপর্যস্ত। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার দ্রুত ত্রাণ বণ্টন এবং ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ করছে। বন্যা দুর্গত এলাকাগুলি থেকে ইতোমধ্যেই 1,76,000 বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে দুই রাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বন্দিদশার পরিস্থিতি এবং উপযুক্ত চিকিৎসা না পাওয়ার খবরে রাষ্ট্রসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধি অ্যালেস জিল এডওয়ার্ডস পাকিস্তান সরকারকে অবিলম্বে ইমরান খানের পছন্দের চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ দেওয়ার আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। কয়েকদিনের সাময়িক বিরতির পর এই নতুন সংঘাতের ফলে আঞ্চলিক সংঘাত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা। জর্ডনের প্রশাসন জানিয়েছে তারা 5টি ইরানি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে। কুয়েত থেকে পাওয়া খবরে জানা গেছে দেশের উত্তরাঞ্চলে একটি চীনা সংস্থার ভবনে ইরানি মিসাইল হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের জ্যাভলিন থ্রোতে দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত। যোগ্যতা অর্জন পর্বে পঞ্চম স্থানে শেষ করে পুরুষদের জ্যাভলিন ফাইনালে উঠেছেন নীরজ চোপড়া। ভারতের রোহিত যাদব নবম এবং যশবীর সিং দশম স্থান অর্জন করে ফাইনালে উঠেছেন। অন্যদিকে পুরুষদের 100 মিটার T47 ফাইনালে ভারতীয় ক্রীড়াবিদরা প্রথম দুটি স্থান দখল করে রেকর্ড গড়েছেন। বর্তমানে 3টি সোনা, 9টি রূপ এবং 3টি ব্রোঞ্জ সহ মোট 15টি পদক জিতে কমনওয়েলথ গেমসের পদক তালিকায় ভারত রয়েছে অষ্টম স্থানে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি নিয়ে রাজ্যসভায় আলোচনা চলেছে। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। খবর এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন মৈত্রী বন্ধু বৃষ্টিদেব, এখন আপনাদের সঙ্গে রয়েছি আমি আম্রপালি ঘোষ মিত্র। এখন শুনবেন আধুনিক বাংলা গান। আজকের প্রথম গানে শিল্পী অর্ণব।

কখনো এক পশলা বৃষ্টি, কখনো একটু মেঘের আড়ালে সূর্যের দেখা মেলা। এই কদিন ধরে আমাদের আবহাওয়া এরকমই করছে আমাদের সঙ্গে, তাই আজ আপনাদের জন্য আমি একটু বৃষ্টির গান দিয়েই আধুনিক গানের আসর সাজিয়েছি। পরের গান রূপঙ্কর বাগচির কণ্ঠে।

0: মৈত্রী প্রচার তরঙ্গে আধুনিক গানে আমরা এতক্ষণ উপভোগ করছিলাম বর্ষাকে। পরের গান মনোময় ভট্টাচার্যের কণ্ঠে, দেখি কি অপেক্ষা করছে সেখানে।
1: মনটাকে শুধু বড় করে রেখো, কাছে থেকে দূরে অনন্তে, শেষ থেকে ফের শুরু হবে খেলা, চিরনব চিরবশ।

স্বাদ বদল করে আমরা আবারও একটি অন্য স্বাদের গান শুনলাম এবং দেখতে দেখতে আসরের একেবারে শেষ পর্যায়েও পৌঁছে গেছি। আজকের শেষ আধুনিক গান শুনব শুভঙ্কর ভাস্করের কণ্ঠে।

বাংলা আধুনিক গানের আসর এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন বাংলা ব্যান্ডের গান।

শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গান। আজ বাংলা ব্যান্ডে শোনাবো ব্যান্ড চন্দ্রবিন্দুর গান। প্রথমেই সেই মধ্যবিত্ত ভীরু প্রেম।

দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের আজ কথায় গানে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি আম্রপালি ঘোষ মিত্র। কথা আর গানের হাত ধরে আজ আমরা পৌঁছে যাব ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের সেই অগ্নিযুগে। স্মরণ করব দেশমাতৃকার এক বীর সন্তানকে, ভারতবর্ষের মুক্তিযুদ্ধের বীর সেনা, অনুশীলন সমিতির অন্যতম সদস্য বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু।

অবিভক্ত মেদিনীপুর জেলায় 1882 সালের 30 জুলাই জন্মগ্রহণ করেছিলেন বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু। মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে 1897 সালে এন্ট্রান্স পাস করেন এবং 1899 মেদিনীপুর কলেজ থেকে এফএ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে সত্যেন্দ্রনাথ ভর্তি হয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ পড়বার জন্য। কিন্তু ফাইনাল পরীক্ষা না দিয়েই পড়াশুনো ছেড়ে তিনি মেদিনীপুর কালেক্টরেটে প্রায় 1 বছর কাজ করেছিলেন। অস্ত্রগুরু হেমচন্দ্র কানুনগোকে নেতা হিসেবে মেনেছিলেন সত্যেন্দ্রনাথ, যুক্ত হয়েছিলেন সশস্ত্র বিপ্লবের সঙ্গে। মেদিনীপুরে 1902 সালে একটি গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল। সেই সংগঠনের নেতা ছিলেন হেমচন্দ্র দাস কানুনগো এবং সত্যেন্দ্রনাথ ছিলেন তার সহকারী। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তিনি ছাত্র ভাণ্ডার গড়ে তোলেন। তাঁত শিল্প, ব্যায়াম চর্চা ইত্যাদির আড়ালে সেখানে চলত বৈপ্লবিক কাজকর্ম। বিপ্লবী ক্ষুদিরাম বসু সত্যেন্দ্রনাথের সাহায্যে এই দলভুক্ত হন। তাঁরই নির্দেশে শিল্পমেলায় ক্ষুদিরাম বসু সোনার বাংলা নামে বৈপ্লবিক ইস্তেহার ছড়াতে গিয়ে গ্রেপ্তার হন। তখন ক্ষুদিরামকে ছাড়ানোর উদ্যোগ নেওয়ায় সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হন সত্যেন্দ্রনাথ। এরপর কিংসফোর্ড সাহেবকে হত্যার ষড়যন্ত্রে ক্ষুদিরাম বসু মজফরপুরে ধরা পড়েন। কিছুদিনের মধ্যেই মুরারিপুকুর রোডের আস্তানা থেকে বোমার সরঞ্জাম সহ বিপ্লবীরা ধরা পড়েন। শুরু হয় ঐতিহাসিক আলিপুর বোমা মামলা। দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে রাজসাক্ষী হয় নরেন গোসাই। বিশ্বাসঘাতককে হত্যার পরিকল্পনা করে জেল হাসপাতালে ভর্তি অবস্থাতেই সত্যেন্দ্রনাথ বসু রিভলভার জোগাড় করেন হেমচন্দ্রের সাহায্যে। পিস্তল পৌঁছে দিলেন কানাইলাল দত্ত। পরিকল্পনা মাফিক 1908 সালের 1 সেপ্টেম্বর জেল হাসপাতালেই নরেন গোসাইকে হত্যা করে সানন্দে ধরা দিলেন সত্যেন্দ্রনাথ বসু ও কানাইলাল দত্ত।

1908 সালের 21শে নভেম্বর বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুকে ফাঁসির মঞ্চে তোলা হয়। জেল গেটের বাইরে বিপুল জনসমাবেশ দেখে ভীত হয়ে ব্রিটিশ সরকার সত্যেন্দ্রনাথের সব দেহ জেলের বাইরে পাঠাননি। জেলখানার উঁচু পাঁচিলের ঘেরাটোপের মধ্যেই তাকে দাহ করা হয়। স্বাধীন ভারতবর্ষের আকাঙ্ক্ষায় স্বগর্বে ফাঁসির দড়ি গলায় পরে নেওয়া ভারতমাতার বীর সন্তান সত্যেন্দ্রনাথ বসুর জন্ম হয়েছিল আজকের দিনেই। স্বল্প সময়ে তাঁর সংগ্রামী জীবনের ইতিহাসকে তুলে ধরা একেবারেই অসম্ভব, তবু এই বিশেষ দিনে তাঁকে শ্রদ্ধা না জানিয়ে আমরা কি করে থাকতে পারি, তাই আমাদের এই ঐকান্তিক প্রচেষ্টা। অনুষ্ঠান কেমন লাগলো জানিয়ে ইমেল করুন maitribondhu23@gmail.com এই ঠিকানায়, অথবা কমেন্ট করুন আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীর নির্দিষ্ট পোস্টের কমেন্ট বক্সে। মহান বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুকে শ্রদ্ধাবনত প্রণাম জানিয়ে কথায় গানে অনুষ্ঠানে রইল আজকের শেষ গান। ইতিহাসের স্মরণে বে এগিয়ে চলায় আজ আপনাদের সঙ্গে ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকে শিরোনামে রয়েছে, পশ্চিম এশিয়া চলতি সংঘাতের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নাগরিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি পরিস্থিতির উপর নিয়মিত নজরদারির জন্য সুসংহত ব্যবস্থা গড়ে তোলার আহ্বান।
1: হই হট্টগোলের মধ্যেই লোকসভায় আজ জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধন বিল 2026 পাস। জাতীয় গান বন্দে মাতরম অবমাননা করাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে।
0: পাক অধিকৃত জম্মু কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভে পাক বাহিনীর দমনপীড়নে 40 জনেরও বেশি মানুষের মৃত্যু।
1: গোয়ালিয়রে দেশের প্রথম টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন স্থাপনের লক্ষ্যে টেলিযোগাযোগ দপ্তর এবং মধ্যপ্রদেশ সরকারের সমঝোতাপত্র স্বাক্ষর।
0: ভারতের এইমস এবং ভুটানের খেসা গ্যালপো ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের মধ্যে সহযোগিতার লক্ষ্যে সমঝোতাপত্র স্বাক্ষরিত।
1: সৌদি আরব ও ইরাকের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী সংঘর্ষে ইরানের 6 জন সামরিক উপদেষ্টা সহ 20 জন নিহত।
0: জাপানে তীব্র ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 34।
1: ইবোলার প্রাদুর্ভাবে পূর্ব কঙ্গোতে এখনও পর্যন্ত 1,500 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
0: কমনওয়েলথ গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে উঠেছেন ভারতের নীরজ চোপড়া, রোহিত যাদব এবং জসবীর সিং। আসছে বিস্তারিত খবরে, এখন দেশের খবর। পশ্চিম এশিয়ার চলতি সংঘাতের প্রেক্ষিতে বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের গৃহীত পদক্ষেপগুলি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে প্রধানমন্ত্রী নাগরিকদের স্বার্থ রক্ষায় গৃহীত পদক্ষেপগুলির দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে এবং পরিস্থিতির উপর নিয়মিত নজরদারির জন্য একটি সমন্বিত ও সুসংহত ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। তিনি নাবিক ও তাঁদের পরিবারকে সময়মতো জরুরি সহায়তা, তথ্য ও পরামর্শ প্রদানের জন্য একটি ব্যবস্থা গড়ে তোলারও নির্দেশ দেন। তিনি বলেন, এই সংঘাতের প্রভাব থেকে ভারতীয় নাগরিক এবং বিদেশে বসবাসরত ভারতীয়দের সুরক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে, সেই সঙ্গে জ্বালানি ক্ষেত্রের স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের ব্যবহারের উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। রবি মরশুমে সারের চাহিদার কথা মাথায় রেখে বৈঠকে সারের বিকল্প উৎসের ব্যবহারের বিষয়টি নিয়েও আলোচনা হয়। সার সরবরাহ যাতে কোনোভাবেই ব্যাহত না হয় তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের উপর জোর দেন প্রধানমন্ত্রী। বৈঠকে ক্যাবিনেট সচিব পেট্রোলিয়াম পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ গুলি সম্পর্কে কমিটিকে অবহিত করেন। এই বিষয়টি নিয়ে এটি ছিল সিসিএস এর চতুর্থ বিশেষ বৈঠক।
1: বিরোধী দলের হই হট্টগোলের মধ্যেই লোকসভায় আজ জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধন বিল 2026 পাশ হওয়ায় এখন থেকে বন্দে মাতরম অবমাননা একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। রাজ্যসভায় গতকালই এই বিলটি পাশ হয়। এই আইনটি জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন 1971 আরো সংশোধন করবে। এর মাধ্যমে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত, জনগণমনের মতোই আইনি সুরক্ষা দেওয়ার এবং জাতীয় গানকে অবমাননা করাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে। এ ধরনের অপরাধের জন্য 3 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। নিম্নকক্ষে আয়োজিত সংক্ষিপ্ত বিতর্কে মাত্র 2 জন সদস্য অংশ নিয়েছিলেন। তার জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেছেন, সরকার জাতীয় স্তোত্রটিকে তার প্রাপ্য সম্মান প্রদান করেছে। বিলের ওপর তার সংক্ষিপ্ত বক্তব্যে শেষে তিনি বন্দে মাতরম ধ্বনিও দেন।

0: और राज्य के खिलाफ नहीं है, किसी व्यक्ति या किसी भी विचारधारा के खिलाफ नहीं है। और जब राष्ट्रगान हो तो उसके साथ साथ राष्ट्रगीत का भी गायन हो। अब एक भारत श्रेष्ठ भारत के लिए संपूर्ण वंदे मातरम चाहिए।
1: এর আগে ডিএমকে সদস্য কে কানিমোজি বিলটির বিরোধিতা করে বলেছেন, এটি আসলে জাতীয়তাবাদের মোড়কে একটি হিন্দুত্ববাদী এজেন্ডা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী, আইন প্রণয়ন করে জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া যায় না বলেও তার দাবি। বিলটি পাশ হওয়ার পর স্লোগান পাল্টা স্লোগানের মধ্যে লোকসভার অধিবেশন দিনের মতো মুলতুবি করা হয়।
2: সরকার জানিয়েছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন প্ল্যানিং বোর্ড এনসিআরপিবি চলতি বছরের জুন মাসে অনুষ্ঠিত তাদের 42তম বৈঠকে জাতীয় রাজধানী অঞ্চলের জন্য খসড়া আঞ্চলিক পরিকল্পনা 2041 বিবেচনা করছে। আজ লোকসভায় একটি লিখিত জবাবে আবাসন ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী তোখান সাহু জানান, এই পরিকল্পনার আওতায় নমোভারত বা রিজিয়নাল র্যাপিড ট্রানজিট সিস্টেম আরআরটিএস করিডোর বরাবর প্রস্তাবিত স্টেশনগুলিতে আরআরটিএস গ্রোথ নোডসকে মিশ্র ব্যবহারযোগ্য গণপরিবহন কেন্দ্রিক এলাকা হিসেবে গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবিত সহায়তার লক্ষ্য হল পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ ত্বরান্বিত করা এবং এই নগর উন্নয়ন কেন্দ্র বা গ্রোথ নোডগুলির পরিকল্পিত বিকাশ ঘটানো।
1: অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মহল জানিয়েছেন, আহমেদাবাদ বিমান দুর্ঘটনা প্রাথমিক তদন্তের প্রতিবেদন 12 জুলাই 2025 এবং অন্তর্বর্তীকালীন বিবৃতি 12 জুন 2026 এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো প্রকাশ করেছে। এগুলি এএআইবির ওয়েবসাইটেই পাওয়া যাচ্ছে বলেও জানানো হয়েছে। আজ লোকসভায় এক লিখিত জবাবে শ্রী মহল জানান, তদন্ত প্রক্রিয়া চলেছে, দুর্ঘটনার সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে।
2: রাজ্যসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 উপর আলোচনা চলছে। কর্মী জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিলটি উত্থাপন করেন। তিনি সরকারি পরীক্ষার ক্ষেত্রে অনিয়ম ও প্রশ্ন ফাঁস রোধে সরকারের জিরো টলারেন্স বা কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। শিক্ষার্থীদের ভবিষ্যৎকে বিপন্ন করার সুযোগ কাউকে দেওয়া হবে না, সরকারের এই অঙ্গীকারের প্রতিফলন হিসেবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্রুত এই বিল নিয়ে এসেছেন বলে তিনি জানান।
3: Prime Minister Modi ji lost no time to declare that nobody will be allowed to jeopardize the future of our children. And hence this legislation which seeks to make amendments in 2024 Act in order to make it more stringent, more deterrent is being brought in. If there are any suggestions for improvement, I'll be taking note of it. This bill is a reaffirmation of the government's highest commitment to safeguard the welfare of the students and youth of this country.
2: আলোচনার শুরুতে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে বলেন, সরকার নতুন বিলে কেবল লোক দেখানো পরিবর্তন এনেছে, প্রস্তাবিত সংশোধনীগুলি সরকারি পরীক্ষায় অনিয়ম রোধে কার্যকর হবে না। তিনি বলেন, কংগ্রেস প্রস্তাবিত বিলটিকে সমর্থন করলেও স্বচ্ছ ও প্রশ্নপত্র ফাঁস মুক্ত পরীক্ষা নিশ্চিত করার মতো অত্যন্ত কঠোর বিধানের এতে অভাব রয়েছে।
4: ज्यादा जुर्माना, कड़ी सजा, स्पेशल टास्क फोर्स, फास्ट ट्रैक कोर्ट्स जैसे प्रावधान आपने इसमें रखा है, इससे कुछ फर्क पड़ने वाला नहीं। लेकिन ये जो मजबूत कानून लाने के लिए हमने 2024 में ही इसकी मांग रखी थी, लेकिन तब आपने हमारी इस बात को नहीं माना।
1: আগামী 2 আগস্ট বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে নেশামুক্ত ভারত কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই কর্মসূচির প্রস্তুতি হিসেবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল আর এন রবি। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে এক অতিরিক্ত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, দেশকে পুরোপুরি মাদকমুক্ত করার লক্ষ্যে বিভিন্ন আধ্যাত্মিক সংগঠন, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাই ভারতের নথিভুক্ত তরুণ তরুণীরা একটি অভিন্ন মঞ্চে একত্রিত হচ্ছে। দেশের তরুণ সমাজ ক্রমশ মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, কোনো জাতি সমৃদ্ধ এবং উন্নত হয়ে ওঠার জন্য নাগরিকদের সুস্থ থাকা অপরিহার্য।
5: 2 আগস্ট को सारे देश में 100 वीक 2 साल के लिए एक बहुत बड़ा नशा मुक्त युवा फॉर विकसित भारत कैंपेन ऑनरेबल प्रधानमंत्री जी प्रारंभ करवा रहे हैं। एक ही साथ में देश के सभी स्पिरिचुअल ऑर्गेनाइजेशन एक मंच पर आ रहे हैं, देश के सब कॉलेज मंच पर आ रही है, यूनिवर्सिटी मंच एक मंच पर आ रही है और माय भारत के युवा उसको लीड कर रहे हैं। और 1 करोड़ से अधिक युवा एक साथ में शपथ ग्रहण करेंगे कि हम तो नशा से मुक्त होंगे, लेकिन हम हर व्यक्ति, एक एक व्यक्ति को नशा मुक्त करेंगे।
2: কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন, কর্মীদের সামাজিক সুরক্ষা সংক্রান্ত নীতি কোড অন সোশ্যাল সিকিউরিটির আওতায় দেশের গিগ শ্রমিক এবং বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে উঠে আসা উপার্জনকারী ব্যক্তিরা আইনি স্বীকৃতি পেয়েছেন। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে ডক্টর মন্ডেভিয়া বলেন, ভারতই বিশ্বের প্রথম দেশ যারা এ ধরনের আইনি স্বীকৃতি প্রদান করেছে। গিগ কর্মীদের নিবন্ধনের জন্য ই শ্রম পোর্টালে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
5: হমনে গিগ ওয়ার্কার্স কো রিকগনাইজ করা হ্যায় অর উসকো কানুনি দরজা দিয়া। কানুনি দরজা দেনে ওয়ালা দুনিয়া কা পহলা দেশ হ্যায় ও ভারত হ্যায় অর ভারত মে গিগ ওয়ার্কার্স কো রেজিস্টার করনে কে লিয়ে ই শ্রম পোর্টাল পর প্রাবধান রাখা গয়া হ্যায় অর আজ जो नीति आयोग के एक रिपोर्ट के मुताबिक 80 लाख गिग वर्कर्स है और उसमें से 10 लाख गिग वर्कर्स ऑलरेडी ई श्रम पोर्टल पर रजिस्टर हुए हैं। अभी विषय है उसके हितों की रक्षा के लिए या तो उसको सोशल सिक्योरिटी देने के लिए। तो माननीय अध्यक्ष महोदय, मैं आपके द्वारा सदन को और देश को बताना चाहूंगा कि हमारे गिग वर्कर्स को सोशल सिक्योरिटी मिले, उसको सोशल सिक्योरिटी का कानूनी प्रावधान मिले, उसके लिए ही हमने लेबर कोड में प्रावधान करा है।
1: জাতীয় রাজধানীতে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের সময় কথিত পেলেট গান ব্যবহারের ফলে আহতদের যথাযথ চিকিৎসা প্রদানের জন্য সুপ্রিম কোর্ট আজ দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন 3 সদস্যের একটি বেঞ্চ এই সংক্রান্ত একটি আবেদনের শুনানিতে জানায়, পুলিশ বিধিমালার আওতায় বিশেষ পরিস্থিতিতে পেলেট গান ব্যবহারের অনুমতি রয়েছে। আদালত আরও উল্লেখ করে, যতক্ষণ না পর্যন্ত বিধিমালাকে চ্যালেঞ্জ করা হচ্ছে ততক্ষণ এ ধরনের অস্ত্রের ব্যবহারকে বেআইনি বলে গণ্য করা যায় না। এদিকে জাতীয় রাজধানীতে নিট ইউজি নিয়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল মানুষজনের বিরুদ্ধে দিল্লি পুলিশ কোনো বিরূপ আইনি পদক্ষেপ নেবে না বলে দিল্লি সরকার জানিয়েছে। তবে যাদের বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড রয়েছে তাদের ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসব ঘটনায় যদি ইতিমধ্যে কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়ে থাকে তবে তাদের গ্রেপ্তারের বিষয়টি পর্যালোচনা করে দ্রুত মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময় যন্ত্রমন্ত্রে মোতায়েন র্যাপিড অ্যাকশন ফোর্সের ব্যবহৃত গোলাবারুদের হিসেব বা অ্যামুনিশন লগ সংরক্ষণ করার জন্য সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ধাতব পেলেট গান ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে শীর্ষ আদালত এই নির্দেশ দেয়।
2: নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সংক্রান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাজ মাধ্যমের পোস্ট সরিয়ে দেওয়ার ঘটনায় মেটা আজ দুঃখ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন বলেন, মেটা সরকারকে চিঠি দিয়ে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে।
1: শান্তিপূর্ণ বিক্ষোভের সময় পাক বাহিনী নির্মম দমনপীড়নের জেরে 40 জনের বেশি মানুষের মৃত্যুর প্রেক্ষিতে আজও পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভ চলেছে। জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি JAACর সঙ্গে সম্পর্কিত সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলো নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী শক্তি প্রয়োগের অভিযোগ তুলেছে। জানা গেছে, নিরাপত্তা বাহিনীর বর্বরতা ও টার্গেট কিলিংয়ের প্রতিবাদে এবং লং মার্চের আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভকারীরা বেশ কয়েকদিন ধরে ডি চকে অবস্থান করছে। রাওয়ালকোট ও মিরপুরে মহিলা বিক্ষোভকারীদের ওপর পাকিস্তানি বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে বলে জানা গেছে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পাকিস্তানি নিরাপত্তা বাহিনী সরাসরি গুলি এবং অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তুলে JAACর রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। এদিকে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের মুখপাত্র জেরেমি লরেন্স এক বিবৃতিতে বলেছেন, পাক অধিকৃত জম্মু কাশ্মীরের সাধারণ মানুষকে অপরাধ হিসেবে চিহ্নিত কঠোর বিধিনিষেধ আরোপ মূলত মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠনের স্বাধীনতার অধিকার লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক সময়ে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভ আরও জোরদার হয়েছে। পাকিস্তান ওই অঞ্চলে নিজেদের অবৈধ দখলদারিত্ব আড়াল করতে এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে গোপন করতেই নির্বাচন করছে বলে ভারতের অভিমত।
2: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে সশস্ত্র বাহিনীর মহিলা নৌ অভিযাত্রী দলের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের অসাধারণ সাফল্য ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেন। IASV ত্রিবেণীতে সমুদ্রপথে তাদের সফল বিশ্ব পরিক্রমা জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয় বলে তিনি মন্তব্য করেন। মহিলা নৌ অভিযাত্রী দলের এই সাফল্য দেশের প্রতিটি মহিলার জন্য অনুপ্রেরণা এবং তাদের এই সাফল্য দেশের তরুণীদের বড় স্বপ্ন দেখাতে, চ্যালেঞ্জ অতিক্রম করতে এবং জাতি গঠনে অবদান রাখতে উৎসাহিত করবে বলে রাজনাথ সিং মন্তব্য করেন।
6: केवल आपने समुद्र को ही नहीं जीता है, आपने उस सारी रूढ़ियों को भी पराजित किया है जो कभी कहती थी हमारी बेटियां ऐसे कठिन सैन्य अभियानों का हिस्सा नहीं बन सकती। आपने यह सिद्ध किया है फिजिकल कैपेबिलिटी, मेंटल टफनेस और लीडरशिप क्वालिटी किसी जेंडर की मोहताज नहीं होती।
1: ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার তাদের নতুন নির্দেশিকায় জানিয়েছে, কোনো পরিকল্পিত মহাকাশযানের পুনঃপ্রবেশের ক্ষেত্রে বেসরকারি মহাকাশ সংস্থাগুলোকে প্রাণহানির ঝুঁকি প্রতি 10,000-এ একের নিচে সীমাবদ্ধ রাখতে হবে। বেসরকারি সংস্থা পরিচালিত মহাকাশ

0: ক্ষেত্রে সমস্ত কাজের জন্য একক উদ্যোগ বা সিঙ্গেল উইন্ডো সংস্থা হিসেবে কাজ করা। আইএন স্পেস আরও জানিয়েছে, কোনো ভারতীয় সংস্থা যদি ভারতের ভূখণ্ডের ভেতরে বা বাইরে কোনো মহাকাশযানের পুনঃপ্রবেশের পরিকল্পনা করে, তবে তাদের অবশ্যই এই সংস্থার অনুমোদন নিতে হবে।
1: দেশের প্রথম টেলিকম পণ্য উৎপাদন অঞ্চল বা টেলিকম ম্যানুফ্যাকচারিং জোনের প্রথম পর্যায়ে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে স্থাপন করা হবে। টেলিকম সরঞ্জাম এবং সংশ্লিষ্ট প্রযুক্তির জন্য বিশ্বমানের উৎপাদন ব্যবস্থা বা ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে নতুন দিল্লিতে আজ কেন্দ্রের টেলিযোগাযোগ দপ্তর এবং মধ্যপ্রদেশ সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারকটি দেশীয় টেলিযোগাযোগ সরঞ্জাম উৎপাদনকে ত্বরান্বিত করবে, বিনিয়োগ আকর্ষণ করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং আত্মনির্ভর ভারত গড়ার পথে ভারতের যাত্রাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, এই চুক্তি স্বাক্ষর মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক নতুন অধ্যায়ের সূচনা। এটি প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়া মেক ফর দ্য ওয়ার্ল্ড দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে।
2: টুডে ইজ এ হিস্টোরিক ডে ফর দ্য টেলিকমিউনিকেশন সেক্টর ইন ইন্ডিয়া। ইট ইজ এ ডে ওয়্যার উই উইটনেস not only the signing of an MOU but literally the dawn of a new chapter under the leadership of Prime Minister Narendra Modi, a new chapter of the technological evolution of India to be able to provide cutting edge technology not only to fuel India's growth but to fuel the growth of the world in the area of telecommunication.
0: ইনক্রেডিবল ইন্ডিয়া উদ্যোগের প্রচারের লক্ষ্যে পর্যটন মন্ত্রক এবং ইন্ডিগো একটি কৌশলগত সহযোগিতার সূচক হিসেবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। কেন্দ্রীয় সংস্কৃত পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সামাজিক মাধ্যমে জানিয়েছেন, এই সমঝোতা স্মারকটি ইন্ডিগোর সঙ্গে ইনক্রেডিবল ইন্ডিয়া কার্যক্রমের সূচনা, যার মাধ্যমে সরকার ও ইন্ডিগো যৌথভাবে দেশের পর্যটন বিশ্ববাসীর সামনে তুলে ধরবে। এদিকে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং সোমবার আইআইটি দিল্লিতে সেন্টার অফ এক্সেলেন্স ফর হ্যান্ডলুম টেকনোলজির উদ্বোধন করবে। 11,99,00,000 ব্যয়ের প্রতিষ্ঠিত এই কেন্দ্রের লক্ষ্য হল দেশের সমৃদ্ধ হস্তচালিত তাঁত বা হ্যান্ডলুম ঐতিহ্যের সঙ্গে অত্যাধুনিক গবেষণা, উদ্ভাবন এবং ডিজিটাল প্রযুক্তির সমন্বয় ঘটানো।
1: অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের সাংসদরা আজ সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে শ্রী মোদী জানান, বৈঠকে উভয় রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি ও চ্যালেঞ্জ মোকাবিলায় কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথভাবে কাজ করে যাবে বলে তিনি আশ্বাস দেন। প্রধানমন্ত্রী সকলের সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা করেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, বৈঠকে প্রধানমন্ত্রী তাঁদের পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সময়মতো ত্রাণ, পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। এদিকে ওড়িশার বিভিন্ন অংশে বন্যা পরিস্থিতিতে জনজীবন বিপর্যস্ত। 1,76,000 বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কেরালামে আবহাওয়া দপ্তর এর্নাকুলাম, ইদুকি, কোজিকোড, ওয়ানাড ও কান্নুর জেলায় বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। এখন বিদেশের খবর।
0: ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্র এবং ভুটানের বিদেশ সচিব দাসো পেম লেকটুফ দর্জি আজ পঞ্চম ভারত ভুটান উন্নয়ন সহযোগিতা সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। ভুটানে অবস্থিত ভারতীয় দূতাবাস সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, এই বৈঠকে বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রে ভারতের প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করা হয়। দূতাবাস জানিয়েছে, দুদেশের বিদেশ সচিব এই সম্মেলন থেকে থিম্পুতে গ্রিন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ওপেন স্পেসেস শীর্ষক প্রজেক্ট টাইড অ্যাসিস্ট্যান্সের আওতায় নির্মিত থিম্পু ইকোলজিক্যাল পার্ক এবং ওলাখা পার্কের ভার্চুয়ালি উদ্বোধন করেন। এছাড়া ভারতের এক্সিম ব্যাংক এবং ভুটানের অর্থমন্ত্রকের মধ্যে 4,000 কোটি টাকার একটি সহজ শর্তের ঋণ বা কনসেশনাল লাইন অফ ক্রেডিট চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়াও ভারতের এইমস এবং ভুটানের খেসার গ্যালপো ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা এবং গবেষণায় সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক মৌ বিনিময় করা হয়।
1: গুজব ও অপপ্রচার ছড়ানোর বিরুদ্ধে কঠোর বিধান আনতে বাংলাদেশ সরকার সাইবার সুরক্ষা আইন 2026 সংশোধনের পরিকল্পনা করেছে। দ্য ডেইলি সানে খবর জানিয়েছে, সংশোধিত খসড়ায় আইনটি বাস্তবায়নের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্সরের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রকেও ক্ষমতা প্রদান করা হয়েছে। সংসদের পরবর্তী অধিবেশনে বিলটি পাশ হবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবিত আইনে গুজব ও অপপ্রচার ছড়ানো দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে। অভিযোগ প্রমাণিত হলে অপরাধীদের সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড, 40,00,000 টাকা পর্যন্ত জরিমানা বা উভয় হতে পারে বলে জানানো হয়েছে।
0: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আজ ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর জেরে আবার নতুন করে অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হল। জর্ডন জানিয়েছে, তারা পরপর দ্বিতীয় দিন 5টি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। অন্যদিকে কুয়েত জানিয়েছে, সে দেশের উত্তরাঞ্চলে একটি চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি

0: নিহত হয়েছেন। এর আগে চলতি সপ্তাহের শুরুতে মিশরের একটি বন্দরে ড্রোন হামলায় জাহাজে আগুন ধরে যায়। অন্যদিকে সৌদি আরব এবং ইরাকের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ইরানের 6 সামরিক উপদেষ্টা সহ সশস্ত্র গোষ্ঠীর 20 জন নিহত হয়।
1: মধ্যপ্রাচ্যের সংকটে নতুন করে জটিলতার মধ্যেই মিশরের একটি বন্দরে ড্রোন হামলায় দুটি প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে একটি সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত সংস্থা। হামলাগুলির লক্ষ্যবস্তু ছিল মার্কিন মালিকাধীন একটি ভাসমান সংরক্ষণ কেন্দ্র এবং গ্রিসের মালিকাধীন একটি ট্যাঙ্কার। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে মিশরের পেট্রোলিয়াম মন্ত্রক এই খবর জানিয়েছেন।
0: জাপানের কুমামোতো প্রিফেকচারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 34 হয়েছে, তবে তাদের মধ্যে 9 জনের মৃত্যুর কারণ ওই ভূমিকম্প কিনা তা নিশ্চিত নয়। জীবিতদের সন্ধানে এখনও উদ্ধার কাজ চলেছে। 10,000-এরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন। ইয়াতসুশিরো শহরে নিপ্পন পেপার কারখানায় ভূমিকম্পের ফলে একটি চিমনি ভেঙে পড়ে, সেখান থেকে উদ্ধারকারী দল 10 জনকে বের করে আনে।
1: ইবোলার প্রাদুর্ভাবে পূর্ব কঙ্গোতে এখনও পর্যন্ত 1,500-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। সরকারি সূত্রে জানা গেছে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে মৃতের সংখ্যা 50% বেড়ে গেছে। মঙ্গলবার পর্যন্ত 3,442 জন সংক্রমিত হয়েছেন। ইবোলার এমন প্রকৃতি অতীতের থেকে একেবারেই ভিন্ন। বন্দিভুগীয় ভাইরাসের কোনো টিকা বা চিকিৎসা পদ্ধতিও নেই। এর ফলে আগের তুলনায় এবারের ইবোলা সংক্রমণ অনেক দ্রুত ছড়িয়ে পড়েছে। মৃত্যুর পরিসংখ্যানও আগের তুলনায় অনেক বেশি। এখন খেলার খবর।
0: গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে উঠেছেন ভারতের নীরজ চোপড়া, রোহিত যাদব, যশবীর সিং। বাছাই পর্বে নীরজ পঞ্চম, রোহিত যাদব নবম এবং যশবীর সিং দশম স্থান অধিকার করেন। এর আগে কমনওয়েলথ গেমসের প্যারা অ্যাথলেটিক্সে ভারত ইতিহাস গড়ে। পুরুষদের 1,000 মিটার T47 বিভাগের ফাইনালে ভারত প্রথম এবং দ্বিতীয় উভয়স্থানই দখল করেছে। গতরাতে দিলীপ মাহমুদ গাভিট সোনা এবং মোহাম্মদ বাসিল মোর সিনাকাত রূপো জেতেন। পুরুষদের ট্রিপল জাম্পে প্রবীণ চিত্রাভেল এবং সেলভা প্রভু টি ফাইনালে উঠেছেন। পুরুষদের দলগত সাইকেল স্প্রিন্টে ফাইনালে উঠতে ব্যর্থ হয় ভারত। 3টি সোনা, 9টি রূপসহ ভারত এ পর্যন্ত মোট 15টি পদক জয় করে কমনওয়েলথ গেমসের পদক তালিকায় অষ্টম স্থানে রয়েছে।
1: স্কোয়াশে ভারতের পুরুষ দল জুনিয়র টিম চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে। কানাডার অন্টারিওতে প্রতিযোগিতার পঞ্চম বাছাই ভারতীয় দল ইংল্যান্ডকে 2-1 গেমে হারিয়ে শেষ চারে পৌঁছয়। সেমিফাইনালে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে। তারা জাপানকে হারিয়ে শেষ চারে উঠেছে। অন্যদিকে ভারতের মহিলা দল কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে 1-2 গেমে পরাজিত হয়েছে। এদিকে ফ্রান্সের পুরুষ দল 26 বছরে প্রথমবার বিশ্ব স্কোয়াশ জুনিয়র টিম চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে নজির গড়েছে।
0: তাইপেই ওপেন ব্যাডমিন্টনের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন উন্নতি হুডা, দেবিকা সিহাগ, তানভি শর্মা এবং কিরণ জর্জ। দ্বিতীয় রাউন্ডের ম্যাচের পর প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন অনমোল খার্ব এবং এইচ এস প্রণয়।
1: ভারতের পুরুষ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক্য রাহানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় রাহানে জানিয়েছেন, ক্রিকেট থেকে সরে দাঁড়ানো এখনই উপযুক্ত সময়। 2023 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট দলে ডাক পাওয়ার পর তিনি শেষবার ভারতের হয়ে মাঠে নেমেছিলেন।
0: এবার দৃষ্টিকোণ। যাত্রা ও বেতার শিল্পী প্রশান্ত ভট্টাচার্যের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগের সংগ্রহালয় থেকে গৃহীত।

কিষাণ দাশগুপ্ত ছিলেন ইউএনআইএর রিপোর্টার, ওনার একটা যাত্রার দল ছিল নাট্য ভারতী বলে। আমার দেখা হয় দেশ পত্রিকার অফিসেতে, আমার সাথে আলাপ হল নাট্য ভারতী বলের মালিক। তা কিষাণরা আমাকে বললেন, আমি যেতাম তুমি আপনাদের মতো একটু শিক্ষিত সঙ্গীতে মানুষকে খুঁজে যারা যাত্রায় আসুক, যাত্রায় তো সব পুরনো দিনে এখনো পড়ে আছে আগড়ে, তো এখন যদি নতুনত্ব কিছু না আসে আর কবে আসবে, তা আসুন না আপনি যাত্রা করতে। আমি তখন রেডিও গান করছি, আমার রেকর্ড বেরিয়েছি কয়েকটা, তো যাত্রা সম্বন্ধে সম্ভব কোনো ধারণা ছিল না, সুতরাং আমি সেইভাবে খুব যে আগ্রহ প্রকাশ করিনি।

0: যাত্রা তো প্রায় 200 পালা হবে। আমার বিখ্যাত পালাগুলোর নাম একটু যদি বলি, লীলাবসান কৃষ্ণকে নিয়ে, ভাস্কর পণ্ডিত, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষকে নিয়ে রণাঙ্গনে নেতাজি, তারপরে 8 ঘন্টার লড়াই, রক্তাক্ত তেলেঙ্গানা, স্টালিন, তারপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেতে ডক্টর নরমান বেথুনকে নিয়ে শত্রু রক্ত যুদ্ধ, এই ধরনের তার জীবনীমূলক, রাজা রামমোহন, ঐতিহাসিক কিছু নাটক আছে, নটি বিনোদিনী, অনেকেই গিয়েছেন, জগৎ কুমার গিয়েছেন, গুরুদাস ধারা গিয়েছেন, ক্ষিতিশ রায় গিয়েছে, ভক্ত মল্লিক গিয়েছে। আগে যাত্রায় যেটা হতো, যাত্রায় তো মাইক আগে ছিল না, আর আগে কি হতো, প্রচন্ড চেঁচিয়ে গান করা হতো। দেখুন, চেঁচিয়ে গান করলে যেটা হয়, সেটা হচ্ছে যে গানের চেঁচিয়ে কথা বললেও যেটা প্রথম মানুষ হারায় সেটা হচ্ছে তার মিষ্টতা বা মেলোডি। তা চেঁচিয়ে গান করলে জোরে গান হয় কিন্তু মেলোডিয়াস হয় না। আমি প্রথমে চেষ্টাই করেছি যে তো মাইক এসে গেছে, অত চেঁচিয়ে গান করার দরকার নেই, গানটাকে একটু নাবিয়ে গান করো, তাহলে দেখবেন গানটা ভালো হবে। আর তারপরে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হতো। আগে তো একটা কনসার্ট বাজত, যে কনসার্টটা জোরে বাজলে আশ্বাসটা গান রাত্রিবেলায় জানতে পারত যে যাত্রা আরম্ভ হবে। তো সেই কনসার্টেতে ক্লারিনেট, অ্যালথর্ন, কর্নেট এই জাতীয় ইনস্ট্রুমেন্ট বাজত, যেগুলোর সাথে মেলোডির সম্পর্ক খুব কম। আমি যখন এলাম যাত্রায় কাজ করতে, তো আমার মনে হলো যে মেলোডি আনতে গেলে কিভাবে করা যায়, হারমোনিয়ার সঙ্গে বাঁশি এবং বেহালা এ দুটো, আর ক্ল্যারিনেটকে আমি বললাম ওরা চড়ায় বাজাতো, বললাম তোমরা একটা মিডল অক্টেভে বাজাও, তাহলে মেলোডি পাবে, মেলোডি পেতে হবে কি মিষ্টি লাগবে। তারপরেতে এই নাট্য ভারতীতেই আমি জাজ সেট এবং গিটার আনি, এটা প্রয়োজন হয়ে পড়েছিল। আগে যাত্রাতে সাধারণত পালাকাররা গান লিখতেন, আর যাত্রার গান মোটামুটি খুব বড় হতো না। আমি চেষ্টা করেছি পালাকারদের গান রেখেও বা কবিদের দিয়ে গান লেখানো, যেমন কবি মধু গোস্বামী, তারপরে সুনীল বরণ, গৌরী প্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, সমীর দেব, এরা সব গান লিখেছেন। আমার যাত্রাতে শুরু করা হলো, সেই গান আমি কিন্তু রেডিওতে গিয়ে দিতাম, তাতে আমার সুবিধা তো আমার সুর, যাত্রারও গান আমি আবার রেডিওতে গাইছি। পরবর্তীকালে এরকম যাত্রার অনেক গান আছে যা হয়তো আশা ভোঁসলে গিয়েছেন, সেটা আমি পুলক দেবী বলে একটা যাত্রা পালা ছিল, তাতে একটা গান আমি করেছিলাম, এটা সুনীল বর্মণ লিখেছিলেন, আমার আধারে তুমি আলোর আলো, এটা পুলন দেবীতে যিনি অভিনয় করেছিলেন সঞ্চয়িতা, সেভাবে গাইতে পারছিল না, পরে আমি গানটাকে বললাম যে তোমার গাইতে হবে না, গানটা রেখে দাও। এই গানটাকে পরে আমি আর 4টে লাইন বাড়িয়ে এটা একটা ছবিতে আশা ভোঁসলেকে দিয়ে গান গাইয়েছিলাম, আরতি মুখার্জিকে দিয়ে গান গাওয়ানো হয়েছে, কিন্তু অরিজিনাল গানটা ছিল যাত্রার। যেমন ধরুন একটা গান ছিল একানই কমরেড একানই, এই গানটা শত্রুরক্ত যুদ্ধের গান ছিল, আমাদের হাতে আছে রাইফেল, নোয়াবো না মাথা মোরা কখনোই। এই গানটা, এই সুরটা নিয়ে আমি করলামটা কি, গৌরীদার লিখলেন, গৌরীপ্রসন্ন মজুমদার, এবং এটা আরতি মুখার্জি গিয়েছিলেন, তুমি আমারই আমি তোমারই, যতদিন চাঁদ তারা উঠবে আমি তো তোমার পাশে থাকব। অরিজিনাল সুরটা কিন্তু একানই একানই কমরেড একান, গ্রামীণ বিষয় নিয়ে পল্লীমহল আসর হতো এবং এটা খুব জনপ্রিয় অনুষ্ঠান ছিল রেডিও। আমি তখন রেডিওতে একবার প্রস্তাব দিই যে একটু যাত্রা কি করা যায়, তা আমরা বললেন এত কম করে কি করে হবে, একটা হতে পারে যে কয়েকটা সিলেক্টেড সিন দিয়ে যদি করা যায়। আমি তো আকাশবাণীতে অনেকগুলো সাবজেক্টে গান করতাম, আধুনিক বাংলা গান, ফোক, রবীন্দ্রসঙ্গীত, ভজন ইত্যাদি, কিন্তু আকাশবাণী সবচেয়ে বড় কথা হচ্ছে আকাশবাণী আমি সঙ্গীত সম্মেলনে গেছি গান করতে, সেটা কাশ্মীরেতে, তারপরে জওয়ানদের জন্য অ্যাডভান্স এরিয়াতে নর্দার্ন কমান্ডেতে গান করতে গেছি, জামশেদপুর রেডিও কিন্তু ওপেনিং করা হয়েছে আমার গান দিয়ে ফর ফিউচার ব্রডকাস্ট বলে। আরো মজার ব্যাপার হচ্ছে আমি যেহেতু হারমোনিয়ামটা একটু ভালো বাজাতে পারতাম, জামশেদপুর রেডিওতে আমার হারমোনিয়াম বাজনা দেখে ওরা বলল।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বিভিন্ন মন্ত্রক এবং দপ্তরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নাগরিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি পরিস্থিতির উপর নিয়মিত নজরদারির জন্য সুসংহত ব্যবস্থা গড়ে তোলার আহ্বান।
2: হই হট্টগোলের মধ্যেই লোকসভায় আজ জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধন বিল 2026 পাশ। জাতীয় গান বন্দে মাতারাম অবমাননা করাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে।
1: পাক অধিকৃত জম্মু কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভে পাক বাহিনীর দমনপীড়নে 40 জনেরও বেশি মানুষের মৃত্যু।
2: গোয়ালিয়রে দেশের প্রথম টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন স্থাপনের লক্ষ্যে টেলিযোগাযোগ দপ্তর ও মধ্যপ্রদেশ সরকারের মধ্যে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর।
1: ভারতের এইমস এবং ভুটানের খেসার গ্যালপো

0: ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সের মধ্যে সহযোগিতার লক্ষ্যে সমঝোতাপত্র স্বাক্ষরিত।
1: সৌদি আরব ও ইরাকের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ইরানের 6 জন সামরিক উপদেষ্টা সহ 20 জন নিহত।
0: জাপানে তীব্র ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 34।
1: ইবোলার প্রাদুর্ভাবে পূর্ববঙ্গতে এখনও পর্যন্ত 1500 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
0: কমনওয়েলথ গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে উঠেছেন ভারতের নীরজ চোপড়া, রোহিত যাদব এবং জসবীর সিং। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন ছায়াছবির গান। আজকের প্রথম গান শুনবেন সমান্তরাল ছবি থেকে, অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন ছায়া ছবির গান, আবারও শেষের গল্প ছবি থেকে দ্বৈত কণ্ঠ রয়েছে আপনাদের জন্য নচিকেতা চক্রবর্তী এবং কৌশিকী চক্রবর্তীর গান।

শুনছিলেন এতক্ষণ বাংলা ছায়াছবির গান আকাশবাণী মৈত্রী। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

এখন জানিয়ে দেব আজ রাতের হারানো দিনের গানের বিষয়। হ্যালো, কে বলছেন? একটা সময় রিসিভার কানে দিয়ে এটাই ছিল প্রথম কথা। গভীর রাতে ক্রিং ক্রিং শব্দে যেমন বুক কেঁপে উঠত, তেমনি ভর দুপুরে সবার ঘুমের সুযোগে সাবধানী আঙুলগুলো ব্যস্ত হয়ে ঘুরিয়ে চলত কোনো এক বিশেষ নম্বর, চলত ফিসফিসে কথা। আলেকজান্ডার গ্রাহাম বেল আবিষ্কৃত টেলিফোন যন্ত্রটি মোবাইল

মনের এই যুগে আর তেমন কদর না পেলেও এখনও তাকে ঘিরে আছে বহু মানুষের সুখ দুঃখের স্মৃতি। সেই স্মৃতির জগতে আবারও আপনাদের ভাসিয়ে নিয়ে যেতে রইল এবারের হারানো দিনের গানের আসর কানে কানে টেলিফোনে। কথা হবে সেই সব ছবি প্রসঙ্গে যেখানে টেলিফোন করেছে গল্পের পট পরিবর্তন। আজ ঠিক রাত 11টায় রিসিভার কানে আপনাদের অপেক্ষায় থাকবে আম্রপালী ঘোষ মিত্র, কান পাতুন শুধুমাত্র মৈত্রী প্রচার তরঙ্গে। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি আজ রাজ্যসভায় অনুমোদনের মধ্য দিয়ে সংসদে পাশ হল। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিলও সংসদে গৃহীত। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে বিক্ষোভের সময় পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা। জাপানের কুমামোতোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 34। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসে নীরজ চোপড়া, রোহিত যাদব এবং জাসবীর সিং সহ ভারতের 5 খেলোয়াড় ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি আজ রাজ্যসভায় অনুমোদিত হয়েছে। এর ফলে তা সংসদে গৃহীত হল। লোকসভায় গতকালই বিলটি পাশ হয়। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে কর্মী বিষয়ক ও জন অভিযোগ মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেন, এই প্রশ্ন ফাঁসের বিষয়টি ভারতের প্রত্যেক নাগরিককে নাড়া দিয়ে গেছে। সরকার এই ধরনের প্রশ্ন ফাঁস প্রতিরোধ করে শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতীয় শিক্ষানীতি গত দশকে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছে। এর ফলে পড়ুয়া ও তাদের অভিভাবকরাও শিক্ষা ব্যবস্থার বিপুল চাপের হাত থেকে রেহাই পেয়েছে। পরীক্ষার দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্র জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও তিনি জানান।
1: Prime Minister Modi ji lost no time to declare that nobody will be allowed to jeopardize the future of our children, and hence this legislation which seeks to make amendments in 2024 act in order to make it more stringent, more deterrent is being brought in. If there are any suggestions for improvement, I'll be taking note of it. This bill is a reaffirmation of the government's highest commitment to safeguard the welfare of the students and youth of this country.
0: জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় 1971 সালের মূল আইনটি সংশোধন করার লক্ষ্যে এই বিলটি লোকসভায় পেশ করেন। প্রস্তাবিত এই বিলে জাতীয় সঙ্গীত জনগণমানোর মতোই বন্দে মাতরমকেও সমান আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এই বিল অনুযায়ী জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্রের অবমাননা করলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয়ই হতে পারে। সংসদে আলোচনার জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, এই বিল কেবল আইনি পরিবর্তন নয়, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় চেতনা ও স্বাধীনতা সংগ্রামের আদর্শের প্রতীক। 1971 সালে তৈরি আইনে জনগণমন সুরক্ষা নিশ্চিত করা হয়েছিল।
2: রাষ্ট্র গৌরব অপমান নিবারণ সংশোধন বিধেয়ক 2026 সিফ এক বিধায়ী সংশোধন নহীঁ হ্যায়, ইয়া ভারত কি আত্মা, সাংস্কৃতিক বিরাসত, রাষ্ট্রীয় চেতনা ও স্বতন্ত্রতা সংগ্রাম আদর্শ প্রতি হম সব কি প্রতিবদ্ধতা। এক ভারত শ্রেষ্ঠ ভারত কা সংকল্প হ্যায় বন্দে মাতরম, বিকশিত ভারত কা সংকল্প হ্যায় বন্দে মাতরম।
0: শ্রী রায় বলেন, 1947 সালের 15 আগস্ট সকাল 6:30 অল ইন্ডিয়া রেডিওতে সর্দার বল্লভ ভাই প্যাটেলের অনুরোধে পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর সম্পূর্ণ বন্দে মাতরম পরিবেশন করে প্রথম স্বাধীনতা দিবসের সূচনা করেছিলেন। বিলটি পাশের পর লোকসভা আগামীকাল সকাল 11:00 পর্যন্ত মুলতবি হয়ে যায়। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর কথিত পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ যন্তর্মন্তর সহ অন্যান্য স্থানে ভিড় সামলাতে ধাতব পেলেট গান ব্যবহারের উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা এক আবেদন

শুনানির সময় এই নির্দেশ দেন। শুনানির সময় বেঞ্চ এও বলেছে, পুলিশের নীতি অনুযায়ী ঘটনার গুরুত্ব অনুধাবন করে ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে পেলেট গান ব্যবহার করা যেতে পারে। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের পোস্ট মুছে দেওয়ায় মেটা আজ দুঃখ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন সাংবাদিকদের বলেন, এই ঘটনায় মেটার বরিষ্ঠ আধিকারিকদের সরকার তলব করেছে এবং কী কারণে এই ঘটনা ঘটে

0: নির্দিষ্ট সময়সীমা কঠোরভাবে মেনে মন্ত্রকের সমস্ত প্রধান ও ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির বাস্তবায়নে গতি আনার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। আজ মন্ত্রকের বিকশিত ভারত লক্ষ্যমাত্রার অগ্রগতি নিয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় পৌরোহিত্য করে তিনি এই নির্দেশ দেন। নতুন দিল্লিতে আজ কাবেরী জল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কর্ণাটক, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরি সরকারের প্রতিনিধিরা অংশ নেন। সভা চলাকালীন কাবেরী অববাহিকার সার্বিক জলবায়ু ও আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতি এবং আগামী 15 দিনের জন্য বিলিগুন্ডুলুতে জলের প্রভাবের পরিমাণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আজ ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্র, গুজরাটের মঞ্জালপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রে আজ ভোট নেওয়া হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বাঁকিপুরে 34%, মঞ্জালপুরে 37% এবং দাতিয়াতে 71% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ তিনি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে রাজ্যের পুলিশের ট্রেনিং একাডেমির বড়াখানা অনুষ্ঠানে যোগ দিয়ে গত 2 মাসে পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করেন।
1: অন্য রাজ্যের তুলনায় আমরা কতটা এগিয়ে, কতটা পিছিয়ে, আর কি করলে পশ্চিমবঙ্গ পুলিশ ও ভারতবর্ষের মধ্যে সেরা পুলিশ হতে পারে, এই সব বিষয় নিয়ে আমি ভাবনা চিন্তা করার চেষ্টা করি। সীমাবদ্ধতা আছে, আগের প্র্যাকটিসগুলোর মধ্যে কিছু ভালো দিক থাকলে অনেক খারাপ দিক ছিল, সাথ থাকলে তো হয় না, সাথে কুলাতে হবে।
0: জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ রাজ্যে নিজস্ব থানা পেল। এবার থেকে আর রাজ্যের অন্য কোনো সাধারণ বা স্থানীয় থানার পরিকাঠামোর উপর তাদের নির্ভর করতে হবে না। স্বরাষ্ট্র দপ্তর থেকে আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী 2 আগস্ট বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে নেশামুক্ত ভারত কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই কর্মসূচির প্রস্তুতি হিসেবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল আর এন রবি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। কয়েকদিনের সাময়িক বিরতির পরে নতুন সংঘাতের ফলে আঞ্চলিক সংঘাত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা। জর্ডনের প্রশাসন জানিয়েছে তারা 5টি ইরানি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে। কুয়েত থেকে পাওয়া খবরে জানা গেছে দেশের উত্তরাঞ্চলে একটি চীনা সংস্থার ভবনে ইরানি মিসাইল আঘাত হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর রে শান্তিপূর্ণ গণ বিক্ষোভে পাকিস্তানি বাহিনীর ভয়াবহ দমনপীড়নে 40 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সমাজ মাধ্যমে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির তথ্য অনুযায়ী পাকিস্তানি বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরে ডি চকে বিক্ষোভ দেখাচ্ছিলেন কয়েক হাজার মানুষ। জাপানের কুমামোতোয় মঙ্গলবারের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34-এ। উদ্ধার কাজ এখনও চলছে এবং জীবিতদের খোঁজে তৎপরতা অব্যাহত। প্রায় 10,000 মানুষ উদ্ধার কেন্দ্রে রয়েছেন। নিপ্পন কাগজ ফ্যাক্টরি থেকে 10 জনকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 8 জন মৃত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে দুই রাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। বৈঠকের পর সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে একযোগে কাজ করবে। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। টানা ভারী বৃষ্টিপাত এবং প্রধান নদীগুলির জলস্তর লাগাতার বৃদ্ধির ফলে রাজ্য জুড়ে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার দ্রুত ত্রাণ বণ্টন এবং ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ করে চলেছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামীকাল গুজরাট এবং মধ্য মহারাষ্ট্রে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে। এছাড়া আগামী 2 দিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, বিহার, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে উত্তর পূর্ব ভারত, পাঞ্জাব, কোঙ্কন, গোয়া, ওড়িশা, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের কিছু অংশে আবহাওয়া পরিস্থিতি একই থাকার সম্ভাবনা রয়েছে। IMD গুজরাটের বেশিরভাগ অংশে আগামী 2 দিনে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করেছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের জ্যাভলিন থ্রোয়ারদের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত। যোগ্যতা অর্জন পর্বে 5ম স্থানে শেষ করে পুরুষদের জ্যাভলিন ফাইনালে উঠেছেন নীরজ চোপড়া। ভারতের রোহিত যাদব 9ম এবং জাসপ্রীত সিং 10ম স্থান অর্জন করে ফাইনালে উঠেছেন। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি আজ রাজ্যসভায় অনুমোদনের মধ্য দিয়ে পাশ হল। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে বিক্ষোভ।

সময় পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আগামীকালের অর্থাৎ 31 জুলাই 2026 শুক্রবারের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় ভোর 5:56। ভারতীয় সময় 6:05 শুনবেন সুচিন্তন, থাকবে রমানন্দ চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:10 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান প্রথম আলোয় শুনবেন আহির ললিত ও পরমেশ্বরী রাগে বাঁশি, পরিবেশন করবেন পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়। 6:30 এই মহাজীবন অনুষ্ঠানে শুনবেন মুন্সী প্রেমচাঁদের সংক্ষিপ্ত জীবন কথা। 6:40 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী উৎসব দাস। 6:55 কৃষক বন্ধুদের জন্য, থাকবে সুসংহত রোগ পোকা নিয়ন্ত্রণে কৃষি বিশ্বের ব্যবহারে বিষয়ে কথা বলবেন শুভ্রজ্যোতি রায়। 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় স্পন্দন দাস। আগামীকাল শুনবেন মধ্যপ্রদেশের মান্ডুর কথা। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। 8:30 কলকাতার ডায়েরি, শুনবেন সুজন মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে নট ভৈরব রাগে শরৎ পরিবেশন করবেন শিল্পী রাজরূপা চৌধুরী, তাঁকে তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র। 9:30 মনের মতো গান অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন শ্রাবণী চট্টোপাধ্যায়। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি শিল্পী বিদিশা দাস, তারপর থাকবে লোকগীতি শিল্পী কার্তিক দাস বাউল। বেলা 11:00 বিকাশ পথ, প্রযোজনা হর্ষ পাণ্ডে। 11:15 রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রণব চন্দ্র। 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় অস্মিতা রায়। 12:30 শুনবেন সাঁওতালি গানের অনুষ্ঠান। দুপুর 1:00 বেতার নাটক পুত্রবতী বিধবা, রচনা মুন্সী প্রেমচাঁদ, বাংলা রূপান্তর শামসুন নাহার, প্রযোজনা অনন্যা মজুমদার। 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 শুনবেন অনুরোধের আসর। আগামীকাল মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় দুপুর 3:00। আমাদের দ্বিতীয় অধিবেশনের সূচনা আগামীকাল ভারতীয় সময় বিকেল 5:00। 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় থাকবেন সুদীপ্ত মিত্র। 5:50 ক্রীড়াঙ্গন অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন শুভজিৎ সরকার। 6:20 ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনবেন, অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন প্রিয়া ধর। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আগামীকালের বিষয় দাঁত তোলার পর বলবেন ডাক্তার রাজু বিশ্বাস। 7:00 পুত্রবতী বিধবা নাটকটির পুনঃপ্রচার শুনবেন। 7:45 শুনবেন হাউসফুল চলচ্চিত্র পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে থাকবেন তৃষিতা মুখোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রাত 8:15 শুনবেন মহিলাদের আসর সৃষ্টি, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌমিলি রায়, উপস্থাপনায় অঙ্কিতা পাল। রাত 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সঙ্গীত শিক্ষার আসরে শুনবেন ইমন রাগের আসর। আসর পরিচালনায় থাকবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করবেন শুভজিৎ পাত্র, তাঁকে তবলায় সহযোগিতা করবেন রূপক মিত্র এবং হারমোনিয়ামে থাকবেন দৈপায়ন রায়। 10:45 শুনবেন উপমহাদেশের খবর এবং রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন স্বর্ণাভ রায়। মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি আগামীকাল ভারতীয় সময় রাত 12:00। শুনলেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আগামীকালের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি।

এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আজ শুনবেন ঝিঁঝিট রাগে সেতার, পরিবেশন করবেন পূর্বায়ন চট্টোপাধ্যায়। তাঁকে তবলায় সহযোগিতা করবেন পণ্ডিত পরিমল চক্রবর্তী। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের আসর। ঝিঁঝিট রাগে সেতার পরিবেশন করবেন পূর্বায়ন চট্টোপাধ্যায়।

শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এতক্ষণ শুনলেন ঝিঝিট রাগে সেতার, পরিবেশন করলেন পূর্বায়ন চট্টোপাধ্যায়, তাঁকে তবলায় সহযোগিতা করলেন পণ্ডিত পরিমল চক্রবর্তী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই উপমহাদেশ।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নাগরিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারির জন্য সুসংহত ব্যবস্থা গড়ে তোলার আহ্বান।
1: হৈহট্টগোলের মধ্যেই লোকসভায় আজ জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধন বিল 2026 পাস। জাতীয় গান বন্দে মাতরম অবমাননা করাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে।
0: পাক অধিকৃত জম্মু কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভে পাক বাহিনী দমনপীড়নে 40 জনেরও বেশি মানুষের মৃত্যু।
1: ভারতের এইমস এবং ভুটানের খেসার গ্যালপো ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের মধ্যে সহযোগিতার লক্ষ্যে সমঝোতাপত্র স্বাক্ষরিত।
0: কমনওয়েলথ গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে উঠেছেন ভারতের নীরজ চোপড়া, রোহিত যাদব এবং যশবীর সিং। আসছি বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের প্রেক্ষিতে বিভিন্ন মন্ত্রক এবং দপ্তরের গৃহীত পদক্ষেপগুলো পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির সঙ্গে বৈঠক সভাপতিত্ব করেন। বৈঠকে প্রধানমন্ত্রী নাগরিকদের স্বার্থ রক্ষায় গৃহীত পদক্ষেপগুলোর দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে এবং পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারির জন্য একটি সমন্বিত ও সুসংহত ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। তিনি নাবিক ও তার পরিবারকে সময়মতো জরুরি সহায়তা, তথ্য ও পরামর্শ প্রদানের জন্য একটি ব্যবস্থা গড়ে তোলারও নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, এই সংঘাতের প্রভাব থেকে ভারতীয় নাগরিক এবং বিদেশে বসবাসরত ভারতীয়দের সুরক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। রবি মৌসুমে সারের চাহিদার কথা মাথায় রেখে বৈঠকে সারের বিকল্প উৎসের ব্যবহারের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে ক্যাবিনেট সচিব পেট্রোলিয়াম পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে কমিটিকে অবহিত করেন।
1: বিরোধী দলের হৈহট্টগোলের মধ্যেই লোকসভায় আজ জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধন বিল 2026 পাস হওয়ায় এখন থেকে বন্দে মাতরম অবমাননা একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। রাজ্যসভায় গতকালই এই বিলটি পাশ হয়। এই আইনটি জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন 1971 আরও সংশোধন করবে। এর মাধ্যমে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই আইনি সুরক্ষা দেওয়ার এবং জাতীয় গানকে অবমাননা করাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে। এই ধরনের অপরাধের জন্য 3 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। নিম্নকক্ষে আয়োজিত সংক্ষিপ্ত বিতর্কে মাত্র 2 জন সদস্য অংশ নিয়েছিলেন। তার জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, সরকার জাতীয় স্তোত্রটিকে তার প্রাপ্য সম্মান প্রদান করেছে। বিলের ওপর তার সংক্ষিপ্ত বক্তব্যে শেষে তিনি বন্দে মাতরম ধ্বনিও দেন। এর আগে ডিএমকে সদস্য কে কানিমোড়ি বিলটির বিরোধিতা করে বলেন, এটি আসলে জাতীয়তাবাদের মোড়কে একটি হিন্দুত্ববাদী এজেন্ডা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী, আইন প্রণয়ন করে জাতীয়বাদ চাপিয়ে দেওয়া যায় না বলেও তার দাবি। বিলটি পাশ হওয়ার পর স্লোগান পাল্টা স্লোগানের মধ্যে লোকসভার অধিবেশন দিনের মতো মুলতুবি করা হয়।
0: সরকার জানিয়েছে, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন প্ল্যানিং বোর্ড চলতি বছরের জুন মাসে অনুষ্ঠিত তাদের 42তম বৈঠকে জাতীয় রাজধানী অঞ্চলের জন্য খসড়া আঞ্চলিক পরিকল্পনা 2041 বিবেচনা করছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে আবাসন এবং নগর বিষয়ক প্রতিমন্ত্রী তোখান সাহু জানিয়েছেন, এই পরিকল্পনার আওতায় নমো ভারত বা রিজিয়নাল র্যাপিড ট্রানজিট সিস্টেম করিডর বরাবর প্রস্তাবিত স্টেশনগুলিতে আরআরটিএস গ্রোথ নোডসকে মিশ্র ব্যবহারযোগ্য এবং গণপরিবহন কেন্দ্রিক এলাকা হিসেবে গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে।
1: অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মোহল জানিয়েছেন, আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্তের প্রতিবেদন 12 জুলাই 2025 এবং অন্তর্বর্তীকালীন বিবৃতি 12 জুন 2026 এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এএআইবি প্রকাশ করেছে। এগুলি এএআইবির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে বলেও জানানো হয়েছে। আজ লোকসভায় একটি লিখিত জবাবে শ্রী মোহল জানান যে তদন্ত প্রক্রিয়া চলেছে এবং দুর্ঘটনার সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে।
0: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, চলতি মাসের 1 তারিখ পর্যন্ত দেশে গৃহস্থালির এলপিজি গ্রাহকের সংখ্যা এখন 33 কোটি 13 লক্ষ, এর মধ্যে 10 কোটি 58 লক্ষ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত। বর্তমানে প্রতি সিলিন্ডার গৃহস্থালি এলপিজি রিফিলের জন্য 942 টাকার মধ্যে 500 টাকারও বেশি ভর্তুকি দেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

0: ছেন।
1: রাজ্যসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 অনুমোদনের ভিত্তিতে পাশ হয়েছে। কর্মী জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিলটি উত্থাপন করেন। তিনি সরকারি পরীক্ষার ক্ষেত্রে অনিয়ম ও প্রশ্ন ফাঁস রোধে সরকারের জিরো টলারেন্স বা কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। শিক্ষার্থীদের ভবিষ্যৎকে বিপন্ন করার সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকারের এই অঙ্গীকারের প্রতিফলন হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্রুত এই বিল নিয়ে এসেছেন বলে তিনি জানান। মন্ত্রী যখন আলোচনার জবাব দিচ্ছিলেন, আলোচনার শুরুতে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে বলেন, সরকার নতুন বিলে কেবল লোক দেখানো পরিবর্তন এনেছে, প্রস্তাবিত সংশোধনগুলোতে সরকারি পরীক্ষায় অনিয়ম রোধ কার্যকর করা হবে না। তিনি বলেন, কংগ্রেস প্রস্তাবিত বিলটিকে সমর্থন করলেও স্বচ্ছ প্রশ্নপত্র ফাঁস মুক্ত পরীক্ষা নিশ্চিত করার মতো অত্যন্ত কঠোর বিধানের এতে অভাব রয়েছে। বিলটি ইতিমধ্যেই লোকসভায় পাশ হয়েছে। আজ রাজ্যসভায় বিল পাশের পর আগামীকাল সকাল 11টা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের সূচনা করবেন। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে এক অতিরিক্ত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, দেশকে পুরোপুরি মাদকমুক্ত করার লক্ষ্যে বিভিন্ন আধ্যাত্মিক সংগঠন, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাই ভারতে নথিভুক্ত তরুণ তরুণীরা একটি অভিন্ন মঞ্চে একত্রিত হচ্ছে।
2: नशा मुक्त युवा फॉर विकसित भारत कैंपेन ऑनरेबल प्रधानमंत्री जी प्रारंभ करवा रहे हैं। एक ही साथ में देश के सभी स्पिरिचुअल ऑर्गेनाइजेशन एक मंच पर आ रहे हैं, देश के सब कॉलेज मंच पर आ रही है, यूनिवर्सिटी मंच एक मंच पर आ रही है और माय भारत के युवा उसको लीड कर रहे हैं और 1 करोड़ से अधिक युवा एक साथ में शपथ ग्रहण करेंगे कि हम तो नशा से मुक्त होंगे लेकिन हम हर व्यक्ति एक एक व्यक्ति को नशा मुक्त करेंगे।
1: নতুন জাতীয় শিক্ষানীতি 2020 সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির জন্য একটি নতুন পাঠ্যক্রম চালু করতে চলেছে। এই নতুন পাঠ্যক্রমটি 2028 সালে কার্যকর করা হবে এবং 2027 সালে এতে কিছু সংশোধনী আনা হবে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন পাঠ্যক্রমটি কার্যকর করা হবে। রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন আজ কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে ঘোষণা করেছেন, এটি নবগঠিত পাঠ্যক্রম কমিটি ইতিমধ্যেই তাদের কাজ শুরু করে দিয়েছে।
0: জাতীয় রাজধানীতে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের সময় কথিত পেলেট গান ব্যবহারের ফলে আহতদের যথাযথ চিকিৎসা প্রদানের জন্য সুপ্রিম কোর্ট আজ দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন 3 সদস্যের একটি বেঞ্চ এই সংক্রান্ত একটি আবেদনের শুনানিতে জানায়, পুলিশি বিধিমালার আওতায় বিশেষ পরিস্থিতিতে পেলেট গান ব্যবহারের অনুমতি রয়েছে। আদালত আরও উল্লেখ করেছে, যতক্ষণ না পর্যন্ত এই বিধিমালাকেই চ্যালেঞ্জ করা হচ্ছে ততক্ষণ এ ধরনের অস্ত্রের ব্যবহারকে বেআইনি বলে গণ্য করা যায় না। আবেদনে অভিযোগ করা হয়েছিল, যন্তরমন্তর এবং দিল্লির অন্যান্য এলাকায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর ধাতব পেলেট গান ব্যবহার করা হয়েছে। এদিকে জাতীয় রাজধানীতে নিট ইউজি নিয়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল মানুষজনের বিরুদ্ধে দিল্লি পুলিশ কোনো বিরূপ আইনি পদক্ষেপ নেবে না বলে দিল্লি সরকার জানিয়েছে। তবে যাদের বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড রয়েছে তাদের ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসব ঘটনায় যদি ইতিমধ্যেই কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়ে থাকে তবে তাদের গ্রেপ্তারের বিষয়টি পর্যালোচনা করে দ্রুত মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। বিক্ষোভে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আর কোনো বিরূপ পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা তাদের নেই। এ সংক্রান্ত কোনো পরবর্তী আইনি কার্যক্রম ছাড়াই বিষয়টি এখানেই শেষ বলে গণ্য করা হবে বলেও জানানো হয়েছে। শুনছেন উপমহাদেশের খবর।

শান্তিপূর্ণ বিক্ষোভের সময় পাক বাহিনীর নির্মম দমনপীড়নের জেরে 40 জনেরও বেশি মানুষের মৃত্যুর প্রেক্ষিতে আজও পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে বিক্ষোভ চলছে। জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির সঙ্গে সম্পর্কিত সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী শক্তি প্রয়োগের অভিযোগ তুলেছে। জানা গেছে, নিরাপত্তা বাহিনীর বর্বরতা ও টার্গেট কিলিংয়ের প্রতিবাদে এবং লং মার্চের আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভকারীরা বেশ কয়েকদিন ধরে ডি চকে অবস্থান করছেন। রাওয়ালকোট ও মিরপুরে মহিলা বিক্ষোভকারীদের ওপর পাকিস্তানি বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে বলে খবর। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সরাসরি গুলি ও অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলে অ্যাকশন কমিটি, রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির কোর কমিটির সদস্য খান ইলিয়াস খান জানিয়েছেন, প্রাণহানির ঘটনা সত্ত্বেও বিক্ষোভকারীরা তাদের অবস্থানে অটল। এদিকে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়ের মুখপাত্র জেরেমি লরেন্স এক বিবৃতিতে বলেছেন, পাক অধিকৃত জম্মু কাশ্মীরে সাধারণ মানুষকে অপরাধী হিসেবে চিহ্নিত করা, সমাবেশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ মূলত মত প্রকাশের স্বাধীনতা, শান্তি

0: পূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতার অধিকারের লঙ্ঘনের বিষয়ে উদ্বেগের সৃষ্টি করেছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক সময়ে পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে বিক্ষোভ আরও জোরদার হয়েছে। এলাকায় কারফিউ সদৃশ পরিস্থিতি এবং ইন্টারনেট ও টেলিযোগাযোগ পরিষেবা ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে। এমন এক সময় এই উত্তেজনা ছড়িয়েছে যখন পাক অধিকৃত অঞ্চলে কথিত আঞ্চলিক নির্বাচন চলছে। এদিকে বিক্ষোভকারীরা তাদের দাবি মেনে নেওয়ার জন্য ইসলামাবাদকে চাপে ফেলতে মুজাফফরাবাদের দিকে মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তান ওই অঞ্চলে নিজেদের অবৈধ দখলদারিত্বকে আড়াল করতে এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলিকে গোপন করতেই এই নির্বাচন করছে বলে ভারতের অভিমত।
1: বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশে তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণ আজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বিহারের বাকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে আজ উপনির্বাচন হয়। নির্বাচন কমিশনের সর্বশেষ পাওয়া খবরে বাকিপুর কেন্দ্রে ভোটদানের হার 34.31%, মঞ্জলপুর কেন্দ্রে 37.50% এবং দাতিয়া কেন্দ্রে এই হার ছিল 71.41%।
0: ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অথরাইজেশন সেন্টার ইনস্পেস তাদের নতুন নির্দেশিকায় জানিয়েছে, কোনো পরিকল্পিত মহাকাশযানের পুনঃপ্রবেশের ক্ষেত্রে বেসরকারি মহাকাশ সংস্থাগুলিকে প্রাণহানির ঝুঁকি প্রতি 10,000 একের নিচে সীমাবদ্ধ রাখতে হবে। বেসরকারি সংস্থা পরিচালিত মহাকাশ ক্ষেত্রের সমস্ত কাজের জন্য একক উদ্যোগ বা সিঙ্গেল উইন্ডো সংস্থা হিসেবে কাজ করা ইনস্পেস আরও জানিয়েছে, কোনো ভারতীয় সংস্থা যদি ভারতের ভূখণ্ডের ভেতরে বা বাইরে কোনো মহাকাশযানের পুনঃপ্রবেশের পরিকল্পনা করে তবে তাদের অবশ্যই এই সংস্থার অনুমোদন নিতে হবে।
1: দেশের প্রথম টেলিকম পণ্য উৎপাদন অঞ্চল বা টেলিকম ম্যানুফ্যাকচারিং জোনের প্রথম পর্যায়ে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে স্থাপন করা হবে। টেলিকম সরঞ্জাম এবং সংশ্লিষ্ট প্রযুক্তির জন্য বিশ্বমানের উৎপাদন ব্যবস্থা বা ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে নতুন দিল্লিতে আজ কেন্দ্রের টেলিযোগাযোগ দপ্তর এবং মধ্যপ্রদেশ সরকারের মধ্যে এই বিষয়টি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, এই চুক্তি স্বাক্ষর মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক নতুন অধ্যায়ের সূচনা।
2: Today is a historic day for the telecommunications sector in India. It is a day where we witness not only the signing of an MOU, but literally the dawn of a new chapter under the leadership of Prime Minister Narendra Modi, a new chapter of the technological evolution of India to be able to provide cutting-edge technology, not only to fuel India's growth, but to fuel the growth of the world in the area of telecommunications.
0: ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং ভুটানের বিদেশ সচিব দাসো প্রেম লেকটুপ দর্জি আজ প্রথম ভারত ভুটান উন্নয়ন সহযোগিতা সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। ভুটানে অবস্থিত ভারতীয় দূতাবাস সমাজ মাধ্যমের এক বার্তায় জানিয়েছেন, এই বৈঠকে বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রে ভারতের প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করা হয়। দূতাবাস আরও জানিয়েছে, ভারতের এক্সিম ব্যাংক এবং ভুটানের অর্থমন্ত্রকের মধ্যে 4,000 কোটি টাকার একটি সহজ শর্ত ঋণের বা কনসেশনাল লাইন অফ ক্রেডিট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও ভারতের এইমস এবং ভুটানের খেসার গ্যালপো ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সের মধ্যে স্বাস্থ্যশিক্ষা ও গবেষণায় সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক মৌ বিনিময় করা হয়েছে।
1: গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে উঠেছেন ভারতের নীরজ চোপড়া, রোহিত যাদব এবং জসবীর সিং। 3টি সোনা, 9টি রূপসহ ভারত এ পর্যন্ত প্রতিযোগিতায় মোট 15টি পদক জয় করে কমনওয়েলথ গেমসের পদক তালিকার অষ্টম স্থানে রয়েছে। পুরুষদের ট্রিপল জাম্পে প্রবীণ চিত্রাভেল এবং সেলভা প্রভুটি ফাইনালে উঠেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিলীপ মাহাদো গ্যাভিট, মোহাম্মদ বাসিল মোরসিংনাথনকে অভিনন্দন জানিয়েছেন।
0: ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে ইস্টবেঙ্গল আগামীকাল সিআইএসএফ প্রোটেক্টার্সের বিরুদ্ধে খেলবে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে 0-1 গোলে পরাজিত হয়েছিল।
1: টাইপি ওপেন ব্যাডমিন্টন সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন উন্নতি হুডা, দেবিকা সিহাক, তানভি শর্মা এবং কিরণ জর্জ। দ্বিতীয় রাউন্ডের ম্যাচের পর প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন আনমোল খারাপ এবং এইচএস প্রণয়।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিম এশিয়া চলতি সংঘাতের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নাগরিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি পরিস্থিতির উপর নিয়মিত নজরদারির জন্য সুসংহত ব্যবস্থা গড়ে তোলার আহ্বান।
1: হই হট্টগোলের মধ্যেই লোকসভায় আজ জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধন বিল 2026 পাস। জাতীয় গান বন্দে মাতরম অবমাননা করাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে।
0: পাক অধিকৃত জম্মু কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভে পাক বাহিনীর দমনপীড়নে 40 জনেরও বেশি মানুষের মৃত্যু।
1: ভারতের এইমস ও ভুটানের খেসার গ্যালপো ইউনিভার্সিটি অফ মেডিকেল
0: কমনওয়েলথ গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে উঠেছেন ভারতের নীরজ চোপড়া, রোহিত যাদব এবং জসবীর সিং। আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।

হ্যালো শ্রোতা বন্ধুরা, নমস্কার। আমি আম্রপালি ঘোষ মিত্র কথা বলছি আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠান থেকে। কি কপালে একটু ভাঁজ পড়ল নাকি? হঠাৎ এভাবে কেন আজ আসর শুরু করলাম? আসলে হারানো দিনের গান মানেই তো নস্টালজিয়া। সেই নস্টালজিয়ার স্বাদ আরও একটু বাড়িয়ে দিতে আজকের আয়োজন কানে কানে টেলিফোনে। দূরভাষ যন্ত্রটি এই চলভাষের পৃথিবীতে প্রায় হারিয়ে যেতে বসেছে যে, আজকের হারানো দিনের গানের অনুষ্ঠানে সেই যন্ত্রটির কথা একটু মনে করতে পারলে কেমন হয় বলুন তো? আলেকজান্ডার গ্রাহাম বেল আবিষ্কৃত এই যন্ত্রটিকে ঘিরে একসময় উৎকণ্ঠা, অপেক্ষা, মান অভিমানের তো শেষ ছিল না। না, মোবাইলে যে সেটা একেবারেই হয় না তা নয়, তবে ফোন বাজলেই ওপারে কে আছে তা নিয়ে কৌতূহল তো ওই টেলিফোন যন্ত্রটাই প্রবলভাবে জাগাতো, তাই না? এই আজ প্রথম গানে শ্রাবন্তী মজুমদার ও ভূপিন্দর সিং এর দ্বৈত কণ্ঠে যেমন কৌতূহলী আলাপচারিতা শুনলেন, সাহিত্য থেকে সিনেমার পর্দা অনেক ক্ষেত্রে টেলিফোন পালন করেছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। কখন

মানুষে সাক্ষী থেকেছে দুই বন্ধুর কথার, কখনো ঘুরিয়ে দিয়েছে গল্পের মোড়। হিরেমানিক ছবির শুরুটা মনে আছে? পুরো পরিবার একসাথে বেড়াতে যাওয়ার আগে বন্ধুর ফোন কল আসে, বন্ধুকে পাওয়ার অফ অ্যাটর্নির দায়িত্ব স্মরণ করিয়ে দেয় অরূপ। বন্ধু অসীমও সব সামলানোর কথা দিয়ে অরূপকে বলে বউ ছেলে নিয়ে মনের সুখে ঘুরে আসতে।

0: deşe, akıcı bir deşe. La la la la la la la la la.
1: চৌরঙ্গী ছবিতে বারবার টেলিফোনকে ব্যবহার করা হয়েছে, স্বাভাবিক। শহরের ব্যস্ততম, সেরা, অন্যতম হোটেল বলে কথা। তবে রিসেপশন থেকে শঙ্কর হোস্টেস করবিকে একটা ফোন কলে প্রেস রিপোর্টারের আগমন বার্তা জানাতেই মুহূর্তে বদলে গেল করবির সঙ্গে শিল্পপতি পুত্র অনিন্দের সম্পর্কের সমীকরণ। করবির দক্ষতায় শিল্পপতি পাকরাশিদের নতুন প্রকল্প বিশাল প্রচার পেল, আর মুগ্ধ অনিন্দের মনে করবি স্থায়ী আসন দখল করল। অনিন্দের সেই মুগ্ধতা ফুটে উঠল হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
2: কাছে রবি

আচ্ছা, টেলিফোনের পাশে বসে সেই অপেক্ষার দিনগুলো আপনার মনে আছে? মনের মধ্যে হয়তো জমা হয়েছে অভিমান, তবু ব্যস্ত হাত ঘুরছে ডায়ালে। তারপর মান অভিমানের পর্ব মিটিয়ে সব ভালো যার শেষ ভালো, তার জাতীয় একটা মিষ্টতা। শর্বরী আর শৈবাল, ওদের মধ্যেও এরকম ঘটেছিল না? হসপিটাল ছবির কথা বলছি, সেই যে শৈবাল অভিমানে ফোনটা কেটে দিল কিন্তু থাকতে পারল না, সঙ্গে সঙ্গে আবার ডায়াল করলো নম্বরটা। ওদিকে শর্বরীও কিন্তু টেলিফোনের পাশ থেকে সরে যায়নি। পরদিন সকালে দেখা হওয়ার সময়টা ফোনেই ঠিক হলো। দেখা করে অভিমান ঘুচে গিয়ে শেষমেশ মধু রেণু সমাপয়েত। না, এই পর্যন্ত বলে গীতা দত্তের গাওয়া সেই স্বর্ণালী সন্ধ্যার গানটা তো কিছুতেই বাদ দেওয়া যায় না, বলুন। চলুন শোনা যাক।

ক্রিং ক্রিং, কানটা টেলিফোনে আছে তো, মানে হারানো দিনের গানের আসরে কান রাখছেন তো। আচ্ছা, সেই টেলিফোন ডিরেক্টরিটা এখন কোথায় তুলে রেখেছেন? আচ্ছা, সেখান থেকে নম্বর খুঁজে কখনো কোনো প্রিয় শিল্পীকে কল করার চেষ্টা করেছিলেন, যেমন সুচরিতা করেছিল? রেডিওতে অভিজিৎ চৌধুরীর গান শেষ হওয়ার পরেই টেলিফোন ডিরেক্টরি থেকে নম্বর দেখে কল করেছিল রেডিও স্টেশনে। তবে অভিজিৎ অবশ্য তার সাথে আলাপ করতে চাওয়ার সেই আশা পূর্ণ হতে দেয়নি। তারপর বাকি গল্প তো সকলেই জানেন। আপাতত দেয়ানিয়া ছবির সেই রেডিওতে শোনা গান আজ আবারও শোনাচ্ছি রেডিও স্টেশন থেকেই। অভিজিৎ চৌধুরীর হয়ে সেই কণ্ঠ অবশ্য শ্যামল মিত্রের।

0: টেলিফোনে কিন্তু আরও একটা মজার ঘটনা ঘটত, ক্রস কানেকশন। মনে আছে? আপনাদের ফোন আলাপের মাঝেই অন্য কারো আলাপচারিতা শোনা যাচ্ছে, বেশ মজার ছিল কিন্তু ব্যাপারটা। আচ্ছা, মনে করে বলতে পারেন কোন সিনেমাতে এই ক্রস কানেকশন দেখতে পেয়েছেন? ধন্নি মে, মনে পড়ছে? টেলিফোনে কালী দত্তের ভাইয়ের সাথে নফর ঘোষের মেয়ের বিয়ের সম্বন্ধ পাকা হওয়ার চেষ্টা চলছে। উপরি পাওনা হিসেবে কালী দত্তের ফুটবল স্টেডিয়াম বানানোর স্বপ্ন পূরণ করতে হাতে পাওয়া যেতে পারে বিঘে কুড়ি জমিও। সবই কথা এগোতে যাচ্ছে এমন সময় গরুর দর হাঁকাহাঁকি শোনা যেতে লাগলো। তবে বিয়েটা শেষ পর্যন্ত কার সাথে হলো সে কথা আর নতুন করে মনে করানোর কোনো দরকার নেই। তার চেয়ে বরং কান পাতা যাক গানে। রইলেন আবারও আরতি মুখোপাধ্যায়।
1: আমি কি বউ যে কথা কইব? যা পালা। গিরুস্তে খোকা হোক, ন্যাকা দূর হোক, কি ঝালা।

ചൊയ് সত্যি তো চোখ গেছে, তুই কানা বুঝলি, তুই কানা যা যা বেহায়া পাখি জানা, অন্য কথা জানা কেউ করেনি মানা, অন্য কথা জানা।

বারবার কথা কয়, গা ঝুলে যায়। কিছু পেশ হয়ে কোনো শাশুড়ির গঞ্জন, তাই বলি আমি, তাই বলি পাখি তুই জানা জানা জানা যা যা যা যা যা যা যা বিহারা।

যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি। প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে, সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে। একান্তে যার হাসির কথা হাসেনি, যে টেলিফোন আসার কথা আসেনি। পূর্ণেন্দুপুত্রীর এই কবিতাটা এই সময় হঠাৎ করে মনে পড়ে গেল। আসলে এবারে যে ছবিটি, হ্যাঁ টেলিফোন তো এসেছিল কিন্তু দেবাশিস আসেনি। যার আসার খবরের অপেক্ষা করছিল রাধা, টেলিফোনে খবর আসতেই সেজে গুজে দেখা করতে গেল ভিজিটরের সাথে, কিন্তু দেবাশিসের ভালো থাকার খবর নিয়ে এসেছিল অন্য কেউ। দেবাশিসের জীবনে দীপ জ্বালিয়ে দেওয়া রাধাকে আর তেমন প্রয়োজন নেই, এই কথাটাই সেদিন বুঝেছিল রাধা। ছবি দীপ চলে যায় গানে থাকলেন হেমন্ত মুখোপাধ্যায়।

হ্যালো, সঙ্গে আছেন তো? হারানো দিনের গানে আজ এই টেলিফোন চর্চার মাঝে এবার সময় হয়েছে আগামীকালের আসর সম্পর্কে খবর দেওয়ার। কানে কানে টেলিফোনে এবার রিসিভারকে ভালো করে কানে চেপে ধরে সকলে মিলে একবার শুনে নি আগামীকাল।

বিষয়ে বিষাদ, বিষাদ কি শুধুই কষ্টের অন্য নাম নাকি সৃষ্টির প্রথম সুর? বৈষ্ণব পদাবলীর বিরহ থেকে রবীন্দ্রনাথের আত্ম অন্বেষণ, নজরুলের বিদ্রোহ, জীবনানন্দের নিঃসঙ্গতা, আবার সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন ও ঋতুপর্ণ ঘোষের চলচ্চিত্রে বিষাদ কখনো বিচ্ছেদ, কখনো অপূর্ণতা, কখনো ইতিহাসের ক্ষত, আবার কখনো নতুন বোধের জন্মভূমি। সাহিত্য ও সিনেমার আলোকে খুঁজে দেখা বিষাদ কি মানুষকে ভেঙে দেয় নাকি আরো গভীর, আরো মানবিক করে তোলে? শুনতে ভুলবেন না বিষয়ে বিষাদ আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আগামীকাল ঠিক রাত ১১টায় হারানো দিনের গান অনুষ্ঠানে, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। আবার ফিরে আসি আজকের টেলিফোন বৃত্তান্তে। গল্পে টুইস্ট টানা টেলিফোন আলাপচারিতার দৃশ্য রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছবিতে। কবি রমাপদ গুপ্তের কবিতা ছেপে বেরিয়েছে একটি পত্রিকায় মিনতি মিত্র পরিচয়ে। খোদ কবি সে কথা শুনতে পেলেন টেলিফোনেই। রমাপদ গুপ্ত ইতিমধ্যেই অফিসে রমাগুপ্ত নামে পরিচিত হয়ে মহিলা সহকর্মীদের মাঝে বেশ বিপর্যস্ত। তার উপর মিনতি মিত্র নামটি নতুন করে আরও যা বিভ্রান্তি সৃষ্টি করেছিল সেটা যারা ছবিটা দেখেছেন তারা তো সকলেই জানেন। আপাতত সে কথা আর না এগিয়ে বরং আবারও গানে মন দেওয়া যাক। দ্বৈতকণ্ঠে এবার আলপনা বন্দ্যোপাধ্যায় ও ইলা বসু।

আর একটা ছবির কথা মনে পড়ছে, চৌরঙ্গীর মতো এই ছবিরও কাহিনীকার শঙ্কর। টেলিফোন সেখানেও বারংবার বেজে উঠতে দেখা গেছে, তবে বিশেষ একটি ক্ষেত্রে ফোন কল গেছে অল ইন্ডিয়া রেডিও থেকে। কল করা হয়েছে বৈজ্ঞানিক অবনী ব্যানার্জিকে তার একটি বিশেষ আবিষ্কারের জন্য, যা মানুষের মনের সব কালোকে সাদায় বদলে দিতে পারে। এই একটি ফোন কল অবনীর জীবনে সাংঘাতিক বদল এনে দিল। রেডিওতে তার সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পর থেকেই তার কাছ থেকে সেই ফর্মুলা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু হলো বিভিন্ন দিক থেকে। শেষ পর্যন্ত অবশ্য না, থাক, এর বেশি বললে যাঁরা ছবিটা দেখেননি তাঁদের ক্ষেত্রে ছবি দেখে উপভোগ করার আনন্দে যে কিছুটা ঘাটতি পড়ে যাবে, তার চেয়ে চলুন আবারও কান রাখি গানে। ওহো, এত কথা বলছি আর ছবির নামটা বলতে ভুলে যাচ্ছিলাম। এক যে ছিল দেশ ছবির গানে, এখন অনুপ ঘোষাল।

আচ্ছা, গণপতি সোম আর শ্রীপতি সোম নাম দুটো কি চেনা চেনা মনে হচ্ছে? সত্যজিৎ রায়ের সে যে টেলিফোন গল্পটা, সে যে দুই অশরীরী। একা ঘরে বসে যতবার গল্পটা পড়বেন ততবারই কিন্তু গা ছমছম করবে। ছবি পরিচালনা করতেন বলেই মনে হয় সত্যজিতের গল্পেও একেবারে স্পষ্ট ছবি ফুটে উঠত। একটা টেলিফোন দিয়ে কতটা সাসপেন্স পাঠকের সামনে তুলে ধরা যায়, টেলিফোন গল্পটাই তার একটা বড় উদাহরণ। কাগজে কলমে যিনি এতটা ফুটিয়ে তুলতে পারেন, তিনি পর্দায় সেই সুযোগ পেলে তো তার সদ্ব্যবহার করবেন, সেটাই স্বাভাবিক। চিড়িয়াখানা ছবিতে সেই যে গভীর রাতে আসা টেলিফোনটা, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীকে ফোন করেছিলেন গোলাপ কলোনির মালিক নিশানাথ সেন। ঠিক তখনই অতর্কিত আক্রমণ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে ফুটে ওঠা সাসপেন্স ছবির দৃশ্যে নিখুঁতভাবে ধরা দিয়েছে। তারপর মৃত্যুর তদন্ত এগিয়ে যেতে থাকে, রহস্য ক্রমশ ঘনীভূত হয়। তবে সত্যান্বেষী যে রহস্যভেদ করবেন তাতে তো কোনো সন্দেহ নেই। এই রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি চলচ্চিত্র ও তার গান। নমিতা ঘোষালের কণ্ঠে সে গান রইল এখন আপনাদের জন্য।

এবারে টেলিফোন গেছে পুলিশ স্টেশনে। টেলিফোন করেছে বসন্ত বিলাপ থেকে অসহায় অনুরাধা ও তার বন্ধুরা। কাগজে পাত্র চাই কলামে বিজ্ঞাপন বেরোনোর জেরে তাদের দরজায় তখন ভিড় জমিয়েছে ঘটকের দল। মেয়েদের এই নাকাল অবস্থা দেখে ওদিকে প্রতিশোধের আনন্দে মেতে তখন গান ধরেছে শ্যাম ও তার দলের ছেলেরা। মান্না দে গেয়েছেন সেই আগুন ঝরানো গান।

0: দাও দাও জলে দুরন্ত বন্যে খটকের জ্বালায় যে জ্বলছেন তন্নে জল দে
1: জল দে
0: ওরে জল দে
1: জল দে
0: দমকল দমকল যতই চাও না দু চোখের জল কল যত খুলে দাও না।

0: পার্বতী
1: মেধবতী
0: আলোরিনা
2: চিরিহীনা
0: মাধবিকা
1: শুভপোকা
0: নাদের নেত্র দুম দানা ওরে তাল কানা চোখ তুলে চানা দেখ ভেলকি কানা ধারা দাদ দাদ দাদ দাদ দাদ অনুরাধা
1: বোকা হাদা
0: অনুরাধা
1: বোকা হাদা
0: জলে পুড়ে যা জলে পুড়ে যা জলে পুড়ে যা

0: চিল্লেকে আগুন তোমতা না না না না না আয় তোরা দেখে জানা চলছে চলছে দেখ সব পরিদের ডানা প্রচন্ড তাপ কি কাণ্ড বাপ কি কাণ্ড বাপ চলে পুড়ে যা চলে পুড়ে যা চলে পুড়ে যা।
1: হারানো দিনের গানের আজকের আসর কানে কানে টেলিফোনে, দেখতে দেখতে পৌঁছে গেলাম একেবারে উপসংহারের বেলায়। টেলিফোন যন্ত্রটিকে মনে করে আজ হারানো দিনের গানে যে অধ্যায় রচনা করেছিলাম তার শেষ লগ্ন উপস্থিত। বিদায় নেবার আগে মনে করিয়ে দেব আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, তাই অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে একদম ভুলে যাবেন না। কোথায় জানাবেন মতামত? জানাবেন maitribondhu23@gmail.com maitribondhu23@gmail.com এই ঠিকানায় ইমেল করে, অথবা আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী AKASHBANIMAITRWE অর্থাৎ মাঝে রয়েছে ভি নয় বি, সেখানেও নির্দিষ্ট পোস্টের কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আজ বিদায় বেলায় আবারও মনে করাতে চাই আর একটা ফোন কলের কথা, যে টেলিফোন এসেছিল মেডিকেল কলেজ থেকে রমলার বাড়ির টেলিফোনে। সাতী খবর পেল হসপিটাল থেকে হারিয়ে গেছে তার জুতুদা। সেলিব্রিটি গায়ক জয়ন্ত মুখার্জি স্টারডামের পৃথিবী ছেড়ে তখন খুঁজতে বেরিয়েছে অরূপ রতন, ভালোবাসার ধন। সেই ভালোবাসা সে কোনোদিন খুঁজে পাবে কি না তার উত্তর অবশ্য মেলেনি সোনার খাঁচা ছবিতে, কিন্তু যে গান আছে তা জয়ন্তর আকুল মনের প্রতিচ্ছবি। বিদায়কালে দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে রেখে যাব সেই গান আপনাদের জন্য। হারানো দিনের গানের আসরে আজ টেলিফোন বার্তালাপ প্রসঙ্গে আসর সাজিয়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র। ভালো থাকার শুভকামনা সহযোগে আজ বিদায় জানাচ্ছি। শুভরাত্রি বন্ধুরা।

এতক্ষণ শুনছিলেন হারানো দিনের গান। সঙ্গে ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র, আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:53 হয়ে 34 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:24 হয়ে 15 সেকেন্ড। একটু পরেই শুনবেন সরাসরি DTH বাংলার অনুষ্ঠান। শুভরাত্রি।

অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে রাত 12:18, ক্যালেন্ডারের পাতায় 31 জুলাই 2026 শুক্রবার।

আমি সৌরভ রয়েছি আপনার শ্রবণ সঙ্গী হয়ে। আজ জানেন আপনারা প্রতিদিনই রাত 12টা থেকে 4টে আপনাদের জন্য সাজানো থাকে বিভিন্ন স্বাদের বিভিন্ন সুরের

বাংলা গান। প্রথম দুটো ঘন্টা আমরা থাকি বাংলা আধুনিক গানের সুরমূর্ছনায়। আধুনিক গানের অনুষ্ঠানে আজ প্রথমে আমরা শুনব বাণী জয়রামের কণ্ঠে কিছু আধুনিক বাংলা গান।

অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। 12:14 হয়ে 4 সেকেন্ড। বাণী জয়রামের কণ্ঠে শুনছেন আধুনিক বাংলা গান।

শুনছেন আধুনিক বাংলা গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। 12:21 রয়েছে আমি সৌরভ আপনার সঙ্গে। বাণী জয়রামের পরে এবারে তিমিরের কণ্ঠে শুনবেন আধুনিক বাংলা গান।

12টা বেজে 43 মিনিট হয়ে 30 সেকেন্ড স্টুডিওর ঘড়িতে। ডিটিএইচ বাংলা পরিষেবায় আপনি শুনছেন আধুনিক বাংলা গান সৌরভের সঙ্গে। তিমিরের পরে এবারে শিল্পী লতা মঙ্গেশকর।

12:58 হয়ে 21 সেকেন্ড, অর্থাৎ আমরা প্রায় একটা ঘন্টা অতিক্রম করে ফেললাম আধুনিক বাংলা গানের আসরে। DTH বাংলা পরিষেবায় আমি সৌরভ আপনার সঙ্গে, শুনছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে আধুনিক বাংলা গান।

শুনছিলেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে আধুনিক বাংলা গান। 1:41 হয়ে 20 সেকেন্ড, আর কিছুটা সময়, আর মিনিট 20 মতো আমরা রয়েছি এই আধুনিক বাংলা গানের আসরে। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা আমরা অতিক্রম করার মুখে দাঁড়িয়ে আছি। শুনেছি স্বর্ণযুগের কিছু গান, শুনছি এ সময়ের কিছু গান, এবং এই সবটা মিলেই মালা গাঁথা হয় সুরের, মালা গাঁথা হয় বাংলা ভাষার। আমরা প্রতি রাতেই আপনাদের জন্য সাজিয়ে রাখি বিভিন্ন স্বাদের, বিভিন্ন আঙ্গিকের বাংলা গান। আমি সৌরভ রয়েছি আপনার সঙ্গে। এবারে শিল্পী লোপামুদ্রা মিত্র

আমি সৌরভ রয়েছি আপনার সঙ্গে ডিটিএইচ বাংলা পরিষেবায়। অনেকটা সময় আমরা আধুনিক বাংলা গানের সঙ্গে রয়েছি। আজকের অনুষ্ঠানে আমরা শুনেছি বাণী জয়রাম, তিমির, লতা মঙ্গেশকর, শ্রীকান্ত আচার্য, এদের কণ্ঠে আমরা গান ইতিমধ্যেই শুনে ফেলেছি। এখন লোপামুদ্রা মিত্র।

2:40 ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন অনুষ্ঠান, বাংলা গানের অনুষ্ঠান সৌরভের সাথে। আমরা আধুনিক বাংলা গান শুনলাম 2 ঘন্টা ধরে। এবারে রাত 2 থেকে 3 বাংলা ছায়াছবির গান। আজ প্রথমেই পথে হলো দেরি ছবির গান, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন পথে হলো দেরি ছবির গান। এই ছবি থেকে পরের গান আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

2:18 হয়ে 34 সেকেন্ড, স্টুডিওর ঘড়িতে শুনছেন বাংলা ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। পথে হলো দেরি ছবির গান শুনছিলেন, প্রথমে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে ও পরে আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এবারে অজানা শপথ ছবির গান আমরা শুনব আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন অজানা শপথ ছবির গান। এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

শুনছিলেন অজানা শপথ ছবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে অটোগ্রাফ ছবির গান শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

প্রিয়ম মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম আমরা গানটি। শুনছেন অটোগ্রাফ ছবির গান, এবারের গান সপ্তর্ষি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শঙ্কর মহাদেবনের কণ্ঠে শুনছিলেন গানটি, আর এরপরেই আমরা রূপম ইসলামের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে শেষ করব আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান অটোগ্রাফ ছবির গান দিয়ে।

3:03 হয়ে 45 সেকেন্ড জানিয়ে দিচ্ছে স্টুডিওর ঘড়ি। রয়েছেন আপনি ডিটিএইচ বাংলা পরিষেবায় সৌরভের সঙ্গে বাংলা বিভিন্ন আঙ্গিকের গান শুনতে। এখন সময় নানা রঙের গানের। নানা রঙের গানে আজ প্রথমে শুনবেন নজরুল গীতি, শিল্পী মোহাম্মদ রফি।

3:41 স্টুডিওর ঘড়িতে ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। আমি সৌরভ আপনার সঙ্গে। নজরুল গীতি শুনছিলেন মোহাম্মদ রফির কণ্ঠে, এবারে আমরা শুনব দ্বিজেন্দ্র গীতি, শিল্পী অর্চনা ভৌমিক।

3:57 হয়ে 37 সেকেন্ড, একেবারেই আজকের অনুষ্ঠানের আমরা শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। আমি সৌরভ ছিলাম আপনার শ্রবণ সঙ্গী হয়ে সেই রাত 12টা থেকে বিভিন্ন স্বাদের বাংলা গান নিয়ে, আর নানা রঙের গান আমরা শেষ করব। এই শেষ গান দ্বিজেন্দ্র গীতি অর্চনা ভৌমিকের কণ্ঠে, এই গানটির সঙ্গে আজকের অনুষ্ঠান শেষ হবে। ভালো থাকবেন সকলে, নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো দিন কথার মাধ্যমে। যেতে যেতে অর্চনা ভৌমিক দ্বিজেন্দ্র গীতিতে।

0: শেষ হলো নানা রঙের গান। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতী অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী রাজা আলী খান, রাগ কমল ঋষভ আশাওয়ারী।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী রাজা আলী খান, রাগ কমল ঋষভ আশাবারি, তবলা সঙ্গতে ছিলেন প্রীতম পল্লে এবং হারমোনিয়ামে অমিতাভ চক্রবর্তী। এখন শুনবেন সন্তুর বাদন, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ আহির ভৈরব।

0: প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ আহির ভৈরব। তবলা সঙ্গতে ছিলেন অসিত জানা। শেষ হল আজকের মতো প্রভাতীর অনুষ্ঠান। শুরু হচ্ছে চিরন্তনী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 31শে জুলাই, শুক্রবারে চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আজ গল্প শোনাতে বসে মনে হলো, এমন একজন মানুষের আজ জন্মদিন, তার লেখা এত এত গল্প আমরা ছবি হতে দেখেছি, গল্পে পড়েছি, তার একটা গল্প আজ শোনাবো না, খুব ইচ্ছে করল। আজ আসলে মুন্সি প্রেমচাঁদ, হিন্দি ভাষা আর উর্দু ভাষার বলা যায় অন্যতম সফল লেখক। থেমে গেলাম, কেননা সত্যি সত্যি ওনার গল্পগুলো পড়ে মুগ্ধ, অভিভূত কি বলে বলি, অসম্ভব সুন্দর সুন্দর সমস্ত বিষয় নিয়ে, একেবারে যেন চারপাশের বাস্তব চিত্রকে তিনি তুলে ধরেছেন তাঁর গল্পের মধ্যে দিয়ে। এই মানুষটি আজ জন্মেছিলেন 1880 সালের এই 31শে জুলাই জন্মগ্রহণ করেছিলেন। আসল নাম দানপত রায়, তবে আমরা সাহিত্যিক হিসেবে তাকে মুন্সি প্রেমচাঁদ বলেই জানি। হিন্দি সাহিত্যে তাকে বলা হয় উপন্যাস সম্রাট। গল্প অনেক, সেই হিন্দি গল্পগুলোকে আমরা দেখেছি বাংলায় অনুদিত হয়ে, এবং সত্যি সত্যি এত অপূর্ব সমস্ত গল্প, তার অনেক গল্পের মধ্যে থেকে আজকে শোনাব যে গল্পটি। হিন্দিতে তার নাম ছিল ঠাকুর কা কুয়া, আমরা বাংলায় বলি ঠাকুরের কুয়ো, এইভাবেই গল্পটিকে আখ্যায়িত করা হয়েছে। আর সেই গল্পই আমাদের আজ চিরন্তনীর গল্প। গল্পের মধ্যে আমরা জানি অনেক কথা থাকে, যাকে আমরা গানে গানেও পাই, যেভাবেই হোক সেই রকম গানগুলো শুনতেও ইচ্ছে করে। চলুন আজ গল্প শোনানোর আগে ছোট্ট করে সেই রকম একটা গানও শুনে নিই, কেমন?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম আব্বাসউদ্দিন আহমেদের গলায় এই গানটি, তোরা কে কে যাবিল জল আনতে। আর সেই জল আনা নিয়েই কত কিছুই ঘটে, কত গল্প তৈরি হয়ে যায়। সাহিত্যে যখন এরকম কিছু ছবি স্থান পেয়ে যায়, তখন তা একেবারে চিরকালীন হয়ে থাকে। গল্পে যাই। যখু যে লোটাটা পান করার জন্য মুখে তুলল, জলটা থেকে একটা বিশ্রী গন্ধ বেরোলো। সে গাঙ্গিকে বলল, আরে এ কেমন জল, এ গন্ধ এত বাজে কেন রে? আমি এটা খেতে পাচ্ছি না, আমার গলা শুকিয়ে গেছে, আর এই নোংরা জলটা খেতে হচ্ছে। আসলে গাঙ্গি সন্ধ্যায় জল জমিয়ে রাখত, কুয়োটা অনেক দূরে ছিল, আর বারবার হেঁটে যাওয়াটাও খুব কষ্টকর। গতকাল যে জলটা এনেছিল সেটা ভালো ছিল, কিন্তু আজ কি এমন ভুল হলো, ও ভাবতে লাগলো। লোটাটা মানে ঘটিটা সে নাকের কাছে আনলো।

কুয়ো নেই, কি যে করে ও। আসলে জকু অনেকদিন ধরে অসুস্থ ছিল, তো তৃষ্ণার্ত হওয়া সত্ত্বেও কিছুক্ষণ তো চুপ করে রইল। তারপরে বললে, গাঙ্গি আমি আর পারছি না রে, বড্ড তেষ্টা পেয়েছে, দে দে ওই জলই দিয়ে আমি নাক টিপে কোনো ক্রমে একটু জলটা খাই। কিন্তু গাঙ্গি বলল, না এই নোংরা জল তুমি খাবে না, এতে তুমি আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ, গাঙ্গি জানতো যে এই দূষিত জল পান করলে তার অসুস্থতা আরও বেড়ে যাবে, কিন্তু এই কী অদ্ভুত ব্যাপার, সে জানতো না যে ফুটিয়ে নিলে তা পানের জন্য নিরাপদ হয়ে যায়। এখানে ছোট্ট একটা কথা না বললেই নয়, বিভিন্ন ক্ষেত্রে দেখবেন আমরা অনেক রকম সমস্যার মুখোমুখি হই, শুধু সমাধানের রাস্তা জানা থাকে না বলে ওই সমস্যা আমাদেরকে সাংঘাতিকভাবে পীড়িত করে, আমাদের জীবন দুর্বিষহ করে তোলে। তার মূল কারণ হচ্ছে সমাধানের রাস্তা না জানা। এই গল্পটার মধ্যে এই ব্যাপারটাও না আমাকে একটু মানে নাড়া দিয়েছে, যে সত্যি তো ও গাঙ্গি বেচারি যদি জানতো যে জলটা গরম করে ফুটিয়ে নিলে তারপর ঠান্ডা করে তো খাওয়া যেত, কিন্তু জানতো না বলে একটা সাংঘাতিক অবস্থার মধ্যে পড়ল এই গাঙ্গি মেয়েটি। যাই হোক, বলছি সে কথা পরে। গাঙ্গি বলল যে তুমি এই জল কী করে খাবে? ঈশ্বর জানেন ওই যে কোন পশু তার মধ্যে গিয়ে পড়ে মরেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি অন্য জায়গা থেকে জল নিয়ে আসব। তো যকু তখন অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলছে, কোথা থেকে আনবে? তখনও বলল, দুটো কুয়ো আছে ঠাকুরের শাহুর, ওরা কি আমাকে এক ঘটি জলও দেবে না? যকু তখন বলল, জল তো দেবেই না, হাত পা ভেঙে দেবে, চুপ করে বসে থাক, আর তোকে অভিশাপ দেবে, বুঝলি? ঠাকুর ওর লাঠিয়ালদের দিয়ে লাঠি চালাবে, আর সাহুজি একটার বদলে পাঁচটা নেবে, বুঝলি তো? আমাদের কষ্ট কেউ বোঝে না, আমরা মারা গেলেও কেউ দেখতে আসে না, সব যাত্রায়ও কাঁদ দেয় না, এই লোকেরা নাকি তোমায় জল তুলতে দেবে। হ্যাঁ, এটাই ছিল নির্মম সত্য। গাঙ্গিও জানে, এই সব কথা জানে, চুপ করে রইল। কিন্তু না, কিছুতেই যকুকে ওই দুর্গন্ধযুক্ত জল সে পান করতে দিল না। সে জল ফোটাতেও জানে না, তাই অসুস্থ যকু তৃষ্ণার্ত হয়ে বসে রইল অসহায়ভাবে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি সিন্দুর চ্যাটার্জির গলায়। তাই তো, কালো জল তো বটেই, আর সেই জল নিয়ে কত কী ঘটনা ঘটে গিয়েছে সেই কথাগুলোই আমরা শুনেছি, গল্পে পড়েছি, সিনেমায় দেখেছি। আজ সেই ঠাকুরের কুয়ো, মুন্সী প্রেমচাঁদের অসংখ্য বিখ্যাত গল্পের অন্যতম এটি, তাই আজ আপনাদের শোনাতে বসেছি। কারণ আজ মুন্সী প্রেমচাঁদের জন্মদিন। যাই হোক, গল্পে ফিরি। রাত তখন প্রায় 9টা। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত মজুরেরা ঘুমিয়ে পড়েছে। ঠাকুরের বাড়ির সামনে, মানে ওই যে তিনি প্রধান, তার বাড়ির সামনে কিছু লোকজন তবুও গল্প করছে, আড্ডা দিচ্ছে ইত্যাদি। এই মেয়েটি গাঙ্গী অপেক্ষা করে রয়েছে, কখন রাত হবে, কখন সবাই ওই কুয়োর কাছ থেকে চলে যাবে, তারপর সে পরিষ্কার পানীয় জল নিয়ে আসবে। তাকে দেখতে পেলে তো কেউ তাকে জল দেবে না, কারণ সে অচ্ছুত। কিন্তু সে এই গল্পটা পড়তে গিয়ে না একটা জিনিস খুব অবাক লাগে। আমরা শহরে বসে একেবারে মানে প্রান্তিক গ্রাম, সেখানে কীভাবে মানুষ দিন যাপন করছে জানি না, সেখানে কেমন করে চলে জীবনযাপন তাও জানি না। আর আজ থেকে এত এত এত বছর আগেকার কথা, সেখানে তখন আরও কত অদ্ভুত অবস্থা ছিল, কষ্টকর অবস্থা ছিল, সেটাও আমাদের জানা নেই। এই মানুষ

হলো সমাজের ছবি, জীবনের ছবি, বাস্তব ছবি দেখিয়েছেন আমাদের কাছে তাদের লেখনীতে। তাই তো জানতে পেরেছি এমন করেও মানুষ দিন কাটাত, হয়তোবা কাটায়ও। যাই হোক, যখন সে দেখল, গাঙ্গি যখন দেখল যে ওখানে কেউ নেই কুয়োর কাছাকাছি, তখনও জল তোলার জন্য আস্তে আস্তে সেখানে সে পৌঁছল। রাস্তার তেলের প্রদীপের ম্লান আলো কুয়োটার উপর পড়েছে। গাঙ্গি কুয়োর চারপাশে চাতালের পাশে আড়াল নিয়ে বসে সুযোগের অপেক্ষা করতে লাগল। আসলে এই কুয়োর জল গ্রামের সবাই পান করে, শুধু তারাই। গাঙ্গি জখুর মতো যারা হতভাগ্য, অচ্ছুত বলা হয় যাদের, সেই অধিকার থেকে বঞ্চিত। সমাজের এই অন্যায় নিয়ম বাধ্যবাধকতার বিরুদ্ধে গাঙ্গির মনটা বিদ্রোহে ফেটে পড়ে। কেন, কিসের ভিত্তিতে তারা উঁচু আর আমরা নিচু? কিন্তু না, নানান রকম তাদের মধ্যে অসাধুতা আছে সে জানে। এরা চুরি করে, প্রতারণা করে, মিথ্যে মামলা করে, আর তাদের ঘরে নানান রকম জুয়ারিদের আড্ডাখানা। এই সাহুজি, মানে ওখানে বসে বসে সে অনেক কথা মনে করছে গাঙ্গি, আর তার ভেতরে ভেতরে রাগ ফেটে বেরোচ্ছে। সাহুজি ঘিয়ের সঙ্গে তেল মিশিয়ে বিক্রি করে, সবাইকে ঠকায়, যাদের দিয়ে খাটিয়ে নেয়, কাজ করিয়ে নেয়, তাদের ন্যায্য মজুরিও দেয় না। তাহলে কোথায় তারা বড়, তারা শ্রেষ্ঠ? গাঙ্গি ভাবে, আমরা তো ওদের মতো রাস্তায় দাঁড়িয়ে নিজের ঢাক পেটাই না। যখন গ্রামের পথ দিয়ে যাই, তখন অনেক লোলুপ দৃষ্টি আমিও দেখতে পাই। এরা আবার নিজেদের উঁচু জাত বলে গর্ব করে। হঠাৎই সে কুয়োর দিকে পায়ের শব্দ শুনতে পেল। ভয়ে তার বুক ধড়ফড় করে উঠল। যদি তাকে দেখে ফেলে তাহলে একেবারে সাংঘাতিক বিপদ হবে। তাড়াতাড়ি সে কলসিয়ে দড়ি তুলে নিয়ে মাথা নিচু করে একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে দাঁড়াল। এরা আসলে কাউকে তো বিন্দুমাত্র দয়া দেখায় না। আর ওই গাঙ্গুকে এরা বিনা মজুরিতে কাজ করতে, এটা গাঙ্গি ভাবছে যে গ্রামের একটি লোক মাঙ্গু তাকে বিনা মজুরিতে কাজ করতে অস্বীকার করেছিল সে, তাই জন্য সেই লোকটিকে এমনভাবে মেরেছে, মাসের পর মাস রক্তবমি করেছিল। যাই হোক, এবার সে গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে শুনতে লাগলো। দেখতে পেল প্রথম যে দুজন মহিলা জল তুলতে কুয়োর কাছে এসেছে, তাদের কথাবার্তা চুপ করে শুনতে লাগলো। ওরা বলছে, ওরা খেতে বসেই বলে, তা যা তাজা জল নিয়ে আয়, আমরা একটু বিশ্রাম নিলে এই পুরুষগুলোর যেন সহ্য হয় না। আর ওরা বলছে কি, যেখানে সে নিজেরা জল তোলার মতো সৌজন্যতা বোধ ওদের নেই, ওরা শুধু হুকুম করতে জানে, যেন আমরা ওদের দাসী। তখন আরেকজন ওকে বলছে, তুমি যদি দাসী না হও তবে আর কি খেতে পড়তে পারছ, দাসীর থেকে আলাদা কি? অপমান করে, কথায় কথায় পরিশ্রম করায়। তখন ওই মেয়েটি বলছে, না এভাবে বলে আর অপমান করো না, আমি একটুও বিশ্রাম নিতে পারি না। অন্যের বাড়িতে যদি এভাবে খাটতাম তাহলে যেন অনেক ভালো থাকতাম। উফ, কাজ করতে করতে যেন শেষ হয়ে গেলাম, অথচ দেখো ঘরের কেউ খুশি না। এই সব কথাবার্তা বলতে বলতে দুজন সেই একই ব্যাপার, দুঃখের কথাবার্তা বলতে বলতেই তারা জল তুলে নিয়ে এই দুজন মহিলাই চলে গেল। দেখুন কি অদ্ভুত, তারা নিজেদের দুঃখের কথা আলোচনা করছে, জল তুলছে, কাজ করছে, মনের দুঃখ একে অন্যের কাছে প্রকাশ করছে, কিন্তু এই এরা দুজনই যদি ওখানে গাঙ্গিকে দেখত তাহলে একেবারে চিৎকার চেঁচামেচি জুড়ে দিত যে একজন অচ্ছুত এখানে এসে জল অপবিত্র করে দিল। এইটাই আমাদের, মানে নিজেকে আমরা অনেকখানি বুঝি, নিজের কষ্ট এগুলো বুঝি, অথচ
সেই একই পজিশনে যখন অন্য কেউ থাকে।

না, সেখানে আমাদের দয়ালু মনটা হঠাৎ করে হারিয়ে যায়। তখন কিন্তু সেই সামাজিক বেড়াজাল, নিয়ম কানুন, যত রকমের কুসংস্কার, এগুলো যে মন আবদ্ধ করে রেখেছে সেটাই প্রকাশ পেয়ে যায়। এটাই বড় অদ্ভুত। তো যাই হোক, জল তুলে নিয়ে দুই মহিলা যখন চলে গেল, গাঙ্গী গাছের ছায়া থেকে বেরিয়ে কুয়োর দিকে এগিয়ে এলো। কেউ নেই তখন। ঠাকুরবাড়ির মানে ওই ঠাকুরের ভেতর থেকে দরজা বন্ধ হয়ে গেল। যাক, এবার তারা ঘুমানোর প্রস্তুতি নেবে, নিশ্চিন্ত হলো গাঙ্গী, স্বস্তির নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে করে, পায়ে কোনো আওয়াজ না হয়, এইভাবে সে কুয়োর কিনারা ধরে এগোতে লাগলো। মনে হলো যেন আর চিন্তা নেই, এবার সে জল নিয়ে যেতে পারবে, পানীয় জল। দড়িটার এক প্রান্ত কলসিটার গলায় পেঁচিয়ে দিল। সে ডান দিকে বাঁ দিকে সতর্ক হয়ে তাকাতে তাকাতে সে জল নেওয়ার জন্য ওই কলসিটা আস্তে আস্তে করে কুয়োর মধ্যে ঢোকাতে লাগলো, যেন কোনো আওয়াজ না হয়। মনে মনে ভাবছে, ধরা যদি পড়ি দয়া তো করবেই না। তারপরে সে তার দেবতাদের স্মরণ করছে, মনকে শক্ত করছে। এই করতে করতে কলসিটা কুয়োর মধ্যে নামিয়ে দিল। নিঃশব্দে আলতো করে জলে ডুবে গেল কলসিটা। তাড়াতাড়ি করে জল মানে দড়ি টেনে তুলছে, কলসিটা উপরে চলে আসছে। এই সময়ে কলসিটা ধরার জন্য ঝুঁকে কুয়োর কিনারে যেই সে একটুখানি ঝুঁকে তুলতে গেল, তখনই হঠাৎ ঘরের দরজা খুলে গেল ওই বাড়ির। একটা সাংঘাতিক অবস্থা সেই মুহূর্তটা। দড়িটা তো গাঙ্গির হাত থেকে পড়েই গেল, আর কলসিটা সশব্দে কুয়োর মধ্যে পড়ে, জলের মধ্যে পড়ে সাংঘাতিক একটা আওয়াজ হলো চড়াত করে। সঙ্গে সঙ্গে ওখানে কে ওখানে বলে চিৎকার করতে করতে কুয়োর দিকে এগিয়ে যাচ্ছিল ওই ঠাকুরবাড়ির লোকেরা। আর গাঙ্গী তখন কুয়োর মাচা থেকে লাফিয়ে নেমে প্রচণ্ড বেগে ছুটছে। ছুটতে ছুটতে সে বাড়ির দিকে চলেছে। কি আশ্চর্য, সামান্য একটু জলের জন্য এ কী বিড়ম্বনা গাঙ্গীর!

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গানটি শুনছিলাম আশিস গিরির গলায়, মাটি ফুরে জল সরে। তাই তো, মাটি ফুরে জল বেরিয়ে আসে একেবারে, সে তা প্রাকৃতিক একটা বিষয়, তা মানুষ পান করে। হ্যাঁ, পানের যোগ্য জল সেটি, পানীয় জল যাকে আমরা বলি। একেবারে গ্রামের দিকে, সেখানে এখন বিভিন্ন জায়গায় নিশ্চয়ই সে জলের বন্দোবস্ত তো আছেই, শহরের কথা ছেড়েই দিন, সেখানে তো নানান রকম সুবিধা। কিন্তু এই জল যখন গ্রামে মানুষের জল তার জীবন বাঁচায়, খুব স্বাভাবিক, এটা সবাই পাবে। অথচ কি অদ্ভুতভাবে আমাদের এই নানান রকমের ফারাক করে দেওয়া মানুষের মধ্যে, এইটা ভাবলেই না আমার খুব মানে মজা লাগে। দেখুন, সবারই সেই একই হিমোগ্লোবিন, সবারই রক্তের রং লাল, অথচ বাইরে থেকে কত রকমের ফারাক। মূলত ফারাক অর্থ, অর্থ মানে একেবারে টাকা পয়সা, ধন সম্পদ, যা দিয়ে কিনা কিছু মানুষ নিজেদের আলাদা করে রাখে, এবং তাদের সেই অর্থ তাদের ক্ষমতার উৎস, আর সেই ক্ষমতাকে বজায় রাখার জন্য তারা নানান রকমের সামাজিক নিয়ম বিধি ইত্যাদি প্রভৃতি সব তৈরি করে রেখেছেন। তারা সুখ সুবিধে এই সমস্তটুকু তারাই ভোগ করবেন বলে, এবং যে মানুষগুলো এই পরিস্থিতির শিকার তাদের নানান রকম নাম দেওয়া হয়, অথচ এই মানুষগুলো কেড়ে নিতে জানে না, তাদের মতন কোনো কিছু জোর করতে পারে না বলেই তারা দিনের পর দিন ওই রকম দরিদ্র অবস্থাতেই কিন্তু জীবন কাটিয়ে চলে। আর সেই কারণেই বংশ পরম্পরায় প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা অসহায় অবস্থার শিকার হয়, পারে না, চাইলেও তারা অনেক কিছুই করতে পারে না। তাদের মনের মধ্যে প্রতিবাদ জাগে, বিদ্রোহ জাগে, তারাও বলতে চায় যে না, আমরাও তোমাদের মতোই সমান। কিন্তু সামাজিক নানান রকম বিধিনিষেধ কিছুতেই এই সাম্য আনতে দেবে না। এই সমতা কখনোই দুজন মানুষের জীবনের যে জীবনাচরণ, জীবনচর্যা, তাকে একরকম থাকতে দেয় না, এটাই বাস্তব সত্য। তো যাই হোক, গাঙ্গী তো ছুটতে ছুটতে ভয়ে একেবারে এসে পৌঁছতে লাগলো, মানে বাড়ির দিকে ছুটতে লাগলো, যাতে কেউ না দেখতে পায় যে সে জল আনতে গিয়েছিল। তাহলে তো জল নোংরা করেছে, অপবিত্র করেছে, এইসব ভাবনায় তাকে বোধহয় মেরে হাত পা ভেঙে দেবে। এই ভয়ে সে ছুটছে ছুটছে ছুটছে ছুটছে, অবশেষে বাড়িতে এসে পৌঁছল। এসে যা দেখল, যন্ত্রণায় তার বুক ফেটে গেল। বাড়িতে এসে দেখল সে তার স্বামী জকু, সে অসুস্থ, তার বড্ড তেষ্টা পেয়েছে, সে তৃষ্ণার্ত, আর সেই তৃষ্ণার জন্য সে বেচারি ওই নোংরা ঘটি থেকেই, মানে ঘটি থেকে নোংরা জলটাই পান করছে, আর সে তেষ্টা সহ্য করতে পারেনি।